0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা নাহলের 100-103 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার আধিপত্য তো কেবল তাদের উপরই চলে যারা তাকে অর্থাৎ শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে এবং যারা তার প্ররোচনায় আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার আনুগত্য ছেড়ে শয়তানের অনুসরণ করে এবং শিরকে লিপ্ত হয়, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। আর যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত পরিবর্তন করে দেই, অর্থাৎ কোনো বিধান রহিত করে তার পরিবর্তে নতুন বিধান নাজিল করি, আর আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেন তিনিই সে সম্পর্কে ভালো জানেন, তখন তারা বলে, আপনি তো মন গড়া উক্তি করেন, বরং তাদের অধিকাংশ লোকই জানে না। বলুন, এই কোরআন আপনার প্রতিপালকের পক্ষ থেকে নিশ্চিত সত্যসহ পবিত্র ফেরেস্তা রুহুল কুদুস জিব্রাইল আলাইহিসসালাম নাজিল করেছেন, যাতে তিনি মুমিনদেরকে সুপ্রতিষ্ঠিত করেন এবং এটি মুসলমানদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ স্বরূপ। আর আমি অবশ্যই জানি যে তারা বলে, তাকে তো একজন মানুষ শিক্ষা দেয়, অথচ তারা যার দিকে ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয়, আর এই কোরআন স্পষ্ট আরবি ভাষায়। কোনো মানুষের কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিখেছেন এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, বরং তা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত স্পষ্ট আরবি ও অলৌকিক কিতাব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল কারীম, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় যৌতুকের কুফল, এ সম্পর্কে বলছেন মুফতি মোহাম্মদ সিরাজুল হক।
2: আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিয়ে মানুষের নীতি নৈতিকতা বৃদ্ধি করে, এর মাধ্যমে ভবিষ্যৎ বংশধারা সুরক্ষা পায়। যদি এর সূচনা হয় লোভ অন্যায় উপার্জনের মাধ্যমে, বিয়ের কোন এক পক্ষ বিশেষ করে কনে পক্ষকে বরপক্ষ দ্বারা শোষণের মাধ্যমে, তাহলে এই ধরনের বিয়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সহানুভূতি ও ভালোবাসা থাকে না। মিশকাতুল মাসাবির একটি হাদিসের মর্ম অনুযায়ী, কোন অর্থ প্রাপ্তির লোভে যে ব্যক্তি কোন নারীকে বিয়ে করে সে একজন অপরাধী। সন্তান জন্মের ক্ষেত্র তৈরি হয় বিয়ে নামক একটি পবিত্র বন্ধনের মাধ্যমে, আর এই বন্ধনেরই যদি গোড়াপত্তন হয় একটি অপরাধ অমানবিক শর্ত আরোপের মধ্য দিয়ে, তাহলে এ বন্ধন থেকে জন্ম নেওয়া সন্তান সন্ততির উপর যে এর খারাপ প্রভাব পড়বে তা অনস্বীকার্য। বিয়ে কোনো সওদা বা বাণিজ্য নয়, এটি একটি পবিত্র বন্ধন, স্বেচ্ছায় কেউ যৌতুক দেয় না। সুতরাং চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো যৌতুক গ্রহণ করা হারাম। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে গ্রাস করবে না, সূরা বাকারা 188 নম্বর আয়াত। জন্মগতভাবে পুরুষ নারী অপেক্ষা শক্তিশালী, তাদের যেমন উৎপাদন ক্ষমতা বেশি, তেমনি নিজের ও স্ত্রীর নিরাপত্তা বিধানের ক্ষমতাও বেশি। তাই ইসলাম নারী অর্থাৎ স্ত্রী সন্তানের ভরণ পোষণ ও নিরাপত্তার দায়িত্ব নর তথা স্বামীর উপর অর্পণ করেছে। স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের আর্থিক সামর্থ্য অর্জন না করা পর্যন্ত বিয়ে বিলম্বিত করতে ইসলাম পুরুষকে পরামর্শ দিয়েছে। যৌতুক গ্রহণ করা সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত নিয়ামতের কুফরি বা অস্বীকার করার সামিল। এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তা আমি বাড়িয়ে দিব, আর যদি অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার শাস্তি খুবই কঠিন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। বিয়ের অন্যতম উদ্দেশ্য হচ্ছে স্বীয় চরিত্রকে পরিচ্ছন্ন ও কলুষমুক্ত রাখা। যৌতুক নামক বাধ্যতামূলক লেনদেন বিয়ের পবিত্র উদ্দেশ্যকে ব্যাহত করে দেয়। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, সহানুভূতি, দরদ ও সহযোগিতা সৃষ্টি হয়। আর বিয়েটাই যদি সম্পূর্ণ হয় যৌতুক নামক তিক্ততার মধ্য দিয়ে, তাহলে এই বিয়ে থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সহানুভূতি সৃষ্টি হতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনী, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রোম আয়াত নম্বর ২১। যৌতুক দ্বারা পরিবার, সমাজ ও রাষ্ট্র বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। যৌতুক কারোর জন্য সুখকর নয়, এটি ধর্মীয়, সামাজিক, রাষ্ট্রীয় দিক থেকেও শাস্তিযোগ্য অপরাধ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেও। আজকের বিষয় ছিল যৌতুকের কুফল। এ সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ সিরাজুল হক। অনুষ্ঠান সম্পাদনা মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

खुशी रंगीन होए ओठ बिकोशी फूल से बागीचार हे परवरदिगार।

বিশ্বভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচ্ছে, বিশ্বভুবনে যা কিছু আছে তোমার।

আছে জীবন সবার, হে পরবর দিগার।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার আপনার আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নের জন্য। দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, গীতিকার জসিম রায়হান, সুরকার অজিত রায়।

0: দেশের গান শুনলেন সুবীর নন্দীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
0: আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ভোর ৫:৪৩ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬:০৭। আবহাওয়া পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক ৬৯৩ কিলোহার্জ, FM ৯০ মেগাহার্জ, FM ১০৬ মেগাহার্জ ও FM ১০২ মেগাহার্জে।

0: প্রিয় শ্রোতা, এবং জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়েন অনুষ্ঠান, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের, সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান করকাকলি সকাল 9:05। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল 10:05। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্ন বাংলাদেশ বেলা 11:20। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত সমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা 2:20। এই সপ্তাহের নাটক হৃদয়ে রক্তক্ষরণ বেলা 3:05। রচনা মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা মীর নাসির আহমেদ। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35।
1: হাজনদের জন্য অনুষ্ঠান লেওয়ারানা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বুধ প্রচারিত হবে সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান প্রচারিত হবে দোলন চাপা, শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস গ্রুপ কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান, শুনবেন রাত 10:30।
0: এবার এফএম অনুষ্ঠান, এফএম বিনোদনমূলক সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান এফএম 90 MHz, এফএম 102 MHz ও 106 MHz সকাল 6:00-12:10 পর্যন্ত এবং বেলা 2:15-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েন অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। আজ প্রভাতের রবির কিরণ দেখি আজকের ভোরের গান। গানটি লিখেছেন জয়নুল আবেদিন, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন। শুনবেন শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে।

0: এতক্ষণ ভোরের গান শুনলেন। শিল্পী ছিলেন শাহনাজ রহমান স্বীকৃতি।
1: অসত্যের কাছে কভু নত নাহি হবি শির, ভয় কাপে কাপুরুষ লড়ে যায় বীর। প্রতিটি সূর্যস্ত আশা এবং সম্ভাবনায় ভরা একটি নতুন ভোরে প্রতিশ্রুতি নিয়ে আসে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আঞ্জনমেলায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ হান্নান। শিল্পী কণ্ঠে প্রথম গান আমার গানের মালা আমি করব কারে দান।

0: কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান মালাই এবারে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রোকাইয়া হাসিনা, আমরু পরানো যাহা চাই তুমি তাই গো, শিল্পীর কণ্ঠে প্রথম গান।

সুশ্রোতা, রোকাইয়া হাসিনার কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণ্ঠে এবারের গান তোমার অসীম প্রাণ মনে লয় যত দূরে আমি ধাই।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রোকাইয়া হাসিনা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় বন্ধুরা, একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবনের জন্য প্রয়োজন নিরাপদ পরিবেশ। পরিবেশ আর আবহাওয়া ও জলবায়ু ভালো না থাকলে ফল ফসলও ভালো হয় না। পরিবেশের ক্ষতি হয় এমন সব কাজ ও আচরণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের দেশ কৃষি প্রধান একটি দেশ, এদেশের অর্থনীতি আবর্তিত হয় কৃষিকে কেন্দ্র করেই। আশার কথা হল কৃষিতে আমাদের সফলতা ব্যাপক। আমাদের কৃষির এই সফলতা ধরে রেখে আমরা আরো কিভাবে উন্নতি করতে পারি সেদিকে নজর দিতে হবে। তার জন্য প্রয়োজন কৃষির আরো আধুনিকায়ন এবং যথাযথ বাজারজাতকরণ ও উপযুক্ত সংরক্ষণ। তাহলেই আমরা আরো উন্নতি অগ্রগতি অর্জন করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের কৃষিজ উপকরণের মধ্যে অন্যতম হল ফল। শরীরে পুষ্টি চাহিদা পূরণে ফলের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাছাড়া ফল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আমার কৃষি পর্বে আজ আমরা শুনব ফল প্রক্রিয়াজাতকরণের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা সবাই ফল পছন্দ করি এবং খেয়ে থাকি। অনেক সময় ফল প্রক্রিয়াজাতকরণের প্রয়োজন পড়ে যাতে দীর্ঘ সময় ধরে আমরা তা সংরক্ষণ করতে পারি। আজ আমরা ফল প্রক্রিয়াজাতকরণের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মোসাম্মদ মরিয়ম খাতুন, উপজেলা কৃষি অফিসার, প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ফল প্রক্রিয়াজাতকরণের অর্থনৈতিক গুরুত্ব বলতে কি বোঝায়।
2: ফল প্রক্রিয়াজাতকরণের অর্থনৈতিক গুরুত্ব বলতে বোঝায় ফল সংগ্রহ করার পর এগুলো বিভিন্ন পদ্ধতিতে প্রক্রিয়া করে, যেমন ক্যানিং, জুস, জ্যাম, শুকনো ফল, চিপস ইত্যাদির মাধ্যমে সংরক্ষণ, মানোন্নয়ন ও বাজারজাতকরণের মাধ্যমে জাতীয় অর্থনীতি, কৃষক ও ভোক্তার জন্য বাড়তি সুফল অর্জন করা।
1: ফল প্রক্রিয়াজাতকরণের কি কি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে?
2: ফল প্রক্রিয়াজাতকরণের ফলে মূল্য সংযোজন বৃদ্ধি পায়, পচন ও অপচয় রোধ পায়, কৃষকের আয় বৃদ্ধি পায়, কর্মসংস্থান সৃষ্টি হয়, রপ্তানি সম্ভাবনা তৈরি হয়, গ্রামীণ শিল্পায়ন হয় এবং সবশেষে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।
1: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ফল প্রক্রিয়াজাতকরণে মূল্য সংযোজন, পচন ও অপচয় রোধ, কৃষকের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি কিভাবে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখে।
2: হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এটা যদি কিভাবে ভূমিকা রাখে আমরা যদি বুঝতে না পারি তাহলে এটার বিষয়ে আমরা যত্নশীল হব না। কাঁচা আম আমরা সরাসরি বিক্রি করলে যতটুকু না দাম পাবো, এগুলোকে যদি আমরা জ্যাম, জেলি, আচার এগুলো করি তাহলে দেখা যায় দাম আরো অনেক বেশি বৃদ্ধি পায় এবং পচন ও অপচয় রোধ অনেকাংশে কমে যায়। কারণ দেখা যায় ওই সময় এগুলো অনেক বেশি থাকে, যেগুলো যদি আমরা সংরক্ষণ করি তাহলে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দীর্ঘদিন ব্যবহার করা যায়। আর কৃষকের আয় বৃদ্ধি এইভাবে হয়, যেমন ফল প্রক্রিয়াজাতকরণের জন্য কৃষকের কাছ থেকে যখন শিল্প প্রতিষ্ঠানের লোকেরা ফল কিনে নিবে দেখা যাবে কৃষকের বাজারটা নিশ্চিত হবে এবং কৃষকের আয় বেড়ে যাবে। কর্মসংস্থান সৃষ্টি হবে যখন দেখা যাবে ফল প্রক্রিয়াজাতকরণের সাথে সংগ্রহ, প্রক্রিয়া, প্যাকেজিং, পরিবহন এই যারা জড়িত থাকবে সবারই একটা কর্মসংস্থান নিশ্চিত হবে।
1: ফল আমরা বিদেশে রপ্তানি করে থাকি। আপনার কাছ থেকে এখন আমরা জানতে চাইব যে রপ্তানির সম্ভাবনা এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা কিভাবে আমাদের অর্থনীতিতে গুরুত্ব বহন করছে।
2: আমরা যখন এই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে এগুলোকে আমরা নিয়ে যাব তখন এ থেকে আমাদের বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন হবে। আর যেহেতু আমরা প্রক্রিয়াজাতকরণ করে এগুলোকে রেখে দিচ্ছি তো সেখান থেকে আমরা ভিটামিন ও খনিজ পদার্থ নিশ্চিত করতে পারবো, যেগুলো আমরা সারা বছরই পেতে পারবো। যেমন আম আমরা একটা নির্দিষ্ট সময় হয় কিন্তু এটা যদি আমরা প্রক্রিয়া করে রাখি দেখা যায় আমের যে পুষ্টিগুণ এটা কিছু না কিছু আমরা সারা বছরই পেতে পারবো।
1: আমরা জানি যে প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন আধুনিক প্রযুক্তি কিন্তু এসেছে। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ফল প্রক্রিয়াজাতকরণের অর্থনৈতিক গুরুত্ব আরো কিভাবে বাড়ানো যায়।
2: আমরা ফল প্রক্রিয়াজাতকরণ অর্থনৈতিক গুরুত্ব আরো বাড়ানোর জন্য আমরা আরো প্রযুক্তিগুলোকে নিয়ে আসতে পারি, যেমন কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়াতে পারি, আমরা ফ্রিজ, ড্রাইং এই পদ্ধতিগুলো বাড়াতে পারি, প্যাকেজিং সিস্টেমকে বাড়াতে পারি, এগুলো দ্বারা আমরা মানোন্নয়ন করতে পারি। আমরা গবেষণা বাড়াতে পারি, যেমন হচ্ছে চিপসের জন্য যে জাতের আলুটা দরকার আমরা সেই জাতের আলু বাজারে নিয়ে আসবো, এইভাবে আমরা গবেষণা পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে যা চাহিদা আছে সেই রকম নতুন নতুন জাত প্রযুক্তি নিয়ে আসব। আর ব্র্যান্ডিং, আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য অবশ্যই ব্র্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। ব্র্যান্ডিং এর মাধ্যমে আমরা বৈদেশিক বাজারে পরিচিতি এবং দাম দুটোই বাড়াবো। আরো কিছু বিশেষ ব্যবস্থা আমাদেরকে নিতে হবে, যেমন সরকারি সহায়তা নীতি, কর রেয়াত, ভর্তুকি, প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা, এগুলোকে সরকারকে নিশ্চিত করতে হবে। কৃষকরা একসাথে সমবায় ভিত্তিক বাজার যদি তৈরি করতে পারে তাহলে কৃষকের উৎপাদন খরচ কমবে প্লাস লাভ বাড়বে। আর গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন, আমরা যদি উদ্যোক্তা তৈরি করতে পারি গ্রামাঞ্চলে ক্ষুদ্র মাঝারি প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা, তাহলে দেখা যাবে যে এগুলো কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা নিশ্চিত হবে।
1: আপনাকে অশেষ ধন্যবাদ ফল প্রক্রিয়াজাতকরণের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে মূল্যবান তথ্য আমাদেরকে জানানোর জন্য।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক কথাবার্তার পরে আপনাদের এখন নিয়ে যাব সুরের ভুবনে, শোনাব একটি কৃষি বিষয়ক গান। শিল্পী রুকসানা মমতাজ, গীতিকার পিয়ার মোহাম্মদ।

0: শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা ছিলেন মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার একটু পরে।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শুক্রবার, 27শে ভাদ্র, 28শে রবিউল আউয়াল, 11ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুতই কেটে যাবে, সমাপনী বক্তব্যে বললেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে এসআরবি বিল 2026 পাস, বিলুপ্ত হল র্যাব। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। 25শে সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা, ভোটগ্রহণ 29শে অক্টোবর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27শে সেপ্টেম্বর। এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরে মুখর নিয়ন্ত্রণ নিল হুতি, পরিস্থিতি নিয়ে আলোচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপতি ঘোষণা করেন। এর আগে সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ ঘটবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
2: জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, ইতিমধ্যেই আমরা যথাসম্ভব অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী, ইনশাল্লাহ আমরা সময়ের সাথে সাথে এই যে সমস্যা যাচ্ছে, যেটি গ্যাস বা বিদ্যুতের, সেই সমস্যার সমাধান করতে সক্ষম হব এবং দেশ এবং জাতিকে অবশ্যই আমাদের বিরোধী দলীয় বন্ধুদের, বিরোধী দলীয় সহকর্মীদের সাথে নিয়ে দেশ এবং জাতিকে আমরা এই সমস্যা থেকে ইনশাল্লাহ বের করে আনতে সক্ষম হব। মানে স্পিকার
0: তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সহ সৌর বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে সৌর বিদ্যুৎ উৎপাদক দেশে পরিণত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমান সংকট নিয়ে উস্কানিমূলক আচরণের পরিবর্তে জনগণের সামনে প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দল সহায়তা করলে দ্রুতই দেশ ও জাতিকে এই বিদ্যুৎ ও গ্যাস সমস্যা থেকে মুক্ত করা সম্ভব হবে। গ্যাস বিদ্যুৎ সংকটের বিষয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্য প্রসঙ্গ টেনে সংসদ নেতা বলেন, বিগত এক যুগের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন আমলে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনের কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। চলমান সংকট নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি না করে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
2: বর্তমান সরকার কি পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, সেটি খুব সম্ভবত নতুন করে বলার অবকাশ নেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরে এই সংসদে বিরোধী দল, সরকারি দল, বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বহু লেখালেখি, বহু আলোচনা হয়েছে যে সরকার দায়িত্ব গ্রহণ করার সাথে কি পরিস্থিতিতে দায়িত্ব সরকারের কাঁধে এসে পড়েছে। গ্যাস, বিদ্যুৎ, শিল্প কারখানা, শিক্ষা ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এবং অনিয়মের পাহাড়। মানে স্পিকার,
0: প্রধানমন্ত্রী গালাগালি সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবাধিত, তবে বাক স্বাধীনতা যেন বাক স্বাধীনতার সীমা লঙ্ঘন না করে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের পক্ষে শক্তির মধ্যে বিরোধ বিভেদ ফ্যাসিস্ট শক্তিকে পুনরুজ্জীবিত করবে উল্লেখ করে তিনি একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার

0: তাগিদ দেন। তারেক রহমান বলেন, তার নেতৃত্বাধীন বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ঋণ খেলাপির অভিশাপ থেকে মুক্ত করার উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে ঋণ খেলাপির অনুপাত 35.5% থেকে কমে 32.6% দাঁড়িয়েছে। এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন এসআরবি বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। এর ফলে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব বিলুপ্ত করে তার পরিবর্তে একটি বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের পথ তৈরি হল। এছাড়া জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এপিবিএন বিল 2026ও পাশ হয়েছে। বিলে পুলিশের অধীনে এপিবিএন ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটেলিয়ন, পার্বত্য ব্যাটেলিয়ন, বিমানবন্দর ব্যাটেলিয়ন ও সরকার নির্ধারিত অন্য যেকোনো ব্যাটেলিয়ন থাকবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি দমন কমিশন দুদককে প্রভাব প্রতিপত্তি বিবেচনা না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি আহ্বান জানান। সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার পাশাপাশি কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি দীর্ঘদিনের বিপুল সংখ্যক বিচারাধীন মামলাগুলো আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি ও দীর্ঘসূত্রিতা কমানোর জন্য দুদকের প্রতি আহ্বান জানান। এদিকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধি দল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি বলেন, কৃষ্টি, সংস্কৃতি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দারিফ রহমান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি গতকাল সচিবালয়ে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কোন অবস্থাতেই মুক্ত চিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোন আইন করা হচ্ছে না।
1: আমাদের মূল টার্গেটটা হলো সোশ্যাল হারমনি, স্টপ করাপ্টিং পাবলিক মোরাল। এই যে আমরা ইদানিংকালে দেখছি ফেসবুক বলেন বা সব জায়গাতে বলেন যে একটা গালিগালাজের ইন নেম অফ ডেমোক্রেসি বা যা যা হচ্ছে, তো এই জিনিসগুলিকে আমরা কিভাবে আইনের মধ্যে আনতে পারি, এট দ্য সেম টাইম আমরা কিভাবে এক্সপ্রেস মানে মিডিয়ার যে ফ্রিডম সেটাকেও রেসপেক্ট করতে পারি, দুটো যদি কোনোভাবেও না ম্যাচ করে, মানে কোনোভাবে কনফ্লিক্ট না করে, এই ব্যাপারেই আমরা বারবার কথা বলার চেষ্টা করছি।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন জানিয়েছেন, চলতি মাসের 25 তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। তিনি গতকাল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে কথা জানান। মন্ত্রী বলেন, বিগত সরকার কোন টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবেলায় কিছুটা বেগ পেতে হয়েছে, তবে ইতিমধ্যে মন্ত্রণালয় 1 কোটির বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে। আগামী 29 অক্টোবর ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর। 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা জনসেবা ও কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সেমিনার কক্ষে 10ম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ পাঠ্যধারা সমাপন ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন। প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে প্রশাসন ও কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আব্দুল আহমদ, বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট বিসিটিআই এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ উপস্থিত ছিলেন।
2: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
3: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
0: দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি রুখতে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ওইদিন সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এই অভিযানে সারা দেশে মশক নিধন ও বর্জ্য অপসারণ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: ভাদ্র মাসের বৃষ্টিপাত আর জমে থাকা পানির কারণে প্রতি বছরই এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে 12 সেপ্টেম্বর থেকে তিন মাস জুড়ে দেশব্যাপী পালিত হতে যাচ্ছে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
5: অ্যালার্মিং সময়টা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস। আমরা যে রোগী এ পর্যন্ত পেয়েছি এর ডবল সংখ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তিন মাস যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারি। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 12 সেপ্টেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত তিন মাস ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 জাতীয় একটি কর্মসূচি ঘোষণা করেছেন।
4: কিট বিশেষজ্ঞ ডক্টর কবিরুল আলমের মতে কেবল মশক নিধন প্রয়োগ করে ডেঙ্গু থামানো সম্ভব হবে না, এজন্য আরো প্রয়োজন নাগরিক সচেতনতা ও বাসাবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
6: সিটি কর্পোরেশনগুলো টেলিস্পর্শ নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে কার্যক্রম করতে হবে এবং এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে টার্গেট স্পেসিফিক এবং এভিডেন্স বেস টেলিস্পর্শ নিয়ন্ত্রণটা করতে হবে। রাস্তাঘাটে যদি আমরা ফগিং করি, ট্রেন বা নর্দমাতে যদি লাইন সেটিং করি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি খুব বেশি প্রভাব ফেলবে না।
4: এই অভিযানের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তর এবং আবাসিক এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে। একই সাথে সচেতনতামূলক মাইকিং ও পরিদর্শন পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে সরকারি এই উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। খাদ্যের মান নিশ্চিতের পাশাপাশি উৎপাদন বাড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। রাজধানীর আইসিসিবিতে 11তম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী আরও বলেন, শুধু কৃষির উন্নয়ন নয়, কৃষকের জীবনমানেরও উন্নয়ন চায় সরকার। দেশে খাদ্য উৎপাদন বাড়াতে প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে নানা পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: বাড়ছে উৎপাদন ব্যয় ও জ্বালানি সংকট, তাই কম খরচে নিরাপদ খাদ্য উৎপাদন ও অপচয় কমাতে প্রযুক্তির ব্যবহার জরুরি। এ লক্ষ্যে রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী 11তম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো। দেশের 200+ ব্র্যান্ড অংশ নিয়েছে এবারের আয়োজনে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি তুলে ধরেছে দেশি বিদেশি প্রতিষ্ঠান।
10: আমাদের কাস্টমারকে বুঝাতে পারি দ্য ফাংশন অব দ্য মেশিন এন্ড হাউ ইট ওয়ার্কস।
11: কাস্টমারের কাছে আমরা সেলস এর দেশের থেকে প্রমোট করে হচ্ছে আমাদের সলিউশন।
9: আয়োজক কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী জানান, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি নির্ভর উৎপাদনের বিকল্প নেই।
12: আমরা বাবা অ্যাসোসিয়েশন থেকে আমরা বলছি, আমরা উত্তরোত্তর কৃষি জগৎটাকে অব্যাহত রাখার জন্য, প্রসেসড ফুড সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি।
9: প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম খাদ্যের মান, উৎপাদন ও প্রযুক্তির ব্যবহার এই তিন ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা জানান।
13: উদ্যোক্তা, শিল্প ও সরকারের মধ্যে আরো ভালো সমন্বয় প্রয়োজন। উৎপাদন বাড়াতে হবে, মান বাড়াতে হবে, প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, প্যাকেজিং ও সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে হবে।
9: প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করেছে এই আয়োজন। এতে দেশের খাদ্য শিল্প আরো প্রযুক্তিমুখী হবে বলে প্রত্যাশা আয়োজকদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায়। তিনি গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকতার দায়িত্ব রাজনীতিবিদদের কাজের চেয়েও কঠিন। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেন, গণমাধ্যমের বরিষ্ঠ অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে। তিনি বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় বর্তমান সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল 11টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, অকৃতকার্য থেকে পাশ করেছে 4,585 জন শিক্ষার্থী, নতুন জিপিএ 5 পেয়েছে 3,079 জন, গ্রেড পরিবর্তন হয়েছে 27,836 জন শিক্ষার্থীর। পুনঃনিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের বর্তমান পরিস্থিতি নিয়ে নিউ ইয়র্কে বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এরই মধ্যে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় এলাকায় দ্রুত অগ্রসর হচ্ছে। হুতিরা গতকাল গুরুত্বপূর্ণ বন্দর নগরী মুখার নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা লোহিত সাগরের উপকূল ধরে কৌশলগত কয়েকটি দ্বীপের দিকে এগিয়ে যায় বলে সামরিক সূত্র ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়। মোখা দখলের ফলে হুতিরা এখন গুরুত্বপূর্ণ বাব আল মান্দাব প্রণালী থেকে মাত্র 75 কিলোমিটার দূরে অবস্থান করছে। এদিকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র জানিয়েছে, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্যান্য সব বাণিজ্যিক জাহাজের জন্য লোহিত সাগরে চলাচল নিরাপদ। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন শহর বুকাহুতে এক অগ্নিকাণ্ডে শিক্ষার্থী সহ অন্তত 29 জন প্রাণ হারিয়েছে। AFC M23 বিদ্রোহী আন্দোলনের এক মুখপাত্র গতকাল জানায়, নিহতদের মধ্যে 19 জন বালিকা ও 5 জন বালক রয়েছে। বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়, পরে তা স্থানীয় দুটি স্কুলে ছড়িয়ে পড়ে। বিশ্ববাজারে তেলের দাম 6% বেশি বেড়েছে, ফলে তেলের দুটি প্রধান বেঞ্চমার্কের দামই প্রতি ব্যারেল $100 উপরে উঠে গেছে। গতকাল ব্রেন্ট ক্রুড ফিচার্সের দাম ব্যারেল প্রতি $107.63 লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে মার্কিন অপরিশোধিত তেলের দাম মে মাসের পর প্রথমবারের মতো প্রতি ব্যারেল $100 ছাড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্স বেড়ে $102.48 পৌঁছায়। দুটি প্রধান বেঞ্চমার্কই 19 মে-র পর সর্বোচ্চ পর্যায়ে উঠে, পাশাপাশি প্রায় 2 মাসের মধ্যে সবচেয়ে বড় মূল্য বৃদ্ধিরও রেকর্ড করে। খেলার খবর হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে 2-0 হেরে যাওয়ায় এবার স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ দল। চতুর্থ কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলের বিপক্ষে আগামীকাল স্থান নির্ধারণী ম্যাচ খেলবে লাল সবুজ জার্সিধারীরা। চতুর্থ কোয়ার্টার ফাইনালে লড়বে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:43 এবং সূর্য অস্ত যাবে 6:08। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুতই কেটে যাবে, সমাপনী বক্তব্যে বললেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে এসআরবি বিল 2026 পাশ, বিলুপ্ত হল র্যাব। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধী সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 25 সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 29 অক্টোবর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27 সেপ্টেম্বর। এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মুখার নিয়ন্ত্রণ নিল হুতি, পরিস্থিতি নিয়ে আলোচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে সুখের ঠিকানা। আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে পায়ুপথের বিভিন্ন অসুখ বিসুখ ও এর আধুনিক চিকিৎসা। আর এ নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল মোত্তালেব হোসেন, ল্যাপারোস্কোপিক জেনারেল অ্যান্ড কোলোরেক্টাল সার্জন, অধ্যাপক সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। সাধারণত স্যার, আমরা দেখি যে পায়ুপথের সব রোগকেই বেশিরভাগ মানুষ স্যার পায়েস বলে জানেন, তো আপনার কাছে স্যার প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে পায়ুপথের সব রোগ মানেই কি পায়েস নাকি আরো অনেক অসুখ বিসুখ আছে স্যার?
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের দেশে যে কোনো কারণে যদি পায়ুপথ দিয়ে কোনো রক্তক্ষরণ হয় বা কোনো মাংসপিণ্ড বের হয়ে থাকে তো সবাই মনে করে যে এটা পায়েস। এটা ট্রেডিশনাল একটা ব্যাপার স্যাপার এবং সব মানুষই কোনো ডাক্তার দেখাতে লজ্জা বোধ করে যেহেতু এটা একটা পায়ুপথের অসুখ। তো সত্যিকার অর্থে সব অসুখ কিন্তু পায়েস না, পায়ুপথে অনেক ধরনের অসুখ হয়, তার মধ্যে খুবই কমন যেটা সেটা পায়েস। এছাড়াও সাধারণ কতগুলো অসুখ হয় যেগুলো মানে পায়েসের মতোই, যেমন অ্যানাল ফিসার হয়, এর সাথে ফিসুলা ইন অ্যানো এবং পেরিঅ্যানাল অ্যাবসেস। এই অসুখগুলো সাধারণত ভালো জাতের অসুখ বা ইংরেজিতে আমরা বলি বেনাইন ডিজিজ। আর এছাড়াও কতগুলো পায়ুপথের অসুখ হয় যেগুলো ক্যান্সার জাতীয় অসুখ, যেমন অ্যানাল ক্যানালের ক্যান্সার হতে পারে, রেকটামের ক্যান্সার এবং কোলনের ক্যান্সার হলেও কিন্তু এরকম মাংসপিণ্ড অনেক সময় বের হয়ে থাকে অথবা রক্তক্ষরণ হয়।
0: স্যার, যেহেতু পায়েসটা সবচেয়ে কমন একটি বিষয়, তো প্রথমে স্যার পায়েসের লক্ষণগুলো কি এবং এটি হলে আসলে আমাদের রোগীরা কি করবেন বা এ থেকে কি প্রতিকার করা যেতে পারে এই জিনিসটি যদি একটু স্যার?
1: অ্যাকচুয়ালি পায়েস এমন একটা অসুখ যেখানে দেখা যায় যে মলদ্বার দিয়ে ছোট ছোট মাংসপিণ্ডের মতো বের হয় এবং সাধারণত তিনটা পজিশনে বেশি মাংসপিণ্ড গুলো বের হয়, একটা 3-7 এবং 11 o'clock পজিশনে যদি আমরা গড়ি কাটার মতো করে দেখি। রোগীরা আমাদের কাছে এসে বলে যে আমার যখন আমি পায়খানা করি, পায়খানা পরে মুরগি জবা করার মতো বা এই ধরনের ছটছট করে রক্ত যায়, এই ধরনের একটা ক্লিনিক্যাল ফিচার থাকে। এছাড়াও দেখা যায় যে অনেক সময় রসের মতো বের হয় এবং মলদ্বারের চতুর্পাশে অনেক সময় ইচিং বা চুলকানি হয়, এই লক্ষণগুলো নিয়ে আসে। এবং কারো কারো এত বেশি রক্তক্ষরণ হয় যে অনেক সময় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা নিয়েও আসতে পারে।
0: আচ্ছা, এরপরে যেটা স্যার ফিস্টুলার কথা বললেন সেটি আমরা কিভাবে বুঝবো যে এটা ফিস্টুলা না এটা পায়েস?
1: ফিস্টুলাটা অ্যাকচুয়ালি যদি কারো কখনো পায়ুপথের চতুর্দিক দিয়ে কোনো ধরনের ফোড়া বা এই ধরনের অসুখ হয় বুঝলে সেটা যদি রাপচার হয়ে যায় সেখান থেকে পুঁজ বের হয়ে দুই দিকে ওপেনিং হয়ে যায়, একটা হচ্ছে বাইরের দিকে পেরিঅ্যানালের জন্য একজন পায়ুপথের চতুর্দিকে, আর একটা হয় রেকটামের উপর দিকে অথবা অ্যানাল ক্যানালের ভিতর দিকে। তো এইটা হলে একটা রাস্তার মতো হয়, এখান থেকে শুধুমাত্র রস বের হয় ডিসচার্জ, এবং সেই ডিসচার্জ গুলো হতে পারে মিউকাস হতে পারে অথবা পুরুলেন্ট হতে পারে এবং গন্ধযুক্ত ডিসচার্জ হয় এবং সেখানে রক্তক্ষরণ কিন্তু হয় না।
0: স্যার, আরেকটি বিষয়, আপনি পেরিঅ্যানাল অ্যাবসেসের কথা বলেছিলেন, এটাও কি অনেকটা এরকমই?
1: পেরিঅ্যানাল অ্যাবসেসটা হচ্ছে আমাদের যেমন বডির যে কোনো জায়গায় ফোড়া হয় ঠিক পেরিঅ্যানালের জন্য, দ্যাট মিন্স পায়ুপথের চতুর্দিকে এই এলাকাটায় খুবই রক্ত সার্কুলেশনটা তুলনামূলক ভাবে কম এবং ওইখানে নার্ভ সাপ্লাইটা খুব বেশি এবং এই কারণে দেখা যায় যেমন এবং পায়ুপথ দিয়ে প্রতি মুহূর্তে আমরা স্টুল পাস করি দিনে একবার দুবার এবং সেখানে প্রচুর ব্যাকটেরিয়া থাকে এবং কোনো কারণে যখন একটা মানুষের শরীরের কোনো কারণে ইমিউনিটি কমে যায় তখন কিন্তু ওই এলাকাগুলোতে খুবই বেশি ফোড়া হয়। তো ফোড়াটার নামই হচ্ছে পেরিঅ্যানাল অ্যাবসেস, অ্যাকচুয়ালি পায়ুপথের চতুর্দিকে হয় বলে এটাকে পেরিঅ্যানাল বলা হয়।
0: অনেকেই আসলে ভয় স্যার এই জিনিসটা চিকিৎসা করতে চান না, তো চিকিৎসা যদি না করেন সেক্ষেত্রে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া বা কমপ্লিকেশন যেটাকে আমরা বলি সেটি হতে পারে স্যার এটা একটু যদি বলেন?
1: পায়েস সম্পর্কে যদি আমরা বলি আগে, পায়েসটা বেশ কয়েক ভাবে আমরা ভাগ করি, তার মধ্যে একটা এক্সটার্নাল ক্লাসিফিকেশন আছে একটা ইন্টারনাল পায়েস বলা হয়। তো এক্সটার্নালটা এক ধরনের হয় আর ইন্টারনাল যেটা আমরা সাধারণত চার ভাগে ভাগ করি, যে ভিতরেই থাকে শুধু রক্তক্ষরণ হয়, শুধু আমরা যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করে দেখি প্রক্টোস্কোপ অথবা কোলোনোস্কোপ তাহলে আমরা দেখতে পাই ফার্স্ট ডিগ্রি হিমোরয়েড বলি এটা আমরা, জাস্ট ছোট একটু মাংসপিণ্ড যেটা রক্তের নালিকা আসে। আর আরেকটা আছে সেকেন্ড ডিগ্রি হিমোরয়েড বা সেকেন্ড ডিগ্রি পায়েস, সেটা হচ্ছে যখন পেশেন্ট মলত্যাগ করে চাপ দেয় চাপাচাপি করে কোঁদ দেয় যেটাকে বলা হয়, তখন কিন্তু একটু বের হয়ে আসে এবং পেশেন্ট পানি খরচ করার সময় হাতে ফিল করতে পারে, তারপর পানি খরচ শেষ হয়ে গেলে আবার একা একা ভিতরে ঢুকে যায় এবং রক্তক্ষরণ হতেও পারে নাও পারে, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি। আর একটা হচ্ছে থার্ড ডিগ্রি, যেটা পায়খানা করার সময় বেরো আসে এবং অন্য সময় থাকে, আবার হাত দিয়ে যদি আমরা চাপ করে দিই তাহলে একা একা ভিতরে ঢুকে যায়, দিস ইজ কল্ড থার্ড ডিগ্রি। আর একটা হচ্ছে ফোর্থ ডিগ্রি, যেটা সবসময় বেরোয় থাকে, অন্য সময় ইনফেকশন হয়, পুজ হয় এবং জ্বালা পোড়া করে। তো এই যে চারটে ক্যাটাগরি, এটা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি যেটা হিমোরয়েড, সেটাতে সাধারণত হয় কি যদি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট দিই, দিয়ে ওয়েটটা অবজার্ভ করি তাহলে কিন্তু লাইফ থ্রেটনিং কিছু হয় না, পেশেন্ট ক্যান ওয়েট ফর লং টাইম। কিন্তু থার্ড ডিগ্রি এন্ড ফোর্থ ডিগ্রি এইটা যদি আমরা চিকিৎসা না করি তাহলে কিন্তু ইনফেকশন হয়, গ্যাঙ্গিং হয়, হয়ে অনেক সময় প্রাণঘাতী সমস্যাও হয়ে যায়। এই জন্য ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি এটা কিন্তু আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ওয়েট অ্যান্ড অবজার্ভ করা যেতে পারে, তাতে প্রাণঘাতী কিছু হয় না। কিন্তু থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি এটা ওয়েট করা যায় না, ওয়েট করলে ক্ষতি সম্ভব।
0: অনেকেরই এই যে পায়ের পথের জায়গাগুলো আপনি স্যার বললেন যে ক্যান্সার হতে পারে, তো এটার চিকিৎসা কি স্যার বাংলাদেশে সম্ভব কিনা? অনেকেই আমরা দেখি যে দেশের বাইরে চলে যাচ্ছেন এগুলোর জন্য, এটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য স্যার বলতেন।
1: ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি পায়ের পথের যে ক্যান্সার হয় সেটা পায়ের পথের কাছেই কতগুলো অর্গান আছে, যেটা হচ্ছে অ্যানাল ক্যানাল অ্যান্ড রেক্টাম। রেক্টামের ক্যান্সারটা যদি আর্লি ডায়াগনোসিস হয় এটা চিকিৎসা খুবই ফাইন। এবং রেক্টামকে আমরা তিনটে ভাগে ভাগ করি, আপার পার্ট, মিডল এন্ড লোয়ার থার্ড। আপার পার্ট এবং মিডল থার্ডে যদি কাস্টমার রেক্টাম হয় এটা আমরা সাধারণত এক ধরনের অপারেশন করি যেটা বলে অ্যান্ট্রো ডিসেকশন, এবং করে দিলে একদম 100% ভালো হয়ে যায়, ফলোড বাই কেমোথেরাপি, রেডিওথেরাপি দিলে। এবং যদি লোয়ার থার্ডে হয় সেটাও কিন্তু ডেফিনেটিভ সার্জারি আছে, এটা আমরা এপিআর বলি, মানে পুরোটাই ফেলে দিয়ে একটা ডাইভার্সন করে দেওয়া হয়, কোলোস্টোমি, পার্মানেন্ট কোলোস্টোমি বলা। এবং এগুলোর কিন্তু সাকসেস খুবই ভালো, এবং আমাদের দেশে ওয়ার্ল্ড ক্লাস প্র্যাকটিস আমরাই করি। সুতরাং সারা বিশ্বে যেরকম চিকিৎসা এটা, বাংলাদেশও এটা একই রকম চিকিৎসা। এটা জটিল কোনো অপারেশন না, শুধুমাত্র আমাদের আস্থার দরকার, আস্থা থাকলে কিন্তু আমাদের দেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের চিকিৎসা দিত।
0: স্যার কোনো কি ব্যাপার আছে যে প্রতিকার করা যায়, যে আমি কোনো আমার খাদ্যাভ্যাস বা কোনো কিছু পরিবর্তন করে?
1: খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন আপনি, যে এই যে পাইলস, অ্যানাল ফিসার, ফিসুলা এবং অ্যাবসেস, এই বেনাইন ডিজিজ যেগুলো, এগুলো কিন্তু প্রতিকার করা খুবই সম্ভব। এবং সেটা কিভাবে, যদি আমরা এমনভাবে ডায়েটারি হ্যাবিট করি যাতে করে আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য না হয়, সেটা প্রিভেন্ট করার প্রথম একটা উপায় হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা, অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক বলা হয়, অ্যাটলিস্ট 3 লিটার প্রতিদিন, এটা একটা প্রথম স্টেপ। এবং আর একটা দ্বিতীয় স্টেপ হচ্ছে খাবার অভ্যাস। খাবার অভ্যাস প্রত্যেক খাবারের সাথে যদি আঁশযুক্ত খাবার থাকে, যেমন আমাদের দেশে যে শাক সবুজ শাকসবজি থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আমরা যে সালাদ জাতীয় খাবারগুলো খাই, যেমন ধরেন শসা বা এই ধরনের খাবারগুলো, এগুলো খেলে কিন্তু শুধুমাত্র স্টুলের মানে হ্যাবিটটা যদি সফট থাকে তাহলে কিন্তু মানে পাইলস এবং অ্যানাল ফিসার এগুলো খুবই কম হতে পারে। আর অ্যাবসেস এবং ফিসুলা যেগুলো হয় এগুলো যদি বডি কোনো কারণে ইমিউনিটি কমে যায়, বিশেষ করে ইয়াং জেনারেশন সারা জেগে বই পড়তেছে বা কিছু কাজ করতেছে ঘুমায় না, তখন কিন্তু বডির ইমিউনিটি কমে যায়, তখন দেখবেন যে সর্দি কাশি বা এই ধরনের অসুখগুলো হয়। এবং ওই পিরিয়ডটাতে কিন্তু গায়ে বিভিন্ন জায়গায় ওই ধরনের হেয়ার ফলিকুলার ইনফেকশন হয়, এবং পেরিয়ানাল রিজিওনে যখন এই ধরনের ইনফেকশনগুলো হয় সেগুলোকে অ্যাবসেস বলে। এবং এই অ্যাবসেসগুলো কিন্তু খুবই ক্ষণস্থায়ী, হইলো এক এক আবার 3-7 দিন পর ভালো হয়ে গেল, কিন্তু এই ভালো হওয়ার আগ পিরিয়ডে কারো কারো অ্যাবসেসগুলো বাস্ট হয়ে যায়, কমিউনিকেশন হয়ে যায়। এটাই এই অসুখগুলো প্রিভেন্ট করার একমাত্রই কারণ, সেটা হচ্ছে সুন্দর জীবনচরিত, 8 ঘন্টা করে ঘুমানো, এবং পরিমাণ মতো পানি খাওয়া, এবং সবুজ শাকসবজি খাওয়া।
0: অনেক ধন্যবাদ স্যার, আপনার তথ্যগুলো আমার শ্রোতা বন্ধুদের আসলে খুবই কাজে লাগবে আশা করছি। তো আজকের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের সুখের ঠিকানা। অনুষ্ঠান উপস্থাপনে ছিলাম আমি ডক্টর মোহাম্মদ শাহিদুর রহমান, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আকবর হোসেন, এবং প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানে প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এফএম, 106 মেগাহার্টজ এফএম, 110 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজে। আয়োজনে এখন রয়েছে দেশের গান, শিল্পী মনির খান, গানে কথা সাজিয়েছেন অনু ইয়াসমিন, সুরারোপ করেছেন শেখ সাদি খান।

প্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি, গানটির কথা সাজিয়েছেন ফরিদা ফারহানা, সুর করেছেন আবদুল্লাহ খান। শিল্পী কণ্ঠে শুনবেন লাল সবুজের পতাকার নিচে।

প্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান। এবার শিল্পী আপেল মাহমুদ, গানটির কথা সাজিয়েছেন ইমরান নূর, সুর করেছেন শিল্পী নিজে। শিল্পীকণ্ঠে শুনবেন, রূপালী নদীর ফিতায় বেঁধেছ তুমি।

0: এতক্ষণ শুনলেন দেশের গান। বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে এলাম নজরুল সঙ্গীতকে নিয়ে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মুশির। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন নজরুল বর্ষ। সেই নজরুল বর্ষকে আশ্রয় করে বাংলাদেশ বেতার ঢাকা চমৎকার সব অনুষ্ঠান তৈরি করছেন, তার মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান চির অন্যতম মুশির। তো চির অন্যতম মুশিরে আমাদের আজকের শিল্পী জান্নাতে রহমান তিথি। তিথি কেমন আছো তুমি?
1: জি স্যার, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি। তো এই নজরুল বর্ষের অনুষ্ঠানে চির অন্যতম মুশিরে তুমি এসেছো, কেমন লাগছে?
1: এক কথায় যদি আমি বলি যে এত সুন্দর একটি চমৎকার আয়োজনে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি এবং খুবই ভালো লাগছে।
0: তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: প্রথমেই আমি গাইছি খুবই চমৎকার একটি গান, কেন মনে বনে, মালতী বল্লরী।
0: অনেক ধন্যবাদ তোমাকে, এটা একটা চমৎকার আধুনিক গান। শুধু মন্ডলী, আপনারা শুনলে দেখবেন যে এটা আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে। অসাধারণ একটি আধুনিক গান, তৎকালীন সময়ের গান কত সুন্দর হতে পারে, শুনি আমরা গানটি।
1: জি।

0: খুব সুন্দর, ভারী সুন্দর হয়েছে। তোমার এই যে আধুনিক গানে, নজরুলের যে আধুনিক গানের যে আবেশটা, সেটা তুমি শ্রোতাদের সামনে উপস্থিত করতে পেরেছো। তো এই আধুনিক অঙ্গের গানের প্রতি তোমার কি বিশেষ কোনো ভালো লাগা আছে?
1: আসলে নজরুলের যে বৈচিত্র্য, সুরের যে বৈচিত্র্য, বিভিন্ন বিষয়ে যে তার রচনা, সবগুলোতেই তো ভালো লাগা আছে। তো আধুনিক অঙ্গের গানগুলো গাইতে তো খুবই ভালো লাগে, কারণ আধুনিক।
0: অনেক ধন্যবাদ তোমাকে, আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: জি স্যার, গাইছি তবু গানেরও ভাষায় সুরে, বুঝেছি বুঝেছি,
0: আরেকটি চমৎকার আধুনিক গান শুনি এই গানটি।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় জান্নাতি রহমান তিথি, অনুষ্ঠানটির সম্পাদনায় ছিলেন তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন ইংরেজি খবর।

এতক্ষণ শুনলেন এই সপ্তাহের গান। শিল্পী ছিলেন অপু আমান ও জানিতা আহমেদ ঝিলিক। 12ই সেপ্টেম্বর শনিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে 3 মাস ব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গু প্রকোপ মোকাবেলায় আগামী 3 মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা সবাই এই আহ্বানে সাড়া দিয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করি এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচিকে সফল করে তুলি। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শোনাব রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নুসরাত জাহান।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন নুসরত জাহান,
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শওকত হায়াত খান। গানে কথা সাজিয়েছেন জীবন চৌধুরী, সুরারোপ করেছেন রাজা হোসেন খান। শিল্পী কণ্ঠে প্রথম গান তুমি যদি হও প্রিয়।

প্রিয়শ্রোতা, শওকত হায়াত খানের কণ্ঠে শুনছেন আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শিল্পী কণ্ঠে শুনবেন সাগর তীরে কে এনেছে আমাকে। গানটির কথা সাজিয়েছেন জীবন্যাসা জামাল, সুর করেছেন ওমর ফারুক।

0: দুখানি আধুনিক গান শুনলেন শওকত হায়াত খানের কণ্ঠে।
1: 12 সেপ্টেম্বর শনিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী 3 মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা সবাই এ আহ্বানে সাড়া দিয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করি এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচিকে সফল করে তুলি। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা এ বিষয়ে সবাই সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে সফল করি। প্রচারে বাংলাদেশ বেতার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। কিছুক্ষণ পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সকাল সকাল ঘড়ির অ্যালার্ম না বাজলেও মস্তিষ্ক ঠিকই সিগন্যাল দিতে শুরু করে। আর মোড়া ভেঙে সময় দেখার জন্য ঘড়িটা হাতে নিতেই মনে পড়ে যায় আজ তো ছুটির দিন। সকাল সকাল এক অদ্ভুত ভালো লাগায় মন শিহরিত হয়। ছুটির দিনের সকাল মানেই একটু দেরিতে ঘুম থেকে ওঠা এবং পরিবারের সাথে ফুরফুরে মেজাজে দিনটি শুরু করা। নাস্তার টেবিলে সব পছন্দসই খাবার গরম গরম, চলে ঘন্টা পর ঘন্টা আড্ডা। সারা সপ্তাহ নির্দিষ্ট কিছু কাজের মধ্যেই থাকে আমাদের আনাগোনা, তাই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মিলিয়ে নানান কাজের পরিকল্পনা থাকে এই ছুটির দিনের জন্যই। সেই সাথে নিমন্ত্রণ রক্ষা করতে হয়, তাই অলসভাবে পার করতে চাইলেও তো আর হয়ে ওঠে না সেই জিনিস। কিন্তু অন্যান্য দিনের মতো একঘেয়েমি বা ক্লান্তিকর লাগে না, বরং সবকিছুর মধ্যেই থাকে এক উৎসব আমেজ। অতপর দিন ফুরিয়ে রাত শেষ হয় আবারও পরের দিনের ব্যস্ততা। তবে একথাও শতভাগ সত্য, অলস কর্মহীন জীবন থেকে ব্যস্তময় জীবন আশীর্বাদ স্বরূপ।
1: স্বপ্ন দিনে ভাসতে কার না ভালো লাগে, তবে ব্যস্তময় জীবন আমাদেরকে স্বপ্নবিলাসী থেকে বের করে কঠিন ও নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করায়, যা আমাদের বাস্তববাদী করে তোলে। কেননা ব্যস্ত জীবনের প্রতিটি মুহূর্ত চলতে হয় হিসাব করে, ফলে অলসতা বা কল্পনার জগৎ থেকে আমরা বাস্তবে ফিরে আসি। প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হয়ে আমরা বুঝতে শিখি যে আবেগ দিয়ে নয়, যুক্তি ও পরিশ্রম দিয়েই জীবন পরিচালনা করতে হয়। আর তখনই প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে সমন্বয় করে আমরা জীবনকে উপভোগ করে অপেক্ষাকৃত ভালো থাকার জন্য আমাদের কথা ও কাজে মিতব্যয়ী হয়ে উঠি।
0: আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ভালো কিছু অভ্যাসের চর্চা করা। কেননা অভ্যাসই মানুষের চরিত্র গঠন করে এবং জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করে। তাই স্বাস্থ্য গঠন থেকে শুরু করে আমাদের কথা, কাজ এবং সম্পদের ব্যবহার প্রতিটি ক্ষেত্রে সচেতনতা এবং মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনবার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি মইনুল ইসলাম
1: এবং আমি ফারহানা খান পুরবি।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: আরও থাকছে যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, তো থাকুন আমাদের সাথেই।

0: প্রিয় শ্রোতা, ইতিহাস চর্চার মধ্য দিয়ে আমরা সময়ের সীমানা পেরিয়ে হাজার বছরের জ্ঞান ও অভিজ্ঞতাকে আমাদের মস্তিষ্কে ধারণ করি। আমাদের মনের গভীর চিন্তা ভাবনা এবং বিশ্লেষণের খোরাক যোগায় বহু বছর আগের নানাবিধ জানা অজানা বিষয়সমূহ। ইতিহাস কেবল অতীত ঘটনার বিবরণ নয়, বরং মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশের একটি চমৎকার মাধ্যম। বিভিন্ন যুগের সংস্কৃতি, রাজনীতি এবং মানুষের জীবনযাত্রার গল্প মস্তিষ্কে ধারণার জন্য জন্ম দেওয়ার পাশাপাশি আমাদের কল্পনা শক্তির পরিধিকে বিস্তৃত করে। অতীতের ভুল এবং সফলতাগুলো পর্যালোচনা করেই আমরা বর্তমান ও ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার রসদ পাই।
1: বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপন করছেন সামিউল বাশার শান।

শ্রোতা বন্ধুরা, আজ 11 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 254তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তির তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন এই দিনে। 1926 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর কলকাতার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত বিখ্যাত নাখোদা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, যেখানে 10,000-এর বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। 1973 খ্রিস্টাব্দের আজকের দিনে চিলিতে সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দে ক্ষমতাচ্যুত হন। 2001 খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রে ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা, যা 9/11 হামলা হিসেবে পরিচিত, সংঘটিত হয় এবং এই হামলায় প্রায় 3,000 মানুষ প্রাণ হারান। যুগে যুগে অনেক গুণের ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরণী আলোকিত হয়েছে। এসব গুণের ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরনের পক্ষে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1907 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত কবি সুফি মোতাহার হোসেন জন্মগ্রহণ করেন। বাংলাদেশের বৈমানিক এবং বীর মুক্তিযোদ্ধা সাইফুল আজম, যিনি বিশ্বজুড়ে আকাশযুদ্ধের ইতিহাসে অনন্য রেকর্ডের অধিকারী, 1941 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। 1950 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন 21 পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রখ্যাত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা 1969 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1945 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মানির কিংবদন্তি ফুটবলার ও কোচ ফ্রান্স বেকেনবাওয়ার। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার উদ্ভাবন, প্রাপ্তি অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়, আজ 11 সেপ্টেম্বর আজকে এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 1971 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক এবং তৎকালীন প্রভাবশালী রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ মৃত্যুবরণ করেন। বিখ্যাত ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো, যার ক্লাসিক্যাল অর্থনীতিতে তুলনামূলক সুবিধা তত্ত্ব অত্যন্ত সুপরিচিত, পৃথিবী থেকে বিদায় নেন 1823 খ্রিস্টাব্দের এই দিনে। বিখ্যাত জামাইকান রেগে সঙ্গীত শিল্পী এবং দ্য ওয়েইলার্স ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পিটার টস 1987 খ্রিস্টাব্দের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। 1988 খ্রিস্টাব্দের এই দিনে ইহলোক ত্যাগ করেন জনপ্রিয় মিস্টার ম্যান বই সিরিজের জন্য বিখ্যাত ব্রিটিশ শিশু সাহিত্যিক এবং চিত্রশিল্পী রজার হারগ্রিভস। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এই পর্যন্তই।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: প্রিয় শ্রোতা, প্রাচীন জনপদ হিসেবে পরিচিত আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। নানা চড়াই উত্রাই পেরিয়ে বাঙালি জাতি যে সংস্কৃতি গড়ে তুলেছে তার নানা নিদর্শন ছড়িয়ে রয়েছে পুরো দেশ জুড়ে। এই ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনাসমূহ আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি।
0: হ্যাঁ বন্ধুরা, এই পর্বে আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: প্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ শোনাব ঢাকার লালবাগ কেল্লার গল্প। লালবাগ কেল্লা বা কেল্লা ঔরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ এটির নির্মাণ কাজ শুরু করেছিলেন, যিনি ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট হয়েছিলেন। দিল্লির একটি রাষ্ট্রীয় কাজে তাকে ডেকে নেয়, এই কাজটি বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি মারা যান, এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো একজন দর্শনার্থীর সাথে। কি নাম আপনার?
3: মোহাম্মদ রুবেল।
2: কোথেকে আসছেন?
3: আমার দেশের বাড়ি শরীয়তপুর, আর এভাবে আছি ঢাকা ফার্মগেট থেকে।
2: এই লালবাগ কেল্লা দেখতে এসে কি কি দেখলেন এখানে?
3: এখানে দেখলাম কিছু ঐতিহ্য, যে যুদ্ধাস আগে কিছু পুরানো স্মৃতি, তারপরে যে সুড়ঙ্গ পথ আছে, শুনলাম যে এটা দা অনেক দূর দূর যাইতো।
2: শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরের এটি একটি কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। পরবর্তীতে 1844 সালে এলাকাটি ঔরঙ্গাবাদ নাম পরিবর্তন করে লালবাগ নাম ধারণ করে এবং দুর্গ ঔরঙ্গাবাদ নাম পরিবর্তন করে লালবাগের দুর্গ হিসাবে এর নামকরণ করা হয়। সেই থেকে এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি ছিল তিনটি ভবন স্থাপনার সমন্বয়, মসজিদ, পরিবিবির সমাধি ও দেওয়ানি আম, সাথে দুটি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক খননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের দক্ষিণে পশ্চিম পূর্ব বরাবর। প্রধানত মসজিদটি দক্ষিণ পশ্চিমে অবস্থিত ছিল। দক্ষিণের দুর্গ প্রাচীরে নির্দিষ্ট ব্যবধানে পাঁচটি বুরুজ ছিল, উচ্চতায় দুই তলার সমান, এবং পশ্চিমের দুর্গ প্রাচীরে ছিল দুটি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বার। বুরুজগুলোর একটিতে ছিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ পথটি বর্তমানে জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি লালবাগ কেল্লা দেখতে আসা দর্শনার্থীর সাথে। কি নাম আপনার?
4: আমার নাম সৌরভ।
2: কোথেকে আসছেন?
4: আমি নরসিংদীর বেলাবর থেকে আসছি।
2: এই লালবাগ কেল্লা দেখতে আসার উদ্দেশ্য কি আপনার?
4: আসলে অনেকদিন ইচ্ছে ছিল, ছবিতে ভিডিওতে অনেক দেখছি, কিন্তু সামনাসামনি কখনো দেখা হয় নাই, সেজন্য তিন বন্ধু মিলে আসছি আর কি, এটা পরিদর্শন করার জন্য, এটা দেখার জন্য আর কি।
2: কেল্লাটির কেন্দ্র এলাকা দখল করেছিল তিনটি প্রধান ভবন, পূর্বে দেওয়ানি আম, হাম্মামখানা, পশ্চিমে মসজিদ এবং পরিবিবির সমাধি। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। প্রতিদিন এখানে শত শত দর্শনার্থী লালবাগ কেল্লা দেখতে আসেন। যারা প্রতিদিন লালবাগ কেল্লা দেখতে আসেন এবং আসার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য একটি তথ্য, প্রতি রবিবার এই কেল্লাটির সাপ্তাহিক বন্ধ থাকে এবং সপ্তাহের অন্যান্য দিন এখানে নির্দিষ্ট অঙ্কের টাকা পরিশোধ করে টিকিট কেটে প্রবেশ করা যায়। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো একজন দর্শনার্থীর সাথে। কি নাম আপনার?
5: জি, আমার নাম মোহাম্মদ হাফিজ মাওলানা আরমান হোসেন।
2: আপনি কোথেকে এসেছেন?
5: আমার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট, আমি নরসিংদী থেকে এসেছি এখানে লালবাগ কেল্লা দেখার জন্য মূলত এসেছি।
2: পরিবারের সবাইকে নিয়ে লালবাগ কেল্লা দেখতে কেন আসছেন এত দূর থেকে?
5: এটা মূলত একটা ঐতিহাসিক স্থান, সেই অনুভূতি থেকে দেখতে আসা। লালবাগ কেল্লা ঘুরতে এসে মনে হলো আমরা যেন শুধু একটি স্থাপনা দেখি না, বরং ইতিহাসের ভেতর দিয়ে হাঁটি।
2: জি,
5: এই কেল্লার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল, প্রতিটি ফোয়ারার ধ্বংসাবশেষ যেন আমাদেরকে সেই সময়ের গল্প শোনায়। মোগল স্থাপত্যের জৌলুস, যুদ্ধ সংগ্রাম, শাসকদের স্বপ্ন আর অপূর্ণতা, এখানে দাঁড়িয়ে আমরা বুঝলাম সময় কত দ্রুত বদলে যায়, কিন্তু ইতিহাস তার ছাপ অমর করে রেখে যায়। লালবাগ কেল্লা শুধু চোখে মুগ্ধ করে না, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা এক সমৃদ্ধ ঐতিহ্যের উত্তরাধিকারী।
2: প্রিয় শ্রোতা, আজ ছিল লালবাগ কেল্লার গল্প এ পর্যন্ত। আগামী পর্বে অন্য কোন ঐতিহাসিক স্থাপনার ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সংস্কৃতি হল একটি জাতির বেঁচে থাকার এবং পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রধান শক্তি। একটি জাতির জীবনচর্চা, চিন্তা, চেতনা, বিশ্বাস এবং ঐতিহ্যের সামগ্রিক রূপ। বাঙালি সংস্কৃতি কোন স্থবির বিষয় নয়, এটি একটি বহমান নদীর মতো, যা কালের যাত্রাপথে নানা পরিবর্তন, পরিবর্ধন এবং সংস্কৃতির সংমিশ্রণে ধারণ করে আজকের রূপ পরিগ্রহ করেছে। হাজার বছরের ইতিহাস, ভূপ্রকৃতি এবং মানুষের জীবন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে বাঙালির এই নিজস্ব সাংস্কৃতিক পরিচয়।
0: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুগে যুগে বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তনীয় নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
2: শ্রোতা বন্ধুরা, আজকে আমি রাজা শশাঙ্কের মৃত্যুর পর এবং পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল রাজ্যভার গ্রহণ করার পূর্বে এই বঙ্গে অর্থাৎ গৌরব বাংলায় যে বিশৃঙ্খলতা এবং অরাজকতা সৃষ্টি হয়েছিল তার একটি বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। শ্রোতা বন্ধুরা, রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অবুদ্ধ হয়ে পূর্ব পর্যন্ত সময়ে বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলতা বিরাজ করে। প্রায় সমসাময়িক লিপি ও তাম্রশাসন এবং সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে পাল বংশের অব্যবহিত পূর্বের সময়ে বাংলার নৈরাজ্যকর বর্ণনা পাওয়া যায়। শশাঙ্কের মৃত্যুর পর বঙ্গে অর্থাৎ গৌর বাংলায় বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। হর্ষবর্ধনের মৃত্যুর পর তার সাম্রাজ্য নৈরাজ্য ও সংশয় দেখা দিলে মন্ত্রীরা বলপূর্বক রাজ্য দখল করে নেয়। আনুমানিক 650 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এক শতক কালেরও বেশি সময় ধরে গৌড়ের ইতিহাস ছিল অস্পষ্ট। চৈনিক দূত ওয়াং হিউয়েনসের হটকারিতায় তিব্বতের ক্ষমতাধর রাজা সংসান গম্পো বাংলায় পরপর কয়েকটি অভিযান পরিচালনা করেন। সাত শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় দুটি নতুন রাজবংশ আত্মপ্রকাশ করে, তার মধ্যে গৌড় ও মগধে পশ্চিম বাংলা ও দক্ষিণ বিহার পরবর্তী গুপ্তগণ এবং বঙ্গ ও সমতট খড়গ রাজবংশ। এই রাজবংশের কুরুটেই বাংলায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি বলে ধারণা করা হয়। খ্রিস্টীয় 8 শতকের প্রথমার্ধে পুনঃপুন বৈদেশিক আক্রমণে বাংলা বিপর্যস্ত হয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কৌনজ রাজ যশুবর্মনের আক্রমণ। কাশ্মীরের ললিতদিত্য যশুবর্মনের গৌরবকে ম্লান করে দেন। গৌড়ের 5 জন রাজা ললিতাদিত্য কর্তৃক পরাজিত হয়েছিলেন বলে কলাহান কাশ্মীরের ঐতিহাসিক উল্লেখ করেন। এ থেকে গৌড়ের রাজনৈতিক বিচ্ছিন্নতা সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। কেন্দ্রীয় শক্তির অভাবে স্থানীয়গণ এবং প্রধান ব্যক্তিগণ স্বাধীন হয়ে ওঠেন এবং নিজের মধ্যে প্রাধান্য প্রতিষ্ঠার লড়াইয়ে লিপ্ত হন। পুনঃপুন বৈদেশিক আক্রমণ রাজনৈতিক ভারসাম্য সম্পূর্ণরূপে বিনষ্ট করে এবং তাতে বিচ্ছিন্নতার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। সে কারণেই শশাঙ্কের মৃত্যুর পরবর্তী 100 বছর বাংলায় কোন স্থায়ী সরকার ব্যবস্থা গড়ে উঠতে পারেনি বলা চলে। গোপালের উত্থানের আগে খ্রিস্টীয় 8 শতকের মাঝামাঝি সময়ে রাজনৈতিক অবস্থাকে তাম্রশাসনে একটি নৈরাজ্যকর অবস্থা হিসাবে উল্লেখ করা হয়। তিব্বতী সন্ন্যাসী তারনাথ 1608 খ্রিস্টাব্দে একটি গ্রন্থ রচনা করেন। তিনি এ গ্রন্থে মত প্রকাশ করেন যে প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত ব্যক্তি, ব্রাহ্মণ এবং বণিক স্ব-স্ব গিয়েছিলেন এক একজন রাজা, কিন্তু সমগ্র দেশে সে সময়ে কোন রাজা ছিল না। এসব বিবরণ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে শশাঙ্কের রাজত্বের পরবর্তী শতকে বাংলায় শাসন খুব অল্পই স্থিতিশীল ছিল। দেশটি অনেক ছোট ছোট রাজ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তাদের পারস্পরিক যুদ্ধবিগ্রহের ফলে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়। প্রিয় বন্ধুরা, সে সময়ে দৈহিক শক্তির প্রাধান্যে দেশ জুড়ে চলছিল অবাধ্য শক্তির উত্তেজনা। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল বিশৃঙ্খল অবস্থায় রাজক্ষমতা অধিষ্ঠিত হন এবং এরকম একটি অরাজক পরিস্থিতির অবসান ঘটে। শ্রোতা বন্ধুরা, এটি হচ্ছে রাজা শশাঙ্কের মৃত্যুর পরবর্তী 100 বছর এবং পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের রাজ্যভার দখল করার পূর্ববর্তী সময়ের একটি নাতিদীর্ঘ বিবরণ। আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালকে নিয়ে। ধন্যবাদ সকলকে।
0: শ্রোতা শুনছিলেন কালের যাত্রাপথে বাংলা। পোশাক ও সাজসজ্জা মানুষের রুচি, সংস্কৃতি এবং ব্যক্তিত্বের দর্পণ। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত মানুষের পোশাক ও সাজে এসেছে আমূল পরিবর্তন। যুগে যুগে সমাজ, অর্থনীতি, প্রযুক্তি ও সংস্কৃতির বিবর্তনের সাথে সাথে মানুষের সাজগোজের ধরনও বদলে গেছে। প্রাচীনকালের বৃক্ষলতা বা পশুর চামড়া থেকে শুরু করে আজকের আধুনিকতম ফ্যাশন সবই সময়ের আবর্তনে রূপান্তরিত হয়েছে। এক কথায় প্রতিটি যুগই তার নিজস্ব সাজ ও পোশাকের জন্ম দেয়।
1: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।

0: সারি দক্ষিণ এশীয় সভ্যতার সঙ্গে গভীরভাবে জড়িত। এটি কেবল একটি পোশাক নয়, বরং হাজার বছরের সংস্কৃতি, জীবনধারা ও নান্দনিকতার ধারক। প্রত্নতাত্ত্বিকদের মতে সুতির চাষ, সুতা তৈরি এবং বয়ন প্রযুক্তির উৎকর্ষ এই অঞ্চলে প্রাচীনকালে বিকশিত হয়েছিল, যা শাড়ির উদ্ভব ও বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খ্রিস্টপূর্ব 2800 থেকে 1800 সালের মধ্যে বিস্তৃত সিন্ধু সভ্যতা শাড়ির প্রাচীনতম ইঙ্গিত বহন করে। মহেঞ্জোদারোর খননকালে প্রাপ্ত নারী মূর্তিগুলোর গায়ে সেলাইবিহীন জড়ানো বস্ত্র দেখা যায়, যা আধুনিক শাড়ির সঙ্গে বিস্ময়কর সাদৃশ্যপূর্ণ। এছাড়া খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে প্রথম শতকের মধ্যে চন্দ্রকেতু গড় অঞ্চলে পাওয়া পোড়ামাটির ফলকে নারীদের শাড়ি সদৃশ পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। এই নিদর্শনগুলো শাড়ির প্রাচীন ব্যবহারকে সুস্পষ্টভাবে প্রমাণ করে। শাড়ি শব্দটির উৎপত্তি প্রাচীন সংস্কৃত শাতিকা বা শাটি শব্দ থেকে, যার অর্থ এক টুকরো বা ফালি কাপড়। সময়ের সাথে সাথে ভাষার পরিবর্তনের ধারায় এটি প্রাকৃত ও পালি ভাষার মধ্য দিয়ে রূপান্তরিত হয়ে সুতি এবং পরবর্তীতে শাড়ি বা শাড়ির রূপ ধারণ করে। ঋগ্বেদেও নারীদের জন্য সেলাইবিহীন বস্ত্র পরিধানের উল্লেখ পাওয়া যায়, যা এই পোশাকের প্রাচীনতা ও ধারাবাহিকতা প্রমাণ বহন করে। ভাষা ও সংস্কৃতির এই পরিবর্তন শাড়ির বিবর্তনের আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। প্রাচীনকালে শাড়ি তৈরি ও রং করার প্রক্রিয়া ছিল সম্পূর্ণ প্রাকৃতিক। তৎকালীন কারিগররা প্রকৃতি থেকেই রং সংগ্রহ করতেন। নীল রং আসত মূলত নীল গাছ থেকেই, লাল রং পাওয়া যেত বিভিন্ন বীজ ও ফুল থেকে, হলুদ রঙের জন্য ব্যবহৃত হতো হলুদ ও অন্যান্য ভেষজ উপাদান। বয়ন পদ্ধতিতে সুতি ছিল প্রধান তন্তু। দীর্ঘ আয়তাকার সেলাইবিহীন কাপড় হিসেবেই শাড়ি ব্যবহৃত হতো। এই সরল কাঠামোই পরবর্তীতে নানা আঞ্চলিক বৈচিত্র্যের ভিত্তি তৈরি করে।
1: বন্ধুরা, আমাদের গান পর্বে এবারে আমরা শুনব শিল্পী ইয়াকুব আলী খানের কণ্ঠে একটি নজরুল সঙ্গীত। চলুন শোনা যাক।

0: সুরের মূর্ছনায় ভেসে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। তবে এই শেষের মাঝেই নিহিত রয়েছে নতুনের শুরু। সবার সুস্থতা দীর্ঘায়ু কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
1: যাবার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসু, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনায় মাহফুজুল ইসলাম।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ ঘটবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ সৌর বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে বাংলাদেশ

0: ও গ্যাস সমস্যা থেকে মুক্ত করা সম্ভব হবে। গণতন্ত্রের পক্ষে শক্তির মধ্যে বিরোধ বিভেদ ফ্যাসিস্ট শক্তিকে পুনরুজ্জীবিত করবে উল্লেখ করে তিনি একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। তারেক রহমান বলেন, তার নেতৃত্বাধীন বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ঋণ খেলাপের অভিশাপ থেকে মুক্ত করার উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে ঋণ খেলাপির অনুপাত 35.5% থেকে কমে 32.6% দাঁড়িয়েছে। এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। এর ফলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে তার পরিবর্তে একটি বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের পথ তৈরি হল। এছাড়া জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন বিল 2026ও পাশ হয়েছে। বিলে পুলিশের অধীনে এপিবিএন ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়ন ও সরকার নির্ধারিত অন্য যে কোনো ব্যাটালিয়ন থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি মাসের 25 তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। তিনি গতকাল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে একথা জানান। আগামী 29 অক্টোবর ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর। 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের কৌশলগত বন্দর নগরী মোখা দখল করে নিয়েছে। মোখার বাসিন্দারা জানান, বুধবার রাতে সরকারপন্থী বাহিনীর সাথে তীব্র সংঘর্ষের পর হুতি যোদ্ধারা শহরে প্রবেশ করে, ফলে অনেক পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। মোখা দখলের ফলে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এখন বাব আল মান্দাব প্রণালী থেকে মাত্র 75 কিলোমিটার দূরে অবস্থান করছে। বাব আল মান্দাব প্রণালীটি এশিয়া ও ইউরোপকে সংযোগকারী অন্যতম বাণিজ্য পথ। হুতি জানায়, আন্তর্জাতিক নৌ চলাচলের ক্ষেত্রে তারা কোন হুমকি সৃষ্টি করছে না, তবে তারা সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি পুনর্ব্যক্ত করেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব তেল রপ্তানির জন্য লোহিত সাগরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এখন সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর কাছ থেকে মোখা দখল করে নেওয়ায় লোহিত সাগরের হুতিদের নিয়ন্ত্রণ জোরদার হল। এদিকে হুতি ইয়েমেনের সরকার এবং সৌদি আরবের মধ্যকার সংঘাত তীব্র হওয়ার ফলে তেলের দাম বেড়ে গেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: ছোট শিশু কিশোর, এখন তো আমাদের বড় হবার বয়স, বেড়ে ওঠার বয়স। এখন আমাদেরকেও সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে, রোগমুক্ত এবং নিরাপদ থাকতে হবে।
1: এই রোগমুক্ত থাকা মানে তো সুস্থ থাকা, আর সুস্থ থাকলেই আমরা ঠিক মতো লেখাপড়া করতে পারবো, মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো, আমরা ভালো মনে ভালো ভালো কাজগুলো করতে পারবো।
0: এরই মাঝে হঠাৎ কোনো রোগ আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে, এই যেমন আমরা ডেঙ্গু জ্বরের কথা শুনতে পাই। তাই আমাদেরকেও সচেতন এবং সাবধান থাকতেই হবে, ডেঙ্গু জ্বর কোনো বয়স মানে না।
1: আমরা জেনেছি অ্যাডিস মশার কামড়ে এই ডেঙ্গু জ্বর হয়ে থাকে। এই অ্যাডিস মশা 3-4 দিনের জমে থাকা পানিতে জন্ম নিয়ে থাকে, তাই আমাদের ঘরে অথবা ঘরের আশেপাশে এমন জমে থাকা পানি পরিষ্কার করা চাই।
0: আবার একথাও আমরা জেনেছি, সাধারণত দিনের বেলাতেই অ্যাডিস মশা কামড় দিয়ে থাকে, তাই দিনের বেলা যদি ঘুমোতেই হয় তাহলে অবশ্যই মশারি টানিয়ে ঘুমোতে হবে। আমাদেরকে ডেঙ্গু জ্বর মুক্ত থাকতেই হবে, কারণ ডেঙ্গু জ্বরে মৃত্যু ঝুঁকি আছে, তাই আর কোনো অবহেলা নয়।
1: সবাইকে এমনই আহ্বানে শুরু করছি শিশু কিশোরের অংশগ্রহণমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কনকাকলি।

0: এবার সবার মনটাকে দেশের মাঝে নিয়ে যেতে চাই, কারণ এ দেশ আমাদের সবারই মনের দেশ দখল করে থাকে। ছয় ঋতুর এই দেশে আমরা ছয় রকমের রূপ দেখতে পাই যা আকুল করে আমাদের মন।
1: এবার এই দেশের কথাই শুনব দেশাত্মবোধক একটি গানে। এই গানের কথা লিখেছেন আবুল ওমরাহ মোহাম্মদ ফখরুদ্দিন, গানটিতে সুর দিয়েছেন আলাউদ্দিন আলী, আর এই গানটির পরিবেশনায় আমাদেরই এক শিল্পী বন্ধু তাসনিম আহমেদ সৃজন।

0: বন্ধু তো অনেক রকমেরই হয়ে থাকে, যেমন আমাদের আছে লিখিয়ে বন্ধু, যারা নিয়মিত লেখালেখিত অভ্যস্ত, বিভিন্ন বিষয়ের ওপর তারা লিখে থাকে। হয়তো এদের মাঝ থেকে কেউ কেউ একদিন বড় লেখক হিসেবে প্রতিষ্ঠা পাবে, এমন শুভকামনা আমরাও তো করি।
1: এবার আমাদের আয়োজনের কথায় আসি। কলকাকলি অনুষ্ঠানের এখনকার পরিবেশনা রানারের ঝুলি, আমাদের শ্রোতা বন্ধুদের পাঠানো লেখা নিয়ে এ পর্বটি গ্রন্থনা করেছেন ভাইয়া গোলাম নবী পান্না।

0: দূরের ও কাছের শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি ছড়া কবিতার পাঠের আসর রানারের ঝুলি। আজকের রানার ঝুলি উপস্থাপনায় রয়েছে আমি লিফা তানজিবা তাসলিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, ছয় ঋতুর মধ্যে শরৎকাল এক অনন্য সৌন্দর্যের ঋতু। ভাদ্র আশ্বিন মাস নিয়ে শরৎকাল, বর্ষার বৃষ্টি শেষে প্রকৃতির সময় যেন নতুন সাজে সেজে ওঠে। নীল আকাশে ভেসে বেড়ায় সাদা তুলোর মতো মেঘ, মাঠে ঘাটে দুলতে থাকে সাদা কাশফুল, নদীর ধারে কাশবন আর সকালে শিশির প্রকৃতিকে করে তোলে আরো মনোমুগ্ধকর। কখনো হালকা রোদ, কখনো মৃদু বাতাসে শরতের পরিবেশে এনে দেয় প্রশান্তি। শিউলি ফুলের মিষ্টি সুবাস ভোরের বাতাসকে স্নিগ্ধ করে তোলে। শরৎকাল বাংলার প্রকৃত মানুষের মনে আনন্দ, সৌন্দর্য ও নির্মতায়। এবারের লেখা পাঠ প্রথমে কামাল হোসেনের লেখা এই শরতের শিরোনামের ছড়াটি এসেছে রাজধানী ঢাকার শাহবাগ থেকে। এটি পড়ে শোনাবে মুবাশ্বিরা।
1: সুনীল আকাশ, সেই আকাশে মেঘের আনা গোনা, তুলো তুলো সাদা মেঘের মন করা আলপনা, ছুটতে ছুটতে থামছে হঠাৎ আবার শুরু চলা, নীল ছোঁয়ানো রইল আকাশ হয়নি কথা বলা, মন হারালো শরৎ শোভায় লুকোচুরির খেলায়, এই শরতে হারিয়ে যাব ফুল পাখিদের মেলায়।
0: দ্বিতীয় ছড়াটি লিখেছে মেহেরপুর জেলার মল্লিকপুর থেকে আব্দুল সালাম, পড়াশোনাবে জাবিয়া জাকির।
2: শরৎ মেঘগুলো সব ভেসে বেড়ায় যেন সাদা তুলো, বসুন্ধরায় স্নান করেছে মেঘ কোথাও ধুলো, ঘাসের পরে শিউলি ঝড়ে যেন তারার মেলা, সবুজ মাঠের শোভা দেখে যায় যে কেটে বেলা, নদীর চরে বকের সারি মাছ ধরে আর হাসে, সোনার দেশে ঘুমটা খুলে শরৎ যখন আসে।
0: আসলে তৃতীয় ছড়া শরৎ চিঠি শিরোনামের, পতঙ্গ শিরের লেখায় ছড়াটি এসেছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থেকে। পাঠ করে শোনাচ্ছে সারিকা।
3: শরৎ আমি ভোরের আলোয় শিশির ভেজা চিঠি, নীল আকাশে সাদা মেঘে লেখে তারি স্মৃতি, পাখি ডাকে সকাল জাগে রোদের আলো ঝরে, শিউলি হাসে উঠোন জুড়ে গন্ধ ছড়ায় ঘরে, শরৎ যেন ছবির খাতা রঙিন মায়ার হাসি, বাংলা বুকে ঋতুর রানী শরৎ ভালোবাসি।
0: এখনকার এই ছড়াটি এসেছে কিশোরগঞ্জের টাইগাল থেকে। নূর আলম গ্রন্থির লেখা ছড়াটি পড়ে শোনাবে মুমতাহিনা।
4: শরৎ যখন আসে শুভ্র সাদা মেঘের মায়া কোন ঋতুতে ভাসে, শাপলা শালুক শিউলি কমল কোন ঋতুতে হাসে, দৃষ্টিকারে কাশফুলেরা কোন সে ঋতুর ক্ষণ, উদাস করে রাখাল বাসী কোন ঋতুতে মন, শরৎ ঋতুর বাংলাদেশে শরৎ যখন আসে এমন রূপ পাবে খুঁজে ভাদ্র আশ্বিন মাসে।
0: শরৎ রানী শিরোনামের এবারে কবিতাটি রংপুর জেলার বাহার কাসনা থেকে লিখে পাঠিয়েছে হাফিজ রেদওয়ান। এটি পাঠ করে শোনাচ্ছে রুহামা।
5: ভোরের আলো পড়লে গায়ে শিশির ভেজা ঘাসে, মুক্ত ঝরা ঝলক নিয়ে শরৎ রানী হাসে, নীল আকাশে সাদা সাদা ভাসে মেঘের ভেলা, ফুল ফুটেছে তাতেই দেখি ঘাস ফুডিংয়ের খেলা, হলুদ সাদা শিউলি ফুটে শিশির ছোঁয়া পেলে, ঝিলে বিলে শাপলা জাগে পাপড়ি যখন মেলে।
0: আসর শেষে আসা ছড়াটি কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে লিখে পাঠিয়েছে স্বপন শর্মা। এটি পড়ে শোনাবে মাশরুমা আনাম।
6: শরৎকালে খুকুয়াকে নদী বাঁকে নানান প্রাণী কুল, শরৎকালে খুব সকালে ফোটা তাতে ফুল, যখন যাবে দেখতে পাবে কাশফুলেরই দুল, যারা আসে তারাই হাসে একটু মনে ভুল, দেখে সবে বলতে হবে আকলো খুকু কি, সবুজ ঘাসে তারই পাশে শরৎ ছবিটি।
0: বন্ধুরা, এক এক করে তোমাদের পাঠানো ছড়া কবিতার বাছাই করা মনোনীত লেখাগুলো শুনছিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা, এবার নতুন বন্ধুদের বলছি, তোমরা কিন্তু আসরের লেখা পাঠিয়ে অংশ নিতে পারো। ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, চটজলদি লিখে নাও। খামের উপর লিখবে রানারের ঝুলি, কলকাকল অনুষ্ঠান, প্রযোজনী পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন, শেরে বাংলা নগর, ঢাকা 1207। বন্ধুরা, আমি ঠিক ঠিকানাটা আবার বলছি, রানারের ঝুলি, কলকাকলির অনুষ্ঠান, প্রযোজনী পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন, শের বাংলা নগর, ঢাকা 12/7। বন্ধুরা, তোমরা এখন থেকে কলকাকলির ইমেইলেও লেখা পাঠাতে পারো। ইমেইলটি হল kolkakulibibi@gmail.com। বন্ধুরা, আমি আবার বলছি, kolkakulibibi@gmail.com।

0: লোকসঙ্গীতের এক অনন্য দেশ আমাদের এই বাংলাদেশ। জারি, শাড়ি, ভাটিয়ালি, মসজিদি, বাউল, পালাগান, লোকসঙ্গীতের এমনই সব ধারা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় বহন করে চলেছে।
1: কোন কোন লোকসঙ্গীতে আমরা ভাবের গভীরতা লক্ষ্য করি, যেখানে আধ্যাত্মিকতার ছোঁয়া পাই আমরা। শুনব এমন একটি লোকসঙ্গীত, আর গানটি গিয়ে শোনাবে অনন্ত ঢালী অন্তু।

0: খবর মানে যেন তথ্যের বারতা, খবর মানে যেন ঘটনার সত্যতা। কলকাকলি অনুষ্ঠানে এখন শুনব ছোটমণিদের খবর।
1: জানা হবে ছোটদের বড় হয়ে ওঠার কথা, শোনা হবে আমাদের ছোটরাও কেমন সুনামের অধিকারী। খবরগুলো গ্রন্থনা করেছেন মহাশ্বেতা চৌধুরী।
2: আগামী দেশ রচনার কারিগর আজকের শিশুরা, তারাই তো জাতির ভবিষ্যৎ। তাই দেশ এবং বিদেশে শিশুদের কাজকে গভীরভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। সেই কারণে সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবর নিয়ে হাজির হয়েছি আমি আফিদা চৌধুরী তাহিরা। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। রাজধানী ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী হৃদয় ঢাকার 416 উৎসবের অংশ হিসেবে উৎসবে গর্বের দায়িত্বের প্রতিপাদ্যে শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বিশিষ্ট চিত্রশিল্পীদের সম্মাননা প্রদান করা হয়েছে। 9 সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের DACC আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন DACC-র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খয়বুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ। বক্তারা ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আধুনিকতার সঙ্গে সমন্বয় করে সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজ পরিবর্তনে চিত্রশিল্পের ভূমিকা ও মহান মুক্তিযুদ্ধে চিত্রশিল্পীদের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হীনমন্যতা দূর করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের 5টি বিভাগে মোট 15 জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় এবং ঢাকাকে নিয়ে আঁকা 42টি চিত্রকর্মের জন্য 42 জন প্রথিতযশা চিত্রশিল্পীকে সম্মাননা ও সনদ দেওয়া হয়। উল্লেখ্য, 3 থেকে 9 সেপ্টেম্বর জাতীয় চিত্রশালার 4 নম্বর গ্যালারিতে এসব চিত্রকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং প্রদর্শনী শেষে চিত্রকর্মগুলো নগর ভবনের নগর জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। অন্যদিকে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে 23তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড IJSO 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য 6 শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আগামী 2 থেকে 9 ডিসেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিত হবে এবারের IJSO। বাংলাদেশের হয়ে অংশ নেবে আবরার জাহিন পাঠান, আহমেদ সাদ, কাজী সুনহেরা ইসলাম সমৃদ্ধি, মোহাম্মদ সাইফান হায়দার, মারজানা মানহা ও নাশওয়ান হক মাহির। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ, জাতীয় পর্ব, জাতীয় ক্যাম্প ও টিম সিলেকশন টেস্টের মাধ্যমে নির্বাচিত হয়েছে তারা। 16 বছরের কম বয়স শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের পাশাপাশি তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা যাচাই করা হয়। এবারের দল এখন আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুতি নেবে। বাংলাদেশের হয়ে 6 তরুণের এই যাত্রায় সাফল্য প্রত্যাশা করেন আয়োজকরা। ছোটমণিদের খবর শেষ হলো।
0: শোনা হলো খবর, আর এবার শুনব গান। এ গানের ডাকনাম রবীন্দ্রসঙ্গীত এবং এ গানের নাম ডাকও বেশি। রবীন্দ্রসঙ্গীতকে বাণী প্রধান গান বলা হয়ে থাকে। এ গানের সংখ্যা 2000-এরও বেশি।
1: রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে একটু তথ্য কথাও আমরা জানিয়ে দিলাম, এবার বরং গানটাই আমরা শুনি। এই গানের পরিবেশনায় অভিপ্রজ্ঞা।

0: আজও আবার এক বিশেষ পরিবেশনায় সবাইকে একত্র করতে চাই, কারণ একটাই, আর তা হল নজরুল বর্ষ। এরই মাঝে সরকারিভাবে ঘোষিত হয়েছে এই নজরুল বর্ষ, যার উদ্দেশ্য নতুন প্রজন্মের মাঝে কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে ছড়িয়ে দেয়া, নজরুল মুগ্ধ করে তোলা।
1: কারণ তিনি আমাদের জাতীয় কবি, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি প্রেমের কবি, মানুষের কবি, গানের কবি, গীতি কবি। আমাদের মতো ছোটদেরকেও তিনি বড় চোখে দেখেছেন, তাই তো আমাদের কথা ভেবে ছড়া কবিতাও লিখেছেন। শুনব এমনই একটি কবিতা, নতুন খাবার, আবৃত্তিতে আল আম নাসরা।

0: হলো রম্বল, কেরোসিনের চাটনি, চামচের আমচুর খাইসনি নাতনি, আমরা দাম্বার কান দিয়ে খসে নাও, চামড়ার বাটিতে চটকিয়ে খসে নাও, এখানে শিয়ালের নেজ গোটা দুই প্যাঁচ, বেশ করে ভিজিয়ে ঘুট করে খেয়ে ফেলো, মুখে কোনো কথা এলো কি মজা, চিজিয়ে ঝুমকলতার পাতা, লাল পুতুলের মাথা বেঁধে কারো টিকিতে ঢেকিতে, বেশ করে পাট দিয়ে তারপরে খেয়েও শেখে শিখিতে, দাদার গায়ে কাদা সাথে ছেঁচা আদা, খুব কষে মাখিয়ে বেড়ালির নাকে কিংবা কারো টাকে, খেয়ে দেখে নিচি করে পাকিয়ে।
1: আমরা শুনলাম আমাদের ছোটদের উপযোগী কবি কাজী নজরুল ইসলামের একটি রচনা, এমনই আরো অনেক লেখাই তিনি লিখেছেন।
2: যে লেখার মাঝে তিনি তাকে আলাদাভাবে চিনিয়ে দিয়েছেন, আর এভাবেই তিনি আমাদের মনে ও মননে জায়গা করে নিয়েছেন। তার গানের ছন্দ আমাদের মনেও দিয়েছে ভালো লাগার আনন্দ। কাজী নজরুল ইসলাম তার গান দিয়ে আমাদের মনকে মাতিয়েছেন, আমাদের ভাবনার জগৎকে নাড়িয়ে দিয়েছেন, আর এখানেই নজরুল সঙ্গীতের সার্থকতা।
1: আলাদা এবং অন্যরকম কথা ও সুর সব মিলিয়ে নজরুল সঙ্গীত হয়ে উঠছে মধুর। এবার শুনব আমাদের সবারই খুব প্রিয় একটি নজরুল সঙ্গীত, গানটি গাইবে অরিত্র বোশাক।

0: নজরুল বর্ষ উপলক্ষে কিশলয় নামের বিশেষ আয়োজনের শেষ টানবো এবার। আয়োজন অল্প সময়ের বলেই অসামান্য নজরুলের সামান্যকেই আমরা তুলে ধরেছি। আমরা নজরুল সত্তাকে চিনিয়ে দেবার চেষ্টা করেছি, ছিল না আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি।
1: কিশলয় নামের এই আয়োজনে আমরাও অনুভব করলাম কিশলয় কিভাবে মহিরুহে পরিণত হয়েছে। কাজী নজরুল ইসলাম তার উজ্জ্বল উদাহরণ হয়ে আছেন। নজরুল ছোটদেরকে কেমন বড় বলে ভাবতেন, কিশলয় নামের আয়োজন তারই প্রমাণ হয়ে থাকতে চায়।
0: এবার আমরা শোনাব কলকাকলি অনুষ্ঠানের সবশেষ পরিবেশনা, ফুল পাখিদের আসর। আমাদের ছোট্ট বন্ধুরাই এই আসরের ফুল পাখি।
1: এক্ষুনি শুরু হবে তাদের ডাকাডাকি। আজও ফুল পাখিদের আসর পরিচালনা করছেন আপা কাজী সাকেরা বানু।

0: আসসালামু
1: আলাইকুম আপা। ছোট বন্ধুরা কেমন আছো তোমরা?
0: ভালো আছি আপা, আমি কেমন আছি?
1: খুব ভালো আছি। অনেক নতুন বন্ধু এসেছে, ছোট ছোট কুড়ি কুড়ি একেবারে। তবে তার আগে প্রথমেই আমরা আমাদের নিয়মিত একটি বন্ধুকে সুযোগ দেব, শাহরিয়ার। শাহরিয়ার আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বলো দেখি শাহরিয়ার, আগে তোমার নামটাই বলো।
2: শাহরিয়ার হাসান। এর পাশে আমি কবিতা নাম আমাদের সুযোগ নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সৈন্যদি চলে পাকে বাকে দুই।

0: দেয়ালের হাত,
1: জোরে হাত তালিটা। আমাদের এই শিশুটি নিয়মিত আমাদের কাছে আসে, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না আমরা বুঝতে পারি, তবুও ওর আগ্রহ এত অসীম, এত অদম্য, আমরা থামিয়ে রাখতে পারি না, ও বলবেই। তো এরকম শিশু কিন্তু আমাদের অনেকের ঘরেই আছে। আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে এই শিশুদেরকে স্বাভাবিক শিশুদের সাথে মিলিয়ে মিশিয়ে দেবার জন্যে, তাহলে ওরা আমাদের আগামীতে অনেক অনেক অনেক কিছু করবার সুযোগ পাবে। নিয়মিত বন্ধু, এবারে বন্ধু নাম বলো।
2: ইফাত ফাউজিয়া ইয়াশা।
1: কি শোনাবে?
2: কবিতা
1: বল।
2: না ঘুমানোর দল, আল মাহমুদ। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোল গাল। ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে এলাম ঘর, ঝিমধরা ওই মস্ত শহর কাঁপছিল থরথর। মিনারে তাকিয়ে দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ, পাথরে ঘাটার গির্জে তাকিয়ে লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাই, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়।
1: আজকে সবুজের সমারোহ, সবুজ বন্ধু গেল, এবারে আরেকটি সবুজ বন্ধু, নাম বলো।
3: আমার নাম মুনিফানাফ।
1: কি শোনাবে আমাদের?
3: কবিতা।
1: আচ্ছা বলো।
3: রঘুনাথ চামান, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে

0: সেই সবুজ ঘাস, খোলসে মাছে আসি ডেকে আসেন পাতিয়াস, দিয়ে আসে রাঙা কুটে বিঙের মুখে হাসি উঠে বয়ে করে মায়ের নাশেম হাসতে সবাই চায়।
1: এবারের রঙিন একটা বন্ধু নাম বলো।
2: নাসিরুল রহমান।
1: কি শোনাবে?
2: আবৃত্তি।
1: আচ্ছা,
2: আবৃত্তি করছি অমিতাভ চৌধুরীর জাপানি ছড়া। নাগাসাকি বাড়ি তার এক ছিল জাপানি, আয়েশে চুমুক দিয়ে খাচ্ছিল জাপানি, হঠাৎ উঠল তার হাত ভরা হাঁপানি, পেয়ালাটা ছুঁড়ে ফেলে কি ভীষণ লাফানি, ভেউ ভেউ কেঁদে বলে নিকা করুণা পানি, আরি গত বোঝা মাস ফামাহিত তাপানি। ধন্যবাদ।
1: ধন্যবাদটাও তালে তালে বললো, খুব সুন্দর হয়েছে। এবারের বন্ধু নাম বলো।
3: আমার নাম স্যার মাতা মাসুম।
1: কি শোনাবে?
3: কবিতা আবৃত্তি।
1: আচ্ছা,
3: আবৃত্তি করছি রুবাইয়াত মুর্শিদের লেখা কবিতা প্রিয় ফুল। রুবার কানে ফুল ফুটেছে মা দিয়েছে দুল, হাওয়ায় হাওয়ায় উড়ছে দেখা কোকড়া কালো চুল, চুলের কোলেও ফুল ফুটেছে রেশমি ফিতের দুল, ফুলের চেয়েও মিষ্টি তুমি হয় না তোমার ভুল, নদীর ধারে কাশের হাসি পাই না খুঁজে কুল, বেলি বলো গোলাপ বলো রুবাই প্রিয় ফুল। ধন্যবাদ।
1: এবারে লাল বন্ধু নাম বলো।
4: হিমেল রায়।
1: কি শোনাবে?
4: একটি গান।
1: বাহ, অনেকক্ষণ পরে একটা গান পাওয়া গেল, বলো।

0: চমৎকার। তুমি তো এমন করে গাইছিলে আমার মনে হচ্ছিল শেষই করব না। অনেক বন্ধু আছে, সবাইকে সুযোগ দিতে হবে। এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম শারিকালম ইভা।
0: কি শোনাবে আমাদের?
1: আমি একটি কবিতা বলবো। আমি আবৃত্তি করছি কবি শামসুর রহমানের লেখা প্রিয় স্বাধীনতা কবিতাটি। মেঘনা নদী দেব পারে কল অলা এক নাই, আবার আমি যাব আমার পাড়া তলি গায়ে, গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসব বিকেল বেলা, দু চোখ ভরে দেখব কত আলো ছায়ার খেলা, বাঁশ বাগানে আধখানা চাঁদ থাকবে জুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা, ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলে বেলা, বসবে আমার দু চোখ জুড়ে প্রজাপতির মেলা, হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে।
0: এবারের বন্ধু নামটা বলো আগে।
2: আমার নাম শায়ান আরফাজ।
0: কি শোনাবে?
2: আবৃত্তি।
0: আবৃত্তি বলো।
2: আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লিচুর কবিতাটি। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিথাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মোরাত করে পড়েছি ঈশ্বরের চোরে, পড়বি পর মালির ঘরে, সে ছিল গাছের হাড়ি বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দিচ্ছার দিলে খুব কি এলো খুশি, একদম জোর সে ঠিসি, আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙু দেয়াল দেখি এক ভিটরে শিয়াল, আরে ধ্যাত শিয়াল কোথা, বেলোটা দাঁড়িয়ে হতা

0: মুখের কানমলি ভয়, চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিঠা, কুকুরের চামড়া খেচা। সে কি ভয় যায় রে ভোলা, মালির ওই পিকনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা নাক্ষপ্তা।
1: কখনো না, চক্ষুনো চুরি করতে যাব না। এবারের বন্ধু চশমা পরা, নাম বলো।
2: আমার নাম মুহিবা।
1: কি শোনাবে?
2: আমি একটি কবিতা আবৃত্তি করব।
1: আচ্ছা।
2: শরৎরানীর পরশে, লিখেছেন আনোয়ার কামাল। শরৎরানীর পরশ পেলে মেঘগুলো হয় সাদা, হালকা হাওয়ায় যায় যে উড়ে, নেই কো পথে বাধা। শরৎরানীর পরশ পেলে কাশবনুই দোলে, বকশালিকের কলরবে মুখর করে তোলে। শরৎরানীর পরশ পেলে তাল পাকে ওই গাছে, মায়ের হাতের পিঠে পায়েস প্রিয় সবার কাছে।
1: একটু জোরে হাততালি দিতে হবে, সবাইকে উৎসাহিত করতে হয় না, জোরে হাততালি। এবারে বন্ধু নাম বলো।
3: নিতুশি।
1: কি শোনাবে?
3: গান।
1: আচ্ছা।

0: এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম রুহামা তাহকিম।
0: কি শোনাবে?
1: একটি কবিতা।
0: আচ্ছা একটি শুনি আগে বলো।
1: আবৃত্তি করছি পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা আমার বাড়ি। আমার বাড়ি যাইও ভোমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছে কবরী কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচলে পাতি, গাছের শাখায় দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে।
0: বন্ধুরা গিয়ে শো, নাম বলো।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম।
2: আমার নাম আলাম নাসরা। আমি একটি গান পরিবেশন করব। রন্ধন ভালো লাগে,

0: চটচট করে চলে আসতে হবে, নাম বলো।
1: আমার নাম রিফাত আঞ্জিবা তাসনিম।
0: কি শোনাবে?
1: কবিতা, গল্প বলা, সুকুমার রায়। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজপেয়াদা, তার যে মাতুল, মাতুল কিসে, সবাই জানিস সে তার বিষ। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় রানা, একদিন তার ছাতের পরে, ছাত কোথায় টিনের ঘরে, বাগানের এক ওলে উড়ে মার, মালি নয় তো মেহের আলি, মনের সাদে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ, ঠেউ না বাপু ঘেঁচা ঘেঁচি, আচ্ছা বলো চুপ করছি, এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে, ধরলো সে তার ঝুটির গুণ, কোথায় ঝুটি টাক যে বড়া, হোক না টেকু তোর তাতে কি, লক্ষ্মী ছড়া মুখ ঢেকে ধরবো সে টুটির পরে, পিটবো তোমার মুন্ডু ধরে, কথার উপর কেবল কথা, এখন বাপু পালাও কথা।
0: কোথায় আর পালাবে বলো, তুমি তো ধরেই ফেলবে। এবারে বন্ধু, নাম বলো চটপট।
1: আমি আফিদা।
0: কি শোনাবে?
1: কবিতা। আবৃত্তি করছি কবি সৈয়দ শামসুল হকের লেখা কবিতা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চুলি পরি মাটি কোমলি আমার, চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি চর্যা পদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়ে পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বার ভুঁইয়াল থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আল হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বিনার থেকে।
0: খুব সুন্দর হচ্ছিল। এবারে বন্ধু,
1: আমার নাম আনিশা।
0: বলো বলো নামটা, বলো তোমার নাম, বলো।
1: আমার নাম নওরিন।
0: হ্যাঁ, কি শোনাবে?
1: আমি একটু রবীন্দ্রসঙ্গীত শোনাবো।

0: চট করে আসতে হবে, সময় বেশি নেই। এবারে বন্ধু নাম বলো।
1: হিমেল।
0: কি শোনাবে?
1: একটি আবৃত্তি।
0: আচ্ছা।
1: পাখির মতো লিখেছেন আল মাহমুদ। আম্মা বলেন পড়ে রে সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালি লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস্তারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য।
0: খুব মজা, পাখির মতো উড়ে দেখো কেমন লাগে। এবারে বন্ধু নাম বলো।
2: আমার নাম রাফান।
0: কি শোনাবে?
2: আমি একটি আবৃত্তি শোনাবো।
0: বলো।
2: আবৃত্তি করছি কবিতা হাট্টিমা টিমটিম, লিখেছেন কবি রকুনুজ্জামান খান। টাট্টুকে আজ আনতে দিলাম বাজার থেকে শিম, মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম, বললো এটা ফ্রি পেয়েছি নেয়নি কোনো দাম, ফুটলে বাঘের ছা বেরোবে।

0: উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাড়ি, আজব দুপা বেড়ায় ঘুরে গায়ের যত বাড়ি।
1: প্রায় শেষ সময়, একটা বন্ধু আছে, নাম বলো ঝটপট।
2: মমতাহিনা।
1: শোনাবে কি শোনাবে বলো?
2: গান।

খুব সুন্দর হয়েছে গান। হ্যাঁ, আমার দেশের মতন এমন দেশ তো আর কোথাও নেই, সারা পৃথিবীটা খুঁজেও আমার এত সুন্দর দেশ কোথাও পাওয়া যাবে না। তোমরা যখন বড় হবে আর একটু, বা এখনো কেউ কেউ গেছো দেশের বাইরে, দেখেছো আমার দেশের মতন এত সুন্দর দেশ? যেটুকুন সুযোগ হয়েছে আমার দেখবার, আমার মনে হচ্ছে আমার দেশটাই সবচাইতে সুন্দর। ছোট্ট বন্ধুরাও সেটাই প্রকাশ করলো। গান হলো, কবিতা হলো, এবারে বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতন ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।

0: সত্যি কেমন কলকল করে বয়ে গেল সময়গুলো। এবার আজকের কলকাকুলি অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি আনিশা আমিন
1: এবং আমি মোহাম্মদ জাফির হাসান। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছেন মোহাম্মদ মাসুদুর রহমান ও আব্দুল মতিন খান। প্রকৌশল সহযোগিতায় ছিলেন নাসরিন আক্তার। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকুলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
0: ছোট বড় সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, শুভ বিদায়।

0: শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শেষ হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম, সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাজী তামান্না। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে সমাপ্তি বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ ঘটবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সহ সৌর বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে সৌর বিদ্যুৎ উৎপাদক দেশে পরিণত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে। এর ফলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে তার পরিবর্তে একটি বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের পথ সুগম হল। এছাড়া জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন বিল ২০২৬ পাশ হয়েছে। বিলে পুলিশের অধীনে এপিবিএন ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমান বন্দর ব্যাটালিয়ন ও সরকার নির্ধারিত অন্য যে কোনো ব্যাটালিয়ন থাকবে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষা খাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত

0: প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বৈচিত্র্যময় খাতের 1000-এরও বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হবে। মেলার দ্বিতীয় দিন আগামী রবিবার সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডঃ জুবাইদা রহমান এতে উপস্থিত থাকবেন। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগণের দোরগোড়ায় কম খরচে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে এতে আলোচনা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি মাসের 25 তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। তিনি গতকাল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে একথা জানান। আগামী 29 অক্টোবর জাতীয় সংসদের ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর। 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের কৌশলগত নগরী মোখা দখল করে নিয়েছে। বুধবার রাতে সরকারি সৈন্যদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর হুতিরা বন্দর নগরটিতে ঢুকে লোকজনকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। মোখা নগরীর দখল নেওয়ায় এই গোষ্ঠীটি এখন বাব আল মান্দাব প্রণালীর কাছাকাছি রয়েছে। তারা এশিয়া ও ইউরোপকে সংযোগকারী একটি বাণিজ্য রুটের নিয়ন্ত্রণ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুতিরা এই প্রণালীতে চলাচলকারী সৌদি জাহাজগুলো তাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাত বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

রূপালী পর্দার গল্পগুলো আমাদের হাসায়, কাঁদায় আর উপহার দেয় যাপিত জীবনের হাজার অনুভূতি। স্মৃতির পাতায় জমে থাকা সেই কালজয়ী সুরগুলো নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন সিনেমার প্রাণ। কিছু সময় জুড়ে হৃদয়ে দোলা দেওয়া সুরের ভেলায় ভেসে থাকবো আমরা। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শাহিনুজ্জামান শিশির। চলুন শ্রোতা বন্ধুরা, কথা না বাড়িয়ে শুনে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানটি।

মানুষ আসলে এই দুনিয়ার একটা পুতুল মাত্র। অদৃশ্য সুতো দিয়ে যেভাবে পুতুল নাচ নিয়ন্ত্রণ করা হয়, ঠিক তেমনি মানুষও তার ভাগ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতির কাছে বন্দী। ভেতরের তীব্র কষ্ট ও কান্নাকে বুকের গভীরে লুকিয়ে রেখে বাইরের পৃথিবীর সামনে হাসি মুখে নেচে যেতে হয় বা অভিনয় করে যেতে হয়। চারপাশের এত কোলাহল এবং মানুষের ভিড়ের মাঝেও একজন মানুষ কতটা একা ও নিঃসঙ্গ। চলুন বন্ধুরা, শুনে আসি নাচের পুতুল চলচ্চিত্রের একটি শ্রেষ্ঠ ও কালজয়ী গান।

0: একজন নারী নিজের রূপ, সৌন্দর্য এবং অনন্যতাকে একটি নিখুঁত পুতুলের সাথে তুলনা করছেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করছেন যে পুরো পৃথিবী খুঁজলেও তার মতো রূপসী ও গুণবতী দ্বিতীয় কোনো পুতুল বা নারী খুঁজে পাওয়া যাবে না। সৃষ্টিকর্তা তাকে অত্যন্ত যত্ন ও নিখুঁত কারিগরি দিয়ে তৈরি করেছেন। তার হাঁটা, চলা, কথা বলা এবং অভিব্যক্তির মধ্যে এমন এক জাদু আছে যা যে কাউকেই মুগ্ধ করতে পারে। একজন নারীর নিজের রূপের প্রতি অগাধ আত্মবিশ্বাস, চপলতা এবং অন্যান্য সৌন্দর্যের এক চমৎকার ও সুরময় বহিঃপ্রকাশ পেয়েছে গানের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, শুনে আসি গুণাগার সিনেমার গান।
1: সারা

ঐতিহ্যবাহী ঢাকাই শাড়ি, কাজল কালো চোখ এবং ঝুমকো কানের দুল প্রেমিকার রূপে তরুণের মন প্রেমে মগ্ন হয়ে পড়ে। এক যুবকের ভালোবাসার অনুভূতি প্রকাশ আর তার প্রিয়তমার রূপের প্রশংসা দারুণভাবে প্রকাশ পেয়েছে। শ্রোতা বন্ধুরা, শুনে আসা যাক নিয়তি সিনেমার জনপ্রিয় গান ঢাকাই শাড়ি।

ভৌগোলিক দূরত্ব বা ভাষার ভিন্নতা যাই থাকুক না কেন, পৃথিবীর সব মানুষের মনের আশা একটাই, আর তা হল ভালোবাসা। নীল চোখের সেই বিদেশি নারীর প্রেমের বিনিময়ে দেশীয় ভালোবাসার প্রতীক বাঙালি শরতের ফুল প্রেমিক বিলিয়ে দিতে চান। ফুলের বিনিময়ের মাধ্যমে দুটি ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে একটি অভিন্ন ভালোবাসার সেতু তৈরির কথা গানে পেয়েছে। শ্রোতা, শুনে আসা যাক লাল মেম সাহেব সিনেমার গান।

পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো সময় প্রেম আসে, আর জীবনের প্রথম যাকে ভালো লাগে তাকে মানুষ কখনোই ভুলে যেতে পারে না। প্রথম প্রেম মানুষের মনের মণিকোঠায় আজীবন অম্লান থাকে। মনের ভেতরে জমে থাকা অনেক না বলা কথা মুখোমুখি বসে প্রকাশ করতে হয় না। ভালোবাসার মানুষের চোখের দিকে তাকালেই সেই নীরব ভাষা ও আবেগ অনায়াসে বুঝে নেওয়া যায়। শ্রোতা, শুনে আসি ভাঙচুর সিনেমার তেমনি একটি ভালোবাসা।

কথায় গল্পে গানে সময় ফুরিয়ে এলো, এবার বিদায় নেবার পালা। আশা করি আজকের গান ও গল্পের এই মিষ্টি মেলবন্ধন আপনাদের মনকে একচিলতে শান্তি দিয়ে গেছে। খুব শীঘ্রই আমরা আবারও হাজির হব আপনাদের পছন্দের সেই চিরসবুজ পুরনো আর সুরের মূর্ছনায় ভরা নতুন সব গানের ডালা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, দারুণ কাটুক প্রতিটি মুহূর্ত, আর সুরের সাথে বাঁধনে জড়িয়ে থাকতে সবসময় সঙ্গেই থাকুন বাংলাদেশ বেতারের।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গবেষণা ও গ্রন্থনা করেছেন ফাতেমা সুলতানা, উপস্থাপনায় ছিলেন এ বি এম শাহিনুজ্জামান শিশির, সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিন্ত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। কাজী নজরুল ইসলাম,
2: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী ফাতেমাতুজ জোহরা।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন ফাতেমাতু জোহরার কণ্ঠে।
1: 12 সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী 3 মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা সবাই এই আহ্বানে সাড়া দিয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করি এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচিকে সফল করে তুলি। ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন স্থল তৈরি হতে পারে এমন জায়গা চিহ্নিত করা এবং মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার করতে সচেতন করবেন। আসুন আমরা সবাই সহযোগিতার হাত বাড়াই, ডেঙ্গু প্রতিরোধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। প্রচারে বাংলাদেশ বেতার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতে, শিল্পী মকবুল হোসেন ফারুক। শিল্পী কণ্ঠে প্রথম গান সখী তোরে কেমন করে, গানের গীতিকার ও সুরকার অমর চন্দ্র শীল।

মকবুল হোসেন ফারুকের কণ্ঠে শুনছেন পল্লীগীতি, শিল্পী কণ্ঠে এবারে গান আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না। গানটির গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

0: দুখানি পল্লীগীতি শুনলেন মকবুল হুসাইন ফারুকের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
3: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয়শ্রোতা, আয়োজনে এখন শোনাব বৃক্ষরোপণের গান এসো মাটির টানে। গানে কণ্ঠ দিয়েছেন শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। কথা সাজিয়েছেন সিরাজুল হক সিরাজ, সুর দিয়েছেন শান শাহ।

0: এতক্ষণ শুনলেন বৃক্ষরোপণের গান। শিল্পী ছিলেন শানশা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জুই ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ ঘটবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। হামের সংক্রমণ মোকাবেলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশের দ্বিতীয় দফায় হামের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইউনিসেফের মাধ্যমে ইতিমধ্যেই অধিকাংশ টিকা দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট টিকা আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাবে। গত এপ্রিলে প্রথম দফার ক্যাম্পেইনে প্রায় ১,৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। এতে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ সহ বৈচিত্র্যময় খাতের ১,০০০এরও বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হবে। মেলার দ্বিতীয় দিন আগামী রবিবার সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান এতে উপস্থিত থাকবেন। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগণের দোরগোড়ায় কম খরচে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে এতে আলোচনা হবে। আগামী ২৯ অক্টোবর জাতীয় সংসদের ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে

0: বুধবার রাতে সরকারি সৈন্যদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর হুতিরা বন্দরনগরটিতে ঢুকে লোকজনকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। মহানগরীর দখল নেওয়ায় এই গোষ্ঠীটি এখন বাব আল মান্দাব প্রণালীর কাছাকাছি রয়েছে। তারা এশিয়া ও ইউরোপকে সংযোগকারী এই বাণিজ্য রুটের নিয়ন্ত্রণ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুতিরা এই প্রণালীতে চলাচলকারী সৌদি জাহাজগুলো তাদের লক্ষ্যবস্ত করার হুমকি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাত বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট বিরোধের রাজনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছে চীন। জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সান লি বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত ওই অঞ্চলের দেশগুলোর মানুষের জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে এনেছে, একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে তাদের অভিন্ন স্বার্থ বিঘ্নিত হচ্ছে। চীনের প্রতিনিধি সান লি শক্তি প্রয়োগে হুমকি থেকে সরে এসে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতার স্মারক বাস্তবায়নের কাজ শুরু করার আহ্বান জানান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে রয়েছে, বিদ্যুৎ ঘাটতি হ্রাসে সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়ের প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদন, শনিবার থেকে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান, এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমানের, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বন্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী মন্তব্য তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর, জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম দিক থেকে ইসরায়েলি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা সহ ১২টি দেশ, এবং ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত অন্তত ৬০।
3: মন্ত্রিসভা দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কর ছাড়ের প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারি করার অনুমোদন দিয়েছে। গত সোমবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত আমদানিকৃত যন্ত্রাংশে ১% অতিরিক্ত কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি গত মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরুর নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

0: তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তারেক রহমান।
1: মন্ত্রী তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি গত বুধবার জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এই বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। গত বুধবার সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
1: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। গত মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি গুরুত্বারোপ করেন। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। অভিন্ন নদ নদীর পানির ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গঙ্গা ও তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান। ভারতীয় হাইকমিশনার এ ব্যাপারে তার সরকারের পক্ষ থেকে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানান।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গত বুধবার রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এই ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নবনির্বাচিত সভাপতি হিসেবে আনুষ্ঠানিক শপথ নেন। এর মধ্য দিয়ে চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে ফিরছে বাংলাদেশ। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ড খলিলুর রহমান মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন। পরে ড খলিলুর রহমান রাত 1টায় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করেন।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ধর্ম বা অন্য কোন বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। তিনি গত শুক্রবার রাজধানী ঢাকেশ্বরের জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব 1433 উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে বসবাসকারী কোন জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে আর সংখ্যালঘু হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, দেশের সবার প্রধান ও প্রথম পরিচিত হওয়া উচিত সবাই বাংলাদেশি।
1: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি গত শুক্রবার নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে।
0: চলতি মাসের শেষ সপ্তাহে এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গু প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। প্রতিমন্ত্রী গত বুধবার রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের 2টি লক্ষ্য হল আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার কমানো। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রায় 300 চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে ডেঙ্গু চিকিৎসায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও প্রস্তুত রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
1: আগামী বছরের 8-10 জানুয়ারি এবং 15-17 জানুয়ারি দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। গত বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, টঙ্গীতে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
0: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলে বসতি স্থাপনকারীদের উৎপাদিত পণ্যের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ 12টি দেশ। গত মঙ্গলবার কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, অধিকৃত অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপে তারা জাতীয় পর্যায়ে পদক্ষেপ নিতে পারে, পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে আরোপিত নিষেধাজ্ঞাকেও তারা সমর্থন জানাতে পারে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অ্যাড মিলিব্যান্ড অধিকৃত অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি সম্প্রসারণের মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে অবমূল্যায়ন করা হচ্ছে।
1: ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বাহিনী এবং হুথিদের মধ্যে সংঘর্ষে গত শনিবার 60 জনের বেশি নিহত হয়েছে। ইয়েমেনের 3টি পৃথক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টায় 26 জন সরকারি সেনা এবং 31 জন হুথি নিহত হয়।
0: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় মেয়ের নাসির আহমেদ এবং আমি শিরিন শিলা।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা বইরা দিতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল, হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলাম, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়, হাম একটা ছোঁয়াচে রোগ। সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতই বাবা।
1: হ্যাঁ।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ। গ্রন্থনা ও উপস্থাপনা করছেন সজীব দত্ত।

0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সজীব দত্ত এই মুহূর্তে রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, চমৎকার একটি শ্রেণীকক্ষে। আজকের এই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানটি আমরা ধারণ করছি। এখানকার যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তারা অত্যন্ত নান্দনিকভাবে তারা আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছে। চলুন আজকের প্রথম বন্ধুর সঙ্গে আমরা কথা বলি, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছে তারা। আপনার নাম পরিচয় বলবেন।
1: আমি নীলয় সরকার, পড়াশোনা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন একটা সমাজ এবং নারীর নিরাপত্তা বা সমাজের সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ, এটা আমার প্রত্যাশা থাকবে।
0: আন্তরিক ধন্যবাদ, চলে যাব পরের বন্ধুর কাছে। আপনার নাম, কোন ডিপার্টমেন্টে পড়েন বলবেন।
2: আমি সাবরিনা তাজরিন তিশা, পড়াশোনা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন, কি প্রত্যাশা আপনার?
2: আমি চাই বাংলাদেশ একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক এবং আমি চাই বাংলাদেশ যেন একটা নিরাপদ একটা আশ্রয় হিসেবে গড়ে উঠে।
0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, আরো কয়েকজন শিক্ষার্থী বন্ধুর সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
3: আমি তন্ময় সরকার, আছিনী বিজ্ঞান বিভাগ থেকে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
3: আমাদের যে সাংস্কৃতিক বিপ্লব, আমাদের যে দেশীয় এবং আমাদের যে শেকড় থেকে, বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে সাংস্কৃতিক যে চর্চাটা ছিল, আমরা 1971 সালে দেখেছি কি মুক্তিযোদ্ধাদের যে গান, বেতারে যে গানের মাধ্যমে তাদের মনোবলকে আরো চাঙ্গা করে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে, এই জিনিসটা যাতে আমরা আবার ফিরে পাই। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কি আমাদের সাংস্কৃতিক একটা আগ্রাসন চলছে, বিজাতীয় সংস্কৃতি, এই থেকে আমরা বেরিয়ে এসে যে আমাদের দেশীয় সংস্কৃতির চর্চা, যেমন আমি থিয়েটার করি, থিয়েটার কেন্দ্রিক যে কাজগুলো হয়, প্রতিটি শিল্পকলা এবং এমনকি যে উপজেলার শিল্পকলাগুলো আছে এগুলো এখন দেখছি অধিকাংশই বন্ধ অবস্থায় পড়ে আছে। একটা আশা করি আমাদের সংস্কৃতির যে জাগরণ, যে আমাদের প্রতিটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান যাতে আবার পূর্ণভাবে জেগে উঠে এবং আমাদের প্রতিটা যে সাংস্কৃতিক কর্মী আছে তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং তাদের যে নিজস্ব সক্রিয়তা যাতে আমরা বিশ্ব মঞ্চে এবং দেশের মঞ্চে তুলে ধরতে পারি, এই প্রত্যাশা আমার নতুন বাংলাদেশের কাছে।
0: আপনার যে সংগঠন রয়েছে এই সংগঠনের মাধ্যমে কি কার্যক্রম করছেন আপনারা?
3: আমি মূলত থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আসি। আমাদের থিয়েটারের কাজ হচ্ছে নাটক। নাটক বলতে কি, নাটক বলতে বুঝি কি একটা সমাজের দর্পণ। কিন্তু দেখা যাচ্ছে কি অনেক সময় আমরা অনেক নাটক করতে গেলে অনেক ধরনের ব্যাকলেশের সম্মুখীন হচ্ছি। আমার চাওয়া হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে আমরা এটা দেখতে পারি, আমরা যে সমাজের যে সমস্ত অসঙ্গতিগুলো আছে সেগুলো আমাদের নাটকের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো, এই প্রত্যাশা আমার।
0: বাহ, অনেক ধন্যবাদ। আপনার নাম পরিচয় বলে আপনি আপনার স্বপ্নের কথা বলবেন।
2: আমরা এখন পড়াশোনা করতেছি, সবারই হচ্ছে একটা ড্রিম আছে যে আমরা হচ্ছে পড়াশোনা করে হচ্ছে একটা জব করব, কিন্তু এই দুর্নীতিটা সবার আগে হচ্ছে বাংলাদেশ থেকে উঠাতে হবে, যাতে হচ্ছে নিরাপদ সেফলি হচ্ছে চলাফেরা করতে পারি, এখানে কোনো বৈষম্য থাকবে না, কেউ আমার দিকে আর চোখে তাকাবে না, সবাই সবার মতো থাকবে, এটাই হচ্ছে প্রত্যাশা।
0: আমাদের তরুণদেরও তো করণীয় রয়েছে দেশের জন্য, তাই না? আমরা কি করতে পারি?
2: আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি, তারপরে আমরা বিভিন্ন সংগঠন যেগুলো যেমন স্কাউটের মাধ্যমে এগুলো জোরদার করতে পারি সবার কাছে, তারপর বৃক্ষরোপণ যে কর্মসূচি আছে ওইগুলো আমরা জোরদার করতে পারি, তারপর হচ্ছে নর্মালি আমরা চোখে যেগুলো দুর্নীতিগুলো পড়ে ওইগুলোর বিরুদ্ধে কথা বলতে পারি।
0: অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। আপনার নাম পরিচয় বলবেন।
4: আমি রায়হান মিত, পড়াশোনা করছি প্রত্নতত্ত্ব বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
4: সমতার বাংলাদেশের স্বপ্ন দেখি, সচেতনতার বাংলাদেশের স্বপ্ন দেখি, মানুষের মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশের স্বপ্ন দেখি, তারপর শ্রমের স্বাধীনতার, শ্রমের মর্যাদার বাংলাদেশের স্বপ্ন দেখি।
0: এই যে বাংলাদেশ বেতারে অংশ নিলেন, কেমন লাগছে?
4: বেশ ভালো লাগছে। বাংলাদেশ বেতারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের মতামত প্রকাশের স্বাধীনতার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
0: আমাদের তরুণরা, আমরা যারা আছি, আমাদের আগের বন্ধু যেমন বৃক্ষরোপণের কথা বলল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, কারণ জলবায়ু পরিবর্তন, আমাদের যে পরিবেশের নানান হুমকি, সব কিছুর জন্যই কিন্তু পরিবেশের ভারসাম্য না রাখা, তাই আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগালে কি হবে, পরিবেশের ভারসাম্য কিন্তু আসবে। আপনি কি ভাবছেন আমরা তরুণরা আরো কি করতে পারি?
4: আমাদের দেশে যেহেতু তরুণদের সংখ্যা বেশি এবং জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ, তো এই দেশটা অনেক অনেক তারুণ্যময় একটা দেশ, এমনকি আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, যেমন গাছপালা তো লাগাতেই পারি, তার পাশাপাশি দেশের যে প্রবীণ জনগণ আছে যারা এ ব্যাপারে অজ্ঞ বা যারা একটু কম জানে তাদেরকে সচেতন করতে পারি আমরা নিজেদের জায়গা থেকে, প্লাস আমাদের পরিবার এমনকি আমাদের সমাজের মানুষজনকে আস্তে আস্তে সচেতন করতে পারি। সব থেকে বড় আমাদের যে জিনিসটা প্রয়োজন আমাদের তরুণদের, আমি যেটা মনে করি সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম যখন থাকবে, একটা পজিটিভ থিংকিং যখন থাকবে, তখন আমরা আসলে সবই করতে পারি দেশের জন্য।
0: অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আরো দু একজন বন্ধু রয়েছেন, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
5: আমি ইমতিয়াজ আহমেদ, পড়াশোনা করছি নৃবিজ্ঞান বিভাগে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
5: একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের ছেড়া। আমি আমার দেশকে সবসময় সেরা হিসেবে উপস্থাপন করব। ফার্স্ট অফ অল আমি একটা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ হিসেবে আমার দেশকে দেখতে চাই।
0: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আর কারো রয়েছে একটু কথা বলি, আপনার নাম এবং আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন?
6: আমি হাজারা আক্তার, আমি আছি লোক প্রশাসন বিভাগে।
0: হাজারা আক্তার, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
6: আমি এমন বাংলাদেশ চাই যেখানে শুধু আইন তৈরি হবে না, আইনের যথাযুক্ত বাস্তবায়ন হবে। আবার আমি এমন বাংলাদেশ চাই যেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং শিক্ষা হবে সহজলভ্য। দক্ষতা যোগ্যতার ভিত্তিতে দেশে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, যাতে তাদেরকে বিদেশে যাইতে না হয়।
0: অনেক ধন্যবাদ। আমরা সবশেষ বন্ধুর সঙ্গে কথা বলবো, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন?
7: আমি সায়মা আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ি।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
7: আমি একটি ইতিবাচক মানসিকতার বাংলাদেশ চাই, যেখানে হয় কি একে অপরকে ছোট করা হবে না। একটা মানুষ যদি ছোট একটা তার প্রচেষ্টা থাকে, সেই প্রচেষ্টাটাকে যেন প্রশংসা করা হয়, সেই প্রশংসা থেকে একটা বড় কিছু করার উদ্দীপনা তার মধ্যে সৃষ্টি হবে। অন্যকে ছোট করা, বুলিং করা, এই বিষয়গুলো থাকবে না, একে অপরের প্রতি সম্মান থাকবে। এমন বাংলাদেশ চাই।
0: বাহ, চমৎকার। আরো একজন বন্ধু দেখলাম এগিয়ে এসেছে, চলুন তার সঙ্গে আমরা কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন?
8: মুন্নি আক্তার, আমি বাংলা বিভাগ।
0: মুন্নি, আজকের এই অনুষ্ঠানটিতে অংশ নিয়ে কেমন লেগেছে?
8: এই যে বন্ধুদের কথাবার্তাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। আজকের যে অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এটা হঠাৎ করে হয়েছে, আমি খুব খুশি এই অনুষ্ঠানে আসতে পেরে।
0: বাহ, চমৎকার, চমৎকার বলেছে। তার যে উচ্ছ্বাস বা তার যে আনন্দ শ্রোতা বন্ধুরা, এটি কিন্তু সত্যি ভালো লাগছে। এই যে আমাদের বেতারের সঙ্গে সংযোগ হলো, আপনার কথা বাংলাদেশ বেতারের মাধ্যমে সারা দেশে এমনকি সারা বিশ্বে শোনা যাচ্ছে, অনেক ভালো লাগছে না?
8: খুব ভালো লাগছে।
0: আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, কথা বলছি এ পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ক্লাবের যারা মেম্বার রয়েছে তাদের সাথে। আপনার নাম পরিচয় বলবেন?
9: আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, গবেষণা সংসদের একজন সদস্য।
0: আপনারা কি ধরনের কাজ করছেন?
9: আমরা বেসিক্যালি যারা নতুন শিক্ষার্থী আসে এবং যারা আমরা এক্সিস্টিং যারা অনার্স এবং মাস্টার্স এ পড়াশোনা করতেছি, তাদেরকে ফান্ডামেন্টাল গবেষণার ব্যাপারে তাদের আগ্রহ সম্পর্কে আমরা প্রথমে জেনে, তারপর আমরা বেসিক যে ধারণাটা আমরা তাদেরকে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে, বিভিন্ন সভার মাধ্যমে আমরা মান্থলি অথবা ইয়ারলি আমরা দিয়ে থাকি।
0: আপনি নিজেও একজন তরুণ, আর এই অনুষ্ঠানটি তরুণদের নিয়ে, ক্যাম্পাস ভিত্তিক প্রোগ্রাম, আপনি সব তরুণদের উদ্দেশ্যে কি আহ্বান রাখতে চান?
9: সব তরুণদের উদ্দেশ্যে আমার আহ্বান হচ্ছে, অবশ্যই সবাইকে এক স্বপ্ন নিয়ে সামনে আগাতে হবে। সেটা যে কোনো স্বপ্নই হতে পারে, স্বপ্নকে সামনে রেখে সবাই যার যার মনোযোগটাকে সেখানে দিয়ে পরিশ্রমের সাথে সফলতা অর্জন করতে হবে।
0: আপনাকে আন্তরিক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে। আপনার নাম এবং আপনার ক্লাবের নাম?
10: আমি সায়মা আক্তার, অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনের সহসভাপতি পদে আছি।
0: আপনারা কি কাজ করছেন?
10: আমরা মূলত কণ্ঠ চর্চাকে কেন্দ্র করে কাজ করি। এখানে মূলত আবৃত্তির কাজটা করা হয়, সেখানে প্রতি মাসে হচ্ছে সভা করা হয়, সেখানে দেখা যায় আবৃত্তিমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখান থেকে বিভিন্ন শিক্ষার্থীরা আবৃত্তি করে আমাদের পেজে দিয়ে থাকে, সেখান থেকে আমরা বাছাই করে নিই যে কারা ভালো করেছে। এবং আমাদের এই অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র থেকে আমাদের কুমিল্লাতে যে কবি নজরুল ইনস্টিটিউট রয়েছে, সেখানের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে, বা বেতারে যে কার্যক্রম রয়েছে সেখানেও হচ্ছে অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্রের শিক্ষার্থীরা হচ্ছে অংশগ্রহণ করে থাকে।
0: বাহ, চমৎকার। এই যে কণ্ঠ নিয়ে কাজ করছেন, আবৃত্তি নিয়ে কাজ করছেন, এটিতে আপনার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সহপাঠীরা কেমন আগ্রহী হচ্ছে?
10: খুবই আগ্রহী থাকে তারা এই বিষয়টি, যেহেতু কণ্ঠ চর্চাকে কেন্দ্র করে কাজ করে, আপনি যদি দেখা যায় সুন্দর করে কথা বলতে পারেন, দেখা যায় যে আপনার কথাটি অন্য একজন মানুষ শুনে অনুপ্রাণিত হবে এবং উৎসাহ সহকারে শুনবে, তো সেই ক্ষেত্রে অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্রের এই সংগঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে।
0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এ পর্যায়ে আমরা কয়েকজন বন্ধুর কাছ থেকে কবিতা শুনব। প্রথম বন্ধুর কাছে চলুন কবিতা শুনি, চলুন কবিতায় যাওয়া যাক।
11: আবৃত্তি করছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি।
0: আপনার নামটা বলে নিন।
11: আমি রায়হান মিত, প্রত্নতত্ত্ব বিভাগ থেকে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত ফেরির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষ, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
0: অনেক ধন্যবাদ, আমরা পরের বন্ধুর কাছে যাব। আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, চলুন দেখি তিনি কোন কবিতা শোনান, আপনার নাম বলে কবিতা পড়বেন।
12: আমি মুন্নি আক্তার, আমি আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হবে ইতিহাস।
0: বাহ, চমৎকার, একটা হাত তালি দাও সবাই। এরপরে চলুন আরো একটি বন্ধু রয়েছে তার কাছে যাই, আরেকটি কবিতা আমরা শুনবো, তারপরে গানও আজকে রয়েছে, তাই তো? আপনার নাম বলে আপনি আপনার কবিতা শোনাবেন।
13: আমি মুসলিমা খাতুন পাকিজা, আবৃত্তি করছি সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখাই তাহার সমান, হই যেন ভাই মন ও মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই ভাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে।
0: আন্তরিক ধন্যবাদ, আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলে শুরু করবেন।
14: আমি রেজাউল করিম সিয়াম, আবৃত্তি করছি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণেক চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
0: অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আমরা সব শেষ কবিতা শুনবো এ পর্যায়ে, চলুন শুনি, আপনার নাম পরিচয় বলে কবিতা শোনাবেন।
1: আমি নীল সরকার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। আমি আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখিনি। কেউ কথা রাখিনি, ৩৩ বছর কাটল কেউ কথা রাখিনি, ছেলেবেলায় এক বুষ্ঠুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বুষ্ঠুমি আর এলো না, ২৫ বছর প্রতীক্ষায় আছি।
0: অনেক ধন্যবাদ, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে, আপনার নাম এবং আপনি কোন ক্লাবের সঙ্গে আছেন?
15: আমি মোহাম্মদ তৌহিদুর রহমান সাকিব, আমি কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে।
0: আপনি একটু বলবেন আপনারা কি ধরনের কার্যক্রম করছেন?
15: আমাদের কার্যক্রমটা বছর ব্যাপী, আমাদের ডিবেটিং সোসাইটি থেকে সপ্তাহে দুইটা আমাদের সেশন হয়, একটা হচ্ছে বাংলা বিতর্ক আর একটা হচ্ছে ইংলিশ বিতর্ক, যেটা আমাদের একটা মঙ্গলবার বিকেল ৪টার পর আর একটা হচ্ছে বুধবার বিকেল ৪টার পর। তারপর আমরা আমাদের জুনিয়র যে নবীন শিক্ষার্থী আছে তাদের নিয়ে আমরা প্রতি বছর ডিবেট চার্টসের আয়োজন করি, তারপর আমাদের বিভাগ ভিত্তিক আমাদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়, তারপর আমাদের বিজয় দিবস ২১ ফেব্রুয়ারিতে বিতর্ক থাকে, তারপর আমাদের ভালোবাসা দিবস, তারপর বিভিন্ন সামনে আমাদের রম্য বিতর্ক আসতেছে, ন্যাশনাল আমাদের যে টুর্নামেন্ট যেগুলোতে আমরা অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা পুরো বাংলাদেশের সাথে ফাইট করি, ওইসব টুর্নামেন্টে আমরা এখান থেকে একটা বাদ একাধিক টিম প্রেরণ করি।
0: আপনাকে এই মুহূর্তে যারা শুনছে সারা বাংলাদেশের তরুণরা, শ্রোতা বন্ধুরা, সবাইকে কি আহ্বান রাখতে চান?
15: সবাইকে আহ্বান রাখতে চাই হচ্ছে আমাদের প্রজন্মের আমাদের সমাজের জন্য একটু কন্ট্রিবিউশন করুক এবং আমাদের দেশের জন্য কন্ট্রিবিউশন করুক।
0: অনেক ধন্যবাদ, খুব চমৎকার কথা বলেছে শ্রোতা বন্ধুরা, এই তরুণদের মাঝেই আমরা স্বপ্ন দেখি, তারাই গড়বে বাংলাদেশ, এবং এই তরুণদের স্বপ্ন প্রত্যাশা তাদের ইচ্ছে এই সবকিছু নিয়েই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে ধারণ করা হয়, তারই পরিক্রমায় আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এবারের বন্ধুর সঙ্গে কথা বলবো, আপনার নাম এবং আপনার ক্লাবের কথা বলবেন।
16: সাইবুর রহমান, আমি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবে আছি। এই ক্লাবটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে খুবই রিসেন্টলি। ক্লাবের মূল কাজ হচ্ছে সবাইকে খেলাতে এঙ্গেজ করা।
0: কি ধরনের খেলাধুলার আপনারা আয়োজন করে থাকেন?
16: ক্যাম্পাসে মূলত সিজনাল কয়েকটা টুর্নামেন্ট হয়ে থাকে, ফুটবল ক্রিকেট এবং আরো কিছু টুর্নামেন্ট।
0: আপনি কি খেলতে ভালোবাসেন?
16: আমি ফুটবল ক্রিকেট দুটা খেলতে ভালোবাসি।
0: আচ্ছা, এখানকার যারা শিক্ষার্থীরা, আপনারা যখন খেলাধুলা আয়োজন করেন, কেমন উৎসবমুখী পরিবেশের সৃষ্টি হয়?
16: খুবই ক্রেজ থাকে এবং সবাই এটা এনজয় করে এবং সবাই উৎসবমুখী পরিবেশে সেই খেলাগুলো অনুষ্ঠানগুলো উদযাপন করে।
0: আমরা ছোটবেলায় প্রভাব পড়েছি না, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এটি কতটুকু যুক্তিযুক্ত আমাদের জীবনে?
16: এটি আমি মনে করি সম্পূর্ণ যুক্তিযুক্ত, কারণ খেলাধুলা শুধু পড়াশোনা আমাদেরকে সফল করতে পারে না এবং শারীরিকভাবে সুস্থতা থাকা খুবই জরুরি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এটা খুবই জরুরি আমি মনে করি।
0: আপনাদের শিক্ষকরা কি ধরনের সহযোগিতা করে থাকেন, আপনার ভার্সিটি প্রশাসন?
16: তারা অবশ্যই অনেক বেশি হেল্পফুল এই সব বিষয়ে, বিশেষ করে শারীরিক শিক্ষা বিভাগ আছে আমাদের, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা পাওয়া যায় এবং আমাদের আরও যারা অ্যাডভাইজার আছেন তারাও খুব হেল্পফুল।
0: আমরা কথা বলছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের যারা প্রতিনিধিত্ব করছে তাদের সঙ্গে, সবশেষ বন্ধুর সঙ্গে এবারে কথা বলবো। আপনার নাম এবং আপনি কোন ক্লাবে আছেন বলবেন।
17: আমি অন্তরায়, আমি আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবর্তন সংগঠনের সাথে। এটি মূলত হচ্ছে সাংস্কৃতিক একটি সংগঠন, পড়াশোনার পাশাপাশি হচ্ছে সৃজনশীলতা বিকাশের একটা খুবই সাহায্যকারী একটা সংগঠন।
0: কি কি কার্যক্রম রয়েছে আপনার সংগঠনে?
17: এখানে মূলত হচ্ছে আমরা কাজ করি গান, নাচ, আবৃত্তি এইসব নিয়ে। যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো সংগঠিত হয়, যেমন হচ্ছে আপনার পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে দেখা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিবস উদযাপিত হয়, 21 ফেব্রুয়ারি হয়, 16 ডিসেম্বর হয়, এইসব প্রোগ্রামগুলো এই আমাদের প্রতিবর্তন সংগঠনটা পারফরমেন্স করে থাকে।
0: আমরা এই পর্যায়ে দুইজন বন্ধুর কাছে গান শুনবো। চলুন, প্রথম বন্ধু কে রয়েছে? রেজাউলের কাছে যাবো। রেজাউল, কোন গানটা শোনাবে?
18: ফুলে ফুলে ঢোলে ঢোলে।

0: অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আর একটা গান আজকে আমরা শুনবো, চলুন চলে যাই বন্ধুর কাছে। আপনার নাম বলবেন এবং আপনি কোন গান শোনাবেন?
1: আমি রুবায়েত হোসেন, আমি গান গাবো হচ্ছে গিয়ে আমি তোমাকেই বলে দেবো।
0: আমি তোমাকেই বলে দেবো কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে, দলছুট ব্যান্ডের, তাই তো? চলো শুনি।
1: আমি তোমাকেই বলে দেবো কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তো

0: 주의 깐나리라 주의 좋지날 차
1: অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা তালি হবে সবাই মিলে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমরা তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে এতক্ষণ কথা বলছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বন্ধুদের স্বপ্ন প্রত্যাশা জেনেছি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্পর্কে আমরা জেনেছি তাদের সাংস্কৃতিক পরিবেশনও আমরা উপভোগ করেছি এ পর্যায়ে একজন সম্মানিত শিক্ষকের সাথে আমরা কথা বলবো চলুন কথা বলি অনুগ্রহ করে আপনার নাম পরিচয় বলবেন
2: নূর মোহাম্মদ রাজু সহকারী অধ্যাপক বাংলা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়
1: আপনার উপস্থিতিতে চমৎকার ভাবে তারা কথা বলেছে আপনার কেমন লেগেছে
2: খুবই ভালো লেগেছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়ে খুবই অ্যাক্টিভ এবং বিভিন্ন যে ক্লাবের যে সদস্যগুলো আছে আমরা দেখেছি বিভিন্ন সময় ওরা বিভিন্ন অকেশনালি বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকে এবং যেটি আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের জন্য একটি খুব যুগান্তকারী মাইল ফলক রাখবে আর কি আমি বিশ্বাস করি
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন
2: বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের কুমিল্লার যে প্রোগ্রামটি বা ছাত্রদের যে কথাগুলো শুনেছে সেগুলো আশা করি ওদের ভালো লেগেছে এবং পরবর্তীতে আরো বড় ধরনের কোন কার্যক্রম আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করে থাকলে সেই বিষয়ে শ্রোতা বন্ধুরা অবগত হবে বলে আমি বিশ্বাস করি
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা কথা বলছিলেন সম্মানিত শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সজীব দত্ত বিদায় নেব আজকের আয়োজন থেকে তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে আগামী পর্বে দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব আপনাদের সঙ্গে সেখানকার বন্ধুদেরকে পরিচয় করিয়ে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন

এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যে স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ।

0: বেতার কণ্ঠে দেশের গানটি শুনলেন।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, আফরোজা ডালি, লিয়াকত আলী খান, মার্জিয়া আক্তার ও ডাক্তার নাভিরা আফতাব বিনতে ইসলাম। প্রকৌশল দায়িত্বে আছেন ইফতিয়াজ আহমেদ, সাজ্জাদ হোসেন খান, নাসরিন আক্তার ও মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সুবহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতবন্ধু এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা। কথা লিখেছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথমে ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন নীলুফার ইয়াসমিন।

আপনারা ভক্তিমূলক গান শুনছেন। এবারে গানটি জিগল কণ্ঠে গিয়েছেন ইসমত তারা ও খুশিদ হাসান খান। গানের কথা সাজিয়েছেন আল কামাল আব্দুল ওহাব, সুর করেছেন কাদের জামিরি।

0: আপনারা ভক্তিমূলক গান শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। দুপুর 12টায় বাংলাদেশ বেতার খবর পড়ছি মোহাম্মদ দবির আল কাদের। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ ঘটবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশব্যাপী তিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা কর্মসূচি। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। হামের সংক্রমণ মোকাবেলায় আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় হামের টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ইউনিসেফের মাধ্যমে ইতিমধ্যে অধিকাংশ টিকা দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট টিকা আগামী 17 সেপ্টেম্বর মধ্যে পৌঁছাবে। গত এপ্রিলে প্রথম দফার ক্যাম্পেইনে প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেওয়া হয়। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে তিনদিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। এতে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ সহ বৈচিত্র্যময় খাতের 1,000-এর বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হবে। মেলার দ্বিতীয় দিন আগামী রোববার সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এতে উপস্থিত থাকবেন। প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগণের দোরগোড়ায় কম খরচে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে এতে আলোচনা হবে। আগামী 29 অক্টোবর জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিলের নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর, 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ইরান সমর্থিত হতে বিদ্রোহীরা লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের কৌশলগত নগরী মোখা দখল করে নিয়েছে। বুধবার রাতে সরকারি সৈন্যদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর হুতিরা

0: সৌদি জাহাজগুলো তাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি পায়, জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট বিরোধের রাজনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছে চীন। জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সান লি বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত ওই অঞ্চলের দেশগুলোর মানুষের জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে এনেছে, একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে তাদের অভিন্ন স্বার্থ বিঘ্নিত হচ্ছে। চীনের প্রতিনিধি সান লি শক্তি প্রয়োগে হুমকি থেকে সরে এসে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারক বাস্তবায়নের কাজ শুরু করার আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচটি। 13 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এবারের নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের পর্দা নামবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর পৌঁছাতে হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে 6:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যা 6:00 পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 8ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বিএনটিএ বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি কোর্স শুটিং পরিচালনা করবে। এই ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ।

0: জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: 22 সেপ্টেম্বর শনিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাস ব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কর্মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

شب.

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজ এ।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কুরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন শুনবেন বেলা 2:20। এই সপ্তাহের নাটক হৃদয় রক্তক্ষরণ শুনবেন বেলা 3:05। রচনা মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা মীর নাসির আহমেদ। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। হাজনদের জন্য অনুষ্ঠান লেওয়াটানা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সলিম ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুলসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনবেন রাত 10:30।
2: এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

0: পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। মানব পাচারকারী হিসেবে কাউকে সন্দেহ হলে সাথে সাথে পুলিশে খবর দিন। কারো মিথ্যা আশ্বাসে সন্তুষ্ট না হয়ে যাচাই বাছাই করে বৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার দুর্বলতাই মানব পাচারকারীদের উৎসাহিত করে, তাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে সচেতন হন।
1: ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা এ বিষয়ে সবাই সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে সফল করি।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। অন্তবাহিনী, জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিডানিয়া এডি ফায়ারিং রেঞ্জ কক্সবাজারে টেস্ট ফায়ারিং এবং বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে 16 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। ফায়ারিং প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ফায়ারিং এর বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত ঘাড় উত্তর সীমানা নিদানিয়া। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ তাফসির পেশ করছেন মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। সম্মানিত শ্রোতা, আজ আমরা আলোচনা করব কোরআনুল কারীম সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াতের তাফসির প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে জীবন থেকে মৃত্যু পর্যন্ত ইমানদারদের যাবতীয় বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পাঠের প্রতি খুব গুরুত্ব দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে বিভিন্ন মাসালা মাসাইলে পাণ্ডিত্য অর্জন করেছেন। নবীজি বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দিতেন। যুদ্ধে পাঠানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সূরা বাকারা ভালো করে কার জানাস, যে কজন হাত তুলত নবী সাল্লাম সেই কজনকে সামনের সারির জন্য কবুল করতেন। এমনিভাবে সূরা বাকারাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদের মধ্যে অগ্রগামীর চিহ্ন হিসেবে ব্যবহার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত প্রতিরাতে তেলাওয়াত করবে, কাফাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরে যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরে জিন, ভূত, প্রেতাত্মা সহ অন্য কোন অদৃশ্য অশুভ শক্তি সেই ঘরের মানুষদেরকে কষ্টে ফেলতে পারে না। সম্মানিত শ্রোতা, আমরা আজ আলোচনা করব 185 নম্বর আয়াত থেকে শুরু করে 187 নম্বর আয়াতের বিভিন্ন তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে। প্রথমে আমরা আলোচনা করব 185 নম্বর আয়াতের তাফসির সম্পর্কে। 185 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপ্রতের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে এবং কেউ পীড়িত থাকলে, অর্থাৎ কেউ রোগী হয়ে থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময়ে এই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান আর যা তোমাদের জন্য কঠিন তা চান না। এটা এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করবে আর তোমাদের সৎপথে পরিচালিত করানোর কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো এই কাজগুলো তোমরা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু বিষয় আয়াতে উল্লেখ করেছেন। প্রথমত হচ্ছে রমজান মাস, শাহরুল রমাদান। শুরুটাই করেছেন শাহরুল রমাদান, রমজান মাস। এটা অন্য মাসের মতো নয়, মুমিনের ইবাদতের বসন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতকে, মুমিনের অন্তরকে উদ্ভাসিত করার জন্য শয়তানকে শৃঙ্খলবদ্ধ করেন, আসমানের দরজাগুলো খুলে দেন, রহমতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ওয়াসওয়াসাকে বন্ধ করে মুমিন যাতে অতিরিক্ত ইবাদতে তার প্রশান্তি বাড়াতে পারে এবং পিছনের গুনাহ মাফ করতে পারে সেই সুযোগ দান করেন শাহরুল রমাদান। শুরুতে আল্লাহ করেছেন এইভাবে। রমজান মাস অন্য মাসের মতো নয়, এই মাসে কেউ একটা ফরজ ইবাদত পালন করলে আল্লাহ তাকে সত্তরটা ফরজ পালনের সওয়াব দান করেন, সুবহান আল্লাহ ওয়া বিহামদি। কেউ একটা নফল ইবাদত পালন করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামতু সাঈমি তাসবীহ ওয়া নাওমুহু ইবাদাহ, কোন রোজাদার যদি চুপ করে থাকে তবুও তাকে জিকিরের সওয়াব আল্লাহ দান করেন, তার গুণগুলোকে ইবাদত রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন, তার দান সদকা কথা সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দেন। প্রতিদিন রোজা একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং করবেন বলে ঘোষণা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব তোমরা ইফতারের পূর্বে খুব মনোযোগের সাথে কায়মনে বাক্যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে অনেক সাহাবীরা পরিবারের সকলকে নিয়ে সমবেত করে ইফতারের পূর্বে দোয়া করতেন বলে হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাহুরু আকলুহু বারাকা, সাহারি গ্রহণ করব তো সারাদিন না খেয়ে থাকবো, শারীরিক একটা প্রস্তুতি একটা শক্তি এনার্জি নিয়ে নিচ্ছি ভোর রাতে। অন্য সময় আমরা স্বাভাবিক খাবার খাই, আমরা ডিনার করি, আমরা ব্রেকফাস্ট করি, আমরা দুপুরে লাঞ্চ করি, তো এই খাবারগুলো শুধু খাবার, কিন্তু রমজান মাসের কারণে রাতের যে সাহারির খাবারটা এটা শুধু খাবার নয়। নবী সাল্লাম বলেছেন, যতক্ষণ লোকমা দিতে থাকে ততক্ষণ তার গুনাহ মাফ হয়, বরকত নাজিল হয়, আস-সাহুরু আকলুহু বারাকা, এর খাবারটা হচ্ছে বরকত। অতএব এই রমজান মাস শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অন্য জিনিস থেকে আলাদা করে আমাদের অ্যাটেনশন নিয়েছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একত রমজান মাস আবার এর বরকতকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়েছি আমার কালাম, কালামুল্লাহ, কুরআনুল করিম, যেটা হেদায়েতের মার্কাজ, যেটা সকল সমস্যা নিরসনের অন্যতম পাথেয়, সেই রমজান মাসের বরকতকে আরো বাড়িয়ে দিচ্ছি কোরআন নাজিলের মাধ্যমে, যে কোরআনটা হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের জন্য হাদি ও বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য পথে চলার জন্য যত দিক নির্দেশনা দরকার সব বাইয়ানাত, সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে, এই রমজানের হক আদায় করে, যে রমজান আল্লাহ কোরআন নাজিল করেছেন, যে রমজানে ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্প্রসারিত করে দিয়েছেন, যে রমজান আল্লাহ তোমার সওয়াবের দরজাকে বহু বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন, যে রমজানে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এই রমজানটাকেই আমাদের জীবনের গুণমাপের অন্যতম মাধ্যম বানিয়ে দিয়েছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব রমজান মাস পেলে প্রথম কাজটাই হচ্ছে খুব গভীর এবং গাম্ভীর্যপূর্ণ অবস্থান থেকে গুরুত্ব দিয়ে তোমরা রোজা রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রমজান মাসে দিয়েছেন, রমজান যেমন মুক্তিদাতা কোরআন মুক্তিদাতা। বুখারীর বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোনো আমল কথা বলতে পারবে না, কোনো আমলের জবান থাকবে না, আমি নামাজ পড়ি নামাজ আমাকে শুধু সওয়াব দিবে, আমি জাকাত দিই জাকাত আমাকে সওয়াব দিবে, হজ করি হজ আমাকে সওয়াব দিবে, আমরা জিকির দরুদ মিলাদ পাঠ করি এগুলো আমাদেরকে শুধু সওয়াব দিবে। কিন্তু দুইটা ইবাদতকে আল্লাহ অনন্য করে দিয়েছেন, এগুলো একত সওয়াব দিবে, দ্বিতীয়ত আমি আপনি বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়া পর্যন্ত আল্লাহর কাছে বারবার প্রার্থনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাত করবে, কথা বলবে। আর সিয়ামুল কোরআন ইয়াশফা'ন ইনদা রাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনা বলেন, রোজা এবং কোরআন এই দুইটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কথা বলবে। ফায়াকুলু সিয়াম ইন্নী মানাতুহু ফিন নাহার, সে বলবে আমি দিনের বেলায় তাকে বিভিন্ন খাদ্য পানীয় সবকিছুর থেকে স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত রেখেছি, এবং ইয়াকুলু কোরআন ইন্নী মানাতুহু নিয়াম, আমি রাতের বেলায় তার ঘুমকে তার থেকে আলাদা করে দিয়ে, সে আমাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে ঘুমকে হারাম করে দিয়েছে, রাতে নিবৃত্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পাঠ করেছে নামাজে, নামাজের বাহিরে দোয়াতে। অতএব যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে চাইতেই থাকবো। এবং হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে বলেছেন যে কোরআন এবং রোজার সুপারিশের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ গ্রহণ করে অসংখ্য বান্দাকে জান্নাতে নিয়ে যাবেন। অতএব আমাদের সম্পর্ক কোরআনের সাথে যত গভীর হবে, আমাদের সম্পর্ক রোজার সাথে যত গভীর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রোজার কারণে কিয়ামতের ময়দানে অসংখ্য গুনাহ মাফ করে দিয়ে কোরআনের সুপারিশের কারণে রোজার সুপারিশের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, যে কারণে কোরআন শ্রেষ্ঠ এবং কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন শ্রেষ্ঠতম একটা মাস তথা শাহরু রমাদান, রমজানুল মুবারক, যেই মাসের সাথে বরকতের সম্পর্ক, যেই মাসের সাথে রহমতের সম্পর্ক, যেই মাসের সাথে মাগফিরাতের সম্পর্ক, সেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে দিয়ে আমাদের ধন্য করেছেন। রোজা আমাদেরকে নাজাত দিবে, নাজাতের ব্যবস্থা করবে, এর পাশাপাশি কোরআন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবে। অতএব কোরআনের সাথে সম্পর্ক রমজান মাসে আমাদের অধিক হবে। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কেউ কেউ রমজানে কোরআনের 60 খতম দিতেন, কেউ 30 খতম দিতেন, কেউ প্রতি দুই দিনে এক খতম করে 15 খতম দিতেন। দীর্ঘ সময় সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজে তেলাওয়াত করতেন। অর্থাৎ রমজানে যেহেতু তারাওয়িহ প্রশান্তির একটা নামাজ আছে বিশ রাকাতের, সেই নামাজে সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম এক এক আয়াতে এক এক রাকাতে 200-300 রাকাত করে তেলাওয়াত করতেন। এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময়ে সাহাবাই কারাম বর্ণনা করেন যে ওয়া তাওয়াক্কাউনা আলাল ইসা, তারা লাঠির উপরে বট দিয়ে দাঁড়াতে হতো এজন্য যে দীর্ঘ সময় তেলাওয়াত করে পায়ে ধরে যাচ্ছে, কোমরে ধরে যাচ্ছে, তারা দুর্বল হয়ে যাচ্ছে, তখন তারা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকত। অতএব এই কোরআনকে রমজান মাসে বেশি গুরুত্বের সাথে তেলাওয়াত করাটাই হবে আমাদের কাজ। তারপর আল্লাহ সুবহানাহু বিভিন্ন মাসালা বর্ণনা করছেন যে তোমাদের কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে সে রোজা ভাঙতে পারবে। রমজানের রোজা ভাঙ্গার ক্ষেত্রে যেই বিষয়গুলো অর্থাৎ যেই কারণে রোজা ভাঙ্গা যায় সেটার আরো অনেক বিস্তারিত আছে। আমরা এখান থেকে শুধু দুইটা জিনিস জানছি, একান্ত অসুস্থ যে অসুস্থতাতে ডাক্তারের পরামর্শে ডাক্তার বলছেন যে তাকে রোজা ভাঙতেই হবে, না হয় তাকে বাঁচানো সম্ভব নয়, স্বাভাবিক অসুস্থ না, অসুস্থ মানেই স্বাভাবিক অসুস্থ নয়, বরং স্বাভাবিক অসুস্থতাকে রোজা সুস্থ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন সুমো তাসিহ, তোমরা রোজা রাখো সুস্থ হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে রোজার মাধ্যমে ট্রিটমেন্ট করাও। অতএব একদম নাকাল অসুস্থতা, মৃত্যুসজ্জার কাছাকাছি, আর কোনোভাবে সম্ভব না রোজা রাখা, এইরকম অসুস্থতা হলে তোমরা রোজাকে স্টপ করো, আল্লাহ যদি তোমাদেরকে সুস্থ করে দেন তাহলে পরবর্তীতে তোমরা সেটা কাজা করে নিবে, আর যদি পরবর্তীতে তোমরা সুস্থ না হও তাহলে তোমাদের পক্ষ থেকে ফেদিয়া দিয়ে দেওয়া হবে। একজন মিসকিনকে দুবেলা সঠিকভাবে আহার করার জন্য যতটুক খাবার দরকার এক ফেত্রা, ওলামায়ে কেরাম এটাকে এক ফেত্রা রূপান্তরিত করেছেন, ফেত্রা যতটুক অতটুক দান করে দিলে একটা রোজার কাফফারা হয়ে যাবে। রোজা কারা কারা ভাঙতে পারবে, এখানে আমরা দুইটা জিনিস জানছি, অসুস্থ সফর, এছাড়াও যুদ্ধের ময়দানে যারা থাকবে তাদের জন্য রোজা ভাঙ্গার রক্ষত আছে। যে মা তার সন্তানকে দুগ্ধ পান করান যদি তিনি রোজা রাখেন তাহলে সন্তানের দুগ্ধ পানে ব্যাহত হতে পারে এই আশঙ্কা থাকলে ডাক্তার পরামর্শ দিলে তাহলে তিনি রোজা ভাঙবেন। এবং বিশেষ করে নারীদের সন্তান প্রসব হওয়ার 40 দিন পর্যন্ত যদি রোজা থাকে সে রোজাগুলো রাখবে না, এবং নিয়মিত ঋতুস্রাবের সময় সে রোজা রাখবে না, রোজা সে ভাঙবে, পরবর্তীতে সে রোজাগুলো কাজা করবে। এই ঋতুস্রাবের সময় মহিলাদের যেই রোকসদগুলো তার মধ্যে নামাজ রোজা, নামাজ আর কাজা করা দরকার হয় না, কিন্তু রোজাকে কাজা করে নিতে হবে, এটা শরীয়তের মাসআলা। অতএব কেউ যদি রোজা ভেঙে ফেলে অসুস্থতার কারণে, মাসআলার কারণে, তার কোনো সফরের কারণে, যুদ্ধের কারণে, শিশুকে দুগ্ধপান করাতে পারছে না, ডাক্তার পরামর্শ দিচ্ছে যে আপনি দুর্বল হয়ে যাবেন, আপনাকে এখন রোজা ভাঙতে হবে, এরকম কোনো কারণে অথবা ইমার্জেন্সি অপারেশনের কারণে কোনো কারণে যদি রোজা ভাঙতে হয় তাহলে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সে যেন পরবর্তীতে অবশ্যই সেটা কাজা করে নেয়, যে কয়টা ভাঙবে সেগুলো যাতে পূরণ করে নেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সহজ করে দিচ্ছেন, তোমাদেরকে কঠিন করতে চাচ্ছেন না, তোমরা সংখ্যা পূর্ণ করতে হবে। অর্থাৎ 5টা রোজা তুমি ভেঙে ফেলছো, 25টা রাখতে পেরেছো, তাহলে তুমি আর 5টা পূর্ণ করে 30টা পূর্ণ করতেই হবে তোমারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজারি বান্দা হিসেবে তোমাদেরকে পরিণত হতে হবে, যাতে শুকরিয়া তোমাদের জীবনে বাড়িয়ে নিতে পারো। সম্মানিত শ্রোতা, তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে অতিরিক্ত দোয়া করার বিষয় বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে তুমি বলে দাও আমি তো তাদের নিকটেই, প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে আমি তার প্রার্থনায় সাড়া দিই, সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক, আমিও তাদের ডাকে সাড়া দিচ্ছি, তারাও আমার ডাকে সাড়া দিক, আর আমার প্রতি ইমান আনুক যাতে তারা ঠিক মতো ঠিক পথে চলতে পারে। আমরা ছোট্ট করে শানে নজুলটা আগে বলে দিচ্ছি। এক গ্রাম মুলুক একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল, আমাদের পালনকর্তা কি আমাদের নিকটে যাতে আমরা চুপি চুপি প্রার্থনা করতে পারি, নাকি আমাদের দূরে যে আমরা চিৎকার করে ডাক দিব? তখন আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াত নাজিল করেন। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন তোমরা কি কোনো বক বদির স্রষ্টাকে ডাকছো যে জোরে জোরে হাত ডাক করে ডাকতে হবে, বরং তোমরা তাদের রুআওয়া খুফিয়া, তোমরা বরং অত্যন্ত বিনয়ের সাথে এবং মৃদু আওয়াজে আল্লাহকে ডাকো। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বেশ কিছু বিষয় বিশেষ করে দোয়ার বিষয়টাকে আমাদেরকে আদেশ দিয়েছেন যে দোয়া যাতে বেশি বেশি করি। উজিবু দাওয়াতাদ আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে আমি বান্দার ডাকে সাড়া দিই। এজন্য নবী সাল্লাম বলেছেন আর দোয়া মাখুল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের মগজ। অন্য বর্ণনায় বলেন আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত। দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ইবাদতের সওয়াব দেন। নামাজ পড়লে যেমন সওয়াব পাওয়া যায়, দোয়া করলে অনবরত সওয়াব পাওয়া যায়। এবং ইযা ফারাগতা ফানসাব, নামাজের পরে দোয়া, কখনকার দোয়াটা বেশি গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বুখারীর বর্ণনা যে শেষ রাতের দোয়া অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় তখন গভীর রজনীতে যখন
5: মোসল্লা থেকে আল্লাহকে ডাক দেওয়া হয়, ওই দোয়াটা আল্লাহ বেশি শোনেন এবং ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ শোনেন। অতএব ফরজ নামাজের পরে আমরা একটু দীর্ঘ সময় নিয়ে একটু শুধু নাম গাও আসতে না, আল্লাহুম্মা আমিন আমাকে দান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মানে হাত তুললাম আর মোসা দিলাম, এটা নয়, বরং অত্যন্ত বিনয়ের সাথে। দোয়ার অন্যতম আদব হচ্ছে বিনয়, নম্রতা, ভদ্রতা এবং আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার মানসিকতা, কলবকে নরম করা, খুশু খুদু, এগুলো লাগবে দোয়ার সময় যদি আপনি দোয়া কবুল করাতে চান। বিরক্তি ভাব যাতে না আসে আপনার, আপনি খুব বিনয়ের সাথে, যেহেতু ওই সময় দোয়া কবুল হবে, বিনয়ের সাথে একটু সময় নিয়ে দোয়াটা আরবিতেই করেন অথবা বাংলায় করেন, যেভাবেই করেন, আপনার মন যেভাবে সায় দেয়, কিন্তু একটু বিনয়ের সাথে করেন, একটু আদবের সাথে করেন, একটু একাগ্রতার সাথে করেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা কবুল করবেন। অতএব আমরা এই বিষয়টুকু খেয়াল রাখা দরকার যে দোয়ার ক্ষেত্রে আমরা যাতে বিনয়, নম্রতা এগুলো ঠিক রাখি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তিনভাবে, কোনো বর্ণনায় চারভাবে আমি দোয়া কবুল করি। এক নম্বর হচ্ছে বান্দা যখন আমার ডাকে তখন আমি যে বিষয়টা সে আমার কাছে চাচ্ছে তাৎক্ষণিক আমি তাকে সেই বিষয়টা দিই, অথবা যেই বিষয়টা চাচ্ছে এই বিষয়টা না দিয়ে তার মাথার উপরে যে একটা মুসিবত আছে আমি মুসিবতটা দূর করে দিই, ওই বিষয়টা দিই না, কিন্তু একটা একটা লাভ হলো কি মুসিবতটা দূর করে দেওয়া হলো। অথবা আমি তাকে প্রার্থিত বিষয় দিচ্ছি না, মুসিবত দূর করছি না, আখেরাতে বরণে আমদ দেওয়ার জন্য দোয়াটাকে আমি জমা করে রাখি, এটা আখেরাতে দিব। সাহাবায়ে কেরাম এটা শুনে বলেন যে নবী সাল্লাম বলেছেন তোমাদের অনেকে আখেরাত আগ্রহ প্রকাশ করবে যে আহ দুনিয়াতে আমার কোন দোয়ার প্রতিউত্তর দুনিয়াতে না দিয়ে যদি আল্লাহ এটা আখেরাতের জন্য জমা করে রাখতেন, কারণ আখেরাতে আমাদের বেশি প্রয়োজন হবে। দুনিয়াতে আমরা যে জিনিসটা চাচ্ছি এটা না হলেও বিকল্পভাবে হয়তো আমার সমাধান হবে, কিন্তু আখেরাতে তো আর বিকল্প নেই, বিকল্প মানেই দোয়া, বিকল্প মানেই আমল। অতএব মানুষ আকাঙ্ক্ষা করবে যে আমার দোয়াগুলো যদি আখেরাতে কবুল করা হতো। আমরা বেশি বেশি দোয়া করব, মুনাজাত করব, নামাজের পরে, জানাজার পরে, মাইয়্যের দাফনের পরে, মাইয়্যের জানাজা মৃত্যুর খবর শুনে যে কোনো সময় বেশি বেশি দোয়া করব, বেশি বেশি দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবীজি বলেছেন যে তোমরা যখন দোয়া করো আল্লাহ খুব খুশি হন, দোয়া না করলে আল্লাহ রাগান্বিত হন। অতএব দোয়া বেশি করব, অতএব আল্লাহ যাতে আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন। তারপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু বিষয় নিয়ে এসেছেন, রোজা সম্পর্কিত বেশ কিছু বিষয় একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রোজার রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে, তারা তোমাদের পরিচ্ছেদ এবং তোমরা তাদের পরিচ্ছেদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করেছিলে, এরপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন, অর্থাৎ তোমরা সবসময় জুলুম করো, তিনি ক্ষমা করে দেন আর তোমাদের অপরাধ ক্ষমা করেছেন, সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তা কামনা করো, আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কালো রেখা হতে সাদা রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট দৃশ্যমান না হয়, এরপর একেবারে সন্ধ্যা পর্যন্ত তোমরা, নিশাগম পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো। তবে মসজিদে এতেকাপ্রত অবস্থায় স্ত্রীদের সঙ্গে সঙ্গত হও না, এগুলো আল্লাহর সীমা রেখা, সুতরাং এগুলোর নিকটবর্তী হয় না। এভাবে আল্লাহ তার বিধানাবলী মানব জাতির জন্য স্পষ্ট রূপে ব্যক্ত করেন, স্পষ্ট করেন, যাতে তারা মোত্তাকি হতে পারে। এখানে কিছু রহমতের বিষয় আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে নিয়ামতগুলো নিয়ে এসেছেন, এই নিয়ামতগুলো অন্যতম কিছু নিয়ামত এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন যে ইসলামের প্রথম যুগে এবং আগে পর্যন্ত সাহারি শেষ সীমা ছিল ঘুমের আগ পর্যন্ত, অর্থাৎ প্রথম নিদ্রা যাওয়ার পর থেকে রোজা শুরু হয়ে যেত। আপনি ইফতার করলেন ছয়টায়, সাতটা সাড়ে সাতটা একটু আপনার ঘুম আসলো, আপনি ঘুমালেন, পরের দিনের রোজাটা এই ঘুম থেকে শুরু, যখনই আপনি ঘুমাবেন পরদিন রোজা শুরু, এরপর আর কিচ্ছু খেতে পারবেন না। এবার আপনি ঘুমান বারোটা, একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত, অর্থাৎ সাহারির শেষ সময় পর্যন্ত যদি আপনি জাগ্রত থেকে খেতে চান খেতে পারবেন, সাহারির শেষ সময় পর্যন্ত সুযোগ পাবেন, তারপর থেকে আবার সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারবেন না। কিন্তু আপনি যদি সন্ধ্যা সাতটা বা আটটা ঘুমিয়ে যান, এই ঘুম থেকে আপনার রোজা শুরু হবে, আর কিছু খেতে পারবেন না। এটা ছিল আল্লাহর নিয়ম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন বলেছেন, তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার উম্মত এত কষ্ট করতে পারবে না, সারাদিন রোজা রেখে এমনিতেই তো শরীর ক্লান্ত হবে, সে ইচ্ছা না করলেও ঘুম চলে আসবে তার শরীরে, তার চোখে। অতএব আমার উম্মত ঘুমাক বা না ঘুমাক, আপনি সাহারির শেষ সময় যেটা ওইটা পর্যন্ত আপনি অবকাশ রেখে দেন, সে ঘুমালে ঘুম থেকে উঠে খাবে, সে যদি না ঘুমায় জাগ্রত থেকে খাবে, সে যদি না খেতে চায় তাহলে না খাবে, কিন্তু শেষ সময়টা হবে এই পর্যন্ত। এটা আর কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিয়ে, রহমতকে প্রাধান্য দিয়ে শুধু আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। অতএব এখন তোমরা কালো রেখা থেকে সাদা রেখা অর্থাৎ সুবহে কাযিব থেকে সুবহে সাদিক সাহারির শেষ সময় পর্যন্ত তোমরা খেতে পারো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা আতিমুশ-শিয়ামা ইলা লাইল, এরপর রাত পর্যন্ত অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমরা, ইফতার পর্যন্ত তোমরা রোজাকে দীর্ঘ করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সাহারির শেষ সময় এবং বিশেষ করে রোজা অবস্থায় যাতে আমরা স্ত্রীদের কাছে না যাই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। দুইজন সাহাবি উল্লেখযোগ্য, কায়েস ইবনে সিরাম রাদিয়াল্লাহু তাআলা আল আনসারী, সারাদিন পরিশ্রমের পরে ইফতারের সময় ঘরে গিয়ে স্ত্রীর নিকট খাবার চাইলে তিনি বললেন যে ঘরে তো কিছুই নেই, আপনি বসুন, আমি অন্যের ঘর থেকে আপনাকে এনে দিচ্ছি। এ বলে তিনি চলে গেলেন। এদিকে তিনি শুয়ে পড়তেই নিদ্রাভিভূত হয়ে পড়লেন এবং তখন এই প্রেক্ষাপটে যে আহা, সারাদিন রোজা রাখলো খেতে পারল না, আবার নিদ্রার কারণে পরদিনের রোজা শুরু হয়ে গেল, এই জিনিসটা খুবই কষ্টকর ছিল, শরীয়ত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনের কারণে তখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিলেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রাতের বেলায় যখন স্ত্রীর সাথে মিলিত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে রাতের বেলায় স্ত্রীর কাছে যাওয়ার বিধানকে আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিধান করে দিলেন। সম্মানিত শ্রোতা, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয় আমাদের জন্য বলেছেন, সেটা হচ্ছে তাওবা। আমরা যাতে তাওবা করতে পারি, আমরা যাতে বেশি করে তাওবা করি আল্লাহর কাছে, সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে তোমরা তাওবা করবে। তাওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাওয়া যায়, গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে রমজানে যদি তাওবাটা হয়, এটা তো ইবাদতের বসন্ত, কোরআন নাজিলের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। এই মাসে যদি তোমার তাওবাটা তুমি করে নিতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের কারণে তোমার তাওবাকে সহজে কবুল করবেন এবং তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত দান করবেন। অতএব এই মাসে তওবা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফের একটু মাসালা বর্ণনা করে ইতিকাফের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন, আর ইতিকাফ হবেই রমজান মাসে, রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের নিয়ামত পাওয়ার জন্য, যেই কদর হাজার মাস, অর্থাৎ একটা কদরের রাত, বারো ঘন্টার একটা রাত তোমাকে 84 বছরের মর্যাদা দান করে দিবে, 84 বছরের সওয়াব দান করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত দান করেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নিয়ামতগুলোর একটা যে লাইলাতুল কদর, এই কদরটা যাতে পরিপূর্ণভাবে পায়, যেন নবীজি কদর প্রাপ্তির জন্য শেষ 10 দিন ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমাদেরকে দেখিয়েছেন। অর্থাৎ মসজিদে আপনি সার্বক্ষণিক থাকা মানেই লাইলাতুল কদর আপনি পেয়ে যাচ্ছেন, ঘুমালে ইবাদত হচ্ছে, লাইলাতুল কদর পাচ্ছেন, কোনো সন্দেহ নেই। পবিত্র জায়গাতে আপনি থাকছেন, লাইলাতুল কদর পাচ্ছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফ দিলেন। ইতিকাফের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একনিষ্ঠতার সাথে ইতিকাফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের দূরত্ব তাকে জাহান্নাম থেকে দূর করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব ইতিকাফ করতে হবে আমাদেরকে, ইতিকাফের মাধ্যমে আমাদের গুনাহগুলো সহজে মাফ করা যায়। 10 দিন মসজিদে থেকে মনটাকে যেমন নিবৃত করা যায়, সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করা যায়, যাবতীয় গুনাহ থেকে মুক্ত থাকা যায়, একটা ইবাদতের পরিবেশে, সুন্দর একটা পরিবেশে থাকা যায়, এই সমস্ত বিষয়ের কারণে ইতিকাফটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, আম্মাজানরা ইতিকাফ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ ছাড়েননি, জীবনে যত বছর ছিলেন, আম্মাজানরা জীবনে যত বছর ছিলেন কখনো ইতিকাফ ছাড়েননি, এত গুরুত্ব দিয়ে করতেন। আর আমরা এত উদাসীন, সারা জীবনে কখনো ইতিকাফ করি না, এমন মানুষ আছে যে 60 বছর 50 বছর পার করে দিচ্ছে, জীবনে তারা ইতিকাফ নাই। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুন, কর্মব্যস্ততা থেকে, রমজান বিশেষ করে রমজানের কর্মব্যস্ততা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। রমজানটা হোক রোজার, রমজানটা হোক কোরআনের, রমজানটা হোক ইতিকাফের, রমজানটা হোক ইবাদতের, আমলের, তারাক্কির, আল্লাহর কাছ থেকে বাকি 11 মাসের সাপোর্ট নিয়ে নেওয়ার, আমাদের ভিতরে যাতে আমরা আরো বেশি সাপোর্ট নিতে পারি, এই বিষয়গুলো যাতে রমজান নিশ্চিত করে, সেই বিষয়টা আমরা রমজানের মাধ্যমে নিশ্চিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা আয়াতে যেই বর্ণিত, যেই রমজান, কোরআন, দোয়া, তাওবা, সাহারি এবং ইতিকাফ, এই যে নিয়ামতগুলো দিলেন, এই নিয়ামতগুলোর সংমিশ্রণে রমজানটা যাতে একটা পূর্ণ বরকতের হয়, রমজান যাতে আমাদেরকে আমাদের গুনাহ মাফ করে আল্লাহর কাছে নৈকট্য এবং জান্নাতি হিসাবে যাতে একটা রমজান আমাদেরকে আমাদের গুনাহগুলো মাফ করায় নেয়। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ মৃত্যু দিলে তুমি রমজানের পরে দিও, যাতে আমি আমার গুনাহগুলো মাফ করে নিতে পারি, রমজানের বরকতের কারণে যাতে আমি শ্রেষ্ঠ হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান, রোজা, দোয়া এবং তাওবা ইস্তেগফার থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন গঠনের সুযোগ দান করুন। আমিন। ওয়াকিফ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।
3: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর অনুষ্ঠান তাফসীরুল কোরআন। তাফসীর পেশ করলেন মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
6: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন খালিদ হুসাইন।

0: আপনারা ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন।
1: প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ। এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনা ও আশেপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আসুন আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ডেঙ্গু প্রতিরোধে তিন মাস ব্যাপী কর্মসূচিকে সর্বাত্মক সফল করে তুলি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন আধুনিক গান। গানের কথা লিখেছেন শচীন্দ্রনাথ রায়, সুর করেছেন আতিকুর রহমান এবং গানে কণ্ঠ দিয়েছেন ইসমত জেরিন স্মিতা।

ইসমত জেরিন স্মিতার কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানের কথা লিখেছেন ফজলে ইমাম বুলবুল এবং সুর করেছেন তুষার কান্তি বর্মণ।

0: ইসমত জেরিন স্মিতার কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়। তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ। গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর থেকে আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং মহানগর পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এডিস মশার লার্ভা উৎপাদন হতে পারে এমন স্থানগুলোতে চিহ্নিত করে ধ্বংস করার পাশাপাশি সাধারণ ময়লা আবর্জনাও পরিষ্কার করা হবে। 2027 সালের হজযাত্রীদের আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখা 2 থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2027 সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা 78,500 জন। নিবন্ধন ও হজ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবন ও উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। হাম সংক্রমণ মোকাবেলায় আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় হামের টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ইউনিসেফের মাধ্যমে ইতোমধ্যেই অধিকাংশ টিকা দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট টিকা আগামী 17ই সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাবে। গত এপ্রিলে প্রথম দফা ক্যাম্পেইনে প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেওয়া হয়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। আইনজীবীরা জানান, ছিনতাই নিয়ন্ত্রণে দণ্ডবিধির পাশাপাশি দ্রুত বিচার আইন 2002 কার্যকর ভূমিকা রাখতে পারে। দ্রুত বিচার আইনে ছিনতাইয়ের ঘটনায় 2 থেকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড, হাতে নাতে গ্রেফতার আসামিদের বিচার 30 কার্যদিবস এবং অন্য ক্ষেত্রে 60 কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে। ডিএমপি জানিয়েছে, পেশাদার ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার পাশাপাশি দ্রুত বিচার আইনেও মামলা করা হচ্ছে। ছিনতাই শিকার হলে দ্রুত 999-এ কল করে থানায় মামলা করার আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে 9/11 সন্ত্রাসী হামলার 25তম বার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে স্মরণসভা। 2001 সালের 11ই সেপ্টেম্বরের ওই হামলায় নিহত হন 2,977 জন। ছিনতাই করা 3টি বিমান নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ভার্জিনিয়ার পেন্টাগনে আঘাত হানে। আর যাত্রীদের প্রতিরোধের মুখে 4র্থ বিমানটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও পেনসিলভানিয়ায় হামলায় 3টি ঘটনাস্থলে স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। নিহতদের স্মরণে লন্ডনে কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কেও আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। বিশ্বজুড়ে 9/11-এর এ হামলার সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। খেলার খবর ক্রিকেট। নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচটি। 13ই সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এবারের নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের পর্দা নামবে।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উৎতর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।

বাংলাদেশ বেতার ঢাকা। আজকের নাটক হৃদয়ে রক্তক্ষরণ, রচনা মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা মীর নাসির আহমেদ, নাট্যানুষ্ঠান

0: আপনি এখানে?
1: ভাগ্যের চমক, হীরা চমকায় জানতাম, আজ জানলাম ভাগ্যেরও চমকের খেলা আছে।
0: সে আমি বহু আগেই জেনেছিলাম। ডাক্তার সাহেব, অন্ধকারে কাছে না এলে আলোর কি মূল্য তা বোঝা যায় না। অন্ধকারে চমকের খেলা বেশি ফুটে ওঠে।
1: আপনাকে দেখে মনে হচ্ছে এখানেই যেন আলোর উৎপত্তি প্রথম হয়েছিল। ছোট্ট কথায় জানতে পারো ইচ্ছে হচ্ছে, কোথা থেকে যাত্রা, কোথায় গিয়ে থামবে পথ চলা?
0: সিলেট থেকে ফিরলাম, ছেলের জন্য গিয়েছিলাম।
1: সিলেট থেকে? সিলেট কোথায়? আমার জানা মতে ওখানে আপনার কেউ থাকে না।
0: আপনার জানা মতে মানে কি? কতটুকুই বা আপনি আমার সম্পর্কে জানেন? ছেলের জন্য একটা মানত ছিল, ওটা পূরণ করতে গিয়েছিলাম সিলেট মাজারে। এই অভাগীর একমাত্র অবলম্বন এই ছেলেটা।
1: ওসব মানেন?
0: যার কিচ্ছু নাই তার বিশ্বাসটাই সম্পদ। এই পৃথিবীর বহু কিছু ঘটমান, যার পুরোটা জুড়ে বিশ্বাস। আপনি মানেন আর নাই মানেন,
1: আপনার সাথে কথায় পারা দেয়। কথার ধারে হার মেনেছি বহু আগেই, শুধু স্বীকার করতে দ্বিধা ছিল, পাছে নিজের অপারগতা প্রকাশ পায়। তবে হেরেও সুখ খুঁজে পেয়েছিলাম। হৃদয়ের অতি যত্নে কিছু না থাকলে সে কখনো বোঝা যায় না।
0: এটা তো পারা না পারার কথা না, এটা বাস্তবতা। আমার একটাই সম্পদ, ওটা যতটা সম্ভব অক্ষত রাখা যায়, যত্নে রাখা যায়, সেজন্যে লড়াই। প্রয়োজনে সারা জনম লড়ব, ভাঙবো, কিন্তু মচকাব না আমি।
1: বাবা বলতেন, প্রতিটা ক্ষণ এক একটা নতুন খবর নিয়ে আসে, কেউ শুনতে পায়, কেউ শুনতে পায় না। যারা শুনতে পায় তারা নিঃসন্দেহে ভাগ্যবান। আজ নিজেকে সত্যি বড় ভাগ্যবান মনে হচ্ছে।
0: শুনতে চেষ্টা করে না বলেই অনেকে শুনতে পায় না। আমাদের ব্যর্থতা ওখানেই, আমরা খুব কাছাকাছি এসে হাল ছেড়ে দিই, অথচ আরেকটু অপেক্ষা করলে পাওয়া যেত সেই সৌভাগ্যের সংবাদটা। খানিক ধৈর্যের অভাবে পরবর্তী চমকটুকু আমাদের ভাগ্যে জোটে না।
1: আমি কান পেতেছিলাম সোনার ইচ্ছায় দীর্ঘ 7 বছর। প্রতি প্রহরে প্রহরে ভাবতাম, এই বুঝে আওয়াজ ভেসে আসছে, এই বুঝে আধার ঠেলে আলো ফুটে উঠল। কখনো কখনো নিজেকে বড্ড অসহায় মনে হতো প্রতীক্ষার কাছে। এই প্রতীক্ষা আমাকে পোড়াবে, জেনেছি বুঝেছি, তবুও জেনে বুঝেই ছিল আমার প্রতীক্ষা।
0: কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না ডাক্তার সাহেব।
1: গত 7 বছর ধরে আমি দিশে হারার মতো খুঁজেছি আপনাকে।
0: গুছিয়ে বললে কৃতজ্ঞ হব। আমি সত্যি বুঝিনি ডাক্তার সাহেব, নির্বুদ্ধিতার এই রূপ ধরে রাখবেন না ডাক্তার সাহেব, ক্ষমা করবেন আমাকে।
1: আপনি কি জানেন কখনো কখনো বন্যা আসে।

0: চলেও যায় একটা সময়, শুধু রেখে যায় মহামারী।
1: ক্ষমা চাইবার মুখও আমার নেই, সেদিনও ছিল না। ক্ষমা চেয়ে নিজের অপরাধটুকু শুধু থাকতে পারি, আর কিছুই করার সাধ্য নেই।
0: তাই বুঝি এভাবে সেদিন পালিয়ে এসেছিলে? আমি 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 6টা থেকে 7, 8, 9, তারপর শুধু প্রতীক্ষার প্রতীক্ষা। সরি, তুমি বলে ফেললাম।
1: ডাকে কি এসে যায়, তুই কিংবা তুমি? ডাক তো বাহিরের রূপ মাত্র, সৌন্দর্য তো ভেতরের বিষয়, দেখার বিষয়, আশার ভেতরে, পর্যবেক্ষণের ভেতরে।
0: যাবার বলে একবার কি আমার মুক্তি চোখে ভাসেনি, কোনো সত্য পিছু ডাকেনি?
1: যদি বলি না, সে মিথ্যে বলা হবে। সত্যি বলে কি সত্য প্রমাণ করা সম্ভব? জীবন কখন কি খেলা খেলে কে জানে। আমার অপারগতাকে ধরে রেখে আর আমাকে অপরাধী করে রাখবেন না ডাক্তার সাহেব।
0: কই, একবার তো বসতে বললে না আমায়। কেন এত অবহেলা আমার ভাগ্যে? কেন জেনে বুঝে সব অবহেলা আমার জন্যই রেখে দেয় ভাগ্য বিধাতা?
1: ছি ছি ছি, সে কি আপনি দেখি এখনো দাঁড়িয়ে আছেন? সরি, আমাকে লজ্জা দেবেন না, আপনি বসুন ডাক্তার সাহেব, প্লিজ বসুন।
0: অনুলেখা চাতকের মতো চেয়ে আছে তৃষিত মন নিয়ে। এবার মুক্তি চাই, তোমার নামটা একটু ছোট করে দিতে চাই, যদি অভয় দাও।
1: ডাক্তার সাহেব?
0: হ্যাঁ, যে অতি নিকটে তাকে আর কত দূরে রাখবো। অনুরেখা বললে বড় দূরের মনে হয়, অনু।
1: ডাক্তার সাহেব, আপনি বেশ গুছিয়ে কথা বলতে পারেন, অদ্ভুত আপনার কথার প্রাণ শক্তি।
0: আর তুমি আমাকে পর করে রেখো না অনু।
1: পর করে রাখলাম কোথায়, আপনি আমার কাছে পরম ধন তুল্য।
0: যাই বলো না কেন, আমায় তুমি পর করেই রেখেছ।
1: না না, তা হবে কেন, আপনি অনেক বড় মাপের মানুষ, আমার কি নাম ধরে ডাকা সাজে?
0: নিষ্ঠুরতা দিয়ে তোমাদের অপারগতা ঢাকতে চাও, এ তোমাদের কেমন বিচার?
1: জানি জানি আমি অপরাধী, দেবতার সম্মান রাখতে পারিনি, আমার কর্ম আমাকে অপরাধী করেই ক্ষান্ত হয়েছে।
0: কেন আমাকে শাস্তি দিলে? সত্যিই কি আমি অপরাধী ছিলাম? সত্যিই কি আমি দোষী ছিলাম অনু?
1: দেবতাকে কাঁদিয়ে আমিও যে কম কাঁদিনি, বরং তার অধিক কেঁদেছিলাম ডাক্তার সাহেব।
0: অনু, অনু তোমাকে অনেক খুঁজেছি, ব্যাকুল মন আমার প্রতীক্ষার আগুনে পুড়ে পুড়ে একাকার হয়ে গেছে, দীর্ঘশ্বাসের তাপে পুড়ে আমি জেনেছিলাম জীবন কি, যাতনা কি।
1: ছোট কপাল, ছোট বুদ্ধি, তাই ভুল করে উঠতে পারিনি।
0: অনু, কি তুমি রতন?
1: হ্যাঁ ডাক্তার সাহেব।
0: বাহ, এই কবছরেই দেখছি অনেক বড় হয়ে গেছে।
1: সে আপনার শুভ দৃষ্টি, স্রষ্টার কৃপাও বলতে পারেন। দেখেছেন কেমন শান্ত হয়ে ঘুমাচ্ছে?
0: হ্যাঁ, সে তো বটেই, লক্ষ্মীর ছায়া যে ওর কপালে জুটেছে, তা ওকে কিন্তু অনেকটা তোমার মতোই দেখাচ্ছে।
1: আপনার দর্শন যে মিলেছিল, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ডাক্তার সাহেব। আপনার উপদেশ পরামর্শ যে আমাকে বাঁচতে শিখিয়েছে, সত্যি আপনি মহান, এমন সহজ সরল করে সত্যকে তুলে ধরেছিলেন যা কিনা অকল্পনীয়।
0: সে ঋণ চাইলে খানিকটা হালকা করতে পারবো না?
1: সে আমার ভাগ্য, উপায় বলুন।
0: আমার নাম ধরে ডাকো, একটা ইচ্ছা অন্তত পূরণ হোক।
1: থাক না, কিছু চাওয়া চিরকালের মতোই চাওয়াতেই থাক
0: অনু।
1: ডাক্তার সাহেব,
0: চা খাবে?
1: না, আপনি খান।
0: সবকিছুই চিরকাল শুধু প্রত্যাখ্যান করো না, এবার খান তো দাও। এই খোকা, এদিকে এসো, এদিকে এসো, চা দাও আমাদের।
2: চায়ের সাথে কিছু দিন স্যার?
0: না রে, অন্য কিছু লাগবে না।
1: এই বয়সে চা বিক্রি করছো, তোমার বাবা নেই?
2: এই নেন স্যার।
1: কেন রে?
0: লেডিস ফার্স্ট, আগে ম্যাডামকে দাও।
1: আমাকে দেবে কি, ওর তো দেখছি আমাকে পছন্দই হয়নি, দেখলেন না আমার প্রশ্নের উত্তরই দিল না।
2: বাবা আছে, মা অন্যের সাথে চলে গেছে।
1: তোমার মা তোমাকে রেখে চলে গেছে? এমন চাঁদের মতো ফুটফুটে ছেলে রেখে কেউ চলে যায়?
2: হ বেগম সাহেবা,
0: প্রিয় মানুষটা চলে গেলে কেমন লাগে অনু কাছে থাকার সময় বুঝিনি।
1: মা চলে গেছে, বাবা তো আছে, তারপরে তুই যে কাজ করছিস,
2: কপালে থাকলে কি আর করার, আমাগো দুনিয়াতে আসাই পাপ, গরিবেরা মাইনছে চোখের কাঁটা, আল্লাহর এই দুনিয়াতে আমাগো জায়গা বড় অভাব।
1: অমন করে বলিস না বাবা, কাঁদছো কেন?
2: কাঁদুন না, কেউ আমাকে কখনো বাবা বলে ডাকেন নাই।
0: আরে তোমার বাবা কি করেন, এইটুকু ছেলেকে দিয়ে কাজ করান কি করে?
2: সে আর কি করবে বিছানায় পড়ে থাকা ছাড়া।
1: তাহলে তোকে কাজ পাঠায় কেন, নিজে কাজ করতে পারে না?
2: কি করবে মেম সাহেব, একটা অ্যাক্সিডেন্টে বাবার দু পা কাটা গেছে, তার ভিক্ষা করা ছাড়া আর কি করার আছে?
1: আহারে থাক শোনা, কাঁদিস না, যাবি আমার সাথে, পড়তে দেবো, খেতে দেবো, খেলতে দেবো, একটা ভাইও দেবো রতন।
2: আমারও ইচ্ছা করে পড়তে খেলতে পেট ভরে ভাত খাইতে।
1: যাবি?
2: কেমন কইরা যাই, মা বাবার ফালায় গেছে, আমিও যাব, সবাই সবার সুখটা খুঁজলে বাবার কি হইব, কি দেখব তাকে, কি খাইব সে, কি তারে খাবার দিব?
1: ও তাই তো, আহারে এই বয়সে জীবন যুদ্ধে নামতে হলো তোকে, কি কঠিন জীবনধারা, কি অসহনীয় ব্যথা। ডাক্তার সাহেব, জীবনের বাঁকে বাঁকে কি বিভৎস চিত্র, জীবনের নাট্যমঞ্চের গরিব অসহায় মানুষগুলো বুঝি সত্যিকারের যোদ্ধা।
0: অনু, অনু তুমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, এটাই আমাদের বাস্তবতা। এই এই খোকা শোন, কত টাকা হয়েছে ধরো, আমাদের চা খাওয়া শেষ।
2: এত বড় টাকা ভাঙতি হইব না সাহেব, আমি কেবল আইলাম, মাঝে মাঝে নিজের কাজে নিজেই ফাঁকি দিই, ইচ্ছা করে না ভোরবেলা ঘুম থেকে উঠে আসতে, আজ একদমই মন চাইতেছিল না, বাবার চেঁচামেচিতে উপায় না পায় এই শেষে আইলাম।
0: একশো টাকাই তো, রেখে দাও, বাকিটা তোমার বকশিস, আজ আমার পরম সৌভাগ্যের দিন।
2: আজকাল মানুষ ঠিক মতো চায়ের দামে দিবার চায় না, আর আপনি বকশিস দিতে চাইতেছেন।
0: হ্যাঁ দিলাম, রেখে দাও।
1: অন্যেরা চায়ের দাম দিতে চায় না কেন?
2: চা ভালো হয় নাই, কাপ ধোয়া হয় নাই, তোমার জামা নোংরা, আর কত কি।
0: দুর্বলের উপর সবলের অত্যাচারের এটাই ধারা, এ নিয়ে তুমি ভাবতে বসে যেও না।
1: সে কি আর ইচ্ছে করে হয়, আমাদের পরিবেশ পরিস্থিতি বাধ্য করে এটা করাতে। ডাক্তার সাহেব,
0: আমাদের এই পরিবেশ আমরাই তৈরি করেছি অনু, আমরা বিভিন্ন চরিত্রের মানুষগুলো।
1: তাই বলে
0: দেখো, তুমি যথেষ্ট বুদ্ধিমান, সে বিষয়ে আমার বলতে বাধা নেই। তুমি বলো, আজকাল আমরা প্রতিনিয়ত কেবল অত্যাচারী রূপটাই ধারণ করতে বড্ড বেশি ভালোবাসছি কিনা।
2: সেলাম নেন সাহেব, আমি জায়গা।
0: হ্যাঁ সেই ভালো, তুমি তোমার কাজে যাও।
1: ডাক্তার সাহেব, ছেলেটার মা ছেলেটাকে ফেলে যেতে পারলো?
0: ভেতরের যন্ত্রণা অনেক সময় মানুষকে নির্লজ্জ হতে বাধ্য করে।
1: কেমন করে?
0: হতে পারে সে নিরুপায় ছিল, হতে পারে পরিবেশ তাকে ঠিক থাকতে দেয়নি, হতে পারে তার ভালোবাসা তাকে তাড়া করে নিয়ে গেছে।
1: ডাক্তার সাহেব,
0: এক সন্তানের মা কোন দায়ে সে কি করতে বাধ্য হয়েছে তার সৃষ্টিকর্তাই ভালো জানেন।
1: তাই বলে একজন নারী হয়ে
0: কেন, নারী বলে তার সুখী থাকতে চাওয়াটা অন্যায়, একজন পুরুষই বুঝি শুধু সুখে থাকার অধিকার রাখে, নারী কেবল ত্যাগই করে যাবে, ভোগের অধিকার নারীর থাকতে নেই।
1: এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব?
0: তোমার স্বামী পেরেছে, তুমি কেন পারোনি? সেও তো সন্তানের বাবা ছিল, তার সুখের ঘর বাঁধতে সন্তানের মুখটা মনে আসেনি একবারও?
1: কি বলছেন, সে বিয়ে করেছে?
0: কেন করবে না, তোমরা নারীরাই তো মহিলার মূর্তি ধরে বসে আছো, তোমরাই তো পুরুষ শাসিত সমাজটাকে মাথায় চড়িয়েছ।
1: সে সুখে আছে,
0: ধিক্কার তোমাদের, এখনো পথে পথে ঘুমন্ত ছেলেকে কাঁধে করে বই বেড়াচ্ছ তুমি, আর সে ব্যস্ত আছে নতুন সংসার নিয়ে, আবার তুমি জানতে চাইছ সে সুখে আছে কিনা?
1: আমি যে স্ত্রী, আমি তো মা।
0: তুমি না বলে চলে এলে আমি রোজ অপেক্ষা করতে থাকি তোমার, আজও তাই করে চলেছি, আমি জানতাম আমি তোমাকে একদিন খুঁজে পাবই। যতই দিন যাচ্ছিল ভেতরের যন্ত্রণাটা আরো তীব্র হতে চলেছে, আজ সে চিৎকার বিধাতা টিকতে না পেরে দেখো ঠিকই তোমার সামনে দাঁড় করিয়ে দিলেন, আজ আমি মরেও শান্তি পাব। কত পথ আমি নীরবে হেঁটেছি সে শুধু আমি আর উপরওয়ালাই ভালো জানেন।
1: তার বিয়ের সংবাদ কে দিল আপনাকে?
0: তুমি চলে আসার পর ছ মাস আমি অপেক্ষা করে একদিন নিজেই তোমার অনুসন্ধানে তোমাদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলাম।
1: আপনি?
0: হ্যাঁ আমি, আমি নিজেই গিয়েছিলাম, অপেক্ষা করতে করতে যখন আর পারছিলাম না তখন নিরুপায় হয়ে নিজেই যেতে বাধ্য হলাম, তোমাকে হারিয়ে সেদিন আমি বুঝেছিলাম আমি কি হারালাম। হঠাৎ করেই মনে হচ্ছিল যেন আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারছিলাম না। ভেতরে অসহ্য এক যন্ত্রণা সবসময় তাড়া করছিল, কি তা আমি জানি না। তবে বেশ বুঝেছিলাম আমি মূল্যবান কিছু হারিয়েছি।
1: আমি আপনাকে দেবতার আসনে রেখেছিলাম, আজও সেখানেই রেখেছি আপনাকে।
0: তাই বুঝি না বলে না কয়ে হারিয়ে গেলে?
1: দেবতার অসম্মান হোক, তা চাইনি বলেই পালিয়ে যেতে হলো
0: আমাকে শাস্তি দিয়ে।
1: ছি ছি, কি বলছেন আপনি!
0: সেদিন বিনা অপরাধে সাজা পেয়ে জেনেছিলাম জীবন কখনো কখনো কতটা অসহায় হয়ে যায়।
1: আমিও যে কম শাস্তি পাইনি ডাক্তার সাহেব।
0: তোমার খোঁজ নিতে একদিন পৌঁছে গেলাম তোমার বাড়ি। সেদিন তো ছিল কি যে যন্ত্রণার, কি যে বিভৎস। জীবন আমাকে এমন এক মোড়ে নিয়ে দাঁড় করালো, আমি বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে থ হয়ে গেলাম।
1: কেন?
0: তোমার বাড়ি পৌঁছে দেখলাম বেশ লোকজনের ভিড়। ভাবলাম ভুল সময় গিয়েছি, লোকজনের সমাগম দেখে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। একটু এগুতেই দেখলাম বাড়ির সামনে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে থামলাম। এক কাপ চা দিতে বলে দু একটা কথা হলো চা বিক্রেতা।

0: আজকে যে কি গরমটা পড়ছে, বাতাস ও আগুন।
1: চাচা কতদিন ধরে দোকানদারি করছেন এখানে?
0: তা বছর পাঁচ তো হয়েই গেল বাবা।
1: এই এলাকাতেই থাকেন বুঝি?
0: হ্যাঁ এই এলাকাতেই থাকি।
1: ওই আরমান সাহেব নামে কাউকে চেনেন?
0: আরমান? কোন আরমান? ও অনুলেখার স্বামীর কথা বলতেছো?
1: হ্যাঁ হ্যাঁ, ওদের একটা ছেলেও আছে যে,
0: হ্যাঁ ছেলে খান তো পাগল।
1: পাগল?
0: হ্যাঁ পাগল। অনুলেখার ওই ছেলের নিয়ে কত কি হয়ে গেল আগে সংসারে।
1: কত কি হয়ে গেল মানে?
0: শুনছি ছেলের মা ছেলের ডাক্তার দেখানোর নাম কইরা ওই রকম মাইয়া মানুষের ছেলে পুলের আর কি হইব। বাবা মা অপরাধ করলে সন্তান ওই রকমই হয়।
1: ঠিক বুঝলাম না চাচা।
0: আমিও আগে বুঝি নাই মাইয়াটা যে অত খারাপ হইব।
1: কি করেছিল সে?
0: ওই যে কইলাম, ডাক্তার দেখানোর নাম কইরা ডাক্তারের সাথে গিয়ে ফষ্টি নষ্টি করে, শেষমেশ তো সংসার ছেড়ে পালাই গেল।
1: পালিয়েছে?
0: হ্যাঁ তাই তো করছে। আর তার জন্যই তো আরমান আবার নতুন করে বিয়ে করছে।
1: নতুন করে বিয়ে করেছে?
0: হ্যাঁ আজকেই তো বিয়ে হয়ে গেল।
1: তাই বুঝি বাড়িতে এত লোকের ভিড়। তা ছেলেটা কোথায়, আর ছেলের মাই বা এখন কোথায়?
0: আর কই, শুনছি ডাক্তারের কাছেই চলে গেছে, ছেলেটারও নিয়ে গেছে।
1: শোনা কথা বিশ্বাস করে নিলেন? মেয়েটাকে চেনেন? কখনো আপনার সাথে কথা হয়েছে?
0: কয় কি কথা হয় নাই আবার, আমি তো একই বাড়িতে ভাড়া থাকি।
1: একই বাড়িতে একসাথে থেকেও একটা মানুষকে চিনতে পারলেন না? অবশ্য চিনবেন কেমন করে, কাছের মানুষগুলোই তো তাকে চিনল না, আমিও তো তাকে চিনতে পারিনি।
0: তা তুমি কে গো বাপু, ওদের এত খবর নিতাছ?
1: চাচা ইচ্ছে করলে আমি সত্য না বলেই চলে যেতে পারতাম, কিন্তু আজ যদি সত্য না বলে চলে যাই তবে ঘোর অন্যায় হবে, আল্লাহও আমাকে ক্ষমা করবেন না। উনি যে বললেন যে ডাক্তারের মন গড়া গল্পটা,
0: হ্যাঁ
1: আমি সেই ডাক্তার। ভাগ্যের কি পরিহাস দেখুন, আমার জন্য কারো ঘর ভেঙেছে অথচ আমি জানি না।
0: কি কেলেঙ্কারি কাণ্ড, না যে না কত কিছু বইরা ফেললাম।
1: আর ওই যে বললেন ডাক্তারের সাথে পালিয়ে গেছে, তাও ভুল। শুধু ভুল না, রীতিমতো অন্যায়। না জেনে কারো মুখের কথায় কাউকে অবিশ্বাস করে বসা, তা সত্যি করে বলেন দেখি, অনুলেখা কি আসলেই অমন প্রকৃতির মেয়ে?
0: আসলে বাবা কি আর বলবো, সত্যি বলতেছি মেয়েটারে দেখা কখনো আমার এমন মনে হয় নাই, কিন্তু ও গেল কই?
1: আর ওর ছেলেটা পাগল না, অটিজমে আক্রান্ত শিশু। ওদের প্রতি আমাদেরকে সবসময় সহনশীল থাকা উচিত।
0: কি কাণ্ড, না জানি কি অপরাধ করে ফেললাম। বাবা আমারে তুমি ক্ষমা করে দিও।
1: কোথায় যেতে পারে কিছু বলতে পারেন?
0: অত খবর তো জানি না, শুনছি সৎমায়ের সংসারে মানুষ হয়েছে, কে জানে কষ্টে কষ্টেই বুঝি মায়াটার জীবন যাইব।
1: চাচা একটা উপকার করবেন।
0: কি উপকার বাবা?
1: অনুলেখার বাবার বাড়ির ঠিকানাটা আমি একটু দেবেন।
0: আর কইতে হইব না, অপরাধ তো আমারও হয়েছে, না জানি মায়াটারে কত কিছু বলে ফেললাম। হ্যাঁ তা বাবু তুমি ঠিকানা দিয়া কি করবা?
1: আমার জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল, এখন আমি চুপ করে থাকি কি করে? সবচেয়ে বড় কষ্টটা কোথায় লেগেছে জানেন চাচা?
0: কই বাবা,
1: এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না, আমাকে কিছু বলার প্রয়োজন মনে করল না।
0: সেইটা তো ওই ভালো জানে, আমি মূর্খ মানুষ, আমি এইসবের কি জানি বাবা।
1: আমি বুঝেছি, সে আমাকে দূরের কেউ জানতো, তাই আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করেনি।
0: কিন্তু
1: সে যাই ভাবুক, চাচা আপনি আমাকে ওর বাড়ির ঠিকানাটা একটু এনে দেবেন?
0: সেইটা অবশ্যই আমি এনে দিব, নিজের পাপও তো মুছতে হইব। না বুঝা কত গালমন্দ করছি মায়াটারে, আল্লাহ ক্ষমা করলেই রক্ষা পাই।
1: আরো অবাক হলাম জেনে, আরমান সাহেব কেমন করে এমন সিদ্ধান্ত নেন? আমার কাছে যেহেতু বিষয়টা পরিষ্কার হয়ে নিতে পারত। আর আজ যারা মেয়েকে বিয়ে দিল তারাই বা কেমন বাবা মা, কোনো খোঁজ খবর না নিয়ে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল, মেয়ের জীবন বলে এর কোনো মূল্য নেই।
0: কি আর বলবো বাবা, সংসারে মেয়েরা তো একটা বোঝার মতো।
1: একটু ওর বাড়ির খোঁজটা এনে দেন চাচা, আমার এই উপকারটুকু করেন।
0: ওইটা বইলে আমার অপরাধের বোঝাটা আর বাড়ায় না বাবা, না যাই না যে অপরাধ করছি, এখন সেটা শুধরানোর সময় আইছে আমার। আমি নিজে অনুলেখার বাবার বাড়ির খোঁজ নিয়ে তোমারে জানাবো।
1: চাচা অনেক উপকৃত হব, আজ আসি চাচা। একটা প্রশ্নের উত্তর কুড়াতে এসে উত্তর তো পেলাম না, বরং হাজার প্রশ্ন এসে জড়ো হলো মনে।
2: বাবা, সময় রে সময়ের কাজ করতে দাও, তুমি আমি কিছুই করতে পারবো না।
1: ভালো থাকবেন চাচা, আল্লাহ হাফেজ।

0: এরপর কি হলো ডাক্তার সাহেব?
1: তুমি চলে গেছো একাকি পথ ধরে, তোমার স্বামীও এখন মুক্ত। সেই নতুন সংসারের স্বপ্ন নিয়ে জীবন নতুন করে শুরু করেছে, সে যদি নতুন সংসার করতে পারে, তার যদি অপরাধবোধ কাজ না করে, তাহলে ছেলের মান নতুন করে শুরু করতে আপত্তি কোথায়? ছেলেরা করলে যদি অপরাধ না হয়, তবে মেয়েরা করলে কেন দোষ হবে? কেন এত ওজোর আপত্তি মেয়েদের বেলায়? আমি মানুষ, আমি এই পরিচয়ে বেঁচে থাকতে চাই, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। এই চাওয়াটা আমাদের সবার কাম্য, তাই নয় কি?
0: উফ, কি যে যন্ত্রণা, আর যে শুনতে পাচ্ছি না, কেন জীবনের বাঁকে বাঁকে এত কষ্ট আর যাতনা, কেন এত কান্না, যেখানে চোখের জল মোছাবার প্রিয় কোনো মানুষ নেই, সেখানে কেন এত অনুশোচনার বেরি?
1: শুনতে যে তোমাকে হবেই, তোমাকে শোনানোর জন্য তোমাকে খুঁজে ফিরেছি, খোঁজ পেলাম, তুমি তোমার বাবার বাড়িতেও নেই।
0: আমি যে পথের খোঁজে পথে নেমেছিলাম, বাবার গৃহে গিয়েছিলাম প্রথমে, সেখানে সৎমা আমাকে বেশি দিন সহ্য করতে পারেনি, তবুও উপায় না দেখে বেশ কিছুদিন ওখানেই থাকতে হলো। অবশেষে একটা পত্রিকার চাইল্ড কেয়ারের লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আমি ছুটে গেলাম, ওখানে আমার রতন আমার হাতিয়ার হলো। ওরা আমার সন্তানের কথা ভেবে আমাকে ওরা চাকরিতে নিয়োগ দিল।
1: আমাকে কিছু না বলে এভাবে যেতে পারলে, কেন চলে গেলে এভাবে?
0: ওরা যে আমার দেবতাকে ছোট করে দেখেছিল, কলঙ্কের কালিতে তাকে মাখাতে চেয়েছিল, আমি ওদের সাথে পেরে উঠছিলাম না। ওরা আমার রতনের এই অবস্থার জন্য আমাকে দায়ী করতে লাগলো, আপনাকে নিয়ে বাজে কথা বলতে শুরু করছিল, থামছিল না, ওদের কথার উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম।
1: সে আমি বুঝেছিলাম অনেক পরে, সে বোঝাটাই আমার জন্য সান্ত্বনা হয়ে থাকলো না পাওয়ার তৃষ্ণায়।
0: মনে আছে সেদিনের কথাগুলো, কতবার আমি ছুটে গিয়েছি আপনার ওখানে রতনের জন্য, আমার রতনের সুস্থতার জন্য?
1: ভুলিনি, কখনোই ভুলবো না, সেও কি ভোলার? তুমি এসেছিলে ছেলের জন্য, আমি মগ্ন ছিলাম পেশার জন্য, উভয়ের আপন মগ্নতার ঘরে কেউ কাউকে চেনার অবসরটুকুও তখন রাখিনি।
0: আমার ভাগ্য আমাকে ফাঁকি দিয়েছে, সে ভার আমার থাক।
1: আমার ওখানে আসতে পারতে, একটা না একটা উপায়।
0: জানতাম ওখানে গেলে আমি পথ পেয়ে যাব, কিন্তু কোন মুখ নিয়ে যেতাম? আমি যে সংসার সমাজের চোখে নজরবন্দি ছিলাম, বিবেকের কাছে ছিলাম অপরাধী।
1: বিশ্বাসের যখন কমতি ছিল না, গিয়ে দেখতে পারতে একবার।
0: সেদিন গেলে বাড়ির লোকেদের মিথ্যা অপবাদটা সত্যি হয়ে যেত, মিথ্যের কাছে সত্যের পরাজয় হতো, নিন্দের জয়, তা কি করে মেনে নেব আমি?
1: নিন্দে মন্দের দায় নিয়ে একাই পথ চলতে শুরু করলে, একটু পেছন ফিরে চাইলে না?
0: কষ্টের কাছে সমর্পণ করায় আমার ভয় ছিল না, ভয় ছিল দেবতাকে কলঙ্কিত করায়।
1: আজও কি পেরেছো সে ভয় কাটিয়ে উঠতে? ভাগ্য যে আবার ওখানে এনে দাঁড় করিয়েছে, কি দিয়ে অস্বীকার করবে?
0: আপনার পায়ে পড়ি, অপরাধী ভেবে আঘাত করুন, কিন্তু অসন্তুষ্ট হবেন না।
1: পরাজয় যে আমার দুদিক থেকে অনু,
0: আমি যে আজও ভুলিনি সেদিনগুলোর কথা। মনে আছে আপনার, আমার ছেলেটা যখন 4 বছর, আমি সেদিন ছুটে গিয়েছিলাম আপনার কাছে।
1: ভুলব কি, তারে আমি কখনো কি ভুলতে পারি?
0: আমার ছেলেটা যখন কোনো কিছু দেখেও দেখত না, শুনেও শুনত না, কোনো কিছুতেই যখন ওর কোনো আগ্রহ ছিল না, যখন কারো তাকে সাড়া দিত না, আমি অস্থির হয়ে কত কি করেছি, কতজনের কাছে গিয়েছি, অবশেষে পেয়ে গেলাম দেবতারূপী আপনাকে। আমার অস্থিরতা দেখে আপনার ঠিকানা এনে দিয়েছিল আমার স্বামী আরমান। আরমানোর অফিসের এক কলিগের কাছ থেকে আপনার কথা শুনে আমার ছেলেটাকে দেখাতে নিয়ে গেল আপনার কাছে।

0: অনুলেখা, আজ অফিসে জামিল সাহেব একজন ভালো ডাক্তারের খোঁজ দিয়েছে। আমাদের রতনকে আমরা ওখানে দেখালে নাকি ভালো হবে।
1: সত্যি বলছো?
0: হ্যাঁ সত্যি বলছি।
1: আমাদের রতন ঠিক হয়ে যাবে, সবার মতো আমাদের ডাকেও সাড়া দেবে, নাম ধরে ডাকলে শুনবে, তাকাবে, মানুষের দিকে তাকাবে, খেলবে, হাসবে, ছুটবে, দৌড়াবে, সবার মতো বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকবে ওর।
0: আমিও যে চাই আমার ছেলেটা সবার মতো চঞ্চল থাকুক, একা একা না থেকে সবার মাঝে থাকুক, সব কিছুর প্রতি ওর উদ্বেগ থাকুক, আনন্দ আর ভয় দু উদ্বেগই প্রকাশ পাক ওর মাঝে। ওর এই অস্বাভাবিকতা আমাকে বড় পীড়া দেয়। আচ্ছা তুমি আর দেরি করো না, তৈরি হয়ে নাও, আমরা আজই যাবো ডাক্তারের কাছে। ছেলেটাকে দাও, আমি তৈরি করে নিই। আয় তো বাবা, আয় আমার সাথে আয়।
2: এই না ধরো ওকে, তুমি কাপড়টা পরিয়ে দাও, আর আমি ততক্ষণে তৈরি হয়ে নিই।
0: হ্যাঁ হ্যাঁ,
2: এক ফাঁকে তুমিও রেডি হয়ে নিও।
0: ঠিক আছে।

0: আপনাদের বাবুর বয়স কত? ওর অস্বাভাবিক আচরণ কবে থেকে লক্ষ্য করছেন?
1: ওর বয়স যখন 4, তখন থেকে পরিষ্কার বুঝলাম আমাদের রতন ঠিক স্বাভাবিক নয়। জন্মের পর থেকে ও কান্না ছাড়া কোনো কিছুতে সাড়া দেয় না ডাক্তার সাহেব।
2: ডাক্তারবাবু, ছেলে আমার স্বাভাবিক আচরণ করতে পারবে তো?
0: আল্লাহর উপর ভরসা রাখুন, বাকিটা আমি দেখছি। তবে এক্ষেত্রে আপনাদের দুজনের সহযোগিতা খুব প্রয়োজন।
1: ও নিয়ে আপনি ভাববেন না ডাক্তার সাহেব, আমরা প্রস্তুত আছি। আমাদেরকে কি করতে হবে তাই বলুন।
0: দেখুন, ও যে সমস্যায় ভুগছে তা মূলত অটিজম। অটিজম শিশুদের মস্তিষ্কের বিন্যাসগত বা পরিব্যাপক বিকাশগত সমস্যা। এটার লক্ষণ শিশুদের জন্মের 3 বছরের মধ্যে প্রকাশ পায়।
2: ডাক্তারবাবু, আমার রতন কি স্বাভাবিক হয়ে উঠবে না? কেন এই নিষ্ঠুর রোগ আমাদের আমাদের বাবুই হলো?
0: প্লিজ, যদি এর সঠিক কারণ আজ আমাদের জানা নেই, তবে কিছু কিছু কারণ বংশগত, জিনগত, অনেক সময় পারিবারিক বিষণ্ণতা, এ থেকেও হতে পারে। অধিক মাত্রায় অ্যান্টিবায়োটিক সেবন, আবার কখনো কখনো গর্ভকালীন সময়ে প্রথম 3 মাসের মধ্যে বড় ধরনের চাপে যদি মা থাকেন, সে কারণে হতে পারে।
1: তবে কি আমাদের রতন কখনো সবার মতো হাসবে না, খেলবে না? এর সঠিক চিকিৎসা কি আছে ডাক্তার সাহেব?
0: দেখুন, এর সত্যিকার চিকিৎসা ও ঔষধ বলতে রোগীকে সময় দিয়ে প্রশিক্ষণ দেয়া, ওকে সুস্থ স্বাভাবিক জীবন কেবল আপনাদের প্রচেষ্টাই দিতে পারে।
1: সেটা কেমন করে?
0: অটিস্টিক শিশুরা যোগাযোগ করার জন্য মৌখিক ও অমৌখিক 2 রকমের ভাষা ব্যবহার করে। মৌখিক ভাষা ব্যবহারের জন্য সহযোগিতা করতে হবে। মৌখিক ভাষা শেখার পূর্ববর্তী ধাপগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি মা, আপনাকে আগে শক্ত হয়ে ছেলের কেয়ার নিতে হবে।
2: আমি মা হয়ে কেমন করে মেনে নেব আমার সন্তান সবার মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করবে না?
0: আপনি যদি ধৈর্য না ধরেন, আপনি যদি সজাগ না হন, আল্লাহ না করুক আপনার ছেলে একদিন অন্যের কাছে বোঝার কারণ হয়ে দাঁড়াবে। সে সময় আসার আগে নিজে তৈরি থাকুন, ছেলেকে তৈরি করুন।
2: সেটা কি সম্ভব?
0: অবশ্যই সম্ভব।
1: তাহলে আমাদের করণীয় কি ডাক্তার সাহেব?
0: ওই যে বললাম, আমি কিছু নিয়ম শিখিয়ে দেব, আপনারা আপনাদের সন্তানকে ধীরে ধীরে তা শেখাবেন।
1: তাই হবে। তাহলে আজ আমরা উঠি, নির্দিষ্ট সময় মতো এসে এসে আমরা সেটা চালিয়ে যাব, আর আপনাকে রিপোর্ট করতে থাকবো।
0: জি,
1: ঠিক আছে।

0: ঘুমিয়ে পড়েছো? এই শুনছো অনুলেখা?
1: না, ঘুম আসছে না।
0: আমরা কি দ্বিতীয় সন্তানের কথা ভাবতে পারি না?
1: এসব তুমি কি বলছো? এখন রতনকে নিয়ে দুশ্চিন্তা আরো বেড়ে গেল আমার।
0: বলছিলাম রতনের চিকিৎসাও চলুক, আর এদিকে আমরা।
1: প্লিজ তুমি চুপ করো, আমার কিছুই ভালো লাগছে না। কি করব কিছুই ভাবতে পারছি না আমি।
0: ঠিক আছে, যা ভালো হয় করো, কিন্তু বাবা মার কথাটা একটু ভাবতে হবে, মনে রেখো। ওনারা আমাদের সুস্থ স্বাভাবিক সন্তান দেখতে চায়।
1: আমাকে একটু সময় দাও, আমি মা হয়ে। না, আর পারছি না এই যন্ত্রণা সইতে।
0: বেশ, ঠিক আছে।
2: দেখো, আরমানটা যদি এইভাবে থাকে তবে আমরা নতুন দেখবার পাবো না।
3: কিন্তু
2: কিন্তু আবার কি? আর মানে ছেলেটা যে পাগল তা তো কারো বুঝবার বাকি নাই। আমি বলি কি, সব দোষ ওর বউয়ের।
3: তা কেমন করে?
2: ওই ছেলেটাকে তো পেটে ধরছে আমাদের বউ।
3: তাই বলে কি বউ দায়ী হয়?
2: তা নয় তো কি, আমাদের বংশে কোথাও এমন পাগল কেউ আছে?
3: যাই হোক, তুমি যেন আবার বউকে শুনিয়ে বলতে যেও না।
2: হইলেই বা কি, সত্য তো মিথ্যা হওয়া যাইব না।
1: হে খোদা, এ কোন অপবাদের বোঝা আমাকে দিলে! অপয়া অলক্ষীর ভার সওয়া তো সহজ, কিন্তু আমার ছেলে পাগল, এ যাতনা কেমন করে সইব? বিষের মতো ঠেকছে সবকিছু এখন। এভাবে আর কত পথ? এ কেমন ভাগ্যের বিধান! একে তো ছেলের অন্ধ ভবিষ্যৎ, আবার স্বামী শাশুড়ির নিঠুর কাটা জ্বালাতন, কেমন করে সইব আমি?

0: আরমান সাহেব কেমন দেখছেন এখন ছেলেকে?
1: আগের চেয়ে একটু ভালোর দিকে মনে হচ্ছে।
0: আসলে প্রশিক্ষণ ছাড়া অটিজমের তেমন কোনো চিকিৎসা নেই।
2: ডাক্তার সাহেব, অটিস্টিক শিশুদের জন্য জাতীয়ভাবে কোনো ব্যবস্থা নেই?
0: আছে, নানাভাবে নানা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে কাজ করছে।
2: ছেলেটার কথা ভেবে আমার ঘুম আসে না। আমার অবর্তমানে কি হবে? ডাক্তার সাহেব, আপনি আমার কাছে দেবতার তুল্য। আপনার দেখানো পথ আমার কাছে পরম পাথেয়। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।
0: এভাবে বলবেন না, এটা আমার পেশা, আমার কর্তব্য। আমি কেবল দিক নির্দেশনা দিতে পারি, প্রধান কাজটা তো করতে হবে আপনাদেরকেই।
2: আপনার এই দিক নির্দেশনা আমাদের জন্য অতি সৌভাগ্যের বিষয়, কি বলো আরমান?
1: হ্যাঁ অবশ্যই, তুমি ঠিকই বলেছ অনুলেখা।
0: যাই হোক, নিয়ম অনুযায়ী ছেলের যত্ন এবং রিপোর্টগুলো আমাকে দেখাবেন।
1: জি তাই হবে ডাক্তার সাহেব। আমরা কি এখন যেতে পারি?
0: অবশ্যই।
1: ঠিক আছে।

0: দেখতে দেখতে তো এক বছর হয়ে গেল।
1: দেখছো রতন এখন আমাদের ডাকে সাড়া দেয়, ফিরে তাকায়, ইস কি যে ভালো লাগে আমার।
0: আমি বলছিলাম এবার একটু ভেবে দেখলে হয় না?
1: প্লিজ তুমি আমাকে আর একটু সময় দাও।
0: এটা কিন্তু তোমার বাড়াবাড়ি,
1: তুমিও তো ছেলের বাবা।
0: দেখো আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, এত ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না।
1: তুমি তো ডাক্তারের কাছে যাওয়া ছেড়ে দিয়েছো, ছয় মাস হয়ে গেল, তোমার যাওয়ার সময়ই হয় না।
0: হ্যাঁ ছেড়ে দিয়েছি, আর আমিও চাই না তুমি ওখানে আর যাও।
1: কি বলছো এসব?
0: যা শুনছো তাই বলছি।
1: এ কিন্তু অন্যায়, ছেলেকে নিয়মিত চেক আপে রাখা দরকার,
0: সেই সাথে ডাক্তারের সাথে ভাব বিনিময়ও দরকার, তাই না?
1: ছি, কি সব বাজে কথাবার্তা বলছো।
0: বাবা মা কেউ চায় না তুমি ওখানে যাও,
1: আর তুমিও তাই চাইছো, তাই তো?
0: হ্যাঁ।
1: দেখো আমার রতন একটা স্বাভাবিক জীবন পাক এই মুহূর্তে, এর চেয়ে বেশি আমি আর কিছুই ভাবতে চাই না।
0: নাকি ডাক্তারকে ছাড়তে চাইছো না?
1: রাত অনেক হয়েছে, এখন এখন আমি এসব নিয়ে কথা বলতে চাই না।
0: তুমি আর ওখানে যাবে না, এটা আমার শেষ কথা, বাস।
1: তোমরা কেউ বুঝবে না মায়ের কি চালা, আমার ছেলেটা অটিজমে ভুগছে। ডাক্তার সাহেবের ওখানে না গেলে আমি কখনোই অটিজমের কারণ লক্ষণ করণীয় কিছুই জানতাম না। তোমরা সবাই তো আমার ছেলেকে পাগল বলো, আমার যে ওই শব্দটা কাটার মতো বুকে এসে বিঁধে, তোমরা ছেলের অসুস্থতার জন্য আমাকে দায়ী করো, আমি তাই মেনে নিয়েছিলাম। ডাক্তার সাহেবের কাছে জানলাম এ দায় আমার না, কত কি যে জেনেছি তার কাছ থেকে। দেবতার আসনে যাকে মুখশালা তোমরা তাকে কলঙ্কিত করতে চাইছো, এ কেমন বিচার, এ অন্যায়, বড় অন্যায়।

0: কিছু ঘটে গেল সব আমাকে গোপন করে গেলে?
1: আমার যে আর কোনো উপায় ছিল না, রোজ রাতে এ নিয়ে ঝগড়া, কথা কাটাকাটি, আর সহ্য হচ্ছিল না। সব যেন আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছিল, নিরুপায় হয়ে পড়েছিলাম।
0: আমার সাথে শেয়ার করতে পারতে।
1: বাবার বাড়ি ছেড়ে যার কাছে নিজেকে পূর্ণ সঁপে দিয়েছিলাম, সেই চেনা মুখটিও আমার সেদিন অচেনা মনে হচ্ছিল। আর আপনাকে ছোট করতে ঘটমান সত্যগুলো তুলে ধরা আমার পক্ষে সম্ভব ছিল না।
0: তাই বলে
1: মাঝে মাঝে ইচ্ছে করছিল নিজের প্রাণ নিজেই দিয়ে দিই, ছেলেটার মুখের দিকে তাকিয়ে তাও পারছিলাম না। জীবন কতটা যে অসহায় সেদিনই আমি বুঝেছিলাম।
0: হঠাৎ করেই তোমার অনুপস্থিতিতে আমাকে ভীষণভাবে বেদনা দিচ্ছিল, তাই বাধ্য হয়ে তোমার খোঁজ নিতে ওখানে যাই।
1: আপনার দেয়া প্রশিক্ষণ নিয়ে আমি রতনকে অনেক কিছু শেখাতে সক্ষম হই। আমার রতন এখন অনেক কিছু বুঝতে শিখেছে, একটু একটু চলতে শিখেছে, কথা বলতে শিখেছে।
0: আমি তোমার বাবার বাড়িতে খোঁজ নিয়েছিলাম।
1: সৎমায়ের সংসারে বড় হয়েছি, সেখানে গিয়েও পথ পাবো না জানতাম, তাই বেশি দিন ওখানেও থাকা হলো না আমার। হতভাগা জনম আমার, যেদিকে চাই পথ বন্ধ হয়ে যায়।
0: তোমাকে হারিয়ে জানলাম কি ছেলে তুমি আমার। তুমি শুধু ছেলের কথাই ভাবলে, একটু নিজের কথা ভাবলে না।
1: ডাক্তার সাহেব, আমি তো মা,
0: ছেলের জন্য সব বিসর্জন দিলে, কোনো কথা মনে আসলো না, একটি বারের জন্য আর কারো কথা মনে আসলো না।
1: তার কাছে চিরজন্মের জন্য ঋণী হয়ে থাকবো জেনেছিলাম।
0: ঋণ? আমি তো ডাক্তার হয়ে পথ দেখিয়েছিলাম মাত্র।
1: আমার ভাগ্য, আমার কর্ম আমাকে চিরদিনের মতো ঋণে বেঁধে দিল।
0: আমার কথা তোমার মনে আসত?
1: যখন ছেলেকে হাঁটতে বলতাম, চলতে শেখাতাম, খেলতে নিতাম, বিভিন্ন প্রশিক্ষণ দিতাম, আমার মনে হতো আপনি আমায় শিখিয়ে দিচ্ছেন, আর আমি সেভাবে পথ ছুটছি যেভাবে আপনি দেখতে চেয়েছেন আমাকে।
0: যাকে চোখের সামনে রাখুনি তাকে কখনো দূরও করুনি, এ কেমন বিচার তোমার? যাকে আড়ালে রাখুনি তার কাছে ধরাও দাওনি।
1: সমাজের চোখে, সংসারের চোখে আমি বাধা ছিলাম, কিন্তু মুক্ত মনের কাছে কেউ কখনো বাধা থাকে না।
0: বাঁধন যাই হোক, তোমায় আজ মিনতি করে বলছি, অতি বিনয় করে বলছি, পথ আটকানোর বাঁধন মুক্ত করে দাওনু।
1: যাকে ছোট করব না বলে সংসারে সংগ্রাম করেছি, কলঙ্কিত করব না বলে স্বামীর গৃহ ত্যাগ করেছি।
0: দোহাই লাগে অনু, আমাকে গ্রহণ করো।
1: কি বলেন আপনি, আমি তো কখনো আপনাকে বিদেহী করিনি।
0: রতনকে নিয়ে আমার সাথে চলো, ওর সমস্ত দায়িত্ব আমার থাকলো।
1: রতন আমার ভেতরের বল, ওকে আমি অবহেলা করি কি করে? আপনি শিখিয়েছেন আমাকে রতনের যত্ন নিতে, আর আমি কত শত রতনের যত্ন নিই আপনি জানেন।
0: সত্যি সত্যি তুমি চাইল্ড কেয়ারে চাকরি নিয়েছ অনু?
1: আমি যখন আপন হাতে ওদের যত্ন নেই, আদর করি, কাছে ডাকি, পাশে ডেকে বসাই, তখন আপনি আমার অনুপ্রেরণা হয়ে আমার সামনে দাঁড়িয়ে বলেন তুমি জয়ী হয়েছ। এই অন্ধ বধির প্রতিবন্ধী হিংস্র সমাজ হেরে গেছে, এই শিশুগুলো সত্যিকারে প্রতিবন্ধী না, সত্যিকারে অটিজমে ভুগছে মানুষ রূপে নরপশুগুলো। আপনি যাকে ভালোবেসেছিলেন সে ছিল শুধু মায়া, মায়া ধরা ছোঁয়ার নয়, ধরতে গিয়ে নতুন করে দুঃখ পাওয়াই হবে।
0: কেন অবহেলা দিচ্ছ, কেন ফেরাতে চাইছ?
1: অবহেলা নয়, চিরজনমের মতো আপন করে নেয়া, আত্মসুখ বিসর্জন দিয়ে অনন্তকালের জন্য বেঁধে নিলাম অন্তরে।
0: আর দেখা হবে না?
1: এই আপনার পায়ে মাথা ঠেকিয়ে পণ করে গেলাম, স্রষ্টার কাছে একটাই চাওয়া থাকবে, আপনি যেখানে থাকেন যেন ভালো থাকেন, যত্নে থাকেন, সম্মানে থাকেন, আর যদি নতুন কোনো জন্ম থাকে তবে সে জন্মে যেন আমাকে অন্য কোথাও ধরা দিতে না হয়, আমার একটুখানি ঠাই যেন আপনার পায়ে হয়ে যায়। আজ যা দূরে ঠেলে সুখ ত্যাগ করতে হচ্ছে তা যেন চিরজন্মের মতো আমারই থাকে।

0: মা মা মা
1: বাবা বাবা শোনা, এই তো মা।
0: মা, আমি আমি আমি
1: হ্যাঁ হ্যাঁ শোনা বলো।
0: আমি আমি বড় হয়ে তোমাকে অনেক অনেক খেলনা কিনে দেব। তুমি আমাকে রেখে কোথাও যেও না মা।
1: যাব না বাবা, তোমাকে রেখে আমি কোথাও যাব না, তোমার সাথে থাকবো, আমি কোথাও যাব না।
0: আমরা এসেছি মা।
1: হ্যাঁ শোনা, আমরা এসে গেছি, চলো, আমাদের যাবার সময় হয়ে গেছে। চারিদিকে এখন শুধু আলো আর আলো, আমাদের এখন অনেক পথ ছুটতে হবে। মায়ের হাতটা শক্ত করে ধরো শোনা,
0: চলো মা,
1: চলো।

এতক্ষণ মোহাম্মদ কামরুল হাসান রচিত হৃদয়ে রক্তক্ষরণ নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনুলেখা, শাহিন সুলতানা দীপা, আরমান হুদা, ইকবাল বাবু, অটিস্টিক শিশু নাফিম আহমেদ, মিস্টার মেহমুদ মোহাম্মদ শরীফ হোসেন ইমন, জমিলা নাসরিন আক্তার, শ্বশুর ফারুক আহমেদ এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরিঘ্ন অর্ঘ ও মহিতুজ্জামান লাভলু। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। হৃদয়ে রক্তক্ষরণ নাটকটি প্রযোজনা করলেন মীর নাসির আহমেদ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন অনিমা রায়। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি। সকাল নটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্বার্থে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বান জানানো হয়েছে। 2027 সালের হজ যাত্রীদের আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ দুই শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2027 সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা 78,500 জন। নিবন্ধন ও হজ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষা খাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে তিন দিন ব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এই মেলা বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। এতে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ সহ বৈচিত্র্যময় খাতের 1,000-এরও বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হবে। মেলার দ্বিতীয় দিন আগামী রবিবার সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এতে উপস্থিত থাকবেন। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগণের দোরগোড়ায় কম খরচে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে এতে আলোচনা হবে। হামের সংক্রমণ মোকাবেলায় আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশের দ্বিতীয় দফায় হামের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইউনিসেফের মাধ্যমে ইতিমধ্যে অধিকাংশ টিকা দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট টিকা আগামী 17 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাবে। গত এপ্রিলে প্রথম দফার ক্যাম্পেইনে প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেওয়া হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। আইনজীবীরা জানান, ছিনতাই নিয়ন্ত্রণের দণ্ডবিধির পাশাপাশি দ্রুত বিচার আইন 2002 কার্যকর ভূমিকা রাখতে পারে। দ্রুত বিচার আইনে ছিনতাইয়ের ঘটনায় 2 থেকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড, হাতে নাতে গ্রেফতার আসামির বিচার 30 কার্যদিবস এবং অন্য ক্ষেত্রে 60 কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে। ডিএমপি জানিয়েছে, পেশাদার ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার পাশাপাশি দ্রুত বিচার আইনেও মামলা করা হচ্ছে। ছিনতাইয়ের শিকার হলে দ্রুত 999-এ কল করে থানায় মামলা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর তীরবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখার শহর দখলের পর পুরো উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এর মাধ্যমে বাব আল মানদেব প্রণালী জুড়ে হুতি বিদ্রোহীদের প্রভাব আরও বিস্তৃত হয়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীতে একটি মার্কিন সেইল ড্রোন ধরনের চালকবিহীন জাহাজে হামলা চালিয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে, ওমান উপকূলে দুটি জাহাজে প্রজেক্টাইল হামলার খবর পাওয়া গেছে। এছাড়া গাজার খান ইউনুসে আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 1 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, এই হামলায় হামাসের কমান্ডার মোহাম্মদ ইয়াস জৌরি এবং আরও 2 হামাস যোদ্ধা নিহত হন। খেলা খবর ক্রিকেট। নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচটি। 13 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এবারের নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের পর্দা নামবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, আমাদের এখনকার আয়োজন মালায় রয়েছে নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন শারমিন সাথী ইসলাম।

0: পরপর দুখানি নজরুলসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শারমিন সাথী ইসলাম।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠানমালায় এবারে রয়েছে পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন পরেশ চন্দ্র বিশ্বাস, গানের কথা লিখেছেন কে এম চাঁদ মিয়া এবং সুর কে এম চাঁদ মিয়া।

আপনারা পরশচন্দ্র বিশ্বাসের কণ্ঠে পল্লীগীতি শুনছেন। গানের কথা লিখেছেন কে এম চাঁদ মিয়া, সুর করেছেন পান্না গোপাল বিশ্বাস।

0: আপনারা পরেশচন্দ্র বিশ্বাসের কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন আফরোজা রোজী।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আফরোজা রোজি। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।

0: ربها به الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32
3: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন গ্রন্থনা ও উপস্থাপনা মুফতি মোহাম্মদ আল আমিন।
4: সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ইসলাম বিষয়ক বিশেষ অনুষ্ঠান আলোকিত জীবন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সুরার ফজিলত শানে নুজুল এবং সংক্ষিপ্ত তাফসির ও অন্তর্নিহিত মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও শ্রোতাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্নের কোরআন সুন্নার আলোকে জবাব দিয়ে থাকি এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা তথা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়ের হাদিসের আলোকে শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। সম্মানিত শ্রোতা, জীবনকে সফল ও সার্থক করতে হলে অবশ্যই সর্বাগ্রে আমাদেরকে কোরআন সুন্নার আলোকে জীবনকে সাজাতে হবে। আজ আমরা আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনের 31তম সূরা সূরা আস-সাজদা সম্পর্কে। এই সূরায় মোট আয়াত সংখ্যা 30। সূরাটি মাক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনের শেষ দিকে নাজিল হয়েছে। তবে এই সূরার 16 থেকে 20তম আয়াত নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। এই সূরার নামকরণের ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আসবাবুন নুজুলের মধ্যে উল্লেখ করেছেন যে সূরা আস-সাজদার 15তম আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াত রেখেছেন যেখানে তেলাওয়াতে সাজদা রয়েছে এবং এই আয়াতের মধ্যে সাজদার নামেই এই সূরাটির নামকরণ করা হয়েছে। অপর বর্ণনায় রয়েছে এই সূরাটির আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে মাদাজায়। সূরা আস-সাজদার 16তম আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে মাদাজা শব্দ দিয়েই এই সূরাটির নামকরণ করা হয়েছিল সূরাতুল মাদাজা। তবে এই সূরাটি সূরা আস-সাজদা নামেই অধিক পরিচিত। এ সূরার শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সর্ববৃহৎ সূরা আল বাকারার ন্যায় আলিফ লাম মিম এরূপ হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। এ সূরার শুরুতে কোরআন এর অলৌকিকত্ব এবং আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার প্রমাণ পেশ করেছেন। এ সূরাটি মক্কি হওয়ায় কাফেরদের ব্যাপারে এবং তাদের ভ্রান্ত বিশ্বাসের বিভিন্ন জবাব দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতেই কোরআনের অলৌকিকত্ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের সাক্ষী সহ অসংখ্য বিষয়ে ঈমান এবং আকীদার বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন। সম্মানিত শ্রোতা, আসুন আমরা এ পর্যায়ে সূরা আস-সাজদার বিস্তারিত তাফসীর, শানে নুজুল এবং এর অন্তর্নিহিত শিক্ষা শুনব। আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান।
5: সমগ্র বিশ্ব চরাচরে মানবমণ্ডলীকে হেদায়েত ও সুপথ প্রদর্শনের জন্য এবং তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সুচারুভাবে পরিচালিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী তথা মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। ফিরিস্তা সম্রাট জিব্রাইল আলাইহিসসালাম প্রয়োজন অনুযায়ী অবস্থার পরিপ্রেক্ষিতে খণ্ড খণ্ড আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর খিদমতে উপস্থিত হতেন, যার ধারাবাহিকতা 23 বৎসর পর্যন্ত অব্যাহত থাকে। অতঃপর তা আল কোরআনুল মাজিদ নামে সারা বিশ্বে পরিচিতি লাভ করে। শান অর্থ অবস্থা এবং নুজুল অর্থ অবতীর্ণ হওয়া। যে অবস্থা এবং অতীব প্রয়োজনের প্রেক্ষিতে যেসব সুরা ও আয়াত অবতীর্ণ হয় তাকে শানে নুজুল বলে। আল কোরআনুল মাজিদ এর 114টি সুরার মধ্যে আস-সাজদা সুরাটি অন্যতম একটি সুরা। সুরাটি শানে নুজুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন, বিভিন্ন গ্রাম ও অঞ্চল থেকে ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক তথ্য জানার জন্যে লোকজন আগমন করত। তখন মক্কার কাফির মুশরিকরা তাদেরকে বলত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে এগুলো ভিত্তিহীন কিছুই নয়, তার নিকট একটি কিতাব আছে, তা থেকে সে লোকদেরকে পাঠ করে শোনায় এবং এই কথা বলে থাকে যে এসব বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সূরা আস-সাজদা নাজিল হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। অর্থ, এই কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে, এতে কোনো সন্দেহ নাই। এই সূরার শিক্ষা, মহান রব্বে করিম বান্দাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, বরং তার ইবাদাত বন্দিগির জন্য সৃষ্টি করেছেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব ও জিন জাতিকে আমার ইবাদাতের জন্য সৃষ্টি করেছি। আর সঠিকভাবে ইবাদাত আদায়ের জন্যে কোরআন শিক্ষার বিকল্প নেই। গভীর রাতে রব্বে করিমের সাথে ভাব ও বন্ধুত্ব সৃষ্টির লক্ষ্যে রাত যাপন করা। সাহাবায়ে কেরাম এবং ওলিউল্লাহগণ মহান রবের সান্নিধ্যে ও ভালোবাসা অর্জনের জন্যে রাত যাপন করতেন। এ সূরার 16 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাউ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ভয় ও আশায় ডাকে এবং আমি তাদেরকে যে জীবিকা ও রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এ সূরার বিষয়বস্তু ও মূল বক্তব্যের উপর আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পার্থিব জগতের উন্নতি, অগ্রগতি, শান্তি, প্রশান্তি ও হৃদ্যতা ভালোবাসা দান করেন এবং আখেরাতে মুক্তি ও নাজাত প্রদান করেন।
6: প্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ আমরা কোরআনুল করিমের 31তম সূরা সূরা আস-সাজদার এর অন্তর্নিহিত শিক্ষা শুনলাম। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা আপনাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর শুনব। আপনাদের প্রেরিত বিভিন্ন মাসআলা মাসায়েলের কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দিচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
7: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
6: মহতারাম, কেমন আছেন?
7: আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো?
6: আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং শ্রোতাদের পক্ষ থেকেও জানাই আন্তরিক মোবারকবাদ। মহতারাম, আমাদের নিকট প্রথমে প্রশ্ন করেছেন এনামুল হক রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে। তিনি জানতে চেয়েছেন মাজহাব মানার প্রয়োজনীয়তা কি।
7: আসলে মাজহাব বা ইমামদের কোন একটি মতকে গ্রহণ করা, এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কারণে বিশেষত যারা দীন শরীয়তের গভীর জ্ঞান যাদের নেই, সাধারণ মানুষ যারা কোরআন এবং হাদিসের মূল যে নস, মূল যে বাণী, সেখান থেকে তারা শরীয়তের বিধান বের করে সেটা বোঝার মতো সেই যোগ্যতা যাদের নেই, সাধারণভাবে লেখাপড়া জানেন, সাধারণভাবে তারা শিক্ষিত মানুষ কিন্তু কোরআন হাদিসের গভীর জ্ঞান যাদের নেই, শরীয়তের মাসআলাকে যাচাই করে কোনটা সঠিক, কোনটা দুর্বল, কোনটা দাইফ, কোনটা কবি, এসব বিষয়কে এতটা চুলচেরা বিশ্লেষণ করার যোগ্যতা যাদের নেই, তাদের জন্য যে কোনো ইমামের মতকে, মতটাকেই মাজহাব বলা হয়েছে। আমরা জানি যে প্রসিদ্ধ 4টি মাজহাব আছে, হানাফি, শাফেই, হাম্বলি এবং মালিকি। তো 4 জন ইমামের নামে মূলত এই মাজহাবের নাম। এখন বিষয়টা এরকম যে তারা এই মতগুলি বা এই মাঝহাবগুলি এমন কিছু নয় যে শরীয়তের বাইরে বোধ হয় একটা বিষয়, এরকম নয়, কেউ যেন ভুল না বোঝে। মূলত বিষয়টা হচ্ছে এটা তারা শরীয়তকে বিশ্লেষণ করে তারা সহজভাবে সাধারণ মানুষের জন্য সহজ বুদ্ধ করে কিছু মত তারা পেশ করেছে। এর মধ্যে একটি হচ্ছে হানাফি মাঝহাব, মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে মত, এটাকে বলা হয় হানাফি মাঝহাব।
6: অর্থাৎ তিনি কোরআন হাদিস থেকে এগুলো নির্যাস বের করেছেন,
7: তার তিনি গবেষণা করে উদ্ঘাটন করে নির্যাসটা তিনি সহজভাবে মানুষকে পালন করার একটা পথ বাতলে দিয়েছেন। এখন এই মতগুলাকে গ্রহণ করা, যারা আসলে শরীয়তের গভীর জ্ঞান যাদের নেই, সেগুলি যারা ওই মাপের আলেম নয়, যারা নাকি শরীয়তের সরাসরি নুসুস থেকে তারা জ্ঞান অর্জন করবে, তাদের জন্য কোন একজন ইমামের মত মেনে চলাটা, শরীয়তের উপর চলা তার জন্য সহজ এবং সব দিক থেকে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য এটা নিরাপদ। এই জন্য আমরা মনে করি যে মাযহাব অনুসরণ করাটাই উচিত।
6: এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন,
7: নিঃসন্দেহে। অর্থাৎ আহলা যিকরি মানে যারা এই কোরআন হাদিসের গভীর জ্ঞান যাদের আছে তাদের সম্পর্কে এখানে বলা হয়েছে,
6: তাদের কাছ থেকে জেনে নাও,
7: জেনে নাও। অতএব এই মাযহাবের ইমাম যারা, তারা এই মাপের আলেম যে তাদেরকে আমরা বলি মুজতাহিদ, অতএব সেই মুজতাহিদ পর্যায়ের আলেম যারা, তাদের মত গুলাকে মাযহাব বলা হয়, এবং সেই মাযহাব গুলাকে অনুসরণ করে চলা মানে শরীয়তের উপর চলাটা আমাদের জন্য সহায়ক হয়, সহজ হয়। অতএব এটা অনুসরণ করাটাই উচিত আমরা মনে করি।
6: এরপর আমাদের নিকট প্রশ্ন করেছেন মাহফুজ আলম ফরিদগঞ্জ চাঁদপুর থেকে, জানতে চেয়েছেন যে পুরুষের জন্য স্বর্ণ রৌপ্য ব্যবহার করা বৈধ কিনা।
7: হ্যাঁ, এমন একটি বিষয় যে আমরা দেখি অনেক পুরুষরা এটা পরে থাকেন,
6: বিশেষ করে যুব সমাজ
7: যুবকরা। হ্যাঁ, একটা ফ্যাশন হিসেবে অনেকে কেউ একটা স্বর্ণের চেইন বা একটা আংটি বা এই জাতীয় কিছু একটা, এমনকি আমরা দেখি বিয়ে দিতেও আংটি পরা। এখন এই আংটি মেয়েকে পরিয়ে দেওয়া তো ঠিক আছে, তার জন্য তো গয়না পরা, সোনা পরা, রূপা পরা সবই ঠিক আছে, কিন্তু ছেলের জন্য আংটি ব্যবহার করা স্বর্ণের, স্বর্ণের সেটা অল্প হোক বেশি হোক এক আনা পরিমাণও পুরুষের জন্য হালাল নয়। আর বাকি রয়ে গেল রূপা, রূপার ব্যাপারটা হচ্ছে যদি বিশেষ কোনো দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে চার আনা পরিমাণ রূপা ব্যবহার করার অনুমতি রয়েছে শরীয়তে।
6: আমাদের নিকট জানতে চেয়েছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন চাঁদপুর থেকে, তিনি জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা।
7: চেয়ারে বসে নামাজের বিষয়টা এরকম, যদি আর কোনো উপায়ই নাই কেবলমাত্র তার জন্য, যিনি হাঁটতে পারেন, চলতে পারেন, এমনকি মাটিতে বসে নামাজ পড়তে পারেন, তাকে বসে মাটিতে বসেই পড়তে হবে, কিন্তু যিনি বসতেও পারেন না, আর কোনো ওয়ে নাই, তার কোনো রাস্তাই নেই, তিনি চেয়ার ছাড়া পড়তেই পারেন না, তার জন্য কেবল চেয়ারে বসে এজাজত আছে শরীয়তে, এছাড়া আর কারো ক্ষেত্রে এটা নয়।
6: মোতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা। এতক্ষণ আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক বিস্তারিত জবাব প্রদান করলেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব পিতামাতার হক সম্পর্কে হাদিস। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
8: এই পৃথিবীতে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে পিতামাতা, অর্থাৎ বাবা মা। তাদের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে পদার্পণ, যার জন্য সদ্ব্যবহার প্রদর্শনের ক্ষেত্রে মহান আল্লাহ পাকের পরই পিতামাতার স্থান, এবং তাদের সন্তুষ্টিতেই মহান আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, অনুরূপভাবে পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাপাকের অসন্তুষ্টি নিহিত। অনন্তকালের মহাসুখ লাভের নিমিত্তে তাদের সাথে সদ্ব্যবহার করা একান্ত কর্তব্য। এক ব্যক্তি রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা মাতার প্রতি সন্তানের উপর কি কি অধিকার রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতাই সন্তানের জন্য বেহেস্ত স্বরূপ কথাটির অর্থ হল পার্থিব জীবনে পিতামাতার সন্তুষ্টি অর্জন এবং তাদের আনুগত্যের উপর নির্ভর করে সন্তানের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, আমাদের শিশুকাল থেকে তারা অত্যন্ত যত্ন ও ভালোবাসার সাথে দেখাশোনা করেছেন, তাদের স্নেহময় যত্ন ছাড়া পৃথিবীতে আমাদের অস্তিত্ব অসম্ভব ছিল, তাদের স্নেহ, মমতা, যত্ন, ত্যাগ না থাকলে মানব সন্তানের ধরাপৃষ্ঠে বেঁচে থাকাই অসম্ভব ছিল। তাই তাদের প্রতি সন্তানের কর্তব্যের শেষ নেই। সব সময় আমরা আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করব ও তাদেরকে মেনে চলব। সন্তানের উচিত পিতামাতার অবদানের কথা স্মরণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাদের প্রতি ইহসান করা। পিতামাতা সর্বদা সন্তানের কল্যাণ চান। তাদের নির্দেশ পালনের মধ্যেই সন্তানের ভবিষ্যৎ উন্নতি অগ্রগতি নির্ভর করে। পৃথিবীতে পিতামাতার মতো আপন আর কেউ নেই, তাই তাদের সাথে কোনো ক্রমেই কর্কশ ভাষায় কথা বলা যাবে না, বরং অত্যন্ত নরম হৃদয়গ্রাহী মুলায়ম সুরে কথা বলতে হবে, বিনয় ও নম্রতার মস্তক অবনত করতে হবে। বিশেষ করে তারা যখন বার্ধক্য বয়সে উপনীত হয় তখন তাদের সেবা যত্ন করা সন্তানের অবশ্যই কর্তব্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাদের পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন।
6: সম্মানিত শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সার্বিক সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।
3: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ আল আমিন।
9: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনুন দেশের গান। কণ্ঠ দিয়েছেন বশির আহমেদ, সুর করেছেন মাসুদ করিম, মাফ করবেন, গানের কথা লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন অজিত রায়।

দেশের গানটি শুনলেন শিল্পী ছিলেন বশির আহমেদ। যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মে গালি দিতে পারেন না, কাজী নজরুল ইসলাম। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য, কাজী নজরুল ইসলাম। বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। অসত্যের কাছে কবু নত নাই হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। বাংলাদেশ বেতার ঢাকা। প্রথমে শুনবেন ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: মার্চ থেকে জুলাই পর্যন্ত ঋণের মূলধন বাবদ পরিশোধ করা হয়েছে $135.24 লাখ এবং সুদ বাবদ $69.52 লাখ। এ সময়ে গড়ে প্রতি মাসে প্রায় $41 কোটি বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে সরকারকে। বিদেশে ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য বছরে বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। এখন একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ $18,000 বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এই সীমা ছিল $12,000। সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণ সংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় বার্ষিক এই সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার 50% থাকবে। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে 7.67%। এতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ার পাশাপাশি ভারতের রপ্তানি আরও বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রপ্তানি তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই আগস্ট সময়ে ভারতে বাংলাদেশ $33.52 কোটি পণ্য রপ্তানি করেছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল $31.13 লাখ। এক বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে $2.39 কোটি। ইপিবির তথ্য অনুযায়ী শুধু জুলাই মাসেই ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে 15.37%। দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম 2,158 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,31,880 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,100 টাকা কমিয়ে 2,21,441 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 1,808 টাকা কমিয়ে 1,90,123 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,516 টাকা কমিয়ে 1,55,306 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। আজ সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে হাজনদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা। গ্রন্থনা স্বর্ণং হাজং, উপস্থাপনা রূপম হাজং ও স্বপ্নীল হাজং পৃথ্বী।

दृश्य बहिर्विरल धुलामे गाउँ कुलामे अरू खुला जगानी खैचिल धुलाफुल बातस त्यो फुर फुर के उडी नाली घिनल नीर पनि भिजे घास अरु सुली फुल गोम लगन के दिफुल शांत रेट लगा जिदनी प्रकृतिर एडला तान के स्निग्ध अरु शांत प्रकृतिर इंकर उपमुग्धे मय आजि हासि गेने आप्लुत अरु इदे बिदनी मला इस सुमयल भाला लगला कथा प्रिय भाई बुनी गेले हुन बगे आही समय लेटन अनुष्ठान निय प्रिय हजम भाई बुनी गेले लेटन ल पक्ष थकन बाखार बाखार प्रीति अरु शुभेच्छा जानाई मय शरणन हजम তানকে সমৃদ্ধ আর বৈচিত্র্যময় সংস্কৃতি একরা জাতি হুসে আমরা হাজং জাতি লেওয়াতানা হাজং গিলেল প্রাচীন আর সবচেয়ে ঢাঙর সংস্কৃতি কিন্তু ঈদ পুইলে কিংকে শুরু হুসে ঈদেল কোনো পস্ত ইতিহাস বা তথ্য নাই আজিকমর লেওয়াতানা নিয়ে জানিবিকে চেষ্টা করিব লেওয়ালা বাংলা অর্থ হুলে লোতা পাতা আর তানালা বাংলা অর্থ হুসে তানা তাহলে লেওয়াতানালা বাংলা অর্থ লোতা পাতা তানা হাজং গেল বাখাকাল আগে থকনি দাহা আর তিলানি তিমতমরত এক লগনতে কৃষি কাম খড়ি কাটা ফসল চাষ আর বাখানুকসা ফল বাগান করিব পরিবারলা নিত্য প্রয়োজনীয় দ্রব্য খাদ্য আসবাবপত্র ইংলে দাহা জঙ্গল থকনি যুগর করিব হাজং গেল জীবন আর জীবিকা কবই পাই দাহা জঙ্গল উপরে নির্ভর থাকিব।

0: 봉종을니 하가디만 까스깜니 태껴 오람모니 안응노 디버게 기못모롯 액로건테 군군께 수르뚜일레 간꾸리붐 만길레 다루나 이데 토코니 ल्योतना गीत आरो नासाला आरंभ होय आरो इंकई ल्योतना गीत आरो नासा हाजों सुमसले विभिन्न उत्सव पार्वणनी प्रचलन शुरू होय भाईबनी गिल आजिले पर्वनी अनुष्ठान उपस्थापनाय मलगन आसे
1: प्रिय हाजों भाईबनी गेल मय स्वप्निल हाजों प्रीति आमनी गेले इले जे जी जगह तकन अनुष्ठान होनिबो लागिसे हुबाको शुभ्र शरतला बाखार बाखार प्रीति आरो शुभेच्छा जानाय মই ভালো আছে আৰু মই আশা কৰে আমনি গেলেও হুবেই ভাল আছে আমনি গেলে থাৰ পায় লিৱাটানা মানেই বাংলাদেশ বেতাৰ ঢাকানে হাজং গেলে বৰ্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান আমলা সাহিত্য আৰু সংস্কৃতি বাখাৰ সমৃদ্ধ বৈচিত্ৰময় ঐতিহ্য আৰু সংস্কৃতি দেশলা অন্য জাতি তখন হাজং গেলে অন্যতম হাজং গেলে তাঁত শিল্প দিয়ে নিজেলা পোশাক নিজে গেলেই বানায় হাজুঙ্গেলা আসে নিজ গেলা হাত দেনারা বাখার জাতের ঐতিহ্যবাহী খান লিওয়াটানা গীত আর নৃত্য হলে হাজুংলা হুবার ঢাঙর ঐতিহ্যবাহী সংস্কৃতি লিওয়াটানা গান আর নাসাতে হাজুং জাতির আগে অন্য কোন জাতি তখন খুব সহজকে চিনিবা পায় লিওয়াটানা সুর তাল লয় বাজনা নাসা আর গান লগন প্রত্যেক হাজুং মানলা হৃদয় লগন গভীর সম্পর্ক আছে আগেলা দিননি হাজুংলা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় হগল মানলা মুখনি গুনগুনকে লিওয়াটানালা সুর বজি উঠিবাম এগরা হাসা কোথা হলে লিওয়াটানা হাজুং জাতিলা ইখ্র অস্তিত্ব আর পরিচয় হাজুং ভাই বইনি গেলা আমরা এলা হাজুংলা ঐতিহ্যবাহী রুয়া লাগা গান হনিব আলিফালে না দেখ মুগে রুয়া লাগা বুগে আঙুল গেলা বিষয় তানকে তোরা কি না জানে ভক্ত হাজং শান্তলা ইঙ্কা কোথা আরো সরানন হাজংলা সুরে ই গানটা গাওব লাগিছে কণ্ঠশিল্পী অনন্যা হাজং

0: হজম হয়ে বই নিয়ে গেল। প্রকৃতি ঋতু বৈচিত্র্য হল বাংলাদেশ নিয়ে এলা চলে শরৎকাল। বর্ষাল ঘন ঘন মেঘ শেষ ওলা পরে শুরু হয় শরৎ। ঋতুল রানী শরৎকালে হাজে অপরূপ সুন্দরকে, হগল ফলে চুকনি পড়ে খালি কাশফুল্ল ধোলা মেঘলা ভিলা। ডিন ভুরবাই বৈহে বিরাই চকচুকাকে ধোলা কৌল। ই কারণে প্রকৃতি ধারণ করে সুন্দর রূপল মেলা, আর ই রূপল নেই কোনো শেষ। শরৎলা সুন্দর আসলে মনোমুগ্ধকর। শরৎ লগন থাকা প্রকৃতির ভালোবাসা মনল অন্তর্নি দাগ ফিলাই। রূপে গুণে সুন্দর তুলনা নহে বেদিনী, শরৎ আগে কয় রূপল রানী। শরৎ নি মেঘ না থাকিলে হারা দিনফুর থাকে নীল রঙে ঢাকা। শরৎলা ই স্নিগ্ধ শুভ রেগে আরো বেশি মোহিত করে ই সুমিল বাখার জাতের ফুল গিল। গান অথবা পানিল বারেনে ফুটি কাশ ফুল, ঘর ভিতনে ফুটি শিউলি শিপালি, খাল বিল পাগা ডুবানে থাকে বাখার জাতের পানিলে ফুল। স্নিগ্ধ স্বচ্ছ কোমল আর নির্মল বেদেন এলাও শরৎ মনিল মন্নি শান্তিল বার্তা দিয়ে যায়। শরৎ আহিবতে বাংলা প্রকৃতি দুয়েল কুয়েল ময়না তিয় পুখেল মধুর গুঞ্জন শব্দতে মোহিত উয়ে উঠি। শরৎকাল ই অপরূপ সুন্দরতে হগল মনিল মন রঙে রঙিন উয়ে যায়। শরৎলা বাখার ভালো লাগলা দৃশ্য সৌন্দর্য বর্ণনা করব যে কবি সাহিত্যিক গিল লিখিছে কত শত কবিতা ভাই বিনিগিল। আমি গেলে বিদ্যান এলা আমরা পরিবেশনা কথিকা পাত। হাজং সংস্কৃতি চর্চা নিয়ে রক্ষা করিব গে আর বিকাশ নিয়ে কি করিব পাই ই বিষয় নিয়ে আমরা জনপ্রিয় গীতিকবি দোরণ হাজংরা লিখা ই কথিকার পাত করিব লাগিছে বৈশাখী হাজং।
1: সংস্কৃতি হচ্ছে একরা জাতিলা জীবন যাপনলা ব্যাক কিছু রূপ। ইদ হচ্ছে সমাজলা এমন কিছু রীতিনীতি আচার বিধি আইন যদ সমাজল এক পুরুষ তখন আরেক পুরুষ পৌঁছে দেয়। হাজং গেলেলে নিজেলা নিজে গেলেলে সংস্কৃতি আছে। আলচা স্কুরে খাওয়া ই মন গেলেল ইঙ্কিতে ইন্দু ধর্ম মানে। হাজং গেল আগে থকনি হুমান জমিনীকে ধান লাগিয়ে আহিব লাগিছে। আমলা বাখার চি সমাজলা আনন্দ ফুর্তি আছে যেমন লিওয়া তানা দিউলি। হাজং তিমত গেলে নিজেলা হাতেলা বানানি রাঙা পাথিন পিনি যে দৌড়া নিজে গেলেই বানাবন। আর আমলা গড়দর বানাবন বাঁশ নাইলে কাঠ দে। হাজং গেলে নিজেলা মাওলা কুথারা কোনো লিখালা বাউনিক উদি বেদেন আমলা মাওলা রাও আর রে যাবা লাগিছে। বাখার দিন আগে থকনি হাজং গেলে চাষবাসা লগন্তে ব্রিটিশ বিরোধী লুড়াই আর টঙ্কপুথালা বিরুদ্ধে লুড়াই বেদেন হুবার বাই চিনা জানা হুসে। হাজং গেল তাঁত শিল্পর আগে বানাগুড়া কয়। হাজং গেল বানাগড়ে নিজেলা বেদেন রাঙা পাথিন আরগন গামসা গা কাপুর উত্তরীয় ফুটা কাপুর কমরবান্ধা নিজে গেলেলে বেদেনি বানাবন। হাজং গেল ইঙ্কিত আগে থকনি সনাতন ধর্ম মানিলেও আমরা নিজেলে কিছু পূজা পার্বন আর খাওয়ন দাওয়ন কাপড় চুপুর আছে জিদা হাজং গেলে আর বাক্ষার মন গেলস্তুরে আলগা বানায়। হাজং গেলে বাস্তু পুজোয় নুয়া খাওয়া পুষ্ণ হংরানি ইমিজাত আরো বাক্ষার আনন্দ উৎসব আছে। দিলিল পাশে দে চরমাগাল আগে দিননি এক হুপ্তা ধুরে হুবন আরো মহিষাসুর বধ কালীযুদ্ধ গজকচ্ছপ নেচ্ছে দেখাবন। দিন দিন ওগুলা ব্যাক আর রে যাবা লাগিছে। কচ্ছ মাসাং আরো বিশি বাত ইলা কিচ্ছে কাহিনী তখন হুনে হুন যায়। তিম্মত গেলে বানাগুড়াও ইলা আর কোনোনি না দেখে উদে বেদেন ইলে সময় আমরা হাজং গেলিল সংস্কৃতি আগে আমাকে বাচ্চা রাখিব লাগিব। ইদে বেদেন আমরা কি কি করিব পাই এক হাজং গিলেগে নিজেলা মাওলা রাওর আগে ঠিক মতন কে কুথা কুব লাগিব আরো বাররে বাররে কে চর্চা করিব লাগিব। দুই সাহসুতা গিলেগে আমলা হাজং গিলেলে আগেলা দিনেলে কিচ্ছে কাহিনী আরো পুরন দিনেলে ইতিহাস শোনাবা লাগিব। তিন নিজেলা আনন্দ উৎসব পূজা আচ্চানিকে নিজেলা কাপড় চুপুর পিনিব লাগিব খান খাবা লাগিব। চার হাজং গিলেলে পূজা পার্বণ নিকে নিজেলা মাওলা কুথা দে নাসা গানা কবিতা আরো ছবি আঁকানলা প্রতিযোগিতা করিব লাগিব। পাঁচ রেডিও টিভি আরো সামাজিক যোগাযোগ মাধ্যম নিকে হাজং সংস্কৃতির আগে তুলে ধরিব লাগিব। ছয় হাজং কুথাদে বই আর অভিধান বানাবো লাগিব। সাত বাক্ষার চেয়ে আদিবাসী গেলেলে সাংস্কৃতিক একাডেমি আরো জাদুঘর বানাবো লাগিব। আট হাজং গেলেলে নিজেলা উৎসব নাসা গানা আরো আতলা কাজলা বাখারকে চর্চা করিব লাগিব। নয় বাখার ধরনের উৎসব আনন্দ নিকে হাজং গেলেলে অংশ নিবা লাগিছে কিনা ইদে নিশ্চিত করব লাগিব। দশ মূলধারালা মন গেলেলে মন নিকে হাজং গেলে বুকরা শ্রদ্ধা আরো সচেতনতা জাগে তুলিব লাগিব। এগারো হাজং গিলেগে রঙিন জীবন যাপনলা প্রতি ভালা মনোভাব বানাবগে সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠান গেলেগে অজ্ঞাহিব লাগিব। ইতিহাস নিকে আগেলে হাজং গেলেলে যে যে অবদান আছে উদ জুড়ে দিব লাগিব। বাখার বৈষম্য আর নির্যাতনলা পরেও যে মন গেলে জীবনদাগে এগিয়ে নিয়ে যাওয়া পায় উড়াই জয়ী হয়। মন বেঁচে থাকে ভাষা আর সংস্কৃতি দিয়ে, আর ভাষা ও সংস্কৃতি বেঁচে থাকে আমরা নিজেদের ভালাকে বেঁচে থাকালা মধ্য দিয়ে। ভেবুনি গেলে হাজুং গেলে বাংলাদেশলা একরা আদিজাতি। হাজুং গেলে মূলত ময়মনসিংহ জেলালা উত্তর সীমানালা ডাহা আর টিলালো কোলানি বসবাস করে। এদের ছাড়া বর্তমানে শেরপুর, সুনামগঞ্জ আর নেত্রকোনা জেলানি হাজুং গেলে বসবাস করে। হাজুং গেলে আদি জায়গা হইছে উত্তর বার্মানিকন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা পূর্বপুরুষ ভারত উপমহাদেশলা উত্তর পুকফালেলা উকসাটিলা জাগানি আহে। ও জায়গা তখন পরে আবার আসামলা কামরূপ জেলালা হাজো নামলা জাগানি বসবাস করা শুরু করে। হাজুং গেলে আদিকাল তখনই কৃষিকাম করে জীবনযাপন করিবাম। আমলা হাজুংলা গাওগুলা ডাহা টিলা গাং জুহা আর জঙ্গলা বাড়ানি হয়ে থাকে। হাজুং গেলেলা নিজস্ব নাসা গাহেন আর শিল্পকলা আছে। ভাই বইনি গেলা হাজুং সাহিত্যনি কবিতালা অবতান টানতে বাখনাবা লাগে। কবিতা হাজুং সাহিত্যলা বাখার পুরাণ বিষয় আর ইদা হাজুং সাহিত্যর আগে দেশলা বুকনিকন একরা বিশেষ জায়গাকে দিছে। কবিতা খালি মন নিয়ে আনন্দ আর রাও দিওয়ান বরঞ্চ সমাজ সংস্কৃতি আর জাতির আগে নিয়ে বোরাই করিবনি ডাঙর ভূমিকা রাখিছে। জিদে কিছু সুন্দর উদি কবিতা। কবিতা মনল মনলা নিথা চিন্তার আগে ফারাক বাই ঠিলে দেয়। কবিতা মনগে সভ্যওয়ালা পথ দিখায়। কবিতা নিয়ে হগল উন্নয়নের বিরুদ্ধে প্রতিবাদ করিব পায়। একরা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলিব পায়। কবিতা মানসিক বিকাশ নিয়েও ঢাঙর ভূমিকা পালন করে। হাজুং ভাই বইনি গেলা আমরাইলা হনিব হাজুং জাতি আর সংস্কৃতি নিয়ে লিখা একরা কবিতা নিজেলা লিখা এই কবিতার আবৃত্তি করিব লাগিছে আমলা প্রিয় কবি কৃষ্ণচন্দ্র হাজুং।
2: মাহাদাং সুমুশলে মুখুনি বাংলালা মাটিনি হাজার বছর হপন দেখে হাজুং আমরা জাতি। নিজেলা ভাষা নিজেলা সুর নিজেলা রীতিনীতি মুটি নিয়ে বাঁচছে আছে হাজুং আমরা জাতি। বানাগয়ে বানাই মেয়ে রাঙাপাথিন খানি রাঙাপাথিন মুখুনি পিনি হাজুং মাও বইনি। নালি ভিনতে চিনিক চিনিককে বিলারা বেড়ালে নাঙল জুঙাল কারণী নিয়ে বাবাওয়ে হাল বোয়াবো জালে। মুইলে কুঠা কুলেই মনে মিথি মোলা হতু মোলালা কুথা কিংকে ভুলিব ময় হতু মোলা মই দিবতে মই যাপন খাওয়ারা। ধান কাতা আর ধান মারা দিওয়া চাথাল ভরা ধান কৃষি জীবন থাকিবেন হাজং গেলেল প্রাণ। পুনিপিঠে চিরে খই দই আর বুকনি ভাত নিজেলে ঘরনি থাকিবেন বেক না থাকিবেন অভাব। সুখ দুঃখনি হুবে হুবালা বাড়াতে থাকিবেন কায়ু কাকে ফেললে না দিবেন। বিয়ে হলে গাওবন গীতলু গানলা সুর যত গোষ্ঠী ব্যাক আহিবেন না থাকিবেন বাখাদুর। পুজো পার্বণ নাম কীর্তন ধর্মলা আচার সমাসলা হবই এক আরো সুন্দর ব্যবহার। বাস্তু পুজো বর্ত পুজো চরমাগা গান শিপলে পুজো হরিনাম ভক্তিতে বলিবেন প্রাণ। হাজুংলা ঐতিহ্য আজি ব্যাক হারাবোলা নিছে কায়ু কায়ু তো হাজং ভাষারাও মরত ফারিছি। কৃষিরা খান বদলে যাচ্ছে আমরা জীবনরা হারাবোলা নিছে কত কিছু কাই রাখিব ধারা। আগেলা খাওয়া আগেলা সুর আগেলা পোশাক আগেলা রীতি ভুললে জানে থাকিব কি আরো আমরা সমাজ। ভাষা যদি আরে যায় হারাবো মন্না সুর সংস্কৃতি যদি আরে যায় জাতি হলো ইক্ষা তরি বাখাদুর। আয় হাজং মাও ভাই বইনি গেলে হবই করাম অঙ্গীকার নিজেলা ভাষা নিজেলা কাপড় সংস্কৃতি রাখিব অমর। হিংসে নিম্ন ভুললে হবই বাড়াবো আগ্রা ঘর হাজং আমর হবই এক কায়ু হয় পর আরে না ফেলাও হাজং সংস্কৃতি উদি আমরা প্রাণ সাহসতা গেলে শিখাবো পূর্বপুরুষ লগান।
0: মাসনি প্রকৃতি তাহানকে শান্ত আর স্নিগ্ধ থাকে যেতে মন্নিকন শান্তি এনে দেয়। দেখিব পাই খাল বিল ওর গাংনি আর ভরা পানি নেই চুকনি পরে পানি নে বহেরুসে হাপলা চুকনি পরে শিউলি ফুল খেচেল ফুল দিন ফুল ধোলা মেক লগন ধোলা খেচেল ফুল মিতালি মন গেল মনলা মিতালে গেই জিঙ্কে মজবুত করে শিউলি গোলাপ বুকুল মল্লিকা কামিনী মাধবী ফুল গন্তে মুখরিয়ে উঠি প্রকৃতির। শরৎলা ই নির্মল প্রকৃতি কাগেনে ভালা না লাগে। খাইচেল ফুল মানেই শরৎলা ধোলা প্রহর বাতাসে নইরে চুইরে থাকা ভালা পাওলা স্পর্শ আর নীরব ভালা পাওলা এক চিরচীনা রূপ। যে ভালো পাওয়ারা চুপচাপ থাকে কিন্তু গভীর নহায়, চুপ যে না দেখে কিন্তু মন নিয়ে ধুইরে যায়, ভালো পাওয়ালে ইনকে ভিজে মন নিয়ে অমরিলা হাজং ভালো লাগা ভালোবাসালে গান শুনিব, মুসুক মুসুক আহি দিয়ে কি জাদু করিছে তই, মোলা দুই চোখ হলে ঘুম কইরে নিছে তই, অভিরে হাজং লক্ষিণ দোলা ইনকে কথার সুরে ই গানটা গাব লাগিছে কণ্ঠশিল্পী কুশল হাজং।

0: ভেবইনি গেলে ভাদ্র আরো আসেন এই দুই মাস শরৎকাল, আরো ইলা ভাদ্র মাস প্রায় শেষ পর্যায়ে নি। ইকাল্লা আবহাওয়ারা নয় গরম নয় ঠান্ডা আরো আরামদায়ক হয়। শরৎকাল্লা আবহাওয়া ভালাউলু ঋতু পরিবর্তন বেদেন ই সময় নিয়ে মানগালালে স্বাস্থ্যলা কিছু ক্ষতি বা অপকারিতা দেখা দেয়। শরৎকাল্লা পুইলাতে মধ্যে মধ্যেই বেশি রকমকে মেঘ হয়। ইদাতে নাম জায়গা গেলে পানি জমে মানগালালে দুর্ভোগ বৈরে তুলি। ই সমস্যা গেলে তখন বাসি বেগে ই সময় নিয়ে বিশুদ্ধ পানি খাওয়া লাগিব, বাইরে বাইলা খোলা খাওয়া বন্ধ করিব লাগিব। আরো মশা কামড়ন তখন বাসি বেগে মশারি বা স্প্রে ব্যবহার করিব লাগিব। হাজং ভাই বইনি গেলে আমরা ইলা শুনিব হাজং সম্প্রদায়লা বিয়া রীতি নিয়ে প্রবন্ধ পাঠ। প্রবন্ধরা লিখিছে লিটন হাজং আর পড়িব লাগিছে প্রিজম হাজং।
1: বিয়ে একজন প্রাপ্তবয়স্ক মরদ আর তিমুতলে দাম্পত্য জীবনলা বৈধ চুক্তি জিদে প্রচলিত সামাজিক রীতিনীতি দ্বারা সম্পন্ন হয়ে থাকে। হাজং সম্প্রদায় আসে নিজস্ব কিছু রীতিনীতি জিদেলা মাধ্যমে হাজং সমাজ নিয়ে বসবাসরত মঙ্গলের বিয়ে কাজ সম্পন্ন হয়। হাজং সমাজ নিয়ে দুই ধরনলা বিয়ে প্রথা চালু আছে, এক আইরো বিয়ে, দুই ব্রাহ্মণ বা পুরোহিত বিয়ে। আইরো বিয়ে আর পুরোহিত বিয়ে বা ব্রাহ্মণ বিয়ে নিয়ে পার্থক্য থাকিলে কিছু নিয়ম নীতি প্রায় একই। আজংলা আইরো বিয়ে পাঞ্চিনী, হাজং বিয়েলে প্রথম পর্বরাই হলে পাঞ্চিনী গল্লা গাবুর চিংড়া গেলে বিয়েলে যোগ্য হলে গরতরি মা বাপ গিলে জাঙ্গই কন্যা বিষে বিয়ে দেয়। তিব্বত বড়ল্লা দুই পক্ষলা পছন্দ হলে পারিবারিকভাবে বিয়েলে কুঠা চুললে যায়। মরদগিরি গড়ে একরা জাহু দরে বিয়েলে কুঠা আগবাই চালে যায়। ই জাহুলের মাধ্যমে চূড়ান্ত কথাবার্তা হলে পাঞ্চিনী বা গো খাওয়া অনুষ্ঠান হয়। পাঞ্চিনী কুনেলা মাওর আগে গু কিস্টারক গাও ডাবি দিয়ে আহিব লাগে। উদিনা মরদ গরটুকি আনা ডুমরা হাকা পিনে বয়োজ্যেষ্ঠ গিলাগে হিঙাকে আশীর্বাদ নেয়। পাঞ্চিনী আশীর্বাদ পর্ব শেষকে গোপান বাতাসা হুবই মিল্লে খায়। আইরো বিয়ে আজংনি বেশিরভাগ মন্দি আইরো বিয়ে করে থাকে, যদি আজংলা নিজস্ব রীতিনীতিতে সম্পন্ন হয়ে থাকে। আইরো বিয়ে নিয়ে পাঁচজন বিয়ে ওয়া টিমত সম্পূর্ণ বিয়ের আগে শেষকে থাকে। আইরো গিলে প্রথমে জাঙরালা দুই হাত দুই পাশ রেখে পাত কাঠি দিয়ে মাপ নেই। আতলা মাপ যতটুকু লাম্বা অতটুকুই বিয়ের কুঞ্জলা বানানো হয়। মাপ নিয়ে অলাগ পরে চেইরে গাতা খুনে গাতানি পান গো তেল হিন্দুর দিয়ে কুলা গাছ পোতা হয়। পরে কুলা গাছটি টাকা হুটা দিয়ে সাত পাঁচ দেয় আর কুঞ্জলা বিতরণী আলপনা আঁকা হয়। পরে ষোলোটা ঘট আরো গাছামুচি স্থাপন ইডালা মাধ্যমে চার কুণনি চারজন বিয়ে টিমত দূরে বিয়ে কুঞ্জনি সাত পাক গুড়ই বিয়েলে আসনি জাঙাইলা গাড়া কাপড় আর কুনেলা শাড়ি আঁচল বানে। ই বান্দাগে মানিক গীত কয় চন্দ্র সূর্য রাধা কৃষ্ণ ষোড়শ গোপিনী আরো হোমাগ্রীগের সাক্ষী রেখে বিয়ে সম্পূর্ণ করা হয়। পুরোহিত বা ব্রাহ্মণ বিয়ে পুরোহিত দল গিলে ব্রাহ্মণ দে ব্যাগ কাজ সম্পূর্ণ করে। চার কুণানি চেরে কুলা গাছ পুঁততে বিয়ে কুঞ্জ সাজানো হয়। কুঞ্জের কুঞ্জলের চারদিকে সাত পাক গুড়ি প্রত্যেকবার জাঙরা বাই ফুল অর্পণ করে। পরে কুঞ্জের বৈরে কন্যা সম্পাদন করে আরো ব্রাহ্মণলা মন্ত্রযজ্ঞ দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। আবার আজ সমাজ নি মরদ তিমুতলে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে থাকে, সামাজিক ভাবে এদের সমাধান করা হয়ে থাকে। যেমন আঙা বিয়ে আজম সমাজ নি বিধবা তিমুত দ্বিতীয় মরদ বিয়ে করার আগে আঙা বিয়ে কয়। আঙা বিয়ে স্বাভাবিক বিয়ে যখন হয় ই ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে। ইদানি দুনিমা দুনিবাপ আরো ষোলোটা গাছমুসি ঘট না লাগে। আঙা বিয়ে কুড়া কোন টিমের শুভ কাজ নিয়ে অংশগ্রহণ করিব না পায়। দায়পুরা বিয়ে সামাজিক কোন রীতিনীতি ভঙ্গ করে অভিভাবকরা অজান্তে মরদ টিমের পারস্পরিক ভালোবাসায় ঘর সেরে বিয়ে করিলে ওটাকে দায়পুরা বিয়ে কয়। আজং বিয়েলে বিধিনিষেধ আজং টিমত মরদকে বিয়েলে আগে নাম শুনিব লাগে অধিকারী টুকি, নাম না শুনে সারা কোন টিমত মরদ বিয়ে করিব না পায়। তাছাড়া আজংনি একই নীতি নিয়ে বিয়ে করা না পায়। দেথো কাকা মুহি আর মামা বলা হয়ে বুনি গেলেও বিয়ে করবে না পায়। ইনকাকে আজম সম্প্রদায়ের বিয়েরও সম্পূর্ণ হয়ে থাকে।
2: হাজং ভাই বুনি গেল আমরা আজিল লিওয়াতান অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে আহিলে মই হুবাকো বাকাশি বাকাশি ধন্যবাদ জানাই আমি এগুলো বাখা দমন ধৈর্য আমার লগুন রুসি আর অনুষ্ঠান শুনেছি। মই বাংলাদেশ বেতার আর লিওয়াতানের পক্ষ তখন চির কৃতজ্ঞ জানাই। যে যে আগেলে পর্বনি অনুষ্ঠান শুনিয়ে মুসুন আমাকে ভালো লাগার কথা জানাছে। আমি গেলে ইঙ্কে সহযোগিতা আর আমরা পাশনি থাকা হাসি গিনে আমাকে বাকাশে অনুপ্রাণিত করে আমরা চাই এই দিন গেলে নু
0: প্রিয় হাজুং ভাই বইনি গেলে হাজুংলা ঐতিহ্যবাহী গান, প্রবন্ধ পাঠ, আবৃত্তি আর কথিকা পাঠলা পরে লেওয়াটান অনুষ্ঠানলা সময় ফুরে আহিলে। লেওয়াটান অনুষ্ঠান নিয়ে আমনি গেলে আমাকে পরামর্শ আর মতবন্তিবাগে না ভুলিক। কিন্তু আমাকে চিঠি লিখালা ঠিকানা লেওয়াটানা, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, জাতীয় বেতার ভবন, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আরেকটা কথা, লেওয়াটানা অনুষ্ঠান সহ বাংলাদেশ বেতারলা হগল অনুষ্ঠান বেতার অ্যাপস আর অনলাইন নি বাংলাদেশ বেতার .gov.bd.live নি লগ ইন করে সরাসরি শুনিব পাবো।
2: হোবালা শেষ পালে আমি গেলে হোবালা সুস্থ সুন্দর আর শান্তি জীবন লা কামনা করে ময় শরণন হাজং
0: আর ময় স্বপ্নের হাজং পৃথ্বী
2: ইদিতি জালিগে
0: নমস্কার।

0: এতক্ষণ প্রচারিত হল হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়াটানা। সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার অনুষ্ঠানে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় নিশাত শাহরিয়ার, আহসান হাবিব বাপ্পি এবং এস এম আসাদুজ্জামান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, আফরোজা আক্তার, লুৎফুন্নাহার মেরি, মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

0: এতক্ষণ কৃষক কার্ডের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয় চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারোর কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরে বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরে বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর। প্রকৃতি আমাদের জীবন চক্রের কেন্দ্র, আর সেই চক্রের ভারসাম্য নির্ভর করে বন, পরিবেশ ও জলবায়ুর ভারসাম্যের উপর। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে ফসলে, মাঠে আর জীবনে। সচেতনতা, জ্ঞান ও পরিকল্পিত উদ্যোগী পারে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে। পরিবেশ রক্ষা যতটা দায়িত্ব, সেই সাথে বেশি হচ্ছে টিকে থাকার শর্ত। প্রিয় শ্রোতা, স্বাগত জানাই কৃষি বিষয়ক কার্যক্রম পরিবেশিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর থেকে। বন পরিবেশের মূল ভিত্তি হিসেবে কাজ করে। গাছ বায়ু পরিশুদ্ধ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, জীব বৈচিত্র্যকে আশ্রয় দেয়। একটি সমৃদ্ধ বন মানে সুস্থ পরিবেশ, স্থিতিশীল জলবায়ু। বনায়ন কার্যক্রম পরিবেশ রক্ষার একটি কার্যকর উপায়। সামাজিক বনায়ন, রাস্তার পাশে গাছ লাগানো, পতিত জমি সবুজে ঢেকে ফেলা, এই সব উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সঠিক ব্যবহারে টেকসই উন্নয়ন নিশ্চিত হয়। প্রতিটি মানুষের অংশগ্রহণ পরিবেশ রক্ষাকে শক্তিশালী করে। সবুজ পরিবেশ গড়ে তোলা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করা। এবার চলুন তবে কৃষিতে জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও করণীয় নিয়ে সাক্ষাৎকার শুনব। সবুজ বাংলা পর্বে রয়েছে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয়। শ্রোতা বন্ধুরা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয়। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
4: অনেক ধন্যবাদ আপনাকে।
3: আর যে বিষয়টি প্রথমে আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন বলতে আসলে কি বোঝায় আর কৃষিতে এর প্রভাব কেন বেশি পড়ে?
4: আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত যে কয়েকটি দেশ রয়েছে পৃথিবীতে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এবং জলবায়ু পরিবর্তন মানে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা বৃদ্ধি অথবা বৃষ্টিপাতের ধরন বদল, ঝড় জলোচ্ছ্বাস, বন্যা অথবা খরার তীব্রতা বাড়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, লবণাক্ততা বাড়া, এই যে পরিবর্তনগুলো হয় যেগুলো সাথে আবহাওয়ার উপর সরাসরি নির্ভরশীল, সেই পরিবর্তনগুলোকেই আমরা জলবায়ু পরিবর্তন বলি। এবং আমরা দেখি যে এই যে বিষয়গুলো আমরা বললাম, সবগুলো বিষয়ের সাথে কৃষি কিন্তু অতপ্রতভাবে জড়িত এবং কৃষি প্রথম ক্ষতির তালিকায় চলে আসে।
3: এখন প্রায়ই দেখা যায় কখনো হঠাৎ অতিবৃষ্টি, কখনো দীর্ঘ খরা, এটা কৃষিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে বলে আপনি মনে করেন?
4: যে ফসল উৎপাদনের সাথে তো আবহাওয়ার একটি খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং আমরা বলে থাকি, যেমন আমাদের শীতকালে রবি ফসল হয়, বর্ষাকালে আমাদের ধানের ক্ষেত্রে আমরা আমন সিজন বলি, অথবা খরিফ টু, খরিফ ওয়ান অথবা আউট সিজন, এবং এগুলোর কিন্তু নির্দিষ্ট একটা আবহাওয়ার প্যাটার্ন কিন্তু রয়েছে। কিন্তু আমরা এখন বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয় না, যে সময় বৃষ্টি হওয়ার কথা ওই সময় বৃষ্টি নেই, আগাম বৃষ্টি অথবা দেরিতে বৃষ্টি, আবার কিছু কিছু এলাকায় আমরা দেখেছি দীর্ঘ খরার সংক্রান্ত হচ্ছে, যেমন আমাদের বরেন্দ্র অঞ্চল, সে অঞ্চলগুলোতে খরার প্রবণতাটা বেড়ে চলেছে। এর ফলে যেটা হয় যে আমরা অনেক সময় আমাদের মৌসুমের ফসলগুলো যথাযথভাবে চাষ করতে পারি না। হয়তো কৃষক চারা লাগালো, বীজ লাগালো, এরপরে হঠাৎ এমন একটা বৃষ্টি আসলো, সমস্ত ফসলগুলোকে নষ্ট করে দিয়ে গেল। মানে কৃষিটাকে সংবেদনশীল করে ফেলে এবং কৃষককে ঝুঁকির মুখে ফেলে এই ধরনের প্রাকৃতিক পরিবর্তন অথবা জলবায়ুগত পরিবর্তনের কারণে।
3: প্রাকৃতিক পরিবর্তনের কথা আপনি বলছিলেন, যেহেতু প্রাকৃতিক পরিবর্তনের কথা বলেছেন, তাই আরেকটু জানতে চাই, আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ আগের তুলনায় কিন্তু বাড়ছে, তো এতে কৃষির কি কি ক্ষতি হতে পারে?
4: যে প্রাকৃতিক দুর্যোগে কৃষির দুই ধরনের ক্ষতি হয়, একটাকে আমরা বলি তাৎক্ষণিক ক্ষতি, আর একটা হলো দীর্ঘমেয়াদী ক্ষতি। ধরুন আপনার একটা এলাকায় বন্যা হলো, হাওড় অঞ্চলে যেমন হঠাৎ করে আগাম বন্যা হয়, যখন আগাম বন্যা হয় আমার ফসলগুলো কিন্তু তলিয়ে যায়, তার মানে এটা একটা তাৎক্ষণিক ক্ষতি হয়। আবার হয়তো একটা ঝড় জলোচ্ছ্বাস যখন হয় তখন লবণাক্ত পানি আমার কৃষি জমিতে চলে আসে, তাহলে ওই জমির ফসলটা ওই সময় কিন্তু বিনষ্ট হয়। কিন্তু এই যে লবণাক্ত পানি চলে আসলো ফসলের মাঠে, সেটা কিন্তু দীর্ঘদিন থেকে যায় এবং সেটা পরবর্তী মৌসুমের ফসলগুলোকে কিন্তু আক্রান্ত করে। এছাড়া যখন বন্যা হয় সে এলাকার ফসলগুলো কিন্তু বিনষ্ট হয়, আর ঝড় হলে তো আমরা দেখি সেটার একটা দীর্ঘমেয়াদী ইফেক্ট থাকেই।
3: আপনার উত্তরের রেশ ধরেই বলছি, আমি আরো একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে লবণাক্ততা বাড়ছে, এতে কি সমস্যা আর কি করা যেতে পারে?
4: যে জলবায়ুগত পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যার ফলে আমরা দেখি আমাদের উপকূলীয় যে 22টি জেলা রয়েছে সেখানে লবণাক্ততার পরিমাণ বেড়ে চলেছে। যেহেতু আমাদের নদীর প্রবাহ কমে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে লোনা পানি আমাদের সমতল ভূমিতে চলে আসছে, এর ফলে আমরা এখন আমরা আমাদের 8.5 মিলিয়ন হেক্টর জমি রয়েছে, তার মধ্যে 1 মিলিয়ন হেক্টর জমি কিন্তু লবণাক্ততার সংকটের মধ্যে পড়ে গিয়েছে। এবং এর ফলে যেটা হয় যে সেখানে কিন্তু ফসল ফলানোটা অনেক কষ্টকর হয়ে যায়, এবং যখন গ্রীষ্মকাল আসে তখন বাষ্পীভবন বেশি হয়, নিচের লবণটা উপরে চলে আসে, তখন ফসল ফলানো আরো কঠিন হয়ে যায়, এবং এটা কিন্তু দিন দিন আমাদের বেড়েই চলেছে। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন পদ্ধতির কথা বলি, যে জলবায়ুগত পরিবর্তনের জন্য নানা ধরনের অভিযোজন করতে হয়। তার মধ্যে একটা হলো লবণাক্ততা সহনশীল ফসলের জাত চাষ করা, ওখানে যে ফসলগুলো হয় সেই ফসলগুলো নির্বাচন করা, এবং মালচিং করে রাখা, ঢেকে রাখা জমিকে, যাতে অনেক বেশি বাষ্পীভবন হয়ে লবণের পরিমাণ বেড়ে না যায়। এই ধরনের সুনির্দিষ্ট প্রযুক্তিগুলোর মাধ্যমে ওই এলাকায় চাষাবাদটাকে নিশ্চিত করা যায়।
3: এবার একটু জানতে চাইবো আপনার কাছে, জলবায়ু পরিবর্তনে পোকা মাকড় আক্রমণে রোগ কিভাবে বাড়তে পারে আর এর প্রতিকার কি?
4: আমরা দেখি যে জলবায়ুগত পরিবর্তনের কারণে ফসলের বিভিন্ন বালাই, সেখানে পোকামাকড়, রোগ বালাই, আগাছার উপদ্রব, এগুলোর কিন্তু পরিবর্তন হচ্ছে। আগে আমরা দেখেছি যে পোকাগুলো কম ক্ষতিকর ছিল, সেগুলো এখন অধিক ক্ষতিকর হয়ে উঠছে। আমরা নতুন নতুন পোকামাকড়ের উপস্থিতি কিন্তু আমাদের ফসলের মাঠে দেখছি, যেমন থ্রিপস পোকা, এগুলোর আক্রমণ সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে, শোষক পোকাগুলো বেড়ে গিয়েছে। আবার রোগ বালাইয়ের ক্ষেত্রেও আমরা দেখছি, যেমন ধানের ব্লাস্ট রোগ অথবা নিত্য নতুন রোগ, এবং জলবায়ুগত পরিবর্তনের কারণে গমের নাভি ধসা রোগ, আলুর নাভি ধসা রোগ অথবা গমের ব্লাস্ট রোগ, এই ধরনের রোগগুলো কিন্তু এখন আমাদের বেড়ে চলেছে। তার মানে জলবায়ুগত পরিবর্তনের কারণে ফসল কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
3: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার পরামর্শ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উপকৃত করার জন্য। ধন্যবাদ।

সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গান খুব সহজেই পৌঁছে যায় মানুষের হৃদয়ে। এবারে রয়েছে পরিবেশ বিষয়ক গান বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, শিল্পী বাবুল রেজা ও আফসানা ফেরদৌস রুনা, গীতিকার কল্পনা সরকার সুর করেছেন।

0: প্রিয় শ্রোতা, পরিবেশ ও কৃষি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। সচেতন উদ্যোগ, সঠিক জ্ঞান এবং সম্মিলিত প্রয়াসই পারে এই সম্পর্ককে রক্ষা করতে। সবুজ পৃথিবীর স্বপ্ন বাস্তব হোক, এই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিই, গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মরিয়াম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: শেষ হল কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌসী লিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারিতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান। তিনি সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের এক পর্যায়ে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৯টায় তিন মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষা খাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো এই মেলার উদ্দেশ্য। মেলার দ্বিতীয় দিন আগামী রবিবার সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এতে উপস্থিত থাকবেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। তিনি আজ সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আগামীর বরিশাল বিভাগ সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। 2027 সালের হজযাত্রীদের আগামী ২৪শে সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ দুই শাখা থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2027 সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা 78,500 জন। হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। খেলার খবর ক্রিকেট। নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় শুরু হবে ম্যাচটি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
0: শরতের আকাশে নীল আর সাদা মেঘের খেলা, কাশফুল দোলে হাওয়ার তলে মঞ্জে করে খেলা, শিউলি ঝরে ভোরের বুকে মিষ্টি সুবাস ছড়ায়, শরৎ এসে কৃষাণীর মনে নতুন স্বপ্ন জাগায়। সুপ্রিয় কৃষাণী মা ও বোনেরা, আশা করি যে যেখান থেকে আমাকে শুনছেন সকলে ভালো ও সুস্থ আছেন। কৃষাণী অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঋতুরানী শরৎ তার স্নিগ্ধতা ও রূপ নিয়ে এখন প্রকৃতির আঙ্গনায়। এই শরৎকাল শুধু প্রকৃতির সৌন্দর্যের রূপ নয়, কৃষির ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ সময়। মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা বাড়ে, সেই ব্যস্ততার বড় একটি অংশ জুড়ে থাকেন আমাদের কৃষাণীরা। আজকের কৃষাণী অনুষ্ঠানে আমরা কথা বলব কৃষিকাজ ও সেই সকল কৃষাণী মা বোনদের নিয়ে এবং তাদের নানামুখী সম্ভাবনা নিয়ে। সুপ্রিয় কৃষাণী মা ও বোনেরা, একটি জমিতে একই সময়ে একাধিক ফসল চাষ, এটাই আন্তঃফসল চাষের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের দেশের কৃষকদের জন্য এই পদ্ধতি হতে পারে একই জমি থেকে বেশি উৎপাদন ও আয়ের একটি কার্যকর উপায়। তবে কোন ফসলের সাথে কোন ফসল চাষ করলে বেশি ভালো হয় তা জানা অত্যন্ত জরুরি, আর এ বিষয়ে জানাবেন কৃষ্ণা রানী দাস, উপপরিচালক ক্রপ সুইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আমাদের দেশে আন্তঃফসল চাষের গুরুত্ব, সাধারণত একই জমিতে একসঙ্গে দুই বা ততোধিক ফসল চাষ করাকে আন্তঃফসল চাষ বা ইন্টারক্রপিং বলে। আন্তঃফসল চাষ বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রচলিত এবং এটি ক্ষুদ্র খামার থেকে শুরু করে বাণিজ্যিক কার্যক্রম পর্যন্ত সব স্তরেই একটি প্রমাণিত ও বাস্তবসম্মত ফসল চাষের কৌশল। কৃষকেরা সাধারণত বিভিন্ন কারণে আন্তঃফসল চাষ করে থাকেন, যেমন একক ফসলের চেয়ে আন্তঃফসল চাষে মোট ফলন অনেক বেশি পাওয়া যায়। একই সময়ে একই জমি থেকে একাধিক ফসল পাওয়াতে জমির সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত হয়। ডাল জাতীয় বা শিমগোত্রীয় ফসল আন্তঃফসল হিসেবে চাষ করলে বায়ু থেকে নাইট্রোজেন সংবদ্ধ হয়ে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। বিভিন্ন ধরনের ফসলের শেকড় মাটির ভিন্ন গভীরতা থেকে খাদ্য ও পানি গ্রহণ করায় সূর্যের আলো, পানি ও উপাদানের যথাযথ ব্যবহার হয়। ফসলের বৈচিত্র্য, ক্ষতিকর পোকা ও রোগের আক্রমণ

0: কারণে একটা ফসল ক্ষতি হলে আরেকটা দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়। কিছু কিছু বিষয় আছে যেগুলো বিষয়গুলি মাথায় রেখে আমাদের আন্তঃফসল চাষের পরিকল্পনা করতে হয়। তার মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ফসলের পারস্পরিক প্রতিযোগিতা কমানো। এই বিষয়টার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ফসলের পুষ্টির চাহিদা কি এবং সূর্যালোকের ব্যবহারের প্রতি, কারণ এই দুইটা কারণেই ফসলের মধ্যে প্রতিযোগিতা হয়। এরপরে আসে সঠিক ফসল নির্বাচন। আমরা যখন ফসল নির্বাচন করব তখন দেখতে হবে যে ফসলগুলো একে অপরের সহযোগী কিনা, যেমন আমরা ভুট্টার সাথে সাধারণত ডাল জাতীয় ফসল আন্তঃফসল হিসেবে করে থাকি। এরপরে যদি আমরা মাটির উর্বরতা বৃদ্ধি করতে চাই তাহলে আমরা প্রধান ফসলের সাথে শিম বা ডাল জাতীয় ফসল বপন করতে পারি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, দুটি ফসলের জীবনকাল বা পাকার সময় যেন ভিন্ন হয়, যাতে করে একটি ফসল কাটার সময় অন্য ফসলের ক্ষতি হবে না। আরেকটা বিষয় হচ্ছে রোপণ বিন্যাস ও দূরত্ব। এক্ষেত্রে আমাদের সঠিক সারির দূরত্ব বজায় রেখে ফসল বপন করতে হবে, যাতে করে পরিচর্যা এবং ফসল সংগ্রহ করার কাজে কোনো বাধা না ঘটে। রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা, এই বিষয়টার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। পোকা প্রতিরোধী ফসল যেগুলো আছে সেগুলো যদি আমরা নির্বাচন করি তাহলে ক্ষতিকারক পোকা থেকে মেন ফসলকে, প্রধান যে ফসল আছে তাকে রক্ষা করবে। এছাড়াও সাধারণত দেখা যায় পোকামাকড় একই ধরনের ফসল যদি আমরা লাগাই তাহলে বেশি আক্রমণ করে, এই কারণে আমরা যদি আন্তঃফসল করি তাহলে একই গোত্রের ফসল এড়িয়ে যাব। সার ও সেচ প্রয়োগের বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এক একটা ফসলের সার ও সেচ প্রয়োগ এক এক রকম। এই কারণে আমরা যখন ফসল নির্বাচন করব তখন সেই সব ফসলের সার এবং সেচের চাহিদা কেমন সেটা ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে। এখন আমরা আন্তঃফসল চাষের কিছু উদাহরণ দেখতে পারি, যেমন আমরা সাধারণত আলুর সাথে, আখের সাথে এবং ফল বাগানে আন্তঃফসল চাষ করে থাকি। আলুর সাথে সাধারণত আলুর দুই সারির মাঝে ফাঁকা জায়গায় লাল শাক, পালং শাক, ধনে বা মূলা শাক চাষ করা যায়। আখের সাথে বিভিন্ন ধরনের লাভজনক সাথী ফসল যেমন ভুট্টা, শিম বা বিভিন্ন শীতকালীন সবজি চাষ করা যেতে পারে। এছাড়াও ফল গাছের নিচে আমরা বিভিন্ন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, কুমড়া বা বিভিন্ন প্রকার শাক চাষ করতে পারি। এইসব সুবিধা থাকা সত্ত্বেও আন্তঃফসল চাষেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন এটার ব্যবস্থাপনা কিন্তু আমরা যখন একক ফসল করি তার চেয়ে একটু জটিল, যার কারণে আমাদের বেশি জ্ঞান দরকার হয় এবং পূর্ব থেকে একটা পরিকল্পনা করতে হয়, এবং ফসল সংগ্রহের ক্ষেত্রেও কিন্তু আমরা কি কি ফসল নির্বাচন করব সেক্ষেত্রেও একটু আমাদের দক্ষ হতে হয়। প্রতিযোগিতার ঝুঁকি, যেমন আমরা যদি যে ফসল আগেই বলেছিলাম যে ফসলদেরকে সহযোগী হতে হয়, যদি সহযোগী ফসল না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আন্তঃফসলগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে ফলন কমে যেতে পারে। যান্ত্রিকীকরণের ক্ষেত্রেও কিছুটা প্রতিবন্ধকতা দেখা দেয়, যেমন যদি আমরা আন্তঃফসল চাষের সময় সঠিকভাবে রোপণ দূরত্ব বজায় না রাখি তাহলে বিভিন্ন ফসল কাটার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বা কম্বাইন হার্ভেস্টার ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই কারণে আগে থেকেই প্ল্যানিং করে নিতে হয়। বাজারজাতকরণ যোগ্যতা, এক্ষেত্রেও সমস্যা দেখা যায়, কারণ মিশ্র ফসলের জন্য বাছাই, পৃথক সংরক্ষণ বা ভিন্ন বিপণন মাধ্যমের প্রয়োজন হতে পারে। নিজের একটু চেষ্টা, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা বদলে দিতে পারে জীবনের অনেক কিছু। পাখি পালন শুধু শখের বিষয় নয়, এটি হতে পারে পরিবারের বাড়তি আয়ের একটি সুন্দর উৎস। অল্প পরিসরে শুরু করে ধীরে ধীরে পাখি পালনের পরিধি বাড়িয়ে অনেকেই আজ স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। সুপ্রিয় কৃষানী মা ও বোনেরা, আজকের সাফল্য কথা পর্বে আমরা শুনব এমনই একজনের পাখি পালন করে স্বাবলম্বী হয়ে ওঠার গল্প। চলুন, প্রিয় কিষানী মা বোনেরা, ঘরে বসে শখের কাজগুলো একসময় হতে পারে আপনাদের আয়ের উৎস। আপনাদের কাজের ব্যস্ততার মাঝে আজ একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, লতিবাপা, যার শখের কাজ আয়ের উৎস। আজ আমরা শুনব অবসরে নানা রকম পাখি লালন পালন করে কিভাবে সফলতা অর্জন করেছেন তিনি। নারীরা এখন ঘরে বাইরে নানা রকম কাজ করছে, এই যে এত সব কাজ, এর ভিতর থেকে পাখি লালন পালন করা কেন বেছে নিলেন?
1: এটা ছোটবেলা থেকে আমার শখ ছিল।
0: শুধু শখ?
1: আস্তে আস্তে শখে পালতে পালতে এখন এটা আমার ব্যবসা হিসেবে আমি করি। শুক্রবার আমাদের ওখানে হাট বসে, সেখানে যে আমি নানান রকম পাখি বিক্রি করি, আমার নানান রকম পাখি আছে।
0: আপনি কি মনে করেন সফলতা অর্জন বা বেকারত্ব দূরীকরণে পাখি লালন পালন লাভজনক?
1: আমি মনে করি যে হ্যাঁ, পাখি দিয়ে অনেকে বিজনেস করতে পারে। আমার নানান রকম পাখি আছে, গুগু পাখি আছে, বাজিকার আছে, জবা আছে, পিন্স আছে, দেশি, সবগুলো বাইরের দেশি মিলেই বিভিন্ন রকম পাখি আছে, এগুলো দিয়ে বিজনেস করা যায়।
0: কোন কোন পাখি?

0: বেশি মুগ্ধ করে আপনাকে, বা এই যে এত সব পাখি লালন পালন করছেন তার ভিতরে কোন পাখি আপনার সবচেয়ে প্রিয়?
1: সবচেয়ে বেশি মুগ্ধ করে ছোট এই যে পিন্স, যেটা চোরের মতো আপু দেখতে খুব সুন্দর। আমার লাভাই আছে নানান রকম পাখি আপু, ওগুলো দেখলে আপনার খুব ভালো লাগবে। বা জবা, গোল্ডেন, টিয়াটা আমার কথা বলে, কাকতুয়াটা কেউ আসলে আপু জিজ্ঞেস করে, যতক্ষণ পর্যন্ত আমি বলি মেহমান না আসছে তারা খুব বিরক্ত করে আমাকে।
0: কি করে বলে আপনার সাথে পাখিটা?
1: ওদেরকে আপু বলে যে কেউ আসলে যদি আপনি সামনে যায় বলেন যে আমি আসছি, তোমরা ভালো আছো? বা সারাদিন আমি যদি বলি কেমন আছো, বাসায় যদি আসার পর কথা না বলি ওরা ভালো আছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা, এরা একটু শুনলে খুশি হয়।
0: আপনি কি মনে করেন আপনি সফল হয়েছেন এই কাজ?
1: হ্যাঁ আপু, আমি অবশ্যই মনে করি আমি এই কাজ করে সফল হয়েছি।
0: কিভাবে মনে করেন যে সফল হয়েছেন?
1: পৃথিবীতে অনেক ব্যবসা আছে, তা আমি মনে করি যে পাখিটা অনেক বেশি ভালো লাগে আমার, এই জন্য পাখির ব্যবসা করে আমি নিজেকে সফল মনে করি। আবার নানান বিভিন্ন পাখি দেখে আমি কিনে নিয়ে আসি, সেখানে আমার অনেক ভালো লাগে।
0: এই যে লাভ হয় বললেন, লাভটা কিরকম হয়?
1: আমি আগে যখন পালছি তখন ওদের বাচ্চা দেয়, বাচ্চা থেকে যখন বড় হয় তখন আমি বিক্রি করে নিয়েছি। একটা পাখি বিক্রি করলে ভালোই লাভ হয়। কাকা তো একটা পাখির দাম 3-4 হাজার টাকা।
0: আর ঘুঘু, বাজিকর?
1: ঘুঘুর দাম যদি ছোট বাচ্চা আমি বিক্রি করি 200, বড় বাচ্চা বিক্রি করলে 300, আর বাজিকারও 300, লাভবাইয়ের দাম হয় 4,000-5,000 টাকার মতো।
0: এই যে পাখিগুলো আপনি লালন পালন করেন, এগুলো কি নিজে নিজে একা দেখাশোনা করেন?
1: এইখানে লালন পালন করার জন্য আমি একা দেখাশোনা করি না, আমি একটা লোক রাখছি, ও কাজ করে আর আমি করি। ও বিভিন্ন আমার ময়লা টয়লা ট্রে ট্রে সব সাফ করে দেয়, কিন্তু পাখির খাবার ওষুধ যত রকম কিছু আছে সব আমি দিই, ওটা আমি কারো হাতে দেই না।
0: কি ধরনের খাবার খায় আপনার পাখিগুলো?
1: আমার পাখি এক একটা এক এক রকম, যেমন টিয়া খায় সূর্যমুখীর ফুলের বীজ, আর লাভবাই খায় বিভিন্ন রকম, জবা খায় এক একটা, তারপরে জবা হলো ধানটা খায়, সূর্যমুখীর বীজটাই সবাই বেশি খায়।
0: আর এই যে অন্যান্য পাখি আছে, কোকোবার্ড, তারপরে ঘুঘু পাখি, এগুলো কি খাবার খায়?
1: এদের বিভিন্ন রকম খাবার আছে, তো মার্কেট থেকে আমি কিনে নিয়ে এসে কেজি হিসেবে এক একজনের এক এক দাম খাবারের।
0: পাখির যত্নে আর কোনো কিছু কি কেনেন কখনো?
1: এদের ভিটামিন সি দিতে হয়, তারপরে বিভিন্ন ধরনের ঠান্ডার ওষুধ দিতে হয়, মানুষের যখন অসুখ হয় ওদের তো হয়, ওরা যখন ডিম না পারে, আর একটা যে আমাদের সামুদ্রিকের ফেনা আছে সেটা এনে ওদের খাওয়াইলে ওরা ডিম পারে। আর ইটের গুঁড়ো মুখে একটা ডিম আছে, ওটা আমি মাঝে মাঝে ডিমের খোসা আপু দিলে ওদের অনেক পুষ্টি হয়।
0: এই যে পাখিগুলোকে বন্দি করে রাখেন, ওরা বিরক্ত করে না আপনাকে?
1: না আমার কাছে মনে হয় না, ওদের কাছেও মনে হয় না, হলে তো ওরা কান্দাকাটি করতো, চিল্লাচিল্লি করতো, কিন্তু আমি যখন সকাল হই ওরা খুব মানে খুব এনজয় করে, আমি দরজা বাইন্দা খুলে দিলে মানে খুব খুশি, খেলাধুলা সারাখনই করতে চায়।
0: কি নিয়ে খেলাধুলা করে খাঁচার ভেতরে?
1: ওদের বিভিন্ন রকম ঝুলনা আছে, তারপর ওদের বিভিন্ন রকম চঙ্গ আছে, বিভিন্ন রকম জুরকি বিক্রি করে মার্কেটে, বিভিন্ন রকম খেলনা পাড়ি বিক্রি করে, সেগুলো আমি কিনে এনে লাগিয়ে দিচ্ছি খাঁচার মধ্যে,
0: পাখির খাঁচায়।
1: হ্যাঁ পাখির খাঁচায়, ওগুলো দ্বারা খেলে ঝুলে এগুলো করে।
0: প্রশিক্ষণ নিয়েছেন কোথাও?
1: আমি কোন জায়গা থেকে প্রশিক্ষণ নেইনি, কিন্তু আমাদের মিরপুর 1 নম্বর যেখানে পাখি বিক্রি করে প্রতি শুক্রবারে, ওনাদের কাছে যায় জিজ্ঞেস করতাম, অনেক হাটে যায় জিজ্ঞেস করতাম, তো ওনারা বলতে বলতে ওনাদের কাছে নিয়ে আসতে আসতে, এখন দোকানে যখন খাবার আনতে যাই কোন সমস্যা হলো জিজ্ঞেস করে, আবার চিকিৎসা পশু চিকিৎসা আছে তাকে দেখে পশু ডাক্তার কে আপু।
0: আর এই যে এভাবে তো যাত্রাটা শুরু করেছিলেন, পরবর্তীতে প্রশিক্ষণ নিয়েছেন
1: পশু ডাক্তারের কাছে থেকে? আমি জিজ্ঞেস করে সরকারি ভাবে একটা অধিদপ্তর থেকে একটু ট্রেনিং করে নিয়ে এসেছি।
0: পরবর্তীতে প্রশিক্ষণ নিয়েছেন যেন ব্যবসাটা আরো লাভজনক
1: সফল হয়, আর পাখিদের যেন কোনো অসুখ টসুখ না হয়, যেন ওদের কোনো সমস্যা না হয় লালন পালন করতে, কাজে যেন আমার কোনো প্রবলেম না হয়। জন্য
0: বাজারজাত করেন বললেন বাসার পাশে হাটে, এছাড়া আর কোথাও বাজারজাত করেন আপনি?
1: আমি আমাদের শুক্রবারে হাটে যাই, কারণ আমি বিভিন্ন কাজ করি, তো এটা আমার বিভিন্ন উদ্যোক্তা একজন, পাখি দিয়ে আমার বিক্রি করে মাসে আমার 50,000 মতো 60,000 মতো থাকে।
0: মাশাআল্লাহ অনেক ভালো আয় করেন। ধন্যবাদ লতিফা আপা, আপনার বলা কথাগুলো শুনে আশা রাখি কিষাণী মা বোনেরাও উপকৃত হবেন। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনারা শুনছেন গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কৃষাণী। এবার একটু ভিন্ন আয়োজন, সুর আর কথার মায়ায় কিছুটা সময় হারিয়ে যাই গানের ভুবনে। শুনব দোলনা ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও ইন্দ্রকিশোর, গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলম খান। চলুন শুনে আসি গানটি।

0: সুপ্রিয় কৃষিজীবী মা ও বোনেরা, আইন আদালত পর্বে এখন আমরা জানব কৃষিকাজে শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা সম্পর্কে। জানাচ্ছেন নাসরিন রহমান, আইনজীবী, ঢাকা। সাক্ষাৎকার গ্রহণে ইসহাক আলী।
1: কৃষানী মা বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আইন আদালত পর্বে। আজকের বিষয়, কৃষি ফার্মে শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালায় কৃষানী মা বোনদের জন্য রক্ষিত অধিকার। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আইনজীবী নাসরিন রহমান, আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইসহাক আলী। একেবারে শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালায় কৃষি ফার্মে শ্রমিক বলতে কাদের বোঝানো হয়েছে?
2: কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থার গবেষণা খামার, বীজ উৎপাদন খামার, বীজ প্রক্রিয়াজাত কেন্দ্র, ফলদ ও বনজ নার্সারি, হর্টিকালচার সেন্টার বা উদ্যান উন্নয়ন কেন্দ্র এবং ফল, সবজি, অন্যান্য ফসল উৎপাদনের খামারে অর্থাৎ কৃষি পণ্য উৎপাদন খামারে নিয়োজিত শ্রমিকগণ এই নীতিমালা অনুসারে কৃষি ফার্ম শ্রমিক বিবেচিত হবেন।
1: এবার আপনার কাছে একটু জানতে চাই, কৃষানী মা বোনদের কৃষি ফার্মে শ্রমিক হিসেবে নিয়োগ লাভের বিধানটা কি?
2: কৃষি ফার্মে শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালার বিধান অনুযায়ী শ্রমিক দুই ধরনের, নিয়মিত শ্রমিক এবং অনিয়মিত শ্রমিক। নিয়মিত শ্রমিক বলতে নির্ধারিত নিয়মের সারা বছরের জন্য নিয়োগকৃত কৃষি শ্রমিককে বোঝানো হয়েছে। আর অনিয়মিত শ্রমিক হল বিভিন্ন মৌসুমে খামারে সাময়িক কাজের জন্য অস্থায়ীভাবে নিয়োগকৃত কৃষি শ্রমিক। বাংলাদেশের নাগরিক কৃষানী মা বোনেরা অনিয়মিত কৃষি শ্রমিক হিসেবে নিয়োগ লাভের অধিকারী হবেন। নিয়োগ লাভের জন্য তাদের বয়স সীমা হতে হবে 18 থেকে 45 বছর পর্যন্ত। পঞ্চম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। কৃষি ফার্মে একাধারে কমপক্ষে 3 বছর নিয়োজিত থাকলে বিনা অনুমতিতে অনুপস্থিতি ছাড়া 1 বছরে 240 দিন কাজ করে থাকলে খামার কর্তৃপক্ষ নিয়মিত শ্রমিকদের শূন্য পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে অনিয়মিত শ্রমিকদের নিয়োগ দিতে পারবেন। কোন শ্রমিকের বয়স 60 বছর পূর্ণ হলে চাকরির মেয়াদ শেষ হবে। খামার মালিক পক্ষকে কৃষি শ্রমিকদের মজুরি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করতে হবে, নগদ মজুরি দেওয়া যাবে না।
1: এবারে যদি একটু বলেন যে কৃষি ফার্ম শ্রমিক হিসেবে একজন নারী শ্রমিকের জন্য নীতিমালায় কি কি ধরনের সুবিধাদির বিধান রয়েছে?
2: কৃষি শ্রমিক হিসেবে কৃষানী মা বোনদের জন্য দৈনিক কর্মকাল হবে 8 ঘন্টা। একজন অনিয়মিত কৃষি শ্রমিক সপ্তাহে একদিন সাপ্তাহিক ছুটি পাবেন এবং খামার কর্তৃপক্ষ পালাক্রমে শ্রমিকদের একদিন সাপ্তাহিক ছুটি প্রদান করে থাকবেন। সাপ্তাহিক ছুটি ছাড়াও বছরে 10 দিন নৈমিত্তিক ছুটি এবং 14 দিন সরকারি ছুটি পাবেন। নিয়মিত শ্রমিক হিসেবে কৃষানী মা বোনেরা সন্তান জন্মদানের জন্য 4 মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন, তবে কর্মজীবনে 2 বারের বেশি মাতৃত্বকালীন ছুটি প্রযোজ্য হবে না।
1: খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানাচ্ছেন আমাদেরকে। এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাইবো, কর্মরত অবস্থায় আহত নারী শ্রমিকের জন্য চিকিৎসা সুবিধা সংক্রান্ত কি ধরনের বিধান রয়েছে?
2: কৃষি খামারে কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত হলে খামার কর্তৃপক্ষ সরকারি হাসপাতালে আহত শ্রমিককে চিকিৎসা করাবেন। আর এখানে শর্ত থাকে, কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত বা ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ শ্রম আইন 2006 বিধান অনুযায়ী উপযুক্ত চিকিৎসা ও আর্থিক সুবিধা পাওয়ার বিধান এই নীতিমালার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
1: আমাদের সবার জন্যই বিভিন্ন ধরনের উৎসব আছে, আমরা একটু জানতে চাই নীতিমালায় উৎসব বোনাস সংক্রান্ত কোনো বিধান রয়েছে কি?
2: জি অবশ্যই, নিয়মিত কৃষি শ্রমিক হিসেবে কৃষানী মা বোনেরা নিজ নিজ ধর্ম অনুসারে ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিনে 30 দিনের মজুরির সমপরিমাণ টাকা প্রতি বছর 2টি উৎসব বোনাস পাবেন। বছরে 240 দিন একই প্রতিষ্ঠানে কর্মরত থাকা প্রত্যেক অনিয়মিত শ্রমিক 30 দিনের মজুরির সমপরিমাণ উৎসব বোনাস পাবেন।
1: একেবারে শেষ পর্যায়ে রয়েছে আজকের পর্বে, আর শেষ বেলায় আপনার কাছে একটু জানতে চাইবো, কি ধরনের আচরণ একজন শ্রমিকের জন্য স্বাস্থ্যযোগ্য বলে বিবেচিত হবে এবং এক্ষেত্রে কি ধরনের শাস্তির বিধান রয়েছে?
2: এই নীতিমালার বিধান 12-এ কতিপয় কর্মকে অসদ আচরণ হিসেবে বিবেচনা করা হয়েছে। কোন শ্রমিকের বিরুদ্ধে অসদ আচরণের অভিযোগ আনিত হলে এবং তদন্ত সাপেক্ষে তা প্রমাণিত হলে তাকে চাকুরি থেকে সাময়িকভাবে বিরত রাখা বা অপসারণ করা অথবা চাকরিচ্যুত করা যাবে। সাময়িকভাবে কাজ থেকে বিরত রাখা কোন শ্রমিকের বিষয়ে 4 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় অভিযোগ খারিজ গণ্য হবে। সাময়িকভাবে কাজ থেকে বিরত রাখা একজন কৃষি শ্রমিক তার দৈনিক মজুরি এক তৃতীয়াংশ প্রাপ্য হবেন।
1: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আলোচনা হলো। আশা করছি এই বিষয়গুলো আমাদের কৃষানী মা বোনেরা যারা জানবেন তারা উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের সময় দেওয়ার জন্য।
0: সুপ্রিয় কৃষানী মা বোনেরা, এখন শুনবেন একটি স্পট ড্রামা। তুলসী পাতা।
3: এই যে বাপের বাড়ি চাইলাম সুখ দুঃখের কিছু কথা কইতে, তা না আইসাই তুমি শুরু করলা কাশি দেওয়া।
4: আরে কাশি আসলে আমি কি করুম?
3: ভালো ডাক্তার দেখান দিলা ভাই, কিপটা মানুষ, ডাক্তার দেখাইলে টাকা লাগবো তো। তাই
5: যতই ডাক্তার দেখাও বুবু, আমার ওষুধ না খাইলে দুলাভাইয়ের ওই কাশি দমন হইব না।
4: এই যে স্কুল তো না আইসাই শুরু করলি পেশাল, ওই আমরা কি তোর স্কুলের ছাত্র নাকি?
5: জি না দুলাভাই, আপনারা এই বাড়ির মেহমান।
3: এই তুই পেশাল বন্ধ করতো মিন্টু, পারলে ওষুধ দে, এই কাশির যন্ত্রণা থেকে আমার বাঁচা।
5: একটু সবর করো বুবু, এখনই দুলাভাইরে আমাদের উঠানে তুলসী গাছের কয়েকটা পাতা রস কইরা মধু দিয়া খাওয়ামো, কাশি বন্ধ হইয়া যাইব।
4: তুলসী পাতার রস খাইলে কাশি বন্ধ হইব?
5: জি দুলাভাই, সামান্য মধু মিশাইয়া তুলসী পাতার এক চামচ রস খাইতে হইব। আয়ুর্বেদিক চিকিৎসা মতে তুলসী পাতার রস মধুর সঙ্গে মিশাইয়া সাত দিন সকালে এক চামচ করে খাইলে জটিল কাশও একেবারে বিনাশ হইয়া যায়।
3: তুলসী পাতার রস খাইলে তো দুলাভাইয়ের কাশি ভালো হইব?
5: খাওয়াইয়া দেখো বাবু, তুলসী পাতার রস আর মধুর এই ওষুধ কোনো দিনও ফেল মারে না।
4: কসকি? আচ্ছা কদি তুলসীরা কি কি গুণ আছে?
5: তুলসী পাতা শুকাইয়া গুঁড়া কইরা লেবুর রস দিয়া তিন চার দিন খালি পেটে সকালে খাইলে সব রকম জ্বরই সারে দুলাভাই। ম্যালেরিয়া জ্বরে তুলসীর দশ পনেরোটা পাতার রস মধুতে মিশিয়ে খাওয়াইলে জ্বর আর থাকে না। কানের যন্ত্রণা, গুড়া কিমরি, দাউদ পাসরাও আধা চামচ লেবুর রস দিয়া তিন চার দিন খাইলে বিনাশ হয়। কাট আঘাত শুকায় কয়েক ঘন্টায়।
3: তুলসীর এত গুণ!
4: আরে মাস্টারের কথা শুনতে তো আসমা।
5: তুলসী পাতার গন্ধ ভারী মিষ্টি আর সুগন্ধি যুক্ত।
4: আসলে তুমি একজন ভালো শিক্ষক।
5: আমি ছাত্র ছাত্রী আর তাগো বাবা আমাদের বাড়ি বাড়ি গিয়া তুলসী গাছ লাগানোর পরামর্শ দেই।
4: সেই জন্যই তো তোমার গ্রামে সর্দি কাশি তো কম মানুষই ভোগে।
5: ঠিকই বলছেন দুলা ভাই।
0: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। যাদের অক্লান্ত পরিশ্রমে মাঠে ফসল ফলে ঘরে আসে অন্ন, যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে দেশের অর্থনীতিকে সচল রাখে, সেই সকল কৃষানী মা বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের কৃষানী। তবে যাবার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যেতে চাই। এখন চলছে ডেঙ্গুর সিজন, এই সময়ে অ্যাডিস মশা জমা পানিতে ডিম পাড়ে। সকলের জন্য জানাচ্ছি, আপনারা বাসায় ফুলের টবে বা ছাদে কোনো খালি কৌটায় জমে থাকা পানি তিন দিনে একবার ফেলে দিন, যেন অ্যাডিস মশার আবির্ভাব থেকে মুক্তি পাওয়া যায়। যাবার আগে জানিয়ে দিই শেষের কথাগুলো। আজকের কৃষাণী অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি সঞ্জিদা হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন, এবং কৃষাণী অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রমিয়া সুলতানা।
6: এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষাণী। প্রেম হল ধীর, প্রশান্ত ও চিরন্তন। ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না, কথাগুলো বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন, গেয়েছেন রুদ্রানী ঢালী।

0: রুদ্রাণী ঢালের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। চিকনগুনিয়া ভাইরাস জনিত জ্বর, যার বাহক এডিস মশা। এডিস মশা বাসাবাড়ির ভেতরে যেখানে সেখানে পড়ে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাদের, যাতে মশার উৎপত্তি স্থল যেখানে যেখানে রয়েছে সেগুলো আমরা ধ্বংস করব, তাই না? এডিস মশা নিধনে যে নিয়মগুলো মেনে চলতে হবে তা হল, বেসমেন্টে পানির ট্যাঙ্ক, নির্মাণ কাজে ব্যবহৃত চুবাচ্চা, পানির মিটার, ওয়াশার মিটার এবং ডাবের খোসা ইত্যাদি যেখানে নোংরা থাকবে সেগুলো আমাদেরকে নিধন করতে হবে আগে। ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ে আতঙ্কিত নয়, মশার উৎপত্তি স্থল ধ্বংস করুন, নিজেকে রক্ষা করুন এবং অন্যকেও রক্ষা করুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

0: বাংলাদেশ বেতার আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 82%, সন্ধ্যে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:44, সূর্য অস্ত যাবে 6:06। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার। ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা আরিয়ানি হোসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালিড টিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি গাস্ট ইয়র স্কোয়ালি উইন্ড ফ্রম সাউথ অর সাউথ ইস্টার্ন সাইড অ্যাট এ স্পিড অফ 45-60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম অ্যান্ড কক্সবাজার। রিভার পোর্ট অফ দিস এরিয়াজ হ্যাভ বিন অ্যাডভাইস টু ওয়েস্ট কশনারি সিগনাল নাম্বার 1। আই রিপিট, কশনারি সিগনাল নাম্বার 1। Now forecast for the entire country remaining effective 6 PM tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty wind may expected at Rangpur, Rajshahi, Mamansingh, Dhaka, Khulna, Borishal, Chattogram and many places over Sylhet division. Meanwhile, moderately heavy shower may expected at places over the country. Day and night temperature may reduce slightly over the country. Highest temperature of the country today as recorded in Rajshahi 35.6 degrees Celsius, lowest at Tetulia 23.7 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius, minimum 27.7 degrees. Humidity recorded in air at 9 a.m. 82%, at 6 p.m. 63%. The sun rises over Dhaka tomorrow at 5:44 a.m. sets at 6:06 p.m. That's the end of the weather report for this time.
2: বাংলাদেশ বেতার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি ফোর্স শুটিং পরিচালনার কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। এ ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: এবার শুনবেন আরও একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেদালিয়া এডি ফায়ারিং রেঞ্জ কক্সবাজারে টেস্ট ফায়ারিং এবং বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। ফায়ারিং প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ফায়ারিং এর বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত, যার উত্তর সীমানা মেদালিয়া, দ্রাঘিমাংশ 92° 3 মিনিট 25 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21° 16 মিনিট 5 সেকেন্ড উত্তর থেকে 315 ডিগ্রি ও দক্ষিণ সীমানা ইনানি, যার দ্রাঘিমাংশ 92° 3 মিনিট 15 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21° 14 মিনিট 10 সেকেন্ড উত্তর থেকে 215 ডিগ্রি এবং ফায়ারিং এলাকার ব্যাপ্তি 15,000 গজ অথবা 8.5 মাইল সমুদ্রের আকাশ বরাবর, উত্তর দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা 25,000 ফুট পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ নৌযান বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

পরিবেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 শুনতে পাবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান শুনতে পাবেন দূরবার সন্ধ্যে 7:30। রাত 9:05 প্রচারিত হবে উত্তরণ বেতার ম্যাগাজিন। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান প্রচারিত হবে দোলন চাপা রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনবেন রাত 10:30। FM 92.5 সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ে অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

আগামীকাল 12 সেপ্টেম্বর শনিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী 3 মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা সবাই এই আহ্বানে সাড়া দিয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করি এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচিকে সফল করে তুলি। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা সবাই এ বিষয়ে সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে সফল করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মাওয়া বিনতে মাহমুদ। ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি। গতকাল নটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। হামের সংক্রমণ মোকাবেলায় আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় হামের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইউনিসেফের মাধ্যমে ইতিমধ্যে অধিকাংশ টিকা দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট টিকা আগামী 17 সেপ্টেম্বরের মধ্যেই এসে পৌঁছাবে। গত এপ্রিলে প্রথম দফায় ক্যাম্পেইনে প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ টাঙ্গাইল সদর উপজেলার সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শন করেছেন। এ সময় তিনি দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। পরে প্রতিমন্ত্রী খামারে 20 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুতের উদ্বোধন করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে আজ কিশোরগঞ্জের করিমগঞ্জে এক প্রচারণাভিযান পরিচালিত হয়। পৌরসভা আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি বসতবাড়ি ও আশেপাশের আঙিনায় যাতে পানি জমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওবির কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রামের প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ওরিয়েন্টেশন আজ অনুষ্ঠিত হয়েছে। বা ওবির প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুর রহমান ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি কৃষি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের মাধ্যমে দেশের কৃষি ও পল্লী উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। রাজবাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও ইফতিজিং এবং বাল্যবিবাহ রোধে আজ শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তিনি বলেন, মাদক জীবন ধ্বংস করে, শিক্ষার্থীদের এর থেকে দূরে থাকতে হবে। নারী ও কিশোরীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার যে কোনো ইফতিজিং বা বাল্যবিবাহের ঘটনা দেখলে শিক্ষক, অভিভাবক ও পুলিশকে জানানোর পরামর্শ দেন। নরসিংদীতে রোপা আমন ধান চাষে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় 41,000 হেক্টরের বেশি জমিতে বিভিন্ন জাতের আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় 12,000 হেক্টর জমিতে রোপণ শেষ হয়েছে। এদিকে এই আমন চাষকে সফল করার লক্ষ্যে জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার, বীজ ও অন্যান্য সহায়তা প্রদান করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 82% এবং সন্ধে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:44 এবং সূর্যাস্ত সন্ধে 6:06। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: ওই দেহ সাজুবাবি, ওই যে সুপারি গাছ লাগাই থুয়ে গেছিল জয়গুনের দাদা, কাইতে অফলাইছে উপরেতে আর নিচের গোড়াটার মধ্যে পয়সা পানি জমে রয়েছে। আমি তো দেখে তাজ্জব আজকে, পরে আমি গোড়াতেই উঠে ফেলাইছি ওই পানির মধ্যেই বলে এডিস মশা ডিম পারে।
4: আমিও তো আজকে সারাদিন এই কাজই করছি, ওই যে বাড়ির পিছনে কতগুলি গর্ত আছিল সারাদিন শেফালির মারে লইয়া এই মাটি সব ভরাট করিয়া গাছও লাগাইছি আর আশপাশ সব পরিষ্কার করছি।
5: খুব ভালো করছো, ভালো জিনিস জানলাম তো। আমারও তো তাহলে দেখতে হবে, আমারও তো অনেক গাছের গোড়া গুলো মনে আছে একটু খালি খালি আছে, পানি জমলো কিনা এটা দেখা খুবই জরুরি। ভালো জিনিস জানলাম, এই তো আমি দেখি, আমি তো
3: চোখের অবসরে গাছের গোড়া গুলো পড়ে আসছিল, ওর ভিতরে পয়সা বলে পানি জমে ওর মধ্যেই মশার ডিম পাড়ে।
5: এটা আমরা অনেক জানিও না।
6: দেখো এই যে তুমি যে কইলা যে গাছের গোড়া পুচর ভিতরে, এটা তো আছেই। তারপরে আছে না আমার বাড়িতে মেহমান আসলে ডাব খাওয়ায়, ডাব খাওয়ায়, ডাব কাইটা মালাইটা
4: বাচ্চারা খাইয়া ফালায়, এতো কিন্তু পানি জমে থাকে।
6: আমাকেও যদি আমরা সচেতন হই, যদি আমরা যদি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যদি মশার বিরুদ্ধে লাগি, তাহলে কিন্তু আমরা ডেঙ্গু থেকে তাই না? আমাকে সচেতন হইতে হইব যে খালি সরকারের উপর নির্ভর করলে হইব না, আমাদেরও
4: সবাই মিলে কাজ করতে
6: হবে। সরকার তো ওষুধ দিতেছে এই মশার ওষুধ, তারপরে যদি আমরা নিজেরা নিজেরা যদি সতর্ক হই, যেমন তোমার ছোটো মামু, এই ছোটো মামু কিন্তু বেখেয়ালি খুব,
4: আমি
6: যে কথা কইতে লাগছিলাম, আসার সময় তোমার শুরু মামুর সাথে
5: দেখা হয়েছে,
6: হওয়া দেখা হয়েছে,
5: কি কইলো
6: তো দেখা হইলো, দেখি কি ব্যাপার, হই হই করে ছুটে আমি কই যাও,
5: কই যাও,
6: হ্যাঁ কয় আর কয় না, সারাদিন বইরা এই যে এডিস মশার সমস্ত বাসস্থান ভাঙছে।
5: আমি তোমারে কইলাম না যে সে একটু আগে কি সচেতন হইছে, দৌড়াদৌড়ি করতেছে কিন্তু
6: অনেক, হ্যাঁ সে ওই ক্লাবের পোলাপান নিয়া সব যেখানে যেখানে ডুবা আছে পানি সেগুলো করছে, যেখানে আগাছা আছে সে পরিষ্কার করছে, যেখানে যা যা করার দরকার সেগুলো যা যা করার ভাই আমি সব করছি।
5: ভালো
6: তো, এটা ভালো কথা,
4: ভালো
6: কথা হইছে। তাহলে আসো, অনেক কথা কইলাম, এখন আমরা আসলে কাজ শুরু করি। তো শুনো, এই যে আমরা তো মাংস খাই বুঝছো, এই মাংস উৎপাদনে মুরগির জাত, আমরা যদি মাংস উৎপাদন

0: ডাক্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। তাহলে আসুন আর কাছ থেকে আমরা আগে বিষয়টা শুনি।
1: ডিম উৎপাদন কিংবা মাংস উৎপাদন যে উদ্দেশ্যেই আপনারা মুরগি পালন করে থাকেন না কেন, প্রথমে জেনে নেওয়া ভালো মুরগির জাত সম্পর্কে। বিশ্বে মুরগির যেসব জাত রয়েছে তার কিছু কিছু জাত ডিম উৎপাদনের জন্য, কিছু কিছু জাত মাংস উৎপাদনের জন্য এবং কিছু কিছু জাত মাংস ও ডিম উভয় উদ্দেশ্যেই পালন করা হয়ে থাকে। ভৌগোলিক অবস্থানভেদে মুরগির জাতের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। এগুলো হল আমেরিকান শ্রেণীর জাত যেমন রোড আইল্যান্ড, ওয়াইনডোট, প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার, জার্সি, জিয়ান্ট, ডেলোয়ার এবং ডমিনিক। এশিয়াটিক শ্রেণীর জাত হল ব্রাহ্মা, ল্যাংশেন, কোচিন। ইংলিশ শ্রেণীর জাত যেমন অস্ট্রালোর, কর্নিশ, ডর্কিং, অরপিংটন, সাসেক্স, রেড ক্যাপ। ভূমধ্যসাগরীয় শ্রেণীর জাত যেমন লেগহর্ন, আন্ডালুশিয়ান, মিনোরকা, বাটারকাপ, আনকোনা। হামবুর্গ শ্রেণীর জাত হল হামবুর্গ জাতের মুরগি। কন্টিনেন্টাল শ্রেণীর জাত হল কম্পাইন জাতের মুরগি। পোলিশ শ্রেণীর জাত হল পোলিশ জাতের মুরগি। ফ্রান্স শ্রেণীর জাত হল ক্রিভিয়ার, ফ্ল্যাভেরোলেস, হাউদার্ন, লা ফ্ল্যাচি জাতের মুরগি। গেম শ্রেণীর জাত হল মডার্ন, ওল্ড ইংলিশ। ওরিয়েন্টাল শ্রেণীর জাত হল কিউবালিয়া, মালয়, ফিনিক্স এবং সুমাত্রা। এসব শ্রেণীগুলো থেকে যেসব জাতগুলো মাংস উৎপাদনের জন্য বেশি উল্লেখযোগ্য, এবার আমি সেই জাতগুলোকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথমেই বলছি প্লাইমাউথ রক। 1800 সালের দিকে যুক্তরাষ্ট্রে এই জাতের উৎপত্তি হয়। অনেক ভ্যারাইটির প্লাইমাউথ রক দেখা যায়। তন্মধ্যে ব্যারেট, বাফ, ব্লু ও কলম্বিয়ান, প্যাট্রিস, সিলভার, পেন্সিল, সাদা উল্লেখযোগ্য। পুরুষের ওজন 4-3 কেজি, স্ত্রীর ওজন 3.4 কেজি পর্যন্ত হয়ে থাকে। আবদ্ধ অবস্থায় এরা পালন উপযোগী, মাংস উৎপাদনের জন্য এরা খুবই বিখ্যাত। এবার আসি কর্নিশ। কর্নিশ জাত 1893 সালের দিকে ইংল্যান্ডের শায়ার কান্ট্রিভুক্ত কর্নেলিয়াদের দেখা যায়। এরা বেশ চওড়া ও মাংসযুক্ত, শরীর উজ্জ্বল, চোখ দেখতে খুবই সুন্দর, পালকগুলি ছোট এবং শরীরের সাথে সুন্দরভাবে আবৃত থাকে। এদের একটি বৈশিষ্ট্য হল ঠান্ডা সময়ে এদের বিশেষ যত্নের প্রয়োজন হয়। মুরগির ওজন হল 4.7 কেজি, মুরগির 3.6 কেজি, ককরেল হচ্ছে 3.8 কেজি এবং পুলেট হল 2.9 কেজি। এবার আসি ডেলোয়ার। ডেলোয়ার দেখতে অনন্য সুন্দর, সাদা পালকের, তবে গলা, লেজ ও পাখায় কালো স্টপেট পালক থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলোয়ার অঙ্গরাজ্যে প্লাইমাউথ রক এবং নিউ হ্যাম্পশায়ার জাতের সংকরায়নের ফলে এই জাতের উৎপত্তি হয়েছে এবং অঙ্গরাজ্যের নাম অনুসারে এদের ডেলোয়ার নামকরণ করা হয়েছে। এরা দেখতে মাঝারি আকৃতির। এদের মুরগির ওজন 3.9 কেজি, মুরগির ওজন গড়ে 3.3 কেজি হয়ে থাকে। মাংস উৎপাদনের জন্য এরা বেশ উপযোগী। এবার আসি নিউ হ্যাম্পশায়ার। আমেরিকার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এই জাতের উৎপত্তি। এদের মুরগের ওজন 3.9 কেজি এবং মুরগির গড় ওজন 2.9 কেজি পর্যন্ত হয়ে থাকে, তবে এদের পালকের রং হালকা লাল। মাংস উৎপাদনকারী জাত হিসেবে বাংলাদেশে ব্রয়লার খুবই পরিচিত। ব্রয়লার উৎপাদনের জন্য আমেরিকান শ্রেণীর সাদা প্লাইমাউথ রক এবং ইংলিশ শ্রেণীর সাদা কর্নিশ জাতের মধ্যে সংকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে। ঠিক কত প্রজন্ম প্রজনন বা সংকরণ করা হয়েছে এবং এতে কোন জাতের রক্ত কত ভাগ রয়েছে তা বাণিজ্যিকভাবে গোপনীয়। বিশ্বের বিখ্যাত ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্ট বা দাদা প্রজন্ম এবং প্যারেন্ট স্টক বা বাবা প্রজন্মের ব্রয়লার লাইন থেকে বাণিজ্যিক ব্রয়লার ডিওসি অর্থাৎ একদিন বয়সী ব্রয়লার বাচ্চা উৎপাদন করা হয়ে থাকে। এরূপ ডিওসি স্ট্রেন উৎপাদনকারী সংস্থাগুলোর মাঝে এভিয়াজেন, করভেন্ট্রিক, হাভার্ড, শেভার এবং রস উল্লেখযোগ্য। তবে বাংলাদেশে যেসব স্ট্রেইনের ব্রয়লার ডিওসি পাওয়া যায় তা হল আরওয়ার একর, ইসা, কভ 500, রস 308, লোহম্যান মিট এবং হাভার্ড ক্লাসিক উল্লেখযোগ্য। ব্রয়লার হল পরিবেশ বান্ধব প্রাণী এবং প্রাণীজ অংশের যোগানদাতা। ব্রয়লারের মাংস খুবই নরম, পুষ্টিকর, সহজে সিদ্ধ হয়, ছোট বড় সকলেই খেতে পারে, রান্না করা সহজ, অসুস্থ দুর্বল রোগীর জন্য পথ্য। গ্রামে যেখানে সার্বক্ষণিক মাছ মাংস কিনতে পাওয়া যায় না, সেখানে মেহমান আপ্যায়নের জন্য ব্রয়লারের মাংস খুবই সহজে পাওয়া যায়। স্বল্প সংখ্যক ব্রয়লার পালনের জন্য সার্বক্ষণিক পৃথক কোন জনবলের প্রয়োজন পড়ে না। সাংসারিক অন্যান্য কাজকর্মের পাশাপাশি গৃহকর্ত্রী এবং পড়ালেখার পাশাপাশি স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও ব্রয়লারের যত্ন সহজেই নিতে পারে। ব্রয়লার পালনের জন্য খুব বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। তাছাড়া ব্রয়লার বিক্রি করে নগদ টাকাও সহজে উপার্জন করা সম্ভব। ব্রয়লার পালন করে অর্জিত টাকা সঞ্চয় করে বিপদে আপদে সে টাকা কাজে লাগানো যায় কিংবা অন্যান্য

0: আয় বর্ধনমূলক কাজেও ব্যয় করা যায়। শ্রোতা বন্ধুরা, মাংস উৎপাদনকারী জাত সংরক্ষণে আপনাদেরকে যেসব বিষয় একটু বেশি খেয়াল রাখতে হবে তা হল সুষম খাদ্য, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যবিধি মেনে চলা, শিডিউল অনুযায়ী ভ্যাকসিনেশন কর্মসূচি পালন করা, নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা এবং জমাট বাঁধা লিটার ব্যবহার না করা। ব্রয়লার অর্থাৎ মাংস উৎপাদনকারী জাত খামারে প্রবেশ পথে জীবাণুনাশক পাত্র বা স্প্রেয়ার রাখতে হবে, আলাদা পোশাক ও জুতোর ব্যবস্থা রাখতে হবে, মৃত ব্রয়লার গর্ত কেটে পুড়ে ফেলতে হবে অথবা পুঁতে ফেলতে হবে, খামারে দর্শনার্থীদের খামার পরিদর্শনে নিরুৎসাহিত করতে হবে, সর্বোপরি ব্রয়লার খামারে রোগ চিকিৎসা চেয়ে প্রতিরোধী অর্থাৎ প্রতিকার করাই উত্তম সেদিকে নজর দিতে হবে।
1: হ্যাঁ, এই যে শুনলা তো,
2: কত সুন্দর সুন্দর নাম শুনলাম, দেখছো
1: মুরগির কত নাম,
3: যেটা লাভ বেশি ওইটাই চাষ করলাম।
1: এখন যেটা আমরা যারা তোমরা যেগুলি ঘর সংসার করো, এই ঘর সংসারের ফাঁকে ফাঁকে যদি তোমরা ব্রয়লার মুরগিগুলি পালো তাহলে তোমাদের হ্যাঁ উৎপাদন হইব,
4: নিজেদের খাওয়া দাওয়া হইব,
1: আমরা তো মুরগি নিয়ে শুনলাম শুনবা না, তাহলে কি কব জোরে নেবো, তুমি শুনবা, তাহলে আমি আবার তাহলে আসো, আমরা সবাই মিলে একটা কৃষি বিষয়ে গান শুনি। শিল্পী মোহাম্মদ শফিকুর রহমান, গীতিকার সুমন সর্দার, আর সুরকার হলো এস এম আব্দুল আওয়াল। তাহলে আসো আমরা গানটা শুনি।
2: আচ্ছা শুনি।

0: কি সুন্দর গান,
1: অনেক সুন্দর গান,
0: ভিটামিন
2: গানে গানে আমাগো কথাই কয়।
0: এই যে স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা তো কই এটা খাও সেটা খাও, যে গানে গানে কিন্তু কত সহজ করে
2: সবই বুঝিয়ে দিল রাজা ভাই। এই যে সব রাজা ভাই সবার বাড়ি এই যে পেয়ারা আছে, লেবু আছে, আমলকি, জাম্বুরা, এগুলাই তো খাইতে কই।
0: হ্যাঁ, এটা ভিটামিন সি তো শরীরের জন্য যে উপকারে আমরা জানি। তারপর আবার আজকে গানে গানে আমরা শুনলাম,
1: গান গাও শোনা হলো, আবার অনেক কিছু জানতেও পারলাম।
2: আর প্রতিদিনে কিছু না কিছু ভিটামিন সি,
0: ভিটামিন সি নিয়ে কথা কইলাম। আরেকটা বিষয় আছে,
2: এটা কি কত রাজা ভাই কও?
0: এটা হইলো বেগুন, এটা হইলো বিটি বেগুন।
2: আচ্ছা, সে আবার কি?
0: তোমাকে মুখ শুকিয়ে গেছে
2: তাই তো, বিটি মানে তো বিটি মানুষ।
0: হ্যাঁ, বিটি মানে বিটি বেগুনের কথা শুনে তোমাকে মুখ শুকিয়ে গেছে, বিটি বেগুন
2: তাই তো,
0: তাই না? তাহলে আসো আমরা শুনি বিটি বেগুন চাষ ও এর গুরুত্ব। এই বিষয়ে বলতেছেন মোহাম্মদ মতিউর রহমান, উপপ্রধান পরিকল্পনা পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং খামারবাড়ি ঢাকা। আর তার সাথে কথা বলতেছেন আফরোজা আক্তার পপি। আসো তাহলে আমরা শুনি।
2: আচ্ছা শুনি।
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আজকের আসরে আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। আর যে বিষয়ে আজ আমরা কথা বলব, বিটি বেগুন চাষ ও এর গুরুত্ব। আধুনিক প্রযুক্তি নির্ভর ফসল চাষ কিভাবে বদলে দিচ্ছে কৃষকের জীবন, তা জানবো আমাদের আজকের অতিথির মুখে। চলুন চলে যাই তার কাছে। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
4: ধন্যবাদ আপনাকে।
3: আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সবজি হিসেবে বেগুনের গুরুত্বটা কি আসলে?
4: জি ধন্যবাদ। একটা কথা আমরা প্রায় শুনি যে যার নাই কোনো গুণ তার নাম বেগুন। আসলে কিন্তু তা নয়, বেগুনের অনেক উপকারিতা, অনেক গুণ রয়েছে। আমরা বাংলাদেশের যে সবজিগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে বেগুন। এখন কিন্তু সারা বছর, আগে শীতকালে শুধু পাওয়া যেত, এখন সারা বছরই আমরা এই বেগুন পেয়ে থাকি। তো অত্যন্ত পুষ্টিকর কিন্তু এই বেগুন। এই বেগুনের ফলে ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণের মতো স্বাস্থ্য সমস্যা কিন্তু মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা বেগুন পালন করে। এতে থাকা ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের যে ঝুঁকি সেটা কিন্তু কমিয়ে ফেলে এবং রক্তে শর্করার যে মাত্রা সেটাও কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে।
3: বিটি বেগুনটা কি? বেগুন তো আমরা চিনি, বিটি বেগুনটা যদি একটু বলতেন।
4: আমরা জানি যে বেগুনের সবচেয়ে বড় যে শত্রু সেটা হচ্ছে ফল এবং ডগা ছিদ্রকারী এই পোকা। শুধু এই পোকার আক্রমণে কিন্তু বেগুনের শতকরা 30-70% ফলনও কিন্তু আমাদের কমে যেতে পারে। এই পোকার আক্রমণ থেকে বেগুন ফসল রক্ষা করতে বিজ্ঞানীরা জনপ্রিয় কিছু বেগুনের জাতের সাথে জিন প্রকৌশলের মাধ্যমে এই ফল এবং ডগা ছিদ্রকারী পোকা, এই পোকার প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করেছেন। বিটি বেগুন হচ্ছে জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি করা এক ধরনের বেগুন যা ডগা এবং ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী।
3: এই বেগুনের গুরুত্বটা কি? বিটি বেগুনের গুরুত্বটা কেমন আসলে?
4: যে সাধারণ জাতের যে বেগুন আছে সেই বেগুন চাষে ফল এবং যে ডগা এই ছিদ্রকারী পোকার আক্রমণ প্রতিরোধ যদি করতে হয় তাহলে কৃষকদের কিন্তু একটা মৌসুমে কোনো কোনো ক্ষেত্রে 70-100 বার কীটনাশক প্রয়োগ করতে হয়। কীটনাশক তো নিশ্চয়ই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো
3: ভালো নয়।
4: তো এই বিটি বেগুন প্রাকৃতিকভাবেই ফল এবং ডগা ছিদ্রকারী পোকা কিন্তু প্রতিরোধ করতে পারে, তাহলে আমাদের কীটনাশক প্রয়োগ করা লাগবে না। এতে আলাদা করে কীটনাশক তাহলে আমরা প্রয়োগ করছি না। তাই বিটি বেগুন পরিবেশ এবং মানব সম্পদ বা মানব স্বাস্থ্যের জন্য আমাদের উপকারী না অপকারী হবে? কি হবে? নিশ্চয়ই উপকারী।
3: উপকারী অবশ্যই।
4: এর মূল গুরুত্ব হচ্ছে এটি চাষে কীটনাশকের ব্যবহার কিন্তু শূন্যের মাত্রায়, শূন্যের কোটায় নামিয়ে আনা যায়, একেবারে না ব্যবহার করলেও চলে, যা উৎপাদন খরচ কমিয়ে দেয়, কীটনাশকের যে উৎপাদন হতো সেটা কমিয়ে দেয়, কৃষকদের স্বাস্থ্য রক্ষা করে এবং পরিবেশও কিন্তু আমাদের সুরক্ষিত রাখে। ফলে কম খরচে অধিক এবং উচ্চ মানের বেগুন আমরা উৎপাদন করতে পারি এবং কৃষকরা এতে লাভবান হয়ে থাকেন এবং বিষমুক্ত যে আমরা সবজি সেটা আমরা ভোক্তাদের হাতের নাগালে পৌঁছে দিতে পারি।
3: তো এই বেগুনের আসলে চাষাবাদ পদ্ধতিটা কি খুব কঠিন বা পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলতে পারেন?
4: আমরা এইটা বিটি বেগুন চাষ করার জন্য কিন্তু ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করার দরকার নেই। সাধারণ যে বেগুন চাষ সেই চাষের মতোই এটাও চাষ করতে হবে। উর্বর মাটি জমি আমরা নির্বাচন করবো এবং কয়েকটি চাষ দিয়ে জমি তৈরি করবো। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিটি বেগুন চাষের জন্য বিশেষ নজর দিতে হবে। যেমন এটার ক্ষেত্রে বেগুন চাষে পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করতে হবে। প্রতি বিঘা জমিতে 1,500 কেজি গোবর, 30 কেজি টিএসপি, 9 কেজি এমওপি, 11 কেজি জিপসাম, 900 গ্রাম দস্তা এবং 900 গ্রাম বোরন, এসবগুলো শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া 40 কেজি দরকার হবে, এটার আবার 5 কিস্তিতে ব্যবহার করতে হবে। প্রথম কিস্তি আমরা চারা লাগানোর 15 দিন পর ব্যবহার করব, দ্বিতীয় কিস্তি ফুল ধরার সময় তৃতীয় কিস্তি ফল ধরার সময় এবং চতুর্থ এবং পঞ্চম যে কিস্তি থাকবে সেটা ফসল তোলার সময়। ১৮ কেজি এমওপি মোট দুই কিস্তিতে দিতে হবে, প্রথম কিস্তি ফুল আসার সময় আর দ্বিতীয় কিস্তি দিব আমরা ফল ধারণ করার সময়। বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী যে পোকা তাতে কিন্তু কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে প্রযুক্তি সহনীয় হয়ে যেতে পারে, এজন্য বিটি বেগুনের জমিতে প্রচলিত যে জাতের বেগুন আছে সেই বেগুনের চারা উদ্বাস্তু ফসল হিসেবে কিছু আমাদের রোপণ করে দিতে হবে। এটা হলো ফসলে মোট যে কয়টা চারা থাকবে তার শতকরা পাঁচ ভাগ বিটি বেগুনের চারা অন্য সাধারণ বেগুনের চারা রোপণ করে দিতে হবে। বিটি বেগুনের জমি অন্যান্য বেগুনের জমি থেকে অন্তত ৩০ মিটার বা ৩৩ গজ দূরে রাখতে হবে। বিটি বেগুন কেবলমাত্র ফল এবং ডগা ছিদ্র পোকা প্রতিরোধী করতে হয়ে থাকে, অন্যান্য যে সমস্ত যেমন সাদামাছি, অ্যাফিড, স্পিস, হফার, কাঁটালে পোকা, তারপরে মাকড়, এগুলো আক্রমণ কিন্তু হতেই পারে। এ সকল পোকা দমনের জন্য কিন্তু স্বাভাবিক নিয়মে যে ব্যবস্থা সে ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। বিটি বেগুনের রোগ বালাই প্রতিক্ষেত্রে বীজতলায় বীজ বপনের পূর্বে বীজ শোধন করে নেওয়া উচিত।
3: অনেক ধন্যবাদ আপনাকে কিষানী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের আলোচনা বিটি বেগুন চাষের গুরুত্ব নিয়ে।

0: আপনাদের মেয়েকে দেখলাম, ওর বয়স কত?
1: 16 বছর আপা।
0: এই বয়সে তো ওর প্রচুর খাওয়া দাওয়া করার কথা, অনেক দুর্বল হয়ে গেছে মেয়েটি, না খেয়ে খেয়েই মনে হয় এমন অবস্থা হয়েছে।
2: কি কমু ডাক্তার আপা, খাবার আমি নিয়মিত দেই, কত কিছু বানাই খাইতে চায় না, কয়দিন ধইরা কয় খাওনের স্বাদ নাই, ঘিরান নাই, কেমন যেন অরুচি লাগে।
1: আমি তো মাঠে কাম করার সময়ই পাই না, মায়ারে চোখের সামনে এমন দেখুম ভাবি নাই। আপনি আপনি ডাক্তার, আমার মায়ারে ঠিক করে দেন, আর কিছু হইলে আমরা বাঁচুক না।
0: আপনি বসুন, আপনি বসুন, চিন্তা করবেন না, যেভাবে লিখে দিয়েছি ওভাবেই ওষুধ দেবেন, যা যা খাওয়াবেন সেগুলো সময় মতো খাওয়াবেন।
2: ওর কি হয়েছে ডাক্তার আপা?
0: তেমন কিছু না, ওর শরীরে জিঙ্কের ঘাটতির কারণে এই সব উপসর্গ দেখা দিয়েছে।
2: জিঙ্ক কই পামু আপা?
0: জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, অন্যান্য খাবারেও রয়েছে, এই যেমন ধরুন চিংড়ি, মাংস, গরুরও হতে পারে, ছাগলের মাংস হতে পারে, এরপর বলতে পারি দুধ, ডিম, বাদাম, শিম, মাশরুমেও জিঙ্ক রয়েছে।
2: যা খাওয়াইতে কইলেন এইসব খাওয়াইলে তো আমার মাইয়া আবার ঠিক হয়ে যাইব। আবার আগের মতো হাসব, খেলব, পড়ব।
0: ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে।
1: আমার অনেক ভুল হয়ে গেছে ডাক্তার আপা, বাইরে কাম করতে করতে, হিসাব করতে করতে, নিজের সংসার, ঘর, ময়না পাখির খবর রাখতে পারি নাই, আর ভুল করুন যাইব না।
2: চলো মাইয়ারে নিয়ে বাড়ি যাই, আর বাড়ি যাওয়ানোর পথে প্রেসক্রিপশন মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার গুলা নিয়ে যাই, আমার ময়না পাখিরে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ।
1: আল্লাহ
0: জি, আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের পরিমাণ মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ান, নিজে সুস্থ থাকুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন।
1: জি আপা।
3: হ্যাঁ, আমরা তো অনেক কিছু শুনলাম, আবার যাওয়ানোর সময় হয়ে আসছে, তো যাওয়ানোর আগে আমাদের ওই যে কথা দিয়ে আমরা শুরু করছিলাম, কথা দিয়ে এইদিকে আমাকে সাবধান থাকতে হইব, আর যে গাছ যেগুলি আমরা লাগাইছি তাই না, তো যাতে আমরা আমাদের যেটা যে কষ্টটা করছি সেই কষ্ট যেন আমাদের সফল হয়, লাঘব হয়, সফল হইতে পারি আমরা। চলো এই কামনায় আজকের মতো আমরা উঠুম। তো শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে আসছিলেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। হ্যাঁ, তা চলো আমরা উঠি, যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তা চলো আমরা একসাথে উঠি,
4: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবা।

আসসালামু আলাইকুম সেনানো বিমানবাহিনীর বীর সেনানি ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুর্বারে আজ আপনারা শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনে প্রথমে আমরা শুনব সানিয়া সুলতানা লিজার কণ্ঠে গান, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

উদ্দীপনী শুনছেন দেশের গান। এবারের শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার এবং সুরকার কবির বকুল।

0: সৈনিক ভাইরা, আপনারা দুর্বার শুনছেন, এর বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরো ভালো। আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন, তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান কর সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র এশা নামাজের আজানের পর সৈনিক ভাইরা আবার আমরা ফিরে এলাম দুরবারে। দুরবারে আপনারা শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে গিয়েছেন পপি পাল, এই সবুজের ছায়ায় ঘেরা বাংলার জুড়ি নাই। গানের কথাগুলো সাজিয়েছেন রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

সৈনিক ভাই, আপনারা দুইবারে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে তুই যে আমার দেশের মাটি তোকে ভালোবাসি, শিল্পী সুমন রাহাত, গীতিকার হুমায়ুন খালিদ, সুরকার মোহাম্মদ হাসান আলী।

সেনানো বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, দূরবাণী শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারের শিল্পী আফসানা ফেরদৌস রুনা, গীতিকার এনামুল ইসলাম, সহকার রাফি মোহাম্মদ খান।

উদ্দীপনের এবারের শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন, গীতিকার মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার এস এম আব্দুল ওয়াদুদ সরকার।

0: সেনানো বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা মোহাম্মদ রাশিদ উদ্দিনের গাওয়া এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। আজকের দুবার উপস্থাপনায় ছিলাম আমি আহসান হাবিব বক্তি,
1: সাথে ছিলাম রাবেয়া সুলতানা শিউলি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হুসাইন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। এদিকে গতরাতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত 40 রানে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আজকের বিজয়ী দল আগামী রোববার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। বার্মিংহামে তৃতীয় শেষ টেস্টের আজ তৃতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দ্বিতীয় ইনিংস এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 233 রান করেছে। এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 453 রান করে। পাকিস্তান প্রথম ইনিংসের সংগ্রহ 133 রান। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 চতুর্থ দিনের খেলা শুরু হবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। চীনে অনুষ্ঠানরত জুনিয়র এশিয়া কাপ নারী হকির পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে। এই ম্যাচটি ভোরে অনুষ্ঠিত হবে। এদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:15 এবং চীন ও জাপানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দুপুর 12:30 শুরু হবে। জর্ডানের রাজধানী আম্মানে গতরাতে অনুষ্ঠিত জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল 5-0 বড় ব্যবধানে জর্ডান অনূর্ধ্ব 17 দলকে পরাজিত করেছে। দুদলের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8:00 শুরু হবে। চলতি সপ্তাহে স্বাগতিক ভারত এবং আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ শুরু হবে। আগামী রোববার দিল্লিতে প্রথম, 15 সেপ্টেম্বর দ্বিতীয় এবং 17 সেপ্টেম্বর দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই বাংলাদেশ সময় রাত 8:00 শুরু হবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচিনগায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড, সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং নারী দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়া গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8টি ম্যাচে জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলতে নামবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি ফুটবলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রধান কোচ টমাস জোলির অধীনে 28 ফুটবলার নিয়ে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত এবারের ফিফা আসিয়ান কাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের 19 তারিখে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল 25 সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে, এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুর এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ নু ক্যাম্পে মৌসুমের প্রথম এল

0: ম্যাচ অনুষ্ঠিত হবে। 9-13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুই দলের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: খেলাধুলার সংবাদ শেষে আমরা ফিরে এলাম আমাদের স্টুডিওতে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিন ব্যাপী 12-14 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 নব থিয়েটার বিজয় সরণি ঢাকায় অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:00। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আমাদের আয়োজন মনে এখন রয়েছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। প্রিয় বন্ধুরা, ছায়া রঙে শুরুতেই শোনাব মায়া ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন জিকো ও কোনাল।

শ্রোতা, আপনাদের সবার মনে আনাতে আমরা সাজিয়েছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এবারে শুনব যেটুকু শুনি তুমি ঠাকুর পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে। গীতকণ্ঠে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন। চলচ্চিত্র শত জননীর প্রেম।

এবার শুনব সুখী স্বর্গ ছায়াছবি গান। দুটি কণ্ঠে গিয়েছেন ডলি সান্তনি ও রবি চৌধুরী। তুমি যে ভালোবাসা, তোমাকে ভালোবাসি।

বন্ধুরা, আপনারা নির্বাচিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ছায়ারং শুনছেন। এবার শুনব ইতিহাস ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন আসিফ ও বেবি নাজনীন।

0: এই গানটির সাথে শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং
1: বাংলাদেশ বেতার। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলা সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু, আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে আগামীকাল রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার। ঢাকা 17 আসনে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন তারেক রহমান। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আগামী বছরের হজের নিবন্ধন চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের 9/11 সন্ত্রাসী হামলার 25তম বার্ষিকী আজ। 2001 সালের 11 সেপ্টেম্বর হামলায় প্রাণ হারান প্রায় 3,000 মানুষ। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে এখন পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষা খাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: উদ্ভাবনকে শুধু প্রদর্শন নয়, এর সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতেই আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। মেলা সম্পর্কে জানাতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধি জ্ঞানকে সমাধানে, গবেষণাকে পণ্যে আর উদ্ভাবনকে অর্থনৈতিক ও সামাজিক মূল্যে রূপান্তরের ওপর নির্ভর করছে।
3: চলবে না, তাদের এই প্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে। তাদের নীতিগত সহায়তা প্রয়োজন, তাদের অর্থায়ন প্রয়োজন, তাদের শিল্প প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব প্রয়োজন, তাদের মেধা শক্তি সুরক্ষা প্রয়োজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাজারে তাদের প্রবেশাধিকার দেওয়া প্রয়োজন। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 লক্ষ্য হল এই সমস্ত উপাদানকে একত্রিত করা।
2: মেলায় অংশ নেবেন শতাধিক ব্যক্তি পর্যায়ের উদ্ভাবক ও স্টার্ট আপ প্রতিষ্ঠাতা।
4: স্টার্ট আপ গুলি বাজারের সাথে যুক্ত হতে পারবে এবং সম্ভাবনা উদ্ভাবনের বিকাশে কি ধরনের সহায়তা প্রয়োজন নীতি নির্ধারকরা তা বুঝতে পারবেন। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এই সংযোগটি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। এই তিন দিনব্যাপী মেলায় ব্যক্তিগত উদ্ভাবক এবং স্টার্ট আপ ফাউন্ডার সহ 1,000-এর বেশি উদ্ভাবন প্রদর্শন করবেন বলে ইনশাল্লাহ আমরা আশা করছি।
2: আয়োজকদের প্রত্যাশা, উদ্ভাবক, বিনিয়োগকারী, শিল্পখাত ও নীতি নির্ধারকদের মধ্যে সংযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশের উদ্ভাবন ভিত্তিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ মেলা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা 17 আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন। তিনি আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকা ১৭ আসনের অন্তর্গত সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় ঢাকা ১৭ আসন এলাকার ২৮টি মসজিদে ২,৪৭,০০০ টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩,০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান চট্টগ্রামের হাটহাজারিতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান। তিনি সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের এক পর্যায়ে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। তিনি আজ সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আগামীর বরিশাল বিভাগ সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, জুলাই সনদে যেসব বিষয় স্বাক্ষর হয়েছে সেগুলো সবই বাস্তবায়ন করা হবে। এজন্য যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে সেখানে সংবিধান সংশোধন করেই তা বাস্তবায়ন করা হবে। তিনি আজ সংসদ ভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নে সরকার বিরোধী দলের সঙ্গে একত্রে কাজ করতে চায় উল্লেখ করে চিফ হুইপ সংবিধান সংশোধনের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে। গত পাঁচ মাসে সরকার এই অর্থ পরিশোধ করেছে বলেও জানান তিনি। ২০২৭ সালের হজযাত্রীদের আগামী ২৪শে সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় হজ দুই শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮,৫০০ জন। দেশের কৃষি খাতে যোগ হচ্ছে নতুন এক মাইলফলক। প্রান্তিক চাষীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও এক ছাতার নিচে সব সরকারি সুবিধা পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে সমন্বিত কৃষক কার্ড। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীর ফুলগাজী থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বীজ, সার ও ঋণের মতো সুবিধা সহজে পেতে আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না কৃষকদের। ফসল, মৎস্য কিংবা প্রাণী সম্পদ, সব খাতের চাষীদের একই সূত্রে বাঁধতে যাচ্ছে বিশেষ এই কৃষক কার্ড। প্রতিটি কার্ডে থাকছে ১৪ ডিজিটের অনন্য ইউনিক আইডি এবং নিরাপত্তা বাড়াতে যুক্ত করা হয়েছে কিউআর কোড। বিশ্বব্যাংক, ইফাত ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পার্টনার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত এই কার্ডটি একই সঙ্গে ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে।
6: সরকার যে কৃষি কার্ডের উদ্যোগ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত।
7: অনেক সরকার এসেছে, আমরা কোন সময় এরকম ব্যবস্থা পাইনি।
8: এই কার্ডের মাধ্যমে আমরা আশা করি
6: সরকারের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো।
5: প্রথম দফায় চট্টগ্রাম বিভাগের 8টি জেলার 17,326 জন কৃষককে মনোনীত করা হয়েছে। ইতিমধ্যে দেশের 16,30,000 নিবন্ধিত কৃষকের মধ্যে 1,00,000 ব্যাংক হিসাব নিশ্চিত করা হয়েছে, যারা উদ্বোধনের দিনই পাবেন নগদ 2,500 টাকার প্রণোদনা। মাঠ পর্যায়ে কর্মকর্তারা জানান, নিজস্ব জমি না থাকলেও বর্গাচাষী কিংবা ইজারাদাররাও পাচ্ছেন এই সুবিধা।
7: কৃষকে যাতে স্মার্ট কৃষি কার্ড থেকে বঞ্চিত না হয়, এজন্য আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে প্রত্যেকটি কৃষকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা টাঙ্গাইল সদর যারা আছেন সবাই ডাটা সংগ্রহ করেছে।
5: চলতি অর্থ বছরে 43,00,000 কৃষককে এই কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় 2,27,00,000 কৃষককে এই সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা সরকারের।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মাহফুজা আক্তার সুমি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, সেই সঙ্গে রোগীদের সঙ্গে সেবার মান নিয়ে কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর সব টেস্ট এই হাসপাতালে থাকলেও রোগীদের অভিযোগ তাদের বাইরে থেকে টেস্ট করানো হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার ও সহায়তা দেওয়া সত্ত্বেও রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এসব অনিয়মের সত্যতা পেলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ রাজধানীতে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন। এ সময় ভূমিমন্ত্রী দেশে নারী শিক্ষা প্রসারে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ টাঙ্গাইল সদর উপজেলার আটপুকুরপাড় এলাকায় অবস্থিত সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শনকালে এই গুরুত্ব আরোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি মৎস্য খামারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, সরকারি খামারগুলোতে সৌর বিদ্যুতের মতো পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে উৎপাদন কার্যক্রম আরও টেকসই হবে। পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকু খামারে 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ সিস্টেম উদ্বোধন করেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হানের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,111 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী 25 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি। আগের ক্যাম্পেইনে বাদ পড়া শিশু এবং দুর্গম এলাকার শিশুদের এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি চলমান রাখবে। টিকার সংকট না থাকায় নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আবারও বড় পরিসরে টিকাদানের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ এই হামের টিকাদান ক্যাম্পেইন। মূলত আগের কর্মসূচিতে যে সমস্ত শিশু টিকা থেকে বাদ পড়েছিল কিংবা দুর্গম অঞ্চলের যেসব শিশু ঝুঁকিতে রয়েছে তাদের সুরক্ষার্থেই এই মপ আপ ও বিশেষ টিকাদান কার্যক্রম। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে টিকার কোনো সংকট নেই। ইউনিসেফের সহায়তায় এরই মধ্যে টিকার বড় একটি চালান দেশে এসেছে। বাকি টিকাও 17 সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে, বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
9: আজকে যদি আমরা মানে বাচ্চাকে টিকা দেওয়া শুরু করি, আজকে থেকে ক্যাম্পেইন করি, 6 মাস থেকে 59 মাসের বয়সের এই গ্রুপটাকে আমরা দিচ্ছি। আমি তো আজকে দিয়ে চলে গেলাম, যে বাচ্চাটার আজকে 5 মাস 90 দিন, 5 মাস 20 দিন, সে কিন্তু 10 দিন পরে 6 মাস হয়ে যাচ্ছে। হি অর শি ইজ নট গেটিং দ্য ভ্যাকসিন। আগামী 25 তারিখ থেকে আরো অনেক মানে ডাকডুল পিটি আরো বেশি মানুষকে জানিয়ে 25 তারিখ থেকে সারা দেশব্যাপী আমরা আবার হামের টিকা দিতে যাচ্ছি।
2: পূর্ববর্তী সময়ে টিকাদান কর্মসূচি স্থগিত হওয়া এবং নিয়মিত টিকাদানে ঘাটতির কারণে দেশে হামের সংক্রমণ বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করে সরকার। এরই ধারাবাহিকতায় প্রথম দফায় দেশজুড়ে প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেয়া হয়। এরপর বাদ পড়া শিশুদের সুরক্ষায় মপ আপ কর্মসূচির মাধ্যমে টিকার আওতায় আনা হয় আরো প্রায় 14,00,000 শিশুকে।
9: 20 কোটি মানুষের দেশ, মানে এমন ভাবে বাচ্চাগুলি পুষ্টির অভাব নিউমোনিয়া হয়ে যায় যে কিছু কিছু ক্ষেত্রে রক্ষা করা কঠিন হয়ে যায়। আমরা যে টিকাটা আগে দিয়েছি আপনারা জানেন, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ সবাই যে টার্গেট দিয়েছে, আমরা ওই টার্গেট 1,85,00,000 টাকা আমরা ক্রস করেছি। তারপরে যখন দেখলাম টিকা একেবারে হাম পুরা শেষ হয়নি, তখন আমরা মপ আপ ক্যাম্পেইন চালিয়ে গিয়েছি এপ্রিল মে মাসের 20 তারিখ থেকে এখন পর্যন্ত চলছে।
2: টিকাদান সফল করতে মাঠ পর্যায়ে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে শিশুদের এই প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে মা বাবা ও অভিভাবকদের সচেতনতা ও টিকাদান কেন্দ্রে নিয়ে আসা সবচেয়ে জরুরি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
8: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 790 জন হাসপাতালে ভর্তি হন।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র 9/11 সন্ত্রাসী হামলার 25তম বার্ষিকী পালন করছে আজ। দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে স্মরণসভা। 2001 সালের এই দিনে সন্ত্রাসীরা 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে এবং 3টি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ভার্জিনিয়ার পেন্টাগনে আঘাত হানে। এছাড়া যাত্রীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় পেনসিলভানিয়ায় 4th বিমানটি বিধ্বস্ত হয়। হামলাগুলোতে মোট 2,977 জন নিহত হয়েছিল। এই হামলাগুলোর সুদূরপ্রসারী প্রভাব হিসেবে বিশ্বজুড়ে নিরাপত্তা নীতি আন্তর্জাতিক সম্পর্কে পরিবর্তন ঘটে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে হিমবাহ ধসের কারণে সৃষ্ট বিধ্বংসী বন্যার পর দেশটির পুনর্গঠন কাজের জন্য প্রায় $478 কোটি প্রয়োজন হবে। গত 26 আগস্ট পানি, কাদা ও ধ্বংসাবশেষের সুনামি সদৃশ্য স্রোত আঘাত হানে। এতে 1,400 বেশি মানুষ প্রাণ হারায় এবং 5,600 বেশি নিখোঁজ হয়। সরকারের আনুমানিক হিসাব অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে তাৎক্ষণিক পুনর্গঠন কাজের জন্য $57.67 মিলিয়ন প্রয়োজন হবে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা শহর দখলের পর দেশটির লোহিত সাগর উপকূল বরাবর তাদের নিয়ন্ত্রণ বিস্তার করেছে। এর ফলে ইরান সমর্থিত গোষ্ঠীটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য পথ বাব আল মানদেব প্রণালীর উপর আরও বেশি নিয়ন্ত্রণ লাভের সুযোগ পাচ্ছে। এদিকে হুথি সমর্থিত আল মাসিরা চ্যানেল জানায়, সৌদি সামরিক বাহিনী মোখা বিমানবন্দরে 2টি বিমান হামলা চালিয়েছে। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 ওভার 1 উইকেটে 5 রান করেছে। এর আগে শ্রীলঙ্কা টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আজকের বিজয়ী দল আগামী রোববার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। ফুটবল। জর্ডানের রাজধানী আম্মানে গতরাতে অনুষ্ঠিত জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল 5-0 গোলের বড় ব্যবধানে জর্ডানকে পরাজিত করে। দুদলের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু, আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে আগামীকাল রাজধানীতে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার। ঢাকা 17 আসনে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন তারেক রহমান। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আগামী বছরে হজে নিবন্ধন চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্র 9/11 সন্ত্রাসী হামলার 25তম বার্ষিকী আজ। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলায় প্রাণ হারান প্রায় 3,000 মানুষ। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে এখন পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা। খবর শেষ হলো।
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আদনিনা মৌরিন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গতকাল শেষ হল। 27 আগস্ট শুরু হওয়া এই অধিবেশনে 9 কার্যদিবসে 6টি বিল পাশ হয়। 35টি সংসদীয় কমিটি গঠিত হয় এবং 1টি বিশেষ কমিটি পুনর্গঠিত হয়। সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ 13তম জাতীয় সংসদের এই অধিবেশন স্থগিত করা সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আদেশ পড়ে শোনানোর আগে তার ভাষণে অধিবেশনটি সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। বিশেষভাবে তিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সংসদীয় কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী গ্যাস বিদ্যুৎ সংকট ও তার সমাধানে সরকারের উদ্যোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়কালে বিভিন্ন খাতের অনিয়ম দুর্নীতি এবং সরকারি ও বিরোধী দলের সম্পর্ক নিয়ে কথা বলেন। গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধী দলের লং মার্চ প্রসঙ্গে তিনি বলেন, এই সংকট সমাধানে সরকার বিরোধী দলের সহায়তা আশা করেছিল। তিনি বলেন, গাড়ির লং মার্চ করে গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করা গেলে বিএনপি সবার আগে লং মার্চের আয়োজন করত, কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব সমস্যাকে অজুহাত হিসেবে না দেখিয়ে এসবের সমাধানে কাজ করছে সরকার। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, এ সরকার দায়িত্ব নেওয়ার সময় গ্যাস, বিদ্যুৎ, শিল্প কারখানা, শিক্ষা ব্যবস্থা ও ব্যাংক খাত সহ প্রতিটি খাতে অনিয়ম দুর্নীতির পাহাড় ছিল এবং এসব বিষয়ে দেশের জনগণ ওয়াকিবহাল। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করে তারেক রহমান বলেন, এই নামে কিছু মানুষকে সুবিধা দিয়ে রাষ্ট্রকে ঋণগ্রস্ত করা হয়েছে, তারপরে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি বিগত সরকার। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে, এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং দেশে একটি এলএনজি টার্মিনালে দুর্ঘটনা ঘটেছে, এরপরও সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সময়ের সঙ্গে সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারবে বলে সরকার দৃঢ়ভাবে আশাবাদী। তারেক রহমান বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে প্রতিবার দেশকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাক স্বাধীনতা চর্চায় শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জনগণের সকল গণতান্ত্রিক অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত, কিন্তু সবার মনে রাখা দরকার বাক স্বাধীনতা যেন বাক স্বাধীনতার সীমা লঙ্ঘন না করে। গতকাল এই অধিবেশনের শেষ দিনে বিরোধী দলের আপত্তির মধ্যেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে পুলিশের আওতাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026 জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনটি মাত্র নয় কর্মদিবস স্থায়ী হলেও আইন পাশ, সংসদীয় কমিটি গঠন এবং রাজনৈতিক জবাবদিহিতা বিবেচনায় অধিবেশনটি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে করা 144টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রধানমন্ত্রী ও স্পিকার দুজনে এই অধিবেশনে মত পার্থক্যের মধ্যেও গঠনমূলক আলোচনার উপর জোর দেন। সংবাদ পর্যালোচনা শেষ হলে এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে প্রচারিত হল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 12 সেপ্টেম্বর শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী 12 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 নব থিয়েটার বিজয় সরণি ঢাকায় অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠান কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 690 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
13: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মনে এখন রয়েছে দেশের গান। শুরুতে শোনাব মোহাম্মদ খালেদ মোহাম্মদ মুন্নার কণ্ঠে, কথা সাজিয়েছেন নাসরিন নাহার, সুর করেছেন রুহেল খন্দকার।

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। এবার গানটির শিল্পী ডলি মন্ডল ও আবুল বাশার সিকদার, কথা সাজিয়েছেন প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: মানুষকে প্রকৃত মানুষ করে তোলে শিক্ষা। শিক্ষার প্রকৃত সার্থকতাই তখন যখন তা মানুষের বিবেককে জাগ্রত করে, ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝায় এবং সত্য ও সুন্দরকে ধারণ করতে শেখায়। জ্ঞান মানুষকে দক্ষ করে, কিন্তু নৈতিকতা বোধ তাকে সঠিক পথে পরিচালিত করে। তাই বলা যায়, শিক্ষা যদি হয় আলোকবর্তিকা, তবে নৈতিকতা বোধ তার দিক নির্দেশনা।
1: শিক্ষা মানুষের মনকে উদার করে, চিন্তা শক্তিকে শানিত করে এবং চরিত্রকে সুন্দর করে। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার এমন একটি আদর্শের কথা বলেছেন, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে, সমাজের সঙ্গে এবং নিজের অন্তর্জগতের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে ওঠে। তার শিক্ষা ভাবনায় মুখস্থবিদ্যার চেয়ে মুক্ত চিন্তা ও মানবিকতার গুরুত্বই কিন্তু বেশি।
0: তাই শিক্ষা আর জ্ঞানের সাথে সম্মিলন প্রয়োজন সাহিত্যের, আর সাহিত্য মানুষের মনের শিক্ষক। উপদেশ দিয়ে যে শিক্ষা সবসময় দেয়া যায় না, একটি ভালো গল্প বা উপন্যাস কখনো কখনো তার চেয়ে গভীর শিক্ষা দিতে পারে। শরৎচন্দ্রের চরিত্রের দুঃখে আমরা যেমন কষ্ট পাই, রবীন্দ্রনাথের চরিত্রের দ্বন্দ্বে নিজেদের প্রশ্ন খুঁজে পাই, নজরুলের কবিতায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি অনুভব করি। তাই সাহিত্য পাঠ একজন মানুষকে শুধু জ্ঞানী নয়, বিবেকবান ও সুবিবেচক করে তুলতে পারে।
1: তাই আসুন আমরা শিক্ষার সাথে সাহিত্যের সম্মিলন ঘটিয়ে সমাজে সত্যিকার বিবেকবান মানুষ হয়ে উঠি। আর আজ এমন প্রত্যাশায় শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।

0: বন্ধু শ্রোতা, প্রতিনিয়তই পৃথিবীর কোথাও না কোথাও ঘটে চলেছে নানা ঘটনা। কিছু ঘটনা খুবই স্বাভাবিক, নিত্যদিনের জীবনের অংশ, যেগুলো নিয়ে আমাদের তেমন ভাবতে হয় না। আবার কিছু ঘটনা আছে যা আমাদের অবাক করে, কৌতূহলী করে তোলে। কখনো সেগুলোতে থাকে বিস্ময়, কখনো মজার কোনো তথ্য, আবার কখনো থাকে এমন কিছু বৈচিত্র্য যা সত্যি ভাবিয়ে তোলে।
1: পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এমন কিছু চমকপ্রদ ঘটনা, অদ্ভুত তথ্য আর ব্যতিক্রমী খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ববিচিত্রা। চলুন শ্রোতা, তাহলে শুরু করা যাক বিশ্ববিচিত্রা।
0: ক্যারিবীয় সাগরের ত্রিনিদাদ দ্বীপে রয়েছে পিচ লেক নামের এক বিচিত্র হ্রদ। সেই হ্রদে কোনো পানি নেই, বরং এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হওয়া গরম কালো পিচ বা আলকাতরায় ভরা। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক পিচের উৎস। এই হ্রদের উপরিভাগ এতটাই শক্ত ও ঘন যে মানুষ অনায়াসে এর উপর দিয়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে। তবে কোনো মানুষ যদি অসাবধানতাবশত এর নরম অংশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, তবে সে ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাবে, যেখান থেকে সাঁতরে বের হওয়া অসম্ভব।
1: ১৮৮৯ সালে যখন প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার তৈরি করা হয়, ফরাসি লেখক গি দ্য মপাসাঁ এটি দেখতে একদম পছন্দ করতেন না। তিনি মনে করতেন এই লোহার কাঠামোটি প্যারিস শহরের সৌন্দর্য নষ্ট করছে। মজার ব্যাপার হলো, তিনি প্রতিদিন দুপুরে আইফেল টাওয়ারের ভেতরে রেস্তোরাঁয় গিয়ে দুপুরের খাবার খেতেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, পুরো প্যারিস শহরের মধ্যে এই একটি রেস্তোরাঁই রয়েছে যেখানে থেকে আইফেল টাওয়ারটিকে নিজের চোখে তো আর দেখতে হয় না।
0: বিশ্বের সর্বকালের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় আমরা এলন মাস্ক বা বিল গেটসের নাম ভাবলেও, ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তিটি ছিলেন 1400 শতকের মালির মুসলিম সম্রাট মানসা মুসা। ১৩২৪ সালে তিনি যখন মক্কা শরীফে হজ করতে যাচ্ছিলেন, তখন তার কাফেলায় ছিল 60,000 মানুষ এবং উটের পিঠে ভরা ছিল আস্ত টন টন সোনা। পথে তিনি মিশরের কায়রো শহরে এত বিপুল পরিমাণ সোনা গরিবদের মাঝে দান করেছিলেন যে পুরো দেশে সোনার দাম কমে গিয়ে চরম অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। ইতিহাসবিদদের মতে বর্তমান বাজারে তার সম্পদের মূল্য ছিল প্রায় ৪০০ বিলিয়ন মার্কিন ডলার।
1: শুনছিলেন বিশ্ববিচিত্রা, ভ্রমণ শুধু

0: নিজের অভিজ্ঞতার খাতায় যোগ করে নতুন একটি অধ্যায়।
1: একটি সুন্দর ও সমৃদ্ধ জীবন গড়ে তুলতে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। বইয়ের পাতায় যে জ্ঞান আমরা অর্জন করি, প্রকৃতির সান্নিধ্যে গেলে তার বাস্তব উপলব্ধি আরও গভীর হয়। তাই প্রকৃতিকে জানতে, জীবনকে নতুনভাবে অনুভব করতে এবং পৃথিবীর বৈচিত্র্যকে কাছ থেকে দেখতে ভ্রমণের কোনো বিকল্প নেই।
0: প্রিয় শ্রোতা, জীবন ও প্রকৃতি পর্বে ভ্রমণ ও পর্যটন বিষয়ক আজকের প্রতিবেদনে আমরা আপনাদের নিয়ে যাব এমনই এক নতুন অভিজ্ঞতার জগতে। জানাব এর নানা দিক, সম্ভাবনা আর আকর্ষণের কথা।
1: প্রতিবেদনটি উপস্থাপন করছেন মোহাম্মদ মিজানুর রহমান।
2: আকাশে হেলান দিয়ে দাঁড়ানো সবুজ চাতরে ঢাকা সুবিশাল আলুটিলা পাহাড়, মাঝে দিগন্ত জোড়া সবুজ সমতল মাঠ। এ ফসলি মাঠে কখনো ধান ক্ষেত বাতাসে ঢেউ খেলে, কখনো পাকা ধানে পাখা মেলে অজস্র টিয়াতোতা, কখনো নানা শস্য সবজি রূপ নেয় শ্যামল প্রান্তরে। সবুজ বিস্তীর্ণ মাঠের বুক চিরে সর্পিল আকারে চলে গেছে কালো পিচের রাস্তা, গায়ে একটুখানি হিম শীতল হাওয়ার পরশ নেওয়া আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে দু চোখ জুড়াতে অসংখ্য প্রকৃতিপ্রেমী পর্যটক ছুটে আসেন এই নিউজিল্যান্ডে। এটি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র সেই নিউজিল্যান্ড নয়, এটি চেঙ্গি বিধৌত খাগড়াছড়ির নিউজিল্যান্ড। সুপ্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের জীবন ও প্রকৃতি ভ্রমণ পর্যটন পর্বে আমাদের এবারের গন্তব্য খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়া। অবাক করা বিষয় হল সত্যি যে বাংলাদেশের এক স্থানের নাম নিউজিল্যান্ড পাড়া। খাগড়াছড়ি থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে পানখাইয়া পাড়ার পাশেই অবস্থিত নিউজিল্যান্ড পাড়া। যদিও এই পাড়ার নামকরণের পেছনে তেমন কোনো কারণ নেই, পানখাইয়া পাড়া থেকে বের হয়ে পিরাছড়া গ্রামের দিকে যাওয়ার রাস্তাটাই হল নিউজিল্যান্ড সড়ক। এ সড়কের দুপাশে আছে দিগন্ত জোড়া সবুজ ক্ষেত। পাহাড়ি এই স্থান এতটাই সুন্দর যে আপনি কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন মুহূর্তেই। এ কারণেই খাগড়াছড়ির এই স্থান পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বিস্তৃত পাহাড়ি জুম ক্ষেত ও দূরে ছোট বড় পাহাড়ের সারি দেখলেই মন জুড়িয়ে যায়। পানখাইয়া পাড়া আর পিরাছড়ার কিছু অংশ নিয়েই নিউজিল্যান্ড পাড়া গঠিত। দেখলে মনে হয় অস্ট্রেলিয়া মহাদেশের এক টুকরো নিউজিল্যান্ড ঠাঁই নিয়েছে বাংলার বুকে। সেখানকার অনেকেই মুখেই প্রচলিত আছে, বেশ কয়েক বছর আগে এক পাহাড়ি ভদ্রলোক এই এলাকা দিয়ে হেঁটে যেতে যেতে বলেছিলেন, ঠিক যেন নিউজিল্যান্ডের মতো বাতাস। এরপর থেকেই নাকি এলাকার নাম হয়েছে নিউজিল্যান্ড পাড়া। নিউজিল্যান্ড পাড়ায় গেলে শুধু পাহাড় আর সবুজ প্রকৃতিই নয়, আরো দেখবেন ঝর্ণা, শুভ্র মেঘ, গোধূলির অস্তমিত লাল সূর্যের আভা। এছাড়াও পাহাড়ি জনপদের জীবনযাপনের পদ্ধতিও কাছ থেকে দেখতে পারবেন। এছাড়াও খাগড়াছড়ি শহরের পাশ দিয়ে সর্পিল একে বেঁকে বয়ে যাওয়া চেঙ্গি নদীর লালচে ঘোলা পানি আপনাকে অবাক করবে। খাগড়াছড়ির ভ্রমণে গেলে পর্যটকরা নিউজিল্যান্ড পাড়া থেকে ঘুরে আসতে ভোলেন না। শ্রোতা বন্ধু, চমৎকার এই জায়গাটিতে এসে আপনি বিশেষ করে খুব কাছে থেকে মেঘ দেখতে পারবেন, মেঘের রাজ্য যদি বলিস তাহলে ভুল হবে না। আর তার সাথে সাথে আপনি কিন্তু এখানে যে নদী আছে সেই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সবকিছু মিলিয়ে সূর্যোদয়, সূর্যাস্ত আর আলুটিলার যে পাহাড়, সেই পাহাড়ের মেঘের যে ভেলা দেখা, প্রকৃতির সৌন্দর্য আপনাকে দারুণভাবে আন্দোলিত করবে। তো আজ এ পর্যন্ত, আগামীতে অন্য কোন জায়গার স্থান নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অনেক অনেক ভালো।
0: শুনছিলেন জীবন প্রকৃতি, আপনারা কান পেতে আছেন বেতার ম্যাগাজিন উত্তরণে, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের জাতীয় কবি, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি বিদ্রোহের কবি, প্রেমের কবি, সাম্যের কবি, মানবতার কবি। তার কলমে যেমন উচ্চারিত হয়েছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, তেমনি ধ্বনিত হয়েছে

0: প্রেম, সাম্য, সম্প্রীতি ও মানুষের মুক্তির অমোঘ বার্তা। নজরুল শুধু কবিতায় নয়, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, অভিভাষণ ও চিঠিতেও নির্মাণ করেছেন এক অনন্য মানবিক জগৎ।
1: নজরুলের কবিতা ও গান আমরা যতটা চিনি, তার চিঠির জগতের সঙ্গে হয়তো ততটা পরিচিত নই। অথচ চিঠিতে পাওয়া যায় নজরুলের এক অন্যরকম আত্মপরিচয়। কখনো তিনি সেখানে গভীর প্রেমিক, কখনো অভিমানী, কখনো স্নেহশীল বন্ধু, কখনো সংগ্রামী মানুষ, আবার কখনো নিজের জীবন, সময়, সমাজ ও মানুষের প্রতি তার গভীর দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন।
0: তার চিঠিগুলো তাই শুধু ব্যক্তিগত অনুভূতির দলিল নয়, এগুলো নজরুলের সময়, মনন, সম্পর্ক ও জীবন বোধের মূল্যবান ঐতিহাসিক দলিল। নজরুল বর্ষকে কেন্দ্র করে কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন সময়ে লেখা চিঠির সেই অন্তরঙ্গ জগৎ নিয়ে আমাদের এবারের বিশেষ পরিবেশনা।
1: এটি উপস্থাপনে রয়েছেন টিটো মুন্সি।
2: শ্রোতা বন্ধুরা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় চিঠি এবার আমি পাঠ করছি। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির মুখপত্র, ত্রৈমাসিক বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার শ্রাবণ, 1326, দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যায় নজরুল ইসলামের মুক্তি শীর্ষক কবিতাটি প্রকাশিত হয়। বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মৌলবী মোহাম্মদ শহীদুল্লাহ MA BL এবং কবি মোহাম্মদ মোজাম্মেল হক BA। প্রকাশক ছিলেন জনাব মুজফফর আহমদ। যতদূর জানা যায়, নজরুলের প্রথম প্রকাশিত কবিতা মুক্তি, তার দ্বিতীয় প্রকাশিত কবিতা কবিতা সমাধি 1326 সালের আশ্বিন সংখ্যা সওগাতে প্রকাশিত হয়। মুক্তি প্রকাশের পর বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার সম্পাদককে এই পত্রখানি লিখিত হয়। পত্রখানি প্রায় 10 বছর পরে সাপ্তাহিক সওগাতে প্রথম প্রকাশিত হয়েছিল। ফ্রম কাজী নজরুল ইসলাম, ব্যাটালিয়ান কোয়ার্টার মাস্টার হাবিলদার, 49th Bengalis, ডেটেড ক্যান্টনমেন্ট, করাচি। আদাব হাজার হাজার জানবেন বাদারোজ, আমার নগণ্য লেখাটি আপনাদের সাহিত্য পত্রিকায় স্থান পেয়েছে, এতে কৃতজ্ঞ হওয়ার চেয়ে আমি আশ্চর্য হয়েছি বেশি। আমার সবচেয়ে বেশি ভয় হয়েছিল পাছে বেচারি লেখা কোরকের কোঠায় পড়ে। অবশ্য যদিও আমি কোরক ব্যতীত প্রস্ফুটিত ফুল নই, আর যদি সেরকম হয়ে থাকি কারুর চক্ষে, তবে সে বেমালুম ধুত্র ফুল। যা হোক, আমি তার জন্যে আপনার নিকট যে কত বেশি কৃতজ্ঞ তা প্রকাশ করবার ভাষা পাচ্ছি না। আপনার এরূপ উৎসাহ বরাবর থাকলে আমি যে একটি মস্ত জবর কবি ও লেখক হব তা হাতে কলমে প্রমাণ করে দিব। এ একেবারে নির্ঘাত সত্যি কথা, কারণ এবারে পাঠালুম একটি লম্বা চওড়া গাথা আর একটি প্রায় দীর্ঘ গল্প আপনাদের পরবর্তী সংখ্যা কাগজে ছাপাবার জন্য। যদিও কার্তিক মাস এখনো অনেক দূরে, আগে থেকেই পাঠালুম, কেননা এখন হতে এটা ভালো করে পড়ে রাখবেন, এবং চাই কি আগে হতে ছাপিয়েও রাখতে পারেন। তাছাড়া আর একটি কথা, শেষে হয়তো ভালো ভালো লেখা জমে আমার লেখাকে বিলকুল রদ্দি করে দেবে, আর তখন হয়তো এত বেশি লেখা না পড়তেও পারেন। কারণ আমি বিশেষরূপে জানি সম্পাদক বেচারাদের গলদঘর্ম হয়ে উঠতে হয় এই নতুন কাব্যী রোগাক্রান্ত ছোকরাদের দৌরাত্মিতে। যাক, অনেক বাজে কথা বলা গেল, আপনার সময়টাকেও খামখা টুটি চেপে রেখেছিল। এখন বাকি কথাকটি মেহরবানি করে শুনুন। যদি কোনো লেখা পছন্দ না হয়, তবে ছিঁড়ে না ফেলে এ গরিবকে জানালেই আমি ওর নিরাপদে প্রত্যাগমনের পাথেয় পাঠিয়ে দেব। কারণ সৈনিকের বড্ড কষ্টের জীবন, আর তার চেয়ে হাজার গুণ পরিশ্রম করে একটু আত্মু লিখি। আর কারোর কাছে এ একেবারে ওয়ার্থলেস হলেও আমার নিজের কাছে ওর দাম ভয়ানক। আর ওটা বোধ হয় সব লেখকের পক্ষেই স্বাভাবিক। আপনার পছন্দ হলো কি না জানাবার জন্য আমার নাম ঠিকানা লেখা একখানা স্ট্যাম্প খামো দেওয়া গেল এর সঙ্গে, পড়ে মত জানাবেন। আর যদি এত বেশি লেখা ছাপাবার মতো জায়গা না থাকে আপনার কাগজে, তাহলে যে কোনো একটি লেখা সৌগতের সম্পাদককে হ্যান্ডওভার করলে আমি বিশেষ অনুগৃহীত হব। সৌগতের লেখা দিচ্ছি দু একটা করে, যা ভালো বুঝেন জানাবেন। গল্পটি সম্বন্ধে আপনার কিছু জিজ্ঞাসা বা বক্তব্য থাকলে জানালেই আমি ধন্যবাদের সহিত তৎক্ষণাৎ তার উত্তর দিব, কারণ এখনো অনেক সময় রয়েছে। আমাদের এখানে সময়ের মানি ভ্যালু, সুতরাং লেখা সর্বাঙ্গ সুন্দর হতেই পারে না, আনডিস্টার্ব টাইম মোটেই পাই না। আমি কোনো কিছুরই কপি বা ডুপ্লিকেট রাখতে পারি না, সেটি সম্পূর্ণ অসম্ভব। বাইদাবাই, আপনারা যে ক্ষমা বাদ দিয়ে কবিতাটির মুক্তি নাম দিয়েছেন তাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। এই রকম দোষগুলি সংশোধন করে নেবেন, বড্ড ছাপার ভুল থাকে, একটু সাবধান হওয়া যায় নাকি? আমি ভালো, আপনাদের কুশল সংবাদ দিবেন। নিবেদন ইতি, খাদেম নজরুল ইসলাম।
1: শ্রোতা, এবারে চলুন আপনাদের নিয়ে যাই সিনেমার রূপালী পর্দায়, যেখানে আলো আধারে চিত্রায়িত ফ্রেমে ফ্রেমে গেঁথে আছে নানা ঘটনার বিচিত্র বিন্যাস, আছে হাসি কান্না প্রেম বিরহ আর ক্লাইম্যাক্স। যে জগতে গল্পের ছলে আছে মানুষের নানা চরিত্রের চিত্রায়ন, যার মাঝে খুঁজে পাওয়া যায় জীবনের অন্যরকম আনন্দ।
0: তো শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পর্ব এ সময়ের সিনেমা, এতে রয়েছে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে একটি প্রতিবেদন, উপস্থাপনায় নওশিন ফারহান।
3: প্রিয় সিনেমা প্রেমী শ্রোতারা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এই সময়ে চলচ্চিত্রতে। সিনেমা আমাদের এমন কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যে প্রশ্নের উত্তর পর্দা অন্ধকার হয়ে যাওয়ার পরও মনের মধ্যে থেকে যায়। একটা চিঠি দেখতে সাধারণ, অথচ সেই চিঠি যদি একজন মানুষের পেশা পরিচয় স্বপ্ন এবং নিরাপদ জীবনের সব দরজা একসাথে বন্ধ করে দেয়, আর সেই চিঠি যদি পৌঁছায় একই পরিবারের দুজন মানুষের কাছে, তখন কিন্তু গল্পটা আর রাজনীতি কিংবা ক্ষমতার গল্প থাকে না, হয়ে ওঠে মানুষ হয়ে বেঁচে থাকার গল্প। আমাদের আজকের এই সময় চলচ্চিত্রতে এমন একটি মুভির কথা বলব, 2026 সালের আলোচিত তুর্কি জার্মান ফরাসি যৌথ প্রযোজনা চলচ্চিত্র ইয়েলো লেটার্স, পরিচালনা করেছেন নিকোল কাতেক। আর এই চলচ্চিত্র এবারে 76তম বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিয়েছে মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন পিয়ার। চলুন একেবারে ভিন্ন ধরনের এই সিনেমা জগতে আমরা প্রবেশ করি।
4: Yazdıklarım, oyunlarım, hepsi hayattan besleniyor. Ne oldu lan?
5: Abi sana haber gelmedi mi daha?
3: Yellow Letters'ı golpe kendine üreten Aziz এবং Daria. Aziz একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নাট্যকার, আর Daria একজন প্রতিষ্ঠিত মঞ্চ অভিনেত্রী। তাদের সংসারে রয়েছে তাদের কিশোরী মেয়ে এলসি। নিজেদের কাজ, শিল্প, চর্চা, পরিবার আর কিছু ব্যক্তিগত বিশ্বাস নিয়ে তারা এগিয়ে চলেছেন। কিন্তু একটি অস্থির সময়ের খুব দ্রুত তাদের এই পরিচিত পৃথিবীটা বদলে দেয়। একটা প্রতিবাদী অবস্থান, কিছু মন্তব্য, আবার একটু অন্য ধরনের অস্বস্তিকর পরিবেশে রাষ্ট্র নিয়ে, আর তারপর আসে সেই হলুদ চিঠি। আজিজ জানতে পারেন তার চাকরি চলে গিয়েছে। এরপর একই ধরনের চিঠি আসে দারিয়ার কাছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর একজন থিয়েটারের অভিনেত্রী, দুজনের কাছ থেকে যেন তাদের পেশাগত পরিচয়টা কেড়ে নেওয়া হয়। আর এখানে ইয়েলো লেটার্স এর গল্পটি একেবারে অন্য মাত্রা হয়। আর ছবিটির নাম ইয়েলো লেটার্স, ইয়েলো মানে হলুদ। আমরা কিন্তু সবসময় বলি না, বিবর্ণ হতে হতে জীবন কিছুটা হলুদ পাতার মতো হয়ে গিয়েছে, এই কথাটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তারপর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় আজিজ, দরিয়া এবং তাদের মেয়ে ইসকি ইস্তাম্বুলে আজিজের মায়ের কাছে আশ্রয় নিতে বাধ্য হয়। এবং তারপর পরই এই সিনেমাটির সবচেয়ে আকর্ষণীয় যে অংশটি, যেটা দেখে আপনার নিজের মনস্তাত্ত্বিকভাবে একটা অস্থিরতা সৃষ্টি হবে, তার সৃষ্টি হওয়া শুরু হয়। আপনি দেখবেন বাস্তব জীবনে আদর্শের কথা বলা যতটা সহজ, প্রতিদিনের জীবনে সেই আদর্শের মূল্য দেওয়া ততটা কিন্তু সহজ নয়। দারিয়া যেখানে বাস্তবতার সাথে মানিয়ে নিতে চান, আজিজ কোনো অবস্থাতেই তার বিশ্বাস থেকে সরে যেতে চান না। অর্থনৈতিক সংকট, অনিশ্চয়তা, মামলা, ভবিষ্যৎ এবং উদ্বেগ সবকিছু নিয়ে ধীরে ধীরে তাদের দাম্পত্য সম্পর্কের উপর চাপ তৈরি করে। আর এখানেই পরিচালকের নির্মাণ শৈলীর অসাধারণ সৌন্দর্য তিনি দেখিয়েছেন। আজিজ চলচ্চিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয় ভীষণ ভাবে সংযত, খুব বেশি কথা তিনি বলেন না, কিন্তু তার নীরবতার মধ্যেই চরিত্রটির হতাশা, ক্ষোভ এবং আত্মমর্যাদাবোধ অনুভব করা যায়। আর দাঁড়িয়ে চরিত্রটি অভিনয় করেছেন ওজগুর নামাল, তিনি যেন পুরো চলচ্চিত্রটিকে একেবারে টেনে নিয়েছেন আবেগের কেন্দ্রে। দাঁড়িয়ে একই সাথে একজন অভিনেত্রী, একজন স্ত্রী এবং একজন মা, নিজের বিশ্বাসকে ধরে রাখার পাশাপাশি পরিবারকে টিকিয়ে রাখার যে কঠিন বাস্তবতার মুখোমুখি তাকে হতে হয়, ওজগুর নামাল সেটি খুব অসাধারণ সূক্ষ্মতায় ফুটিয়ে তুলেছেন। তার অভিনয়ে চিৎকার নেই, নাটকীয়তা নেই, বরং অনেক সময় একটা দীর্ঘ নীরবতা রয়েছে। একটা দৃষ্টি কিংবা মুখের সামান্য পরিবর্তনই এই চরিত্রটির ভেতরের ঝড়কে প্রকাশ করে। পরিচালক ইকার কার্তিকের কথা কিন্তু আলাদা করে একটু বলতে হবে। যারা কিনা একটু ভিন্ন দেশি ভাষার চলচ্চিত্র পছন্দ করেন, তাদের কাছে তার দ্য টিচার্স লাউঞ্জ আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রশংসা পেয়েছিল এবং অস্কারে কিন্তু আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে। ইয়েলো লেটার্সে তিনি আবারও দেখিয়েছেন কিভাবে একটা বৃহৎ বাস্তবতাকে খুব ব্যক্তিগত একটা গল্পের মধ্যে ধরে রাখা যায়। এই চলচ্চিত্র আপনাকে একটা প্রশ্নের মুখে না দাঁড় করিয়ে দেয়। কঠিন সময় আমাদের বিশ্বাসের সঙ্গে আমাদের প্রয়োজনে সংঘর্ষ হলে আমরা আসলে কি করি? যারা খুব ইন্টেন্স চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, তাদের কাছে ইয়েলো লেটার্স এক ভিন্ন ধরনের বার্তা পৌঁছে দেবে। এই চলচ্চিত্র শেষ হয়ে যাবে, কিন্তু এর রেশ অনেক দিন পর্যন্ত আপনার মনে রয়ে যাবে। প্রিয় শ্রোতা, সিনেমা শেষ হয়ে যাওয়ার পরও যেমনটা বলছিলাম কিছু চলচ্চিত্র যেমন থেকে যায়, তেমনি হলুদ রঙের চিঠির গল্প আপনি দেখে ফেলবেন, কিন্তু সেই গল্পের রেশ থেকেই যাবে।
0: প্রিয় বন্ধুরা, জীবনের প্রতিটি পথে আমরা যেন সততা, সৌন্দর্য আর মানবিকতার সঙ্গে এগিয়ে যেতে পারি এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি।
1: কারণ আমাদের কাছে সবার আগে আমাদের দেশ এবং দেশের মানুষ। তো বন্ধুরা, এই প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে আজকের উত্তরণ এখানে শেষ করছি। শেষ করার আগে শেষের কথাগুলো বলে যাই। আজকের উত্তরণ গ্রন্থটা করেছেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার,
0: আমিনুল ইসলাম মঞ্জু। উত্তরণ সম্পাদনায় করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতা মাহমুদ রেজা, উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম আর প্রযোজনা করলেন ডক্টর শায়েল আক্তার।
1: ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
0: শুভরাত্রি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন ইংরেজিতে খবর।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Mahmudur Rahman. First, the headlines. 3-month-long dengue prevention and cleanliness drive begins tomorrow. Prime Minister Tariq Rahman will inaugurate. 3-day Bangladesh Innovation Fair kicks off in capital tomorrow to promote domestic innovations. Prime Minister provides financial assistance to different religious institutions, including mosques, in Dhaka 17 constituency. Tariq Rahman visits CMH to see army officer critically injured in accident during field firing exercise in Chattogram. Good and honest people need to enter politics to make country's development and progress sustainable, comments Information and Broadcasting Minister. Hajj registration for next year will continue until 24th of September. Today marks 25th anniversary of 9/11 terrorist attacks in US. And Sri Lanka are facing Pakistan in second semi-final of Women's Asia Cup T20 cricket tournament in Dubai. Now the details. A 3-month nationwide campaign will begin tomorrow aimed at preventing dengue and promoting cleanliness. Prime Minister Tariq Rahman will inaugurate the campaign at the South Plaza of the Jatiyo Shanshad Bhavan at 9 AM. Bangladesh Betar and Bangladesh Television will broadcast the programme live. A 3-day Bangladesh Innovation Fair 2026 starts tomorrow at the capital's Novo Theatre, aiming to directly link domestic innovations with policy support, strategic investments, the education sector and mainstream markets. Prime Minister Tariq Rahman will formally inaugurate the fair. The fair also aims to establish strong connections between Bangladesh's promising innovations and both domestic and international markets. Prime Minister Tariq Rahman has provided financial assistance to different religious institutions in Dhaka 17 constituency. He handed over cheques to representatives of the concerned mosques and temples at the BNP chairperson's office in Gulshan today. A total of 28 mosques in Dhaka 17 received 2,47,000 taka each, while 10 temples were given 3,00,000 taka each on the occasion of the upcoming Durga Puja. Prime Minister Tariq Rahman has visited an army officer undergoing treatment at the Combined Military Hospital, CMH, in the capital, who was critically injured in an accident during a tank firing exercise at the Hat Hazari field firing range in Chattogram. The Prime Minister visited the CMH today and inquired about the physical condition of the injured officer. Tariq Rahman gave necessary instructions to the concerned authorities to ensure proper treatment of the injured officer. It may be mentioned that 2 Bangladesh army officers were killed and an army officer was injured critically during the accident. The injured officer was airlifted to the CMH in Dhaka for advanced treatment. Information and Broadcasting Minister Andalib Rahman has said good and honest people need to enter politics to make the country's development and progress sustainable. He said this while addressing a seminar titled Borishal Division of Tomorrow, Prospects and Things to Do, organised by the Borishal Divisional Journalists Association at the LD Hall of the Jatiyo Shongshod today. The Information and Broadcasting Minister said, a major leadership crisis had emerged in the country over the past 17 years. As a result, good and talented young people had moved away from politics. He said the benefits of development and progress cannot be made sustainable unless good people come to leadership. Barrister Andalib Rahman further said, good politicians must be produced in the coming days to turn Borishal into a true dream city. Chief Whip of the Jatiyo Shongshod, Nurul Islam Moni, addressed the seminar as the chief guest. Jatiyo Shongshod Chief Whip Nurul Islam Moni has said all proposals signed in the July Charter will be implemented with necessary constitutional amendments made wherever required. He said this at a press briefing at the Jatiyo Shongshod today. The Chief Whip said the government wants to work with the opposition to implement the Charter and urged all parties to unite in amending the constitution where necessary. Nur Islam Moni further said, the present government has repaid a debt of 205 crore dollars, which were left behind by the ousted fascist regime of Sheikh Hasina. The government settled this amount over the past 5 months, he added. Whips of the parliament were present on the occasion. Intending pilgrims are required to complete the registration for Hajj 2027 by September the 24th, according to the schedule set by the Saudi government. The Ministry of Religious Affairs urged intending pilgrims, Hajj agencies, banks and other stakeholders to complete registration within the deadline, as time limit will not be extended. The Ministry's Hajj 2 branch issued a notification in this regard. Bangladesh has been allocated a quota of 78,500 pilgrims for Hajj 2027. This is Bangladesh Betar giving you the news. State Minister for Fisheries and Livestock Sultan Salahuddin Tuku has stressed the need to improve government fish farms and expand the use of modern technology to increase food fish production in the country with ensuring quality. He made the remarks while inspecting the government fish seed production farm at Tangail Shodur Upazila today. The state minister said the production capacity of government fish farms must be increased to further develop the country's fisheries sector. He said expanding the use of environment-friendly technologies such as solar power at government farms would make production activities more sustainable. A memorial ceremony is underway at the site of New York's World Trade Center today as the United States marks the 25th anniversary of the 9/11 attacks. On September the 11th, 2001, hijackers crashed three planes into the World Trade Center in New York and the Pentagon in Virginia. A fourth plane crashed in Pennsylvania after passengers fought back against the hijackers. A total of 2,977 people were killed in the attacks. The attacks had far-reaching consequences, changing security policies and international relations around the world. Today's ceremonies are honouring the victims and remembering one of the most tragic events of the modern era. Yemen's Iran-aligned Houthis are reportedly expanding their control along Yemen's Red Sea coast after seizing the strategic city of Mocha. The move gives the Iran-aligned group greater control over the Bab al-Mandeb Strait, a vital global trade route. Meanwhile, Saudi military forces have carried out two airstrikes on Mocha Airport, according to the Houthi-affiliated Al-Masira channel. The latest developments have raised concerns over the security of shipping in the Red Sea region. Cricket and Pakistan are now taking on Sri Lanka in the second semi-final of the Women's Asia Cup T20 cricket tournament at Dubai in United Arab Emirates. They were 79 for 4 in 14 overs when reports last came in. Earlier, winning the toss, Sri Lanka invited Pakistan to bat first. The final will be held on September the 13th. Dhaka Meteorological Office says the low over northwest bay and adjoining area now lies over northwest, west central bay and adjoining Odisha, Andhra Pradesh coasts. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted Local Cautionary Signal No. 3. Repeat, Local Cautionary Signal No. 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, the forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south or southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometres per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. 3-month-long dengue prevention and cleanliness drive begins tomorrow. Prime Minister Tariq Rahman will inaugurate. 3-day Bangladesh Innovation Fair kicks off in capital tomorrow to promote domestic innovations. Prime Minister provides financial assistance to different religious institutions, including mosques, in Dhaka 17 constituency. Tariq Rahman visits CMH to see army officer critically injured in accident during field firing exercise in Chattogram. Good and honest people need to enter politics to make country's development and progress sustainable, comments Information and Broadcasting Minister. Hajj registration for the next year will continue until 24th of September. Today marks 25th anniversary of 9/11 terrorist attacks in US. And Sri Lanka are facing Pakistan in second semi-final of Women's Asia Cup T20 cricket tournament in Dubai. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Alhamra Islam and read by Himika Rahman. The third session of the 13th Jatiya Sangsad, which began on 27 August, was prorogued yesterday, passing six bills forming 35 parliamentary committees as well as reconstituting one special committee. During its 9 working days, Speaker Hafizuddin Ahmed read out the order of President Mirza Fakhrul Islam Alamgir. Regarding the prorogation of this session of the 13th Jatiya Sangsad. Before the declaration of prorogation, the Speaker in his speech thanked all members for the smooth and successful completion of the session. Among others, he especially expressed his gratitude to Leader of the House and Prime Minister Tariq Rahman for his all-out cooperation in conducting parliamentary proceedings. In his winding-up speech, Prime Minister and Leader of the House Tariq Rahman urged unity among pro-democratic fronts, warning that divisions and conflicts may ultimately revive defeated fascist forces. He stressed the need of repairing the country, forgetting the differences of opinion and political competition, as it is natural in a democratic system. In his 30-minute speech, he also touched on the role of the opposition, the gas and power crisis, default loans and freedom of speech, among other issues. On gas and power crisis, the leader of the House said the government has already taken several measures to tackle the gas and electricity crisis and expressed confidence that the situation would gradually improve. Criticizing the opposition, he said, when the government expected cooperation to tackle the issue, the opposition responded with a long march involving a large convoy of vehicles. The Prime Minister attributed the crisis on Bangladesh's heavy dependence on Middle Eastern energy, which has left it vulnerable to oil and gas supply disruptions. Shortly after the government took office, further adding that the situation worsened. After an accident shutdown, one of the country's two floating shortage and regasification units. Tariq Rahman also criticized the use of quick rental power plants by the ousted Awami League government, saying the system benefited a section of people while increasing the state's financial burden. In this context, the Prime Minister blamed Awami League regime for leaving behind a huge defaulted loan, saying measures undertaken by his government has reduced defaulted loans to a great margin. He urged political parties and public representatives to act responsibly and ensure disagreements do not descend into personal attacks or abusive exchanges. Earlier in the speech, opposition leader and Jamaat-e-Islami Amir Shafiqur Rahman urged the government to keep commodity prices under control, ensure fair prices for farmers and extortion and syndicates, eliminate use of drugs and illegal firearms. Concluding his speech, he also called for a culture of civility in Parliament. The last day of the third session of his Parliament saw passage of the Special Response Battalion SRB Bill 2026, abolishing RAB and establishing a new specialized unit under the police. The government urged that a modern, professional and accountable unit like SRB is needed to take swift, coordinated action against terrorism and organized crime. In the parliamentary democracy, parliament is the center point of all democratic practice. In this context, this session was smooth and successful. Members both from the Treasury and opposition bench actively took part in the parliamentary activities and discussion on matters of national importance and in advancing parliamentary proceedings. Finally, the session ended up with high expectation from the Speaker and the Leader of the House to continue the democratic practice, both inside and outside of the Parliament. The Prime Minister expressed his optimism that together with colleagues in the opposition, the nation will soon be able to free from all crises, including the gas and power. While the Speaker expressed hope that all members would uphold parliamentary rules, traditions and practices in future sessions. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলন, সাইবার সুরক্ষা আইন 2026 খসড়া পর্যালোচনা সভা, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন, 11তম বাপা ফুড প্রো আন্তর্জাতিক এক্সপো 2026 উদ্বোধন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা। গতকাল শেষ হয়েছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এ উপলক্ষে আজ শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি বলেন,
4: বাংলাদেশের গণমানুষ মা বাবারা বিদ্যা শুনে থাকে, সেই বাবা মাকে খাওয়াবার উদ্দেশ্যে ভালো থাকে এই দেশের সকল গণমানুষের, গরিব মানুষকে বাঁচাবার জন্য তাই হিসেবে উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের বিরুদ্ধে করে সংসদ বয়কট করছে, তাদের আমার কোন ভাষা নেই তাদেরকে আমার সহমতি জানার। যারা এইরকম একটা আইনের বিরুদ্ধে করে তারা দুজি কোন আইনের বিরুদ্ধে করে। আমাদের সংসদে আসছে গুম প্রতিরোধের আইন, আমরা কি আনলাম অর্ডিনেন্স আসলো 133টা। আপনারা জানেন প্রথম অধিবেশনে আমরা 16টা আইনকে সিগারেট করলাম, যেটা আরো স্ট্রং করে পার্লামেন্টে নিয়ে আসবো, সেই জন্য আমরা সিগারেট করলাম। আমাকে সেকেন্ড সেশনে গুম প্রতিরোধ এবং মানবাধিকার এই দুইটা আইন নিয়ে আমরা 16 জন অ্যাম্বাসেডর সাথে কথা বলছি, আমি নিজেও ছিলাম সেখানে, তাদের সাজেশনস তাদের অ্যাডভাইস আমরা এখানে নোট ডাউন করেছি এবং সেটা নেওয়ার চেষ্টা করেছি, যাতে আমরা হিউম্যান রাইটস কোন রকম ভায়োলেটেড না হয় সেটা আমরা চেষ্টা করে তারা নিয়েছি সকলের মতামত নিয়ে, তারপর একটা নির্দেশ তৈরি করে আমরা চেষ্টা করেছি একটা বেস্ট বিল আনার জন্য। আমরা গভর্নমেন্টে বসছি, 205 কোটি টাকা আমাদের যে লোন করে গেছে শেখ হাসিনা এবং তার সরকার, সেই টাকা থেকে $205 কোটি আমরা এই লোন ঋণ পরিশোধ করেছি এই গত 5 মাস। এটা আপনার ট্যাক্সের টাকা, এক্সিকারের টাকা, আপনাদের টাকা সে নিয়ে চলে গেছে, সেই টাকা এখন এই সরকারকে দিতে হচ্ছে। যে কারণে সরকার বলেছে এমপি মন্ত্রী যদি কোন জায়গায় বাইরে যায় আর এসে বলে যে আমার এত টাকা বিল হয়েছে, তা হবে না, কাগজ দিতে হবে, অথবা কিন্তু যেন 5 টাকা নষ্ট হয়, এটি হলো তার গ্রাম।
5: সরকারের এক্সিকার থেকে দশটা টাকা কামাই করার টাকা। তারেক রহমান সাহেব মনে করে এইটা সম্পূর্ণ কোন অবস্থাতেই একটা টাকা নষ্ট হইতে পারবে না। তারেক রহমান সাহেব প্রথম ক্যাবিনেট মিটিং এ প্রথম সিদ্ধান্ত 10,000 টাকা কৃষকের ঋণ সহ সুদ সহ ভোগ কোটি কোটি কৃষক উপকৃত হচ্ছে তাদের। আমাদের 16 লক্ষ মেট্রিক টন সার অতিরিক্ত আছে। এখন এই বেশি সার দিয়ে আমরা ডিস্ট্রিবিউশনে প্রবলেম হয়েছে। কেন? দুইটা প্রবলেম হয়েছে। একটা হলো 3,800 প্রায় 4,000 মতন পথিত সরকারের লোকেরা যারা সারের ডিলার তারা দেশে নেই, তারা পলাতক অলমোস্ট 4,000। এটা এক। দুই নম্বর হলো সারের ডিলার হয়েছে আগে সমগ্র পথিত সরকারের লোকেরা সারের ডিলারের লাইসেন্স, তারা কেউ এইখানে আপনার ধরেন একটা থানা আর এক থানায় বাড়ি সারের লাইসেন্স আছে এইখানে। এইরকম অনেক লোকের সার উঠেন আর উঠে দিয়ে তারা কালো বাজারে বিক্রি করে নানান কৌশল তারা করছে, তাদের সারের মধ্যে একটা প্রবলেম যাতে তৈরি হয়, সেই সারে প্রবলেম যাতে তৈরি হয় সেই খাটাখাটনি করতেছে। এই কৃষক বাঁচাবার জন্য তার এত পরিশ্রম, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ইমেম্বরদের টাকা পয়সা দেওয়া, তারপর নিরন্ন মানুষ, অভাবী মানুষ, কষ্টে থাকা মানুষের সকল মানুষকে মিলাইয়া কেমনি কারে কোন পর্যায়ে কাকে কি সাহায্য করে সকল কার্যক্রম করছে সবাই মিলে, বিরোধী দল সহ সবাই মিলেই কিন্তু আমরা সরকার। এবং আমরা এই দেশটাকে গঠন করতে চাই, গণতন্ত্র বিনির্মাণ করতে চাই, স্বাধীনতা পরিত্যাগ করতে চাই, আমরা সার্বভৌমত্ব পরিত্যাগ করতে চাই। এই দেশের এত উঠে মানুষ কোথায় যাবে? এই মানুষের খাইয়ে পুড়িয়ে বেঁচে বাঁচিয়ে রাখার জন্য আমরা তাদের স্বাবলম্বী করতে চাই। এই সেই সাহায্য আমরা বিরোধী দলের কাছে চাই এবং সকলের কাছে চাই।
3: সাইবার স্পেসে গুজব ও অপতথ্য প্রকাশ বা প্রচারের জন্য যথাযথ শাস্তির বিধান রেখে সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন। এই জন্য সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 এর খসড়া তৈরি করেছে সরকার। আইনটির যথাযথ পর্যালোচনার লক্ষ্যে গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমের প্রতিনিধি সহ অংশীজনদের সাথে সাইবার সুরক্ষা আইন 2026 এর খসড়া পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ এমপি বলেন,
6: সময় উপযোগী যেভাবে করা যায় সেরকম আমরা এখনো ড্রাফটিং পর্যায়ে, আলোচনার পর্যায়ে কিছু কিছু শব্দ আছে যেগুলি ডুয়াল মিনিং আছে। এবং আমরা গত 17 বছর দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে আরম্ভ করে অন্যান্য কিছু সংবাদ মাধ্যমকে বা নিউজ পেপারকে দমিয়ে রাখা বা তাদের উপরে ইউজ করার জন্যই অ্যাকচুয়ালি ইউজ হয়েছে। কোনো কারণে আইন তো একদিনের জন্য হয় না, কোনো কারণে আমরা খুব কেয়ারফুল থাকার চেষ্টা করছি যে কোনো ওয়ার্ডিং জানি আগামীতে এই ধরনের কোনো স্কোপ বা কোনো দরজা না খুলে দেয়। সুতরাং আমরা সংবাদ মাধ্যম সাথে কথা বলছি, এরপর আমরা আবার কথা বলবো যে কোনো ধরনের কোনো আইনের ওয়ার্ডিং এর ইন্টারপ্রিটেশনের কারণে এমন ভাবে যাতে না হয় যে মিডিয়া বা অন্য কারো উপর এইটার কোনো অ্যাবিউজ করা বা কোনো ধরনের খারাপ কিছু হয়। আমাদের মূল টার্গেটটা হলো সোশ্যাল হারমনি, স্টপ করাপ্টিং পাবলিক মোরাল। এই যে আমরা ইদানিংকালে দেখছি ফেসবুক বলেন বা সব জায়গাতে বলেন যে একটা গালিগালাজের ইন নেম অফ ডেমোক্রেসি, গালিগালাজ, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ বা যা যা হচ্ছে, তো এই জিনিসগুলিকে আমরা কিভাবে আইনের মধ্যে আনতে পারি, এট দ্য সেম টাইম আমরা কিভাবে মিডিয়ার যে ফ্রিডম সেটাকে রেসপেক্ট করতে পারি, দুটো যদি কোনোভাবে কনফ্লিক্ট না করে, এই ব্যাপারেই আমরা বারবার কথা বলার চেষ্টা করছি এবং আমরা আশ্বস্ত করার চেষ্টা করছি যে যাতে করে কোনোভাবেও আমরা এই আইনকে বানানো হচ্ছে না যে কারো কণ্ঠ দমন করার জন্য বা যেটা আমরা আগে দেখে আসছি। তো এই নিয়েই আমরা এখনো ড্রাফটিং লেভেলে এবং আলাপের পর্যায়ে আছি। যে কোনো কন্টেন্ট পেলেই শেয়ার করে দেওয়া, যে কোনো আমাদের সমাজের বিভিন্ন সেক্টরের যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি যে লতে এমন ভাবে যেন গ্রাফটা হয় যাতে করে এটা দিয়ে ভবিষ্যতে অ্যাবিউজ করার কোন অংশ না থাকে।
3: উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতে আগামীকাল 12 সেপ্টেম্বর থেকে রাজধানীর নব থিয়েটারে শুরু হচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। 3 দিন ব্যাপী এই মেলায় 100 জনেরও বেশি ব্যক্তি পর্যায়ের উদ্ভাবক ও স্টার্ট আপ প্রতিষ্ঠাতা 1,000েরও বেশি উদ্ভাবন প্রদর্শন করবেন। আগামীকাল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানটি নব থিয়েটার থেকে বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উপলক্ষে গতকাল সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বলেন,
7: বাংলাদেশের ভবিষ্যৎ সক্ষমতা ক্রম বর্তমানে নির্ভর করবে জ্ঞানকে, সমাধানী গবেষণাকে, ফর্মিং ধারণাকে, উদ্যোগে এবং উদ্ভাবনকে, অর্থনীতি এবং সামাজিক মূল্যে রূপান্তরিত করা দক্ষতা। এই রূপান্তর ঘটাতে হলে উদ্ভাবকদের শুধু স্বীকৃতি দিলেই চলবে না, তাদের এই প্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে। তাদের নীতিগত সহায়তা প্রয়োজন, তাদের অর্থায়ন প্রয়োজন, তাদের শিল্প প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব প্রয়োজন, তাদের মেধা শক্তির সুরক্ষা প্রয়োজন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের প্রবেশাধিকার প্রয়োজন। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 লক্ষ্য হল এই সমস্ত উপাদানকে একত্রিত করা। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 কে একটি অধিকতর প্রতিযোগিতামূলক এবং ভবিষ্যতের জন্য বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সফল করে।
3: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2026। এতে বাংলাদেশ সহ 37টি দেশের 200+ ব্র্যান্ড অংশ নিচ্ছে। গতকাল 11তম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2026 এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেন,
8: খাদ্য শিল্পের সামনে এখন বড় একটি সুযোগ তৈরি হয়েছে। আমাদের কৃষক উৎপাদন করছেন, আমাদের উদ্যোক্তারা শিল্প গড়ে তুলছেন, এখন আমাদের কাজ হলো এই উৎপাদনকে আরো মূল্যবান করা, আরো ভালোভাবে বাজারজাত করা, দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে যাওয়া। আমরা শুধু কাঁচা পণ্য বিক্রি করতে চাই না, পণ্যকে প্রক্রিয়াজাত করে আরো ভালো মানের ও বেশি মূল্যে পণ্যের রূপ দিতে চাই। শুধু দেশের বাজারে নয়, বিদেশের বাজারেও যেতে চাই। শুধু বেশি উৎপাদন নয়, ভালো মানের উৎপাদন করতে চাই। এই লক্ষ্য অর্জনে কৃষক, উদ্যোক্তা, শিল্প ও সরকারের মধ্যে আরো ভালো সমন্বয় প্রয়োজন। উৎপাদন বাড়াতে হবে, মান বাড়াতে হবে, প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, প্যাকেজিং ও সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে হবে। তাহলে কৃষকের উৎপাদন আরো মূল্যবান হবে, উদ্যোক্তাদের নতুন বাজার তৈরি হবে, কর্মসংস্থান বাড়বে, আর বাংলাদেশের খাদ্যপণ্য বিশ্বের বাজারে আরো শক্ত অবস্থান তৈরি করতে পারবে। বাংলাদেশের খাদ্য কৃষি ভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নেওয়ার এই ভাবনার সঙ্গে বিএনপি রাজনৈতিক দর্শনেরও একটি সরাসরি সম্পর্ক আছে। 2026-এর নির্বাচন ইশতেহারে আমরা কৃষি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, প্রযুক্তি ও রপ্তানিকে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসাবে রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ফার্মার্স কার্ড, কৃষকের ন্যায্য মূল্য এবং কৃষিকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ, এসবের লক্ষ্য একটাই, সেটা হলো কৃষককে শক্তিশালী করা ও দেশের অর্থনীতিকে আরো গতিশীল করা। আমরা শুধু কৃষির উৎপাদন দেখতে চাই না, কৃষকের জীবনের মান উন্নয়ন আমরা চাই, শুধু অর্থনৈতিক প্রবৃত্তি চাই না, সেই প্রবৃত্তির সুফল মানুষের ঘরে পৌঁছাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের লক্ষ্য বাংলাদেশকে শুধু উৎপাদনকারী দেশ হিসেবে নয়, মূল্য সংযোজনকারী ও রপ্তানিমুখী অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলা।
3: গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন,
9: একটি আইনের শাসন নিশ্চিত করতে হলে যেমন নিরপেক্ষভাবে প্রশাসনকে কাজ করতে হয়, আদালতকে কাজ করতে হয়, অ্যাডমিনিস্ট্রেশনকে কাজ করতে হয়, ঠিক তেমনি নিরপেক্ষভাবে সেই আইনের শাসনের গণতান্ত্রিক সরকার হলে গণমাধ্যমকেও কাজ করে। অপপ্রচার বা কলঙ্ক নেবন, এটা গণমাধ্যম এবং গণতন্ত্রের যে নিজেদের যে প্রাণশক্তি, সেই প্রাণশক্তিকে নিঃশেষ করে দেয়। এটা গণতন্ত্রের অপরিহার্য সত্য নয়। নতুন গণমাধ্যমের নতুন নতুন বিকাশ, নতুন নতুন আমরা পরিসর বৃদ্ধি হতে দেখেছি। আমরা ট্র্যাডিশনালি যেটা আমরা জানি প্রিন্ট ভার্সন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এই সমস্ত মিডিয়ায় চিফ রিপোর্টার থাকে, নিউজ এডিটর থাকে, এডিটর থাকে, এরা একটি নিউজকে পরিশুদ্ধ করে তারপরে প্রচার করেন। এটা যুগ যুগ ধরেই হয়েছে। কিন্তু সামাজিক গণমাধ্যমে তো কোনো নিউজ এডিটর নেই, কোনো চিফ রিপোর্টার নেই, তাহলে এটা ব্যবহার করার অধিকার যেমন আছে একজন সজ্জন শিক্ষিত তরুণ এবং বৃদ্ধের বা প্রৌঢ়ের, আবার একজন বখাটেও সেটা ব্যবহার করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? এই করণীয়টাও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে আগ্রহী যাদের একটা সুদীর্ঘ ক্যারিয়ার যারা তৈরি করেছেন এবং নতুন নতুন বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে অথবা ভালো কোন সাবজেক্টে পাস করে যারা সাংবাদিক হিসেবে নিজের ব্রত ঠিক করেছেন, নিজেকে তৈরি করবেন বলে যারা নিজেকে গড়ে তুলছেন, তাদের কাছে অবশ্যই এই বিষয়টিকে পরিষ্কার রাখতে হবে এবং তাদেরকে এগিয়ে আসতে হবে যে এই ক্ষেত্রে কি করা যায়। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার মধ্যে দিয়ে যে মহত্তম এই পেশাটি, এই পেশাটিকে আরো মহিমান্বিত করতে হবে। আমাদের গণতন্ত্রকে বিকশিত করতে হলে, আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে, আইনের শাসন নিশ্চিত করতে হলে গণমাধ্যমের স্বাধীনতার কোন বিকল্প নেই। গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজে সন্ত্রাস কমে যাবে, সমাজে ঘুষ খাওয়া কমে যাবে, সমাজ অনেক পরিচ্ছন্ন হয়ে উঠবে। এটার একটা প্রধানতর দায়িত্ব পালন করে হচ্ছে গণমাধ্যম। এই গণতন্ত্রের পথ চলা, হেঁটে যাওয়া, এটা যাতে একটা চমৎকার গন্তব্যের দিকে যাতে ধাবিত হয়, সেই গুরু দায়িত্বটি গণমাধ্যমের, সেই দায়িত্বটি পালন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে, এই আমাদের কামনা।
10: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় মনিকা দেবনাথ কথা, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: আশা করি আপনারা ভালো আছেন। আমরা জানি আমাদের এই দোলন চাপার সঙ্গে আপনারা সবসময় থাকেন। আপনারা জানেন যে আমরা নজরুলের বিবিধ বিশাল ভান্ডার থেকে গান চয়ন করে আমরা আপনাদের জন্য উপস্থাপন করি এবং আমাদের দেশের প্রবীণ নবীন সমস্ত গুণী শিল্পীরা আমাদের আমন্ত্রিত হয়ে আসে এই অনুষ্ঠানে। এখন এর সঙ্গে আরেকটু যুক্ত হয়েছে যেটা আপনারা জানেন, 2026-27 এই বর্ষটা নজরুল বর্ষ হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। সুতরাং এই নজরুল বর্ষের আলোকে আমরা একটু নতুন আঙ্গিকে এটা শুরু করেছি এবং নতুন আঙ্গিক বলতে আমরা চাইছি, বাংলাদেশ বেতার চাইছে যে আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত প্রায় 65টি খণ্ড আমরা স্বরলিপি বের করেছি, তো সেই স্বরলিপি ক্রমান্বয়ে আমরা ওই স্বরলিপিকে অনুসরণ করেই এবং স্বরলিপি অনুযায়ী আমরা গান প্রচার করব। আমাদের শিল্পীরা সেই সব গান আপনাদের জন্য গাইবে। তো এটা একটা বিশাল একটা বিরাট উদ্যোগ, এই উদ্যোগটা আমরা সবাই মিলে সফল করব এবং আপনারা বিশেষ করে শিল্পীরাও কিন্তু একটা বিরাট দায়িত্ব তাদের, শিল্পীদেরও এই স্বরলিপি অনুযায়ী তাদের প্রস্তুতি, সবার যে সবসময় প্রস্তুতি থাকে সবগুলো তা নয়, কিন্তু আমার বিশ্বাস যে এই নজরুল বর্ষে একটা আলাদা আগ্রহ আলাদা একটা প্রয়োজনীয়তার কারণে আমরা শিল্পীরাও আপনাদের জন্য তৈরি হব, নতুন নতুন গান আপনাদের শোনাব। আজকে আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী এই প্রজন্মের অত্যন্ত গুণী শিল্পী মনিকা দেবনাথ কথা। মনিকা কেমন আছো তুমি?
1: নমস্কার স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি এবং তোমার গান আমরা আন্দোলন জগতে আগেও শুনেছি, ভারি মিষ্টি তোমার গান এবং তুমি অত্যন্ত যত্ন করে, এবং আমাদের যে নীতি সেটা হচ্ছে যে নজরুলের গান প্রমিত বাণী এবং প্রমিত সুরে করব, তুমি সেটা অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং সচেতনতার সঙ্গে তুমি করো। আমি জানি একটু তোমার সম্পর্কে আমাদের শ্রোতা মন্ডলী অনেক কিছু জানেন, তারপরেও তারা সবাই জানতে চায় শিল্পী সম্পর্কে। তোমার নজরুল প্রীতি, নজরুলের প্রতি যে আগ্রহ, এই ব্যাপারে যদি একটু কিছু বলো, কেমন করে হলো?
1: আমার মা আসলে একজন সঙ্গীত শিল্পী, তিনি বাংলাদেশ বেতারেও আছেন, আমার সাথে বাংলাদেশ টেলিভিশনেও তিনি তালিকাভুক্ত একজন সঙ্গীত শিল্পী। তো মা মূলত নজরুল সঙ্গীত করেন এবং উচ্চাঙ্গ সঙ্গীত, তাই মায়ের কাছ থেকে উচ্চাঙ্গ সঙ্গীত আর নজরুল সঙ্গীতের প্রতি ভালোবাসাটা আমার সেভাবে বলতে পারেন বংশ পরম্পরায় পেয়েছে,
0: একেবারেই মানে পারিবারিক ভাবে পেয়েছে, যেটা আমাদের সমাজে খুবই প্রয়োজন। বারবার আমরা আহ্বান করি আমাদের অভিভাবকদের যে আপনাদের ছেলে মেয়েদের আপনারা আপনাদের যেন অনুসরণ করে, সবাই গান গাইবে তা না, আপনারা যদি গান নাও গান তবে আমাদের শুদ্ধ বা প্রমিত গান যেগুলোকে বলে সেগুলো শেখানোর জন্য তাদের উৎসাহিত করুন। তো আমরা অনেক কথা তোমার সঙ্গে বলবো, অনেক আলোচনা আমরা করব। প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: প্রথমে আমি নজরুলের একটি ভাটিয়ালি গান চেষ্টা করছি, কান্ডারি গো করো করো পার।
0: একেবারে ভাটিয়ালি অঙ্গের কিন্তু একটা অসাধারণ ভক্তিগীতি। শ্রোতা মন্ডলী, এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে, রেকর্ড হয়েছে HMV জানুয়ারি 1940 সালে, শিল্পী ছিলেন নীলকান্তি ঘোষ, স্বরলিপি আমাদের নজরুল ইনস্টিটিউটের আমাদের প্রিয় শ্রদ্ধেয় সুধীন দাসকৃত প্রথম খণ্ডে আছে। শুনি গানটি আমরা।
1: হ্যাঁ স্যার।

0: খুব সুন্দর, ভারী সুন্দর হয়েছে তোমার গান, তোমার গলা, তোমার আবেগ, তোমার প্রেজেন্টেশন সবকিছু ভীষণ ভালো লেগেছে। এবং আমার বিশ্বাস আমার সঙ্গে আমাদের প্রিয় শ্রোতা মন্ডলী এই গান তোমার আনন্দের সঙ্গেই তারা শুনেছে। এবার যেটা আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই, তুমি গান ভালোবাসো এবং নজরুলের মতন গানকে তুমি বেছে নিয়েছো। স্বাভাবিকভাবেই নজরুলের গান গাইতে গেলে যে উচ্চারণ সঙ্গীতের বাতাবরণের থেকে প্রস্তুতিটা একটু বেশি থাকতে হয়। তোমার পড়াশোনা সম্পর্কে আমি কম বেশি জানি, তারপরে তুমি একটু বলো তুমি পড়াশোনার কি, তোমার কি অবস্থা এখন?
1: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে পড়ছি, প্রায় শেষের দিকেই, মাস্টার্স শেষের দিকে, আর ইচ্ছা আছে এরপর আমি পিএইচডির জন্য বাইরে চেষ্টা করব।
0: এই যে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং সেটা তুলনামূলকভাবে অনেক দুরূহ, এই দুরূহ সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই সঙ্গে

0: আপনাদের একটি গান করছি, মেঘলা নিশি ভরে মন যে কেমন করে।
1: এটা লোকগান, তবে আমাদের এদিকের লোকগান না, এটা ওই সেই রাঢ় অঞ্চলের, নজরুলের যে অঞ্চল সেই অঞ্চলের একটি লোকগান, ভারী সুন্দর। এবং এর মধ্যে যে বাংলা গানের সুরের যে ধারা এখানে নতুন একটি সংযুক্ত হয়েছে, এটা কিন্তু আমাদের পূর্ববঙ্গের যে গানের ধারা তার মধ্যে নেই, এটা ওই অঞ্চলের। তো এই অসাধারণ গানটি সম্পর্কে আমরা যেটুকু পেয়েছি, এটা বুলবুল গ্রন্থে দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, রেকর্ড হয়েছে হিন্দুস্থান থেকে অক্টোবর 1940 সালে। শিল্পী ছিলেন আমাদের দেশের প্রিয় শিল্পী শচীন দেব বর্মণ। স্বরলিপি নজরুল ইনস্টিটিউট থেকে দ্বিতীয় খণ্ডে এটি গ্রন্থিত হয়েছে, তালকাহারবা। শুনি আমরা গানটি।
0: নিশ্চয়ই।

0: খুব সুন্দর, একেবারে আমি সত্যি বলছি আমি বিমোহিত হয়েছি তোমার এই যে সুরের যে থ্রোয়িং এবং এই যে বিভিন্ন ধরনের গানের সঙ্গে মিশে যাওয়া এই ব্যাপারটা তোমার আছে, এবং বোধ করি আমাদের সমস্ত শ্রোতাকুল অত্যন্ত আনন্দের সঙ্গে তোমার গানকে গ্রহণ করবে। এবার তোমার সঙ্গে যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে সঙ্গীত নিয়ে তোমার পরবর্তী ভাবনা কি?
1: স্যার, আমি আসলে চর্চা করে যেতে চাই, শিখে যেতে চাই, যতদিন পারবো ভালোবেসে গানকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। এই কঠিন জীবন যুদ্ধের মধ্যে আসলে গানটাই আমাকে বাঁচিয়ে রাখে।
0: অনেক ধন্যবাদ তোমাকে, ভারী সুন্দর করে তুমি বলেছো। পরবর্তী সময় কি হবে না হবে সেটা পরের কথা, আমি এখন তৈরি হতে থাকি এবং গিয়ে যেতে থাকি। ভারী সুন্দর তোমার জবাব শুনে আমার খুব ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের আস্তে আস্তে শেষ প্রান্তে চলে আসছি, এবার আমরা কোন গানটি শুনব?
1: এবারে আমি একটি সরস্বতী বন্দনা চেষ্টা করছি, মায়ের আমার রূপ দেখে যা।
0: আহা, অসাধারণ! সরস্বতীকে নিয়ে আমাদের আরো দুটি গান আমাদের নজরুলের আছে, পরবর্তীকালে আমরা পেয়েছি অসাধারণ কিছু গান নজরুল রেখে গিয়েছেন যেগুলো আমরা আগে চর্চা করে উঠতে পারিনি। এই যে এই গানটি আমি যখন দেখলাম তখনই তোমাকে আমি বলেছিলাম যে এই গানটা তুমি করো, তো এই গানটি যে তুমি অত্যন্ত আগ্রহের সঙ্গে তুমি তৈরি করে নিয়ে চলে এসছো আমি খুব খুশি হয়েছি। কারণ আমরা চাচ্ছি, বাংলাদেশ বেতা চাইছে যে নজরুলের স্বরলিপি একেবারে 1, 2, 3, 4 এইভাবে খণ্ড অনুযায়ী আমরা সমস্ত গানকে এই এক বছরে আমরা প্রচার করার চেষ্টা করব এবং সংরক্ষণ করা হবে আমাদের বাংলাদেশ বেতারে। তো এই গানটি একেবারে স্বল্প প্রচলিত একটি গান, ভক্তিগীতি, তো বলারই অপেক্ষা রাখে না। সরস্বতী বন্দনা আমরা আগেই বলেছি, এটি গেয়েছেন আমাদের রেকর্ডে রেণুকা সিংহ। আমরা গানটি শুনি।

0: অনেক ধন্যবাদ তোমাকে, একেবারে বিচিত্র এবং নবতর এই গানটি তুমি শুনিয়েছো, এবং আমার বিশ্বাস যে খুব তাড়াতাড়ি এই গানটি বাংলাদেশে প্রচলিত হয়ে যাবে এবং সবাই আগ্রহের সঙ্গে চর্চা করবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এবার তোমাকে একটু ভিন্নতর, মানে বর্তমান সময়ের যে এখন আগ্রহ উৎসাহ চলছে সেটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে 2026-27 নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের মুখে ঘোষণা করেছেন। তো এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো, আমাদের নজরুল চর্চার ক্ষেত্রে এই যে নজরুল বর্ষ ব্যাপারটা কতটুকু সহায়ক হবে?
1: এটা আমার কাছে ভীষণ ভালো একটা উদ্যোগ লেগেছে, কারণ আমাদের জাতীয় কবিকে আমাদের সবসময় উদযাপন করা উচিত, বিশেষ করে এই সময়টাতে। আমার মনে হয় তার যে অসাম্প্রদায়িক মনোভাব সেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়া ভীষণ ভীষণ জরুরি, তাই নজরুলকে ওইভাবে মন থেকে উদযাপন করাটা ভীষণ দরকার।
0: তো শেষ গান তুমি করতে গাইবে?
1: এবারে আমি গাইছি মুখে কেন নাহি বলো।
0: অসাধারণ একটা আধুনিক গানের, যে এই যে এত কাল আগেকার কথা, সেই 1945-50 মধ্যে, তাই না? তো এই এতকাল আগে যে নজরুলের গান কতখানি আধুনিক ছিল, আমরা যে বারবার বলি নজরুলের গান সর্বকালে শ্রেষ্ঠ আধুনিক গান, তাই না? তো সেক্ষেত্রে এই গানটির যে আমরা অবয়ব, যে তার চলন, সেটা তো আমরা বিস্মিত হই। এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে, রেকর্ড হয়েছে এজিমবিট থেকে অক্টোবর 1950। শিল্পী ছিলেন সত্য চৌধুরী, স্বরলিপি হয়েছে নজরুল ইনস্টিটিউট থেকে, সপ্তম খণ্ডে এটি গ্রন্থিত হয়েছে। আমরা এই গানটির সঙ্গে সঙ্গে অনুষ্ঠান শেষ করব। তার আগে আমাদের যন্ত্রশিল্পীদের নামগুলো আমি করতে চাই। তবলায় সুব্রত কুমার মোদক, কিবোর্ড আলী নূর, বাঁশি ফাইজুর রহমান, গিটার শফিকুর রহমান খান, অ্যাকোর্ডিয়ান মুর্তজা আলী প্রধান, পার্কেশন লিয়াকত আলী। তো একেবারে এই শেষ সময়ে এসে আমাদের প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলো।
1: প্রথমে আমি বলবো সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি আরো আরো। আর সবার প্রতি অনুরোধ থাকবে, নজরুলের গান শুনুন, নজরুলকে মনে মননে ধারণ করুন, তাহলে নিশ্চয়ই আমাদের দেশটা একদিন খুব সুখ শান্তির একটা জায়গা হয়ে উঠবে।
0: দারুণ বলেছো, অনেক ধন্যবাদ তোমাকে। এমনি করে আমরা সবাই যেন আমাদের মানুষকে, আমাদের এই দেশের জনগণকে, সারা পৃথিবীর মানুষকে আমরা আহ্বান জানাতে পারি যে নজরুলের আদর্শে আপনারা চলুন এবং নজরুলের আদর্শ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হোক, তাহলে আমাদের হানাহানি, কোনো কুপমণ্ডুকতা আমাদের মধ্যে থাকবে না। শ্রোতৃমণ্ডলী, আমরা এই গানটির সঙ্গে সঙ্গে অনুষ্ঠান শেষ করব। সবাই আপনারা নজরুলের গানের সঙ্গে থাকুন, সবাই দোলন চাপার সঙ্গে থাকুন, সবাই নজরুল বর্ষের সঙ্গে থাকুন। শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় মনিকা দেবনাথ কথা, গবেষণা গ্রন্থ উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিন, গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

শ্রোতা বন্ধুরা শুনলেন দেশের গান, শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত একই অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান মানুষের গান মাটির গান। আজ শুনবেন ঠাকুরগাঁও অঞ্চলের গান, গ্রন্থনা ও উপস্থাপনায় সেলিনা আক্তার শেলী।

56,000 বর্গ মাইল জুড়ে সবুজ শ্যামল নদীমাতৃক বাংলাদেশ, সুজলা সুফলা দেশের মানুষের অন্তর প্রেম ভালোবাসায় পরিপূর্ণ। যে অন্তর প্রেমে পূর্ণ থাকে সেই অন্তর বিরহের অনলে দগ্ধ হয় বেশি, আর সেই অনলের ভেতর থেকে বেরিয়ে আসে সুর, বেরিয়ে আসে বিরহী বিলাপ। বিভিন্ন অঞ্চলের বিভিন্ন লোকশিল্পীদের কণ্ঠ থেকে বেরিয়ে আসে মানুষের গান, মাটির গান। সুপ্রিয় শ্রোতা, শরতের এই স্নিগ্ধ রাত্রিতে যে যেখানে বসে শুনছেন, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার প্রযোজিত আঞ্চলিক গানে গ্রন্থিত অনুষ্ঠান মানুষের গান, মাটির গান। নানা কথামালা আর সুরে আজ আপনাদের শোনাব ঠাকুরগাঁও অঞ্চলের গান। আমন্ত্রণ আজকের আয়োজনে। নদী মেখলা, প্রকৃতি দোলালী এ বাংলাদেশে সংস্কৃতি ও জীবনধারার সাথে লোক সংস্কৃতি অবিচ্ছেদ্য। আজ অত্যাধুনিক বিজ্ঞানের যুগে সভ্যতার চরম বিকাশ হওয়ার সাথে সাথে বাংলার পল্লী জীবনের জীবনযাত্রা পদ্ধতিতে আচার অনুষ্ঠানেও পরিবর্তনের হাওয়া লেগেছে, কিন্তু এতদূর সত্ত্বেও তা একেবারেই বিলুপ্ত হয়ে যায়নি। এদেশ কৃষির, এদেশ কৃষকের, তারই প্রতিফলন রয়েছে ঠাকুরগাঁওয়ের পরতে পরতে। এখানে দিনান্তে শ্রান্ত ক্লান্ত কৃষকের ঘরের দাওয়ায় মাদুর পেতে বসে কেরোসিনের বাতি জ্বালিয়ে সোনাভানের পুঁথি কিংবা দেওয়ান ভাবনার পালাপাঠের আসর। লোকসাহিত্য, লোকনৃত্য, ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল, মুর্শিদি, মারফতি, কবিগান, যাত্রা, জারি, পালাগান, বিয়ের গীত ইত্যাদি সকল ক্ষেত্রে ঠাকুরগাঁওয়ের লোকসংস্কৃতির অবদান রয়েছে। সমগ্র দেশের লোকসংস্কৃতির একটা সামঞ্জস্য থাকলেও ভৌগোলিক পরিবেশের কারণে অঞ্চল ভেদে এখানে ভিন্নতা লক্ষ্য করা যায়। প্রিয় শ্রোতা, চলুন শুনে নেওয়া যাক মোহাম্মদ আলী সম্রাটের কথায় সরলা রানী রায়ের কণ্ঠে প্রথম গানটি।

ঠাকুরগাঁও বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে রংপুর বিভাগের একটি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ অঞ্চল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং শান্ত পরিবেশে ভরপুর এ অঞ্চল যে কাউকে মুগ্ধ করবে। প্রাচীনকালে এখানে অনেক ঠাকুর অর্থাৎ ধর্মীয় ব্যক্তিত্বের বসবাস ছিল। ঠাকুর অর্থাৎ ব্রাহ্মণদের সংখ্যাধিক্যের কারণে স্থানটির নাম ঠাকুরগাঁও হয়েছে বলে মনে করা হয়। এখানে দেখার মতো রয়েছে ডিসি পর্যটন পার্ক, বালিয়া মসজিদ, ভুল্লা বাঁধ, বালিয়াডাঙ্গা সূর্যপুরী আমগাছ, জগদল চা বাগান ও জমিদার বাড়ি, হরিপুর রাজবাড়ি, রাজা টঙ্কনাথের রাজবাড়ি। চাক্ষুষ দেখে অনুমান করতে পারবেন তাদের সমৃদ্ধ ইতিহাস। চলুন শোনা যাক নুরুল ইসলাম দেওয়ানের কথায় সুধীর চন্দ্র বর্মনের কণ্ঠে এবারের গান।

প্রিয় শ্রোতা, শুনছেন ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার প্রযোজিত আঞ্চলিক গানের গ্রন্থিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান। আজ শুনছেন ঠাকুরগাঁও অঞ্চলের আঞ্চলিক গান। গভীর রাত, ধানের ধারালো পাতার কিনারে জমা হচ্ছে শিশির বিন্দু। সমতল থেকে সামান্য উঁচু মাটির চার কোনা মঞ্চ, তার সামনে হাজারো মানুষ বসে আছে মুগ্ধ চোখে। ঢোলের তালে আঞ্চলিক ভাষায় গেয়ে উঠছে শিল্পী সুরের ছন্দে, নাচের ঢঙ্গে। এভাবে শুরু হয় ঠাকুরগাঁয়ের লোকনাট্য ধর্মী গীতিনাট্য ধামের গান। মারা ঘোড়া গান, পালাটিয়া গান, হুলি গান, লক্ষ্মীর ধামের গান ছাড়াও আরও কয়েকটি নাম রয়েছে এই গানের। এই গান শুধু এই অঞ্চলের মানুষের লোকজ বিনোদন নয়, এটি মানুষের সংস্কৃতি, বিশ্বাস, পরিচয়, সর্বোপরি আত্মপরিচয়ের জীবন্ত প্রতীক। যদিও আকাশ সাংস্কৃতিক যুগে ক্রমে জৌল সারাচ্ছে, গ্রামীণ সংস্কৃতিতে যাত্রা ও জারি গানের বেশ প্রচলন রয়েছে। এবারের গানের শিল্পী পপি রায়, গীতিকার জুনায়েদ কবির বাবু।

ঠাকুরগাঁয়ের অধিবাসী অধিকাংশ মুসলমান, তবে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু, খ্রিস্টান ও আদিবাসীও রয়েছে। মূলধারার বাঙালি সংস্কৃতি ছাড়াও এখানে সাঁওতাল, রাজবংশী, কোচ ও পালিয়া সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ আয়োজিত চড়ক পূজা, বিভিন্ন মেলা, মেকল নাটকের মেলা এখানকার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আদিবাসীদের নিজস্ব উৎসব বাহা উৎসব ও করম পরব নৃত্য ও আচার অনুষ্ঠান ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও বর্ণিল করেছে। বাংলা নিজস্ব আঞ্চলিক ভাষা ছাড়াও এখানে সূর্যপুরি ভাষা ও সাঁওতালি, মুন্ডা, ওরাও, রাজবংশীর মতো বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা প্রচলিত রয়েছে। অর্থনীতি মূলত কৃষিভিত্তিক, ধান, পাট, গম ও আলু প্রধান ফসল। গ্রামীণ জনপদে ছোট মাছের শুটকি ও কচুর ডাটা দিয়ে তৈরি শীদল একটি অত্যন্ত মুখরোচক ও ঐতিহ্যবাহী খাবার। অনেক জানা হল প্রিয় শ্রোতা, চলুন শোনা যাক অনুষ্ঠানের সবশেষ গান। গীতিকার ও শিল্পী নুরুল ইসলাম দেওয়া।

প্রিয় শ্রোতা, কথা হবে আবারও আগামীতে অন্য কোন অঞ্চল ও অঞ্চলের গান নিয়ে। থাকুন শুদ্ধ স্বরে, সুরের সাথে, শুনুন আঞ্চলিক বা আমাদের শেকড়ের গান। সবার জন্য শুভ।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত একই অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান মানুষের গান মাটির গান এখানেই শেষ হল। আজ শুনলেন ঠাকুরগাঁও অঞ্চলের গান। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সেলিনা আক্তার শেলি, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারওয়ার মোর্শেদ। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নাদিব রহমান অর্ক।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত নাদিব রহমান অর্কের কণ্ঠে, বাংলাদেশ বেতার, ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নভ থিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো এই মেলার উদ্দেশ্য। মেলার দ্বিতীয় দিন আগামী রবিবার সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এতে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন। তিনি আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ঢাকা ১৭ আসনের অন্তর্গত সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় ঢাকা ১৭ আসন এলাকার ২৮টি মসজিদে ২,৪৭,০০০ টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩,০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারিতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান। তিনি সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণের এক পর্যায়ে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। তিনি আজ সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আগামীর বরিশাল বিভাগ সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। ২০২৭ সালের হজ যাত্রীদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ ২ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮,৫০০ জন। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বেঁধে দেওয়া ১৩১ রানের জয় লক্ষ্যে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৮ ওভারে ৪ উইকেটে ৪০ রান করেছে। এর আগে পাকিস্তান তাদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করে। আজকের বিজয়ী দল আগামী রোববার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি সকাল ছটায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম পথ পাথে অনুষ্ঠানে গুজব ছড়ানো কুফল সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আল আমিন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা পঞ্চাশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল সাতটা কুড়ি মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে তিন মাস ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন এ অনুষ্ঠান কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে সকাল নটায় অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পারবেন ঢাকা কছাশো তিরানব্বই কিলোহার্স এফএম নব্বই মেগাহার্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তিন দিন ব্যাপী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুষ্ঠান কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল ১০টায় অনুষ্ঠান কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা বাংলাদেশ বেতার ঢাকা ক ৬৯৩ তিরানব্বই কিলোহার্স এফএম নব্বই মেগাহার্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম একশো দুই মেগাহার্স ও এফএম একশো ছয় মেগাহার্স
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল সাতটা ত্রিশ মিনিটে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল আটটা ত্রিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ শুনবেন সকাল নয়টা পাঁচ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে বেলা ২টা ২০ মিনিটে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা ২টা ৪৫ মিনিটে
1: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা ৩টা ৩৫ মিনিটে পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল ৪টা ৫ মিনিটে সুর তরঙ্গ বিকেল ৪টা ২৫ মিনিটে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুপরণ মানু বিকেল ৫টা ১০ মিনিটে সোনালী ফসল সন্ধে ৬টা ৫ মিনিটে সন্ধে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা ৩০ মিনিটে রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত ৯টায় ৯টা ৫ মিনিটে শুনবেন সমীপ বিশ্ব ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক পরিচিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান রাত ১০টায় শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরমের গান রাত ১০টা ২০ মিনিটে
2: এছাড়া এফএম ৯০ মেগাহার্টজে রাত ১২টা ১৫ মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক আঘাতপুরি রচনা শাহজাহান কবির প্রযোজনা তরু মোস্তফা
1: এফএম এর অনুষ্ঠান সূচি এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান এফএম নব্বই মেগাহার্জ এফএম একশো দুই মেগাহার্জ এফএম একশো ছয় মেগাহার্জ সকাল ৬টা থেকে ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা বেজে ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন বাংলাদেশ বেতার আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে ৩৫.৪ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল নয়টায় বিরাশি শতাংশ, সন্ধ্যা ছটায় তেষট্টি শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা বেজে ছয় মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক ছশো তিরানব্বই কিলো হার্স, এফএম একশো ছয়, এফএম একশো দুই ও এফএম নব্বই মেগা হার্সে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক জ্ঞানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। অনুষ্ঠান মালায় এখন শুনবেন শেকিশ তিয়াকের কণ্ঠে গান, গীতিকার এম এ বাতেন, সুর করেছেন রাজা হোসেন খান। এরপর পরই শুনবেন পারভিন সুলতানের কণ্ঠে গান, গীতিকার বিদ্যুৎ কর, সুর করেছেন পান্না।

এরই মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আধুনিক গানের আয়োজন বর্ণালী, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। শুরুতেই শুনবেন ডলি মণ্ডল ও আবুল বাসা সিকদারের কণ্ঠে গান, গীতিকার প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা। এর পরপরই শুনবেন রবীন্দ্রসঙ্গীত মনশ্রী দাস বৃষ্টির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবার শুনবেন রাজকুমার ছায়াছবি থেকে গান বালাম ও কোনালের কণ্ঠে। এর পরপরই শুনবেন নজরুল সংগীত, শিল্পী প্রদীপ কুমার সাহা।

0: শ্রোতা বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হলো মিশ্র গানের অনুষ্ঠান রংধনু
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারায়। অনুষ্ঠানের প্রথমে শুনবেন দেশের গান। শিল্পী জিনাত রেহনা, গীতিকার লায়লা নাজনীন হারুন, সুর করেছেন শওকত হোসেন। এরপর পরই শুনবেন ইংরেজি গান ফিল কলিংসের কণ্ঠে, এবং রবীন্দ্রসঙ্গীত শুনবেন পাপিয়া সারোয়ারের কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, নিশুতি আয়োজনে শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবার শুনবেন ইটালিয়ান গান শিল্পী অ্যাঞ্জেলিনা ম্যাঙ্গো, এর পরপরই শুনবেন রাধারমণ দত্তের গান শিল্পী দিলরুবা খান, এবং তারপর শুনবেন ব্যান্ড সঙ্গীত আজম খানের কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান। এবারে শুনবেন লালন গীতি শিল্পী রিমা খান, এর পরপরই শুনবেন ছায়াছবির গান তুমি আমার মনের মানুষ। এই ছায়াছবি থেকে বাপ্পা মজুমদার এবং ফাহমিদা নবীর কণ্ঠে গান, এবং আরবি গান শুনবেন আহাদ আকলির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবার শুনবেন পল্লীকবি জসীমউদ্দিনের কথা ও সুরে গান, শিল্পী রথীন্দ্রনাথ রায়। এর পরপরে শুনবেন ইজিপশিয়ান গান, শিল্পী মাহমুদ ইল ইসলি।

শুনছিলেন হাসন রাজার গান, শিল্পী ছিলেন ফুলরেণু রায়। আর এরই মধ্য দিয়ে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এবার শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ হান্নান।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন নজরুল সঙ্গীত মোহাম্মদ হান্নানের কণ্ঠে বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিত। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে গুজব ছড়ানোর কুফল সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আল আমিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3-দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে সকাল 9টায়। অনুষ্ঠান কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা 85.93 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বর্ষা কেন্দ্র, এফএম ব্যান্ড, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.video, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচারিত হবে এফএম 102 ও এফএম 106 মেগাহার্টজে।
0: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3-দিনব্যাপী 12-14 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 নব থিয়েটার বিজয় সরণিতে অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.video এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে প্রচার করা হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশ্চিত অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা সকাল ছটা আজ শনিবার 28 ভাদ্র 1433 বঙ্গাব্দ 29 রবিউল আউয়াল 1448 হিজরি 12ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ
1: শুভ সকাল। সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে। শ্রোতাবন্ধু, অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি উপমাশিরা মিরাশফাক হোসেন ও ফাতিমা জীবন্নেসা মিয়া।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা নাহাল এর 104 আয়াত থেকে 106 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।